0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা রাদের দশম ও এগারোতম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে কেউ গোপনে কথা বলুক অথবা যে কেউ তা প্রকাশ করুক রাতের বেলায়, যে কেউ আত্মগোপন করুক অথবা দিনের বেলায় প্রকাশ্যে বিচরণ করুক, সবই তাঁর কাছে সমান। প্রত্যেক মানুষের জন্য তার সামনে ও পেছনে ফেরেস্তা রয়েছে, যাদেরকে পালাক্রমে দায়িত্ব দেয়া হয়ে থাকে, যারা আল্লাহর নির্দেশে তার হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন না করে। আর যখন আল্লাহ কোনো জাতির উপর কোনো অমঙ্গল চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ছাড়া তাদের জন্য কোনো সাহায্যকারীও নেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় ওয়াদা রক্ষা, এই সম্পর্কে বলছেন মুফতি মোহাম্মদ ফয়েজুল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওয়াদা আরবি শব্দ, এর মানে চুক্তি, অঙ্গীকার। ওয়াদা রক্ষা করা সৎ লোকের অন্যতম গুণ। যারা ওয়াদা রক্ষা করে না, তারা পরিবার, সমাজ, দেশ ও জাতির কাছে অপমানিত হন। ওয়াদা রক্ষার গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ওয়াদা পূরণ করিও, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনি ইসরাইল আয়াত 34। রব্বি কারীম ওয়াদা সম্পর্কে অন্যত্র ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সূরা মাঈদা আয়াত 1। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ

0: गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि सब्ब पपस्सव अकरणं कुशलस्सव उपसंपदा शचित्या पार्योपादनं एत्तं बुद्धानुशासनं खान्ति परमं तापो तितिक्खा निब्बनं परमं वदन्ति बुद्ध नाहि पब्बजीतो परुप्पघाति समनुहोति परं विहेट्ठयन्तो सकल पापकाज थेके विरत थाका कुशल कर्मेर अनुष्ठान एवं आपन चित्तशुद्धि बुद्धिर अनुशासन। बुद्धगण बोलेन क्षमा ओ सहिष्णुता परम तपस्या और निर्वाण सर्वश्रेष्ठ। अपरके आघात दिए কেউই ভিক্ষু হতে পারেন না। বুদ্ধ যেমন পরম সত্য জ্ঞান লাভ করেছিলেন তা বৌদ্ধ পরিভাষায় চতুরার্য সত্যানি অর্থাৎ চতুরার্য সত্য নামে অভিভাষিত। অতঃপর জগতের হিতের জন্য তার লব্ধ ধর্ম প্রচার করার মানসে তিনি কৌন্ডন্য, বপ্প, ভদ্দীয়, মহানাম এবং অশ্বজিৎ প্রমুখ পঞ্চবর্গীয় শিষ্যকে সম্বোধন করে বলেছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা বহুজনের সুখের জন্য, বহুজনের মঙ্গলের জন্য চতুর্দিকে বেরিয়ে পড়ো। তোমরা সকলের জন্য এমন ধর্ম প্রচার করো যা আদিতে, মধ্যে এবং অন্তে কল্যাণ বয়ে আনবে। মহামতি বুদ্ধের এই বাণী থেকে আমরা সহজেই বুঝতে পারি তাঁর ধর্ম প্রচারের প্রধান উদ্দেশ্য ছিল তাপিত পৃথিবীর সকল প্রাণীকে দুঃখ থেকে মুক্ত করা এবং সকলের সুখ শান্তি প্রতিষ্ঠা করা। অহিংসা পরম ধর্ম, জীবহিংসা মহাপাপ, এই অমূল্য বাণী তিনি উচ্চারণ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, নিজের জীবনের মতো আপন আর কিছুই নেই, সুতরাং তোমরা সকল প্রাণীকে আপন মনে করো, সকল প্রাণীর জীবন তোমরা রক্ষা করো। সুতরাং বলা যায়, তাপিত পৃথিবীর যে করুণ আরতিতে মহামানব বুদ্ধের কোমল হৃদয় একদিন ব্যথিত হয়েছিল, মহামতি বুদ্ধের শিক্ষাও ছিল সেরকম, যেখানে মানুষ হিসেবে মনিবের হাসি কান্না দুঃখ বেদনায় ব্যথিত হতে হবে, নিজের সুখ দুঃখকে অনুভব করতে হবে। এই তো মহাপ্রেম, মহামৈত্রী। এ প্রেম ভালোবাসা জাতি ধর্ম বর্ণ বিচারের ঊর্ধ্বে। এটা বৌদ্ধ মহামানবতাবাদের সংজ্ঞা যা বিশ্বের সকল মানুষের জন্য মানবতাবাদ শিক্ষা দেয়। মা যেমন নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করতে চান, ঠিক তেমনি আসুন আমরা সকল প্রাণীর জীবন রক্ষায় সংকল্পবদ্ধ হই। মহামতি বুদ্ধের শিক্ষার আলোকে আমাদের হৃদয়কে মৈত্রী, করুণা ও ভালোবাসায় প্লাবিত করি। বিশ্বের বুভুক্ষু ও আর্তপীড়িতদের জন্য আমাদের হাত প্রসারিত করি। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন কমল বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৪:১৫, সূর্য অস্ত যাবে সন্ধে ৬:৫০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও 102 মেগাহার্টজে।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১১টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM ৯০ মেগাহার্টজ ও FM ১০২ মেগাহার্টজে।
1: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮:৩০। বেলা ১১:৩০ শুনবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা শুনবেন বিকেল ৫:১০। সন্ধ্যে ৬:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল।
0: সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬:০০ থেকে দুপুর ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত চলবে ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৭:০০ থেকে সকাল ৯:০০ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার। আজকের ভোরের গানটি যুগলে গিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান ও চম্পা বণিক। গানের কথা লিখেছেন পুলক রঞ্জন, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন শবনম মুশতারি।
1: বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, বেশি করে গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন মহিউজ্জামান চৌধুরী।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে। শিল্পী এবারে গিয়েছেন আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও দোলাও দোলাও আমার হৃদয়।

0: মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন সবাই। আমাদের ভালো থাকার পাশাপাশি আমাদের কৃষিকেও ভালো রাখতে হবে। কৃষিকে ভালো রাখতে হলে সময় মতো বীজ বুনতে হবে, প্রয়োজনীয় সার ও সেচ দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আমাদের অর্থনীতি ও কৃষিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এরই মধ্যে আমাদের দেশ কৃষিতে অনেক দূরে গিয়েছে। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে কৃষির আরো উন্নতির জন্য। কৃষির আধুনিকায়ন তথা যান্ত্রিকীকরণ করতে হবে। কৃষিজীবী মানুষজন এবং কৃষি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে। কৃষি উপাদানের মধ্যে নানা ধরনের জাত ও বৈচিত্র্য রয়েছে, যা আমাদের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাশরুম তেমনি একটি পুষ্টিকর খাদ্য উপকরণ। মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য প্রাণ বা পুষ্টি উপাদান। আয়োজনের শুরুতেই আমার বাংলা পর্বে আজ আমরা শুনব পুষ্টি চাহিদা পূরণে মাশরুমের গুরুত্ব সম্পর্কে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকে সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি। যে বিষয়ে আজ কথা বলবো, পুষ্টির চাহিদা পূরণে মাশরুমের গুরুত্ব, এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন। শুরুতে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ।
1: যে বিষয়ে কথা বলবো, আপনি ইতিমধ্যে জানেন এই যে পুষ্টির চাহিদা পূরণে আসলে মাশরুমের গুরুত্বটা কি, তো আসলে মাশরুম কি বা মাশরুমের পরিচিতি সম্পর্কে যদি শুরুতেই আমাদের একটু বলতেন।
2: জি, বর্তমান বিশ্বে পুষ্টিহীনতা ও অপুষ্টিজনিত রোগের প্রভাব ক্রমাগতই বাড়ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যার একটা বৃহৎ অংশ দারিদ্র্য ও সচেতনতার অভাবে পর্যাপ্ত পুষ্টি কিন্তু গ্রহণ করতে পারছে না। এই প্রেক্ষাপটে একদিকে যেমন সুলভ ও সহজলভ্য পুষ্টির উৎস খুঁজে বের করাটা জরুরি, অন্যদিকে স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিবেশ বান্ধব খাদ্য নিশ্চিত করাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর এই দুয়ের সংমিশ্রণে একটা খুব অসাধারণ খাবার হলো মাশরুম। মাশরুম এক ধরনের ছত্রাকজনিত উদ্ভিদ, যা মূলত মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে বেড়ে ওঠে। পৃথিবীতে প্রায় 14,000 ধরনের মাশরুম রয়েছে, যার মধ্যে প্রায় 2,000 প্রজাতি খাওয়ার উপযোগী এবং 700-800 প্রজাতি পুষ্টিগুণ সম্পন্ন ও ঔষধি গুণ সম্পন্ন।
1: মাশরুম থেকে আসলে আমরা কি কি পুষ্টি উপাদান পেতে পারি?
2: মাশরুমের পুষ্টিগুণ এক কথায় যদি বলি, অনন্য। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ, ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একে আমরা ভেজিটেরিয়ান মিটও বলে থাকি, কারণ এতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। শুকনা মাশরুমে প্রায় 20-30% প্রোটিন থাকে, যা অনেক সবজির তুলনায় বেশি। মাশরুমে উচ্চমানের প্রোটিন থাকে, যা শরীর সহজে শোষণ করতে পারে। যারা ভেজিটেরিয়ান বা নিরামিষভোজী তাদের জন্য এটা একটা চমৎকার প্রোটিনের উৎস হতে পারে। মাশরুমে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন ডি রয়েছে, যা স্নায়ুতন্ত্র, হাড় ও ত্বকের জন্য উপকারী। মাশরুম সূর্যের আলোতে রেখে দিলে এর ভিটামিন ডি এর পরিমাণ আরো বেড়ে যায়। এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক ইত্যাদি। মাশরুমে থাকা বিটা গ্লুটেন ও সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। আর মাশরুম থেকে আমরা খুবই কম ক্যালোরি পাবো এবং মাশরুমে ফ্যাটের পরিমাণও খুবই কম থাকে, যা ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য খুবই নিরাপদ একটা খাবার হিসেবে পরিচিত।
1: আপনি এক কথায় বলেছেন আসলে মাশরুমের পুষ্টির উপাদান অনন্য।
2: অনন্য
1: তবুও জানতে চাই আসলে পুষ্টির চাহিদা পূরণে মাশরুমের গুরুত্বটা আসলে ঠিক কতখানি, এটা যদি বুঝিয়ে বলতেন।
2: বাংলাদেশে অপুষ্টির হার এখনো অনেক উদ্বেগজনক অবস্থায় আছে। নারী ও শিশুরা পর্যাপ্ত প্রোটিন ও ভিটামিন না পাওয়ার কারণে খর্বকায় হচ্ছে, রক্ত স্বল্পতায় ভুগছে, এছাড়াও বিভিন্ন রকম রোগেও আক্রান্ত হচ্ছে। মাশরুম কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ এটা খুব অল্প খরচে ঘরে বসেই চাষ করা যায়। আবার মাশরুম চাষ করে নারীরা ঘরে বসে আয়ও করতে পারেন। মাশরুম সহজপাচ্য ও শিশুদের জন্য উপযোগী খাদ্য। গ্রামীণ পর্যায়ে মাশরুম চাষ ও ব্যবহারের প্রবণতা বাড়ানো গেলে দেশের সামগ্রিক পুষ্টির মান অনেকটাই উন্নত হতে পারে। বর্তমান যে প্রজন্ম, এই বর্তমান প্রজন্ম কিন্তু স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং মাশরুম এখন রেস্টুরেন্ট থেকে শুরু করে আমাদের ডাইনিং টেবিল পর্যন্ত কিন্তু জায়গা করে নিয়েছে। পিৎজা, স্যুপ, ফ্রাইড রাইস, সালাদ, পাস্তা, এই জাতীয় খাবারগুলোতে মাশরুমের ব্যবহার দিন দিন বাড়ছে। এটি শুধু যে রুচি বাড়ায় তাই না, বরং খাবারের কিন্তু পুষ্টিমানও বহুগুণে বাড়িয়ে দেয়। মাশরুম নিঃসন্দেহে আধুনিক পুষ্টির এক সম্ভাবনাময় উৎস। এটি যেমন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় বৈচিত্র্য আনতে পারে, ঠিক তেমনি দেশের পুষ্টিহীন জনগোষ্ঠীর জন্য হতে পারে সুলভ ও কার্যকর একটা পুষ্টির ভাণ্ডার। তাই স্বাস্থ্যকর জীবনের স্বার্থে আমাদের উচিত মাশরুম মাশরুম চাষ ও ব্যবহারকে আরো উৎসাহিত করা এবং পুষ্টি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এক সাহসী পদক্ষেপ নেওয়া।
1: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, জানলেন মাশরুমের গুরুত্ব, পুষ্টির চাহিদা পূরণে কতখানি। সুপ্রিয় শ্রোতা, আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক কথাবার্তার পর একটা গান হলে নিশ্চয়ই মন্দ হয় না। বন্ধুরা, আয়োজন মালায় এখন রয়েছে একটি কৃষি বিষয়ক গান, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন, গীতিকার হাবিবুর রহমান, আর গানটিতে সুর করেছেন রফিকুল আজিজ টিটো।
3: কম্পোচার ব্যবহার করেন চাষি ভাই সকল, কম্পোচার

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা হলো, গান হলো, আর আমাদের আজকের আয়োজন থেকে বিদায়েরও সময় হলো। যেতে যেতে বলি, আমাদের বাসযোগ্য পৃথিবী একটাই, একে বসবাসের উপযোগী রাখা আমাদেরই দায়িত্ব। বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমিডিয়ামের 693 কিলোহার্টজ, FM 106, 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 16ই আষাঢ়, 14ই মুহররম, 30শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে পাশ হল অর্থ বিল 2026। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। হরমুজ প্রণালী দিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দোহার আজকের বৈঠক অস্বীকার ইরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জাপানকে হারিয়ে ব্রাজিল ও টাই ব্রেকারে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে শেষ ষোলোতে, এখন মরক্কোর মোকাবেলা করছে নেদারল্যান্ডস। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় সংসদ গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠভোটে পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির প্রেক্ষিতে বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আরও দুটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। এগুলো হল বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন, দলিল ও নামজারি নিবন্ধনের জন্য TIN সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি উল্লেখ করে তিনি বলেন, নদী, খাল ও সেচ অবকাঠাময় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
2: মাননীয় স্পিকার, বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষি বান্ধব সরকার। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার, সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আর একটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
0: আগামী পাঁচ বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত 3 মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। তারেক রহমান 2026-27 সালের প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, আগে বেশ কিছু ভ্যানিটি প্রজেক্ট বা আত্মম্ভরী প্রকল্প গ্রহণ করার মাধ্যমে অহেতুক দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই সংকটের মুখেও তাঁর সরকার দেশের সকল শ্রেণী পেশার মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই বাজেট প্রণয়ন করেছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়েও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার লাঘব, কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব দেন।
2: ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি।
0: ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পার্বত্য 3 জেলায় তাদের পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডের আয়ের পাশাপাশি পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিদের বেতনভোগী আয়কেও করমুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। গতকাল মাদারীপুর জেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের 45 জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে এলে তিনি এই পরামর্শ দেন। আজ বেলা 11টায় সংসদের বৈঠক আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 29,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি গতকাল রাজধানী শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতিবছর বর্ষা মৌসুমে অন্তত 1টি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত 1টি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে 88,000-এর বেশি গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,
4: থাকলো প্রত্যেক বছর 1টা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে, সেটা তোমার স্কুলের মাঠের পাশেই হোক, সেটা তুমি যেখানে বাসার যেখানে থাকো তুমি সেখানেই হোক, অর্থাৎ কোনো খালি জায়গা দেখলে যেই জায়গা মানুষের ব্যবহারের জন্য নয় দয়া করে সেখানে একটি গাছ লাগাবে।
3: এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহ দিতে শিক্ষকদের আহ্বান জানান তারেক রহমান।
4: শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। যারা শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে বর্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখুন যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
3: শুধু আজকের দিন নয়, প্রতি বর্ষা মৌসুমে অন্তত 1টা করে গাছ রোপণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের গাছ রোপণে উৎসাহ দিতে হবে। স্বাভাবিকভাবে দেশে গাছ যত বাড়বে পরিবেশ তত ঠান্ডা হবে। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরা পালন করতে গিয়ে তৎকালীন সৌদি বাদশাকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন। সে সময় দেশ থেকে প্রায় 1 লাখের মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন তিনি। এখন গাছগুলোকে সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, জিয়া ট্রি নামে ডাকে বলেও জানান প্রধানমন্ত্রী। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এর আগে প্রধানমন্ত্রী বিএনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলায় অধিক সংখ্যক তরুণ তরুণীকে অন্তর্ভুক্ত করে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে সরকার। তিনি বলেন, বিএনসিসিকে যুগোপযোগী ও শক্তিশালী করতে সরকার আরও বেশি বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা করবে, যাতে এ বাহিনী আরও অবদান রাখতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান হৃদয়ে ধারণ করে জীবন শৃঙ্খলা মেনে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ এবং বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিক্ষার্থীরাই পরিবর্তনের অগ্রদূত, তাই নতুন প্রজন্ম এগিয়ে গেলে মূলত বাংলাদেশই এগিয়ে যাবে।
4: বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আমরা চাই আমাদের কোন একটা কাজের আউটপুট থাকতে হবে যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান। যেই কাজগুলো করতে চাইছি সব কিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকব না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে।
0: প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, মানবিক ও সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে তাঁর সরকার পাঠক্রমে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছে। তারেক রহমান জানান, শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষ করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য সরকারের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা শিক্ষা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভোকেশনাল শিক্ষা প্রবর্তন করতে যাচ্ছে। এর আগে তিনি সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সব শ্রেণী পেশার মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা গতকাল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাস্তবসম্মত ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে শিশু শ্রম নির্মূল করতে হবে। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী জানান, প্রত্যেককে শিশু শ্রম নির্মূলের কাজ শুরু করতে হবে নিজের ঘর থেকে। প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়। তিনি গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত জিও এনজিও কোলাবোরেশন ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, লার্নিং আউটকাম বৃদ্ধি করতে সরকার পাঠ্যক্রম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি এই পাঁচটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশের পাপেট শিল্পের পথিকৃৎ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 90 বছর। এবারে শুনুন মোস্তফা মনোয়ারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
6: তুলির আঁচড়ে যিনি ক্যানভাসে প্রাণদান করেন আর একচক্র প্রাণহীন পুতুলে ফুটিয়ে তোলেন জীবনের স্পন্দন, তিনি মুস্তাফা মনোয়ার। বাংলাদেশের শিল্প ও গণমাধ্যম ইতিহাসের এক অনন্য বাতিঘর। 1935 সালের 1 সেপ্টেম্বর শরতের আলো ঝলমলে দিনে মাতুলালয় মাগুরার নাকুল গ্রামে জন্ম নেন এই শিল্প সাধক। পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকোপার মনোহরপুর গ্রামে হলেও তার শৈশব কৈশোর কেটেছে প্রকৃতির অবারিত রূপ দেখে। 1965 সালে মেরি মনোয়ারের সঙ্গে গাঁট ছড়া বাঁধেন তিনি। সংসার আদৌ করে আসে পুত্র সাদাত ও কন্যা নন্দিনী। বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে স্কটিশ চার্চ কলেজে যাত্রা শুরু করলেও শিল্পের অমোঘ টানে তিনি স্থিত হন কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। 1959 সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণালী সমাপন ঘটে তার শিক্ষা জীবনের। এরপর শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যোগ দিয়ে শুরু হয় তার কর্মজীবন। তবে ক্যানভাসের চার দেয়াল ছাড়িয়ে তার সৃজনশীলতা ডানা মেলেছিল গণমাধ্যমের অসীম দিগন্তে। বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার হিসেবে তিনি টেলিভিশনকে দিয়েছিলেন এক শৈল্পিক রূপ। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং FDC-র শীর্ষ পদে থেকে দেশের সাংস্কৃতিক নীতি নির্ধারণে রেখেছেন অগ্রণী ভূমিকা। মোস্তফা মনোয়ার মানেই জড়বস্তুর ভেতর জীবনের সঞ্চার। তিনি বাংলাদেশে আধুনিক পাপেট বা পুতুল নাচের জনক। তার হাতের জাদুতেই পারুল আর সাত ভাই চম্পার গল্প রূপ নিয়েছিল বিটিভির কালজয়ী পাপেট শো। তার অমর সৃষ্টি মনের কথা, যা টানা ১২ বছর শিশুদের শুদ্ধ বিনোদন ও শিক্ষার আলো জুগিয়েছে।
7: খুশি হারিয়ে কি হয়?
8: খুশি কি হয়ে যায়?
7: খুশি।
6: 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশ যখন অবরুদ্ধ, তখন মোস্তফা মনোয়ার পুতুলকে বানিয়েছিলেন প্রতিরোধের হাতিয়ার।

0: বোনা, তার এই মহাজীবন বাংলাদেশের শিল্প সংস্কৃতির আকাশে চিরকাল এক উজ্জ্বল ধ্রুবতারা হয়েই জ্বলবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: এদিকে আজ সকালে মোস্তফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য শিল্পীকে। এদিকে মোস্তফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মোস্তফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, চলতি সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, ইরানের কর্মকর্তারা তাদের জব্দকৃত বিদেশি অর্থ ছাড়ের নিশ্চয়তায় অগ্রগামী উদ্যোগের জন্য কাতার সফরে যাবেন। এই সফরের সঙ্গে বৈঠকের কোনো সম্পর্ক নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন, আজ কাতারের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে যাচ্ছেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনার ও তার দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্ব দিতে কাতারে পাঠাচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের খেলায় গতরাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে জাপানকে 2-1 গোলে হারিয়ে ব্রাজিল এবং বোস্টনের টাই ব্রেকারে জার্মানিকে 4-3 গোলে হারিয়ে প্যারাগুয়ে শেষ ষোলোতে উঠল। মেক্সিকোতে এখন শেষ ষোলোতে উঠার লড়াইয়ে নেদারল্যান্ডস মরক্কোর মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডস মরক্কোর ম্যাচ গোলশূন্য ড্র রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হচ্ছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে পাশ হল অর্থ বিল 2026। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে জনগণের শ্রদ্ধা নিবেদন। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দোহার আজকের বৈঠক অস্বীকার ইরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জাপানকে হারিয়ে ব্রাজিল ও টাই ব্রেকারে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে শেষ ষোলোতে, এখন মরক্কোর মোকাবেলা করছে নেদারল্যান্ডস। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, সুখের ঠিকানা অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার ফাহিম আহমেদ রূপম। বর্ষাকাল চলছে, বর্ষায় শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ ছাড়াও একটি সমস্যা কিন্তু এই সময় অত্যন্ত প্রকট আকার ধারণ করে, সেটি হচ্ছে ত্বকের রোগ। আমরা বর্ষাকালীন ত্বকের রোগগুলা কি কি এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করব, সাথে কিভাবে এই রোগগুলা থেকে আমরা প্রতিরোধ করতে পারব তাও আলোচনা করব। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে এমন একজন চর্মরোগ বিশেষজ্ঞ উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের

0: চর্ম যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার রাশেদ মাহমুদ খান। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে।
1: ধন্যবাদ আপনাকে।
0: বর্ষা আমরা তো একটা উপভোগ্য ঋতু, আমরা অনেক ধরনের খাবার টাবার, অনেক ধরনের ফলের সমাহার এখানে থাকে এবং অনেকে শ্বাসতন্ত্রের ও শ্বাসকষ্টের বিভিন্ন হাঁচি কাশিতে ভুগে থাকে সর্দি, কিন্তু এরপরেও যেটা বলছিলাম যে ত্বকের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আছে। আপনি যদি প্রথমে আমাদেরকে একটু বলেন যে এই সময় ত্বকের কি কি ধরনের রোগ বা সমস্যা হতে পারে।
1: বর্ষায় ত্বকে আসলে অনেক সমস্যা, দুটো কারণ হয়। এই সময় গরম অনেক বেশি থাকে, আর একটা হচ্ছে ভেজা পানি, বৃষ্টিতে ভিজছি আমরা অনেক, রাস্তায় পানি জমে যাচ্ছে সেই পানি পাড়াচ্ছি, সেখানে অনেক ধরনের কেমিক্যালস আছে যেটা আমাদের পায়ের সাথে লেগে লেগে প্রদাহ সৃষ্টি করছে, একজিমার সৃষ্টি করছে। গরমে যেটা হচ্ছে, প্রথমত সবাই খুবই আমরা সাফার করি, তার মধ্যে ঘামাচি, বিশেষ করে বাচ্চাদের, যারা বাচ্চারা যারা ডায়াপার পরে থাকে তাদের কিন্তু ডায়াপার র্যাশ অনেক হচ্ছে, কিন্তু বড়দেরও ঘামাচি হচ্ছে, বাচ্চাদের ডায়াপার র্যাশ হচ্ছে, এই জিনিসে ভুগে থাকি। এটা আমি সাথে সাথে একটু বলেই নিই যে এই ঘামাচি থেকে উদ্ধার উপায় কি। আপনাকে যেটা করতে হবে, আপনার শরীরের গরমটা কমানোর জন্য আপনি সুতির পাতলা কাপড় পরবেন, যাতে আপনার হিটটা ট্রান্সফার হয়। আপনি যদি খুব ডার্ক কালার কাপড় পরেন, আপনার হিটটা কিন্তু বেশি অ্যাবজর্ব করবে সানলাইট থেকে, আপনি হিট বেশি হবে। যেন পাতলা সুতির কাপড় পরেন, ঢিলা ঢিলা কাপড় পরেন, গায়ের সাথে লেগে থাকে এরকম জিন্সের প্যান্ট বা এই ধরনের যে গায়ের সাথে লেগে থাকে গরম একটু মোটা কাপড়, ওগুলো এখন অ্যাভয়েড করেন। বাসায় ঠান্ডা পানিতে গোসল করেন এবং ঠান্ডা ঠান্ডা ফ্যানের নিচে থাকতে পারেন, যাদের বাসায় এসি আছে সেজন্য সেক্ষেত্রে ভালো। কিন্তু আর যেটা হচ্ছে বাচ্চাদেরকে, সেক্ষেত্রে ডায়পার পরানো কমিয়ে ফেলতে হবে, আমাদের আগের সিস্টেম যেভাবে আমরা করেছি কাঁথা দিতে হবে এবং সেটা চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবে। ভিটামিন সি খুব উপকারী এই সময়, আমাদের অনেক ফল ফ্রুটস আছে, আমাদের সবজি আছে, যেখান থেকে আমরা ভিটামিন সি পেতে পারি। লেবু খেতে পারেন, কমলা খেতে পারেন, এগুলো কিন্তু আমাদের ঘামাচির জন্য হেল্প করে। ঘামাচিকে নেগলেক্ট করা যাবে না, কারণ ঘামাচি অনেক সময় কিন্তু ইনফেক্টেড হয়ে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু যদি সেরকম ইনফেকশন হয়ে যায় তাহলে অবশ্যই বিশেষ চিকিৎসা দেখা করে আপনার চিকিৎসা নিতে হবে। আরেকটা জিনিস আমরা বর্ষাকালে খুব অ্যাভয়েড করি, আকাশে মেঘ থাকে, আমরা মনে করি আমাদের ছাতা লাগবে না, আমরা ঘুরে বেড়াচ্ছি ছাতার মধ্যে, কিন্তু আমাদের যে ত্বকের যে সানবার্ন হয় সেটার জন্য হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি, ইউভি, আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি, যেটা কিন্তু মেঘের ভিতর দিয়ে চলে আসে। তার মানে বর্ষাকালেও মেঘ থাকলেও আকাশে আমরা কিন্তু সানবার্ন হই। এই জন্য কিন্তু যদি আপনি বেশি রোদে এক্সপোজ হন, ছাতা নিতে ভুলবেন না, আর সেম টাইম প্রয়োজন সানস্ক্রিন ব্যবহার করবেন। আমরা বলি যে SPF 30-50 মতো সান প্রোটেক্টিং ফ্যাক্টর, 30-50 মতো সানস্ক্রিন আপনার ব্যবহার করেন। প্রয়োজনে যেটা হচ্ছে, এই সময় দেখা যায় গরমের জন্য অনেকের মুখ তেল তেলে থাকে, সেক্ষেত্রে তারা লোশন বেস সানস্ক্রিন ব্যবহার করেন, আর যাদের স্কিন ড্রাই থাকে তাদের ক্রিম বেস সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনি সানবার্ন থেকে রক্ষা পাবেন। আর একটা ত্বকের সমস্যা না বললেই না, যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদের ত্বকের ফাঙ্গাল ইনফেকশন। বর্ষাকালে অনেক হয়ে থাকে, তা আমাদের টিনিয়া বা রিং ওয়ার্ম বলে থাকি আমরা, অনেকে এটাকে দাউদ বলে বিক্রয় করেন। গায়ের মধ্যে রিং এর মতো হয়, আস্তে আস্তে বড় হতে থাকে, এরকম মাল্টিপল রিং দেখা যায় সারা গায়ে হতে পারে। কুচকিতে খুব বেশি হয়, যখন ভাজা ভাজা জায়গায় বেশি ঘামে ওই জায়গায় এই ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। তবে যেটা হচ্ছে, এটাকে হেলাফেলা কোনোভাবেই করা যাবে না। আপনারা যেটা করেন, অনেকেই যেটা করেন, আমরা দেখেছি যে বাসার মধ্যে যে মলমটা আছে ব্যবহার করেন, ফার্মেসি থেকে একটা মলম নিয়ে আসেন ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে এই মলমগুলোর মধ্যে স্টেরয়েড থাকে, যেটা এই ফাঙ্গাল ইনফেকশনকে রেসিস্ট্যান্ট বানান দেয়। ওটা তো কিওর তো করেই না, পরে যখন আমাদের কাছে আসেন আমরা যে ওষুধগুলো দিই ওগুলো কাজ করে না। এই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এই টিনিয়ার চিকিৎসা করা যাবে না। ডাক্তার সাহেব যতদিন বলবে ততদিন আপনাকে খেতে হবে। মনে রাখতে হবে, শুকনো শুকনো থাকলে ফাঙ্গাসটা দূরে থাকে, এবং একটু তেল তেল থাকলেও স্কিনটা যদি ময়েশ্চার থাকে ফাঙ্গাস পছন্দ করে না। তারপরে যেটা হবে, আপনাকে এইটাকে পরিবারের সবারই হতে পারে, এটা ছোঁয়াচে রোগ যেহেতু, তা আপনাকে শুধু একা চিকিৎসা করলে হবে না, আশেপাশে যারা আছেন তাদেরকে চিকিৎসা করতে হবে। মলমগুলো পরিমিত মতো লাগাবেন, ওষুধগুলো পরিমিত ভাবে খাবেন, গোসলের পরে পরনের কাপড় চোপড় গরম বেঁধে ধুয়ে রোদে শুকিয়ে প্রয়োজনে ইস্তারি করে পড়তে হবে, তাহলে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন থেকে ভালো হবে। আরেকটা হচ্ছে, এই সময় পানিতে ভিজে ভিজে পার মধ্যে অনেক আমাদের ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, ন্যাচারাল পলিউশন অনেক কিন্তু আমাদের পানির মধ্যে, এগুলো লেগে লেগে পায়ে প্রদাহ সৃষ্টি হতে পারে, সেখান থেকে একজিমা হয়, চামড়া মোটা হয়ে যায়, চুলকাতে থাকে, এবং সেখানে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন আরেক সমস্যা ঘটায়। এই জন্য যখনই আপনি বাইরে থেকে পা ভিজিয়ে বর্ষার পানি পাড়িয়ে যখন বাসায় আসবেন, তখন অবশ্যই সুন্দর করে পাটা ধুয়ে নেন, সাবান দিয়ে ধুয়ে সুন্দর করে শুকিয়ে, একটা ভালো ময়েশ্চারাইজার প্রয়োজনে নারকেল তেল হতে পারে, সেটা দিয়ে আপনি পাটাকে তেল তেলে করে রাখেন, তাতে কিন্তু আপনার প্রথমে হবে না। তবে যদি কারো একজিমা ডেভেলপ করে যায়, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে সেখানে ওষুধ লাগাতে হবে। নিজের মতো করে কোনো ওষুধ লাগানো যাবে না, কারণ সেখানে ডিপেন্ডিং অন দ্য ইনফেকশন, ওটা স্টেজ অফ একজিমা দেখে কিন্তু আমরা চিকিৎসা করি, তো আপনাকে সেভাবে কিন্তু চিকিৎসা নিতে হবে, নাহলে কিন্তু এটা একটা সমস্যা তৈরি করতে পারে।
0: ত্বকের এই ধরনের সমস্যা হলে আমরা সাধারণত যেটা করি, বাসায় খুব বেশি বেশি করে গোসল করি, বেশি বেশি করে সাবান দিয়ে ঘষা মাজা করি, এই ব্যাপারগুলো আসলে কি করা উচিত ত্বকের, যদি আমরা এই ধরনের সমস্যাগুলো ত্বকটাকে যদি হেলদি বা স্বাস্থ্যবান রাখতে চাই, অ্যাকচুয়ালি কি নিয়ম মেনে চলা দরকার?
1: বেশি বেশি গোসল, বেশি বেশি সাবান কখনোই কিন্তু খুব ভালো না। তো আমাদের ত্বকটা কিন্তু প্রোটেক্টেড, আমাদের ত্বকের যে উপরিভাগ আছে আমরা বলি স্ট্র্যাটাম কর্নিয়াম, এর ভিতরে কিন্তু ভাইরাস ঢুকতে পারে না। আমাদের ত্বকে থেকে যে তেলটা বের হয় যেটা সিবাম বলে থাকি আমরা, সেটা কিন্তু প্রোটেক্টিভ, এটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল প্রপার্টিস আছে। আপনি যদি বেশি বেশি গোসল করেন আপনার সেই তেলটা ধুয়ে চলে যাবে, আপনি যদি ঘষা মাজা করেন বেশি তাহলে কিন্তু আপনার ত্বকে যে আপুরেখে প্রোটেক্টেড যেটা ন্যাচারাল প্রোটেকশন আছে ওটাকে আপনি সরিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে প্রয়োজনে সপ্তাহে একদিন বা দুই দিন সাবান দিয়ে গোসল করেন, বাকি দিন পানি দিয়ে গোসল করেন। গোসলের সময় বেশি ঘষা মাজা করা যাবে না, গোসলের পরে চাপ চাপ দিয়ে শুকিয়ে ভেজা ভেজা থাকা অবস্থায় একটা ময়েশ্চারাইজ ব্যবহার করেন। অনেকে মনে করেন গরম এই বর্ষাকালে তো গায়ে এমনি ভেজা ভেজা থাকে, তবে এই সময় কিন্তু স্কিন ড্রাই হয়। যাদের সেরকম সমস্যা হয় গা চুলকাচ্ছে বা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তাদেরকে লোশন বেসড ময়েশ্চারাইজার, যাদের অয়েলি যাদের ড্রাই স্কিন তাদের হচ্ছে গিয়ে ক্রিম বেসড ময়েশ্চারাইজার আপনার ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার ত্বক আরো ভালো থাকবে, সুস্থ থাকবে। সবসময় মনে রাখতে হবে ত্বকটা কিন্তু আমাদের সারা শরীরের অঙ্গ, আপনার ত্বকের জন্য অনেক ভিটামিন সবকিছুই লাগে। এই সময় যে আমাদের ফল ফ্রুট সবজি বেশি করে খাবেন তাহলে ত্বক আপনার ভালো থাকবে, সুন্দর থাকবে।
0: স্যার অনেক অনেক ধন্যবাদ যে আপনি কিভাবে এটা পরিচর্যা করতে হয় সেই ব্যাপারটাতে জানালেন। আরেকটি ব্যাপার যে ত্বকের এই ধরনের সমস্যা হলে আমরা সাধারণত যেটা করি যে কোনো একটা শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে তিনি যে ক্রিমটা ব্যবহার করেছেন আমরা সেটা অ্যাপ্লাই করতে চাই, কিংবা আমাদের পাশের যে ওষুধের দোকানটা আছে সেই দোকানে গিয়ে আমরা বলি আমাদের ত্বকে অ্যালার্জি বা র্যাশ হয়েছে একটা ক্রিম দেন, এটা আসলে কতখানি ক্ষতিকর হতে পারে?
1: আচ্ছা, অ্যালার্জি বা র্যাশ বা একজিমার অনেক ধরনের ওষুধ আছে। আমরা যেমন এখানে কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড দিয়ে থাকি, স্টেরয়েড কিন্তু অনেক ধরনের মাত্রা আছে, জায়গা বিশেষে চামড়ার থিকনেস বিশেষে আমরা কিন্তু স্টেরয়েডটা নির্ধারণ করি। আপনি যদি মুখের মধ্যে একটা শক্তিশালী স্টেরয়েড লাগিয়ে দেন এটা কিন্তু আপনার ত্বকের বিশাল ক্ষতি করবে। এই জন্য আপনার এই স্টেরয়েড চুজটা করবে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক, আপনি নিজে থেকে কখনো এই ধরনের মলম মুখে লাগাবেন না। অনেকে দেখা যায় আবার এইসব স্টেরয়েড একটা সাইড ইফেক্ট হচ্ছে যে চামড়াটা ফর্সা করে ফেলে, সেই জন্য মুখে অনেক স্টেরয়েড ক্রিম লাগান, এতে কিন্তু ত্বকের বিশাল ক্ষতি। এই জন্য মনে রাখতে হবে এটা একটা ভালো ওষুধ কিন্তু আবার খুব খারাপ ওষুধ যদি আপনি অপ্রয়োজনে বা বেজায়গায় আপনি এই মলমটা ব্যবহার করেন। সো অবশ্যই এই ধরনের ক্রিম নিজে থেকে কখনই ব্যবহার করবেন না, বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করবেন।
0: অর্থাৎ প্রথম থেকেই ত্বকের এই ধরনের সমস্যায় একটু সচেতন থাকতে হবে। সব সমস্যায় কিন্তু সামান্য না, কোনো কোনো সময় এটা জটিল আকারও ধারণ করতে পারে, এই কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে প্রথমেই যদি তার সাক্ষাৎ গ্রহণ করে চিকিৎসাটা শুরু করা যায় তাহলে কিন্তু আপনি ভবিষ্যতের যে কোনো জটিলতা থেকে দূরে থাকতে পারবেন। স্যার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই সময়টুকু আমাদের শ্রোতাদের জন্য দেওয়ার জন্য। আশা করি আমাদের শ্রোতারা অনেক উপকৃত হয়েছে, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। শ্রোতা অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম ডাক্তার ফাহিম আহমেদ রূপম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা ছিলেন শাহিদে মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটির শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন দেশের গান শুনবেন। প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর দিয়েছেন আনোয়ার পারভেজ।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারে শিল্পী মনির খান, গানের কথা সাজিয়েছেন অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী সুবীর নন্দী, গানে কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন ও নসীন তাবসুম স্মরণ। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: প্রিয় শ্রোতা, তখন শুনলেন আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন ইংরেজিতে খবর।

0: his son-in-law, Jared's envoy Steve Whipcott, to lead the negotiating team in Qatar. Six people have been fatally shot at the Center for the Mothers and Children by a suspect in Germany. The victims, four women and two men, were all staff members at the facility near Hamburg. A number of other people were also wounded. Police said the suspect, who was in a custody dispute over his baby daughter. Football. And Brazil and Paraguay have moved into the round of 16 in the FIFA World Cup football. In Texas last night, Brazil secured 2-1 victory over Japan in round of 32. Paraguay won 4-3 on a spot kicks after the match finished 1-1 in extra time to inflict Germany's first ever defeat in a penalty shootout in the World Cup. Now Morocco are playing against Netherlands in Mexico. Finally, weather and forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with a temporary south-southeasterly gusty or a squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Mansingh and Sylhet. River posts in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Jatiyo Sangsad passes Finance Bill 2026. Tista Barrage Master Plan will be implemented at any cost, boasts Prime Minister Tariq Rahman in Jatiyo Sangsad. Prime Minister calls on students to plant at least one tree a year. Renowned painter Mustafa Manwar passes away. President and Prime Minister condole. People will pay tribute at Central Shahid Minar today. Iran denies today Doha meeting announced by Donald Trump on Strait of Hormuz. And Brazil and Paraguay move into round of 16 in FIFA World Cup. Netherlands now facing Morocco. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Boma.
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।

0: আমার বেড়ি এমন হইলো কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
0: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে, তারা সময় পরিবর্তন করে সন্ধে বা রাতে ব্যায়াম করুন। শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথমে গিয়েছেন পাপিয়া সরোয়ার।

প্রিয় শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত শুনছেন আমি কি গান গাবো যে ভেবে না পাই। ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে এবারের গান।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ 30শে জুন 2026 খ্রিস্টাব্দ, 16ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। শ্রোতা বন্ধুরা, আষাঢ় মানেই বর্ষার প্রথম পূর্ণতা, কালো মেঘের আনাগোনা, কখনো টিপটিপ বৃষ্টি, আবার কখনো ঝুম বৃষ্টি। বর্ষায় মাঠ জুড়ে থাকে সবুজ আর সবুজ, নদী ও খাল পানিতে কানায় কানায় ভরে ওঠে, প্রকৃতির সব রুক্ষতা মুছে গিয়ে প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পায়।
1: এই মাস মানুষের জীবন, কৃষি, পরিবেশ, খাদ্যাভ্যাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। প্রকৃতির এই নবজাগরণের সময় আমাদের দায়িত্ব কিন্তু বেড়ে যায়। পরিবেশ সুরক্ষায় বেশি করে গাছ লাগানো, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে।
0: বর্ষার বৃষ্টি যেমন ফসলের জন্য আশীর্বাদ, তেমনি অতিবৃষ্টি কখনো কখনো আমাদের দুর্ভোগের কারণ হতে পারে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা, নদী, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে এখনই সচেতন হতে হবে আমাদের।
1: বন্ধুরা, গাছপালা যেমন অক্সিজেন দেয়, ছায়া দেয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বর্ষাকাল গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। ব্যক্তি, পরিবার, সমাজের উদ্যোগে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং সেই সাথে বিদ্যমান গাছ সংরক্ষণও করতে হবে।
0: প্রিয় শ্রোতা, আসুন সকলে সচেতন হই, সুস্থ থাকে, ভালো থাকে সবাই। এ প্রত্যাশা রেখে আপনাদের অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে থাকব আমি মোহাম্মদ মহসিন মিয়া
1: এবং আমি ইশরাত জাহান নীলা। তো শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা থাকছে।
0: রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্য সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
1: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরের সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্ট।
0: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
1: মহানগরের আয়োজন থেকে আরও শুনতে পাবেন ছায়াছবির গান।
0: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
1: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
0: আশা করছি অনুষ্ঠানে পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এবারে আমন্ত্রণ আমাদের আজকের মূল পরিবেশনায়।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
0: আজকের ঢাকায় গ্রন্থনায় সাইফুল ইসলাম এবং পাঠে রয়েছেন বনশ্রী অধিকারী।
2: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন মঞ্চে তিনটি নাটক পরিবেশিত হবে আজ। সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্য উৎসব 2026 উপলক্ষে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যে 7টায় মঞ্চস্থ হবে নাটক বিধিবাম। এই নাটক পরিবেশন করবে পদাতিক নাট্যদল। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যে 6:30 মঞ্চস্থ হবে নাটক দ্বীপ, পরিবেশন করবে নাট্যতীর্থ। আর একই সময় স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক মুক নাটক চুলাই, এটি পরিবেশন করবে নাট্যতরী। অন্যদিকে ঐতিহ্যগত সাংস্কৃতিক শিকড় এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যকার দূরত্বের বিষয় অন্বেষণে দৃশ্যশিল্পী রাগা রহমানের একক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হয়েছে লালমাটিয়ার কলাকেন্দ্রে। আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি শীর্ষক এ প্রদর্শনীর পর্দা নামবে আজ। সমাপনী দিনেও প্রদর্শনীর দুয়ার খোলা থাকবে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া দেশের 10 জন স্বনামধন্য শিল্পীর শিল্পকর্ম নিয়ে রাজধানীর উত্তরায় বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের গ্যালারি ভূমিতে শুরু হয়েছে পারসিস্টেন্স শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। তাদের ক্যানভাস, মিশ্র মাধ্যম ও জল রঙে আঁকা সর্বমোট 66টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। আগামী 25 জুলাই পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বেলা 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে দ্য লং প্রেজেন্ট শীর্ষক চিত্র প্রদর্শনী চলছে ধানমন্ডির 16 নম্বর সড়কের 42 নম্বর বাড়ির বেঙ্গল শিল্পালয়ে। শিল্পী হাশেম খান, রফিকুন নবী, ফরিদা জামান ও শিশির ভট্টাচার্য সহ দেশের শিল্পাঙ্গনে অসামান্য অবদান রাখা 15 জন শিল্পীর কাজ স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। আগামী 4 জুলাই পর্যন্ত এই প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঢাকার আয়োজনে।
1: শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
0: প্রিয় শ্রোতা, মহানগরী ঢাকায় প্রতিদিনই অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনাদের তথ্য বিনোদনে সমৃদ্ধ রাখতে আমরা নগর পরিক্রমা পর্বে তা তুলে ধরার চেষ্টা করি।
1: এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে ডেঙ্গু সচেতনতা নিয়ে স্পট রিপোর্টিং। সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
3: ডেঙ্গু এখন আর সাধারণ রোগ নয়, পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দেশের প্রত্যেক নাগরিকের সম্পৃক্ত হওয়া দরকার। পরিচ্ছন্নতা অভিযান চলছে, কিন্তু শতভাগ মশা বা লার্ভা ধ্বংস করা সম্ভব হচ্ছে না। ডেঙ্গু রোগের চিকিৎসার চেয়ে মশাবাহিত এই রোগ প্রতিরোধের উপর গুরুত্ব দেওয়া দরকার। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ডেঙ্গু ওয়ার্ডে কয়েকজন রোগী দেখা পেলাম, কথা হলো তাদের স্বজনদের সাথে। আপনার নামটা কি?
4: পিয়া।
3: কোথেকে আসছেন?
4: মোহাম্মদপুর থেকে।
3: বাচ্চার কি হয়েছে?
4: ডেঙ্গু জ্বর আসছে, তিন দিন বাসায় ছিল, পরের দিন দেখি লাল বমি করছে, তারপরে হাসপাতালে আসছি। স্যালাইন ট্যালাইন দিল, ওনারা সিমটমগুলো বললাম, বললো ডেঙ্গুর লক্ষণ, তা ওনারা কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, পরীক্ষা করার পরে ধরা পড়লো ডেঙ্গু, এই যে ভর্তি হয়ে চিকিৎসা করলাম।
3: বাসায় পরিবেশ কেমন থাকা দরকার?
4: জি, অবশ্যই আশেপাশে পরিষ্কার রাখতে হবে, না তো এই যেগুলো মশা, ময়লা থেকেই তো মশাগুলো আসে, আবর্জনা থেকে মশাগুলো আসে, ওগুলো একটু পরিষ্কার রাখবে। আর আমার বাচ্চার তো মনে হয় সম্ভবত স্কুল থেকে হয়েছে এটা। বাচ্চারা যারা আছে স্কুলে তো অবশ্যই যায়, তাদের বাচ্চাদের যেন অবশ্যই কেয়ারফুলভাবে পাঠায়, যাতে ওখানে মশার কামড়টা না থাকে, যদি থাকে অবশ্যই টিচারদেরকে ওটা কমপ্লেন দিতে হবে।
3: আপা, আপনার কী নাম?
5: সাথী।
3: আপনি কোথেকে আসছেন?
5: আমি মিরপুর কাজীপাড়া থেকে আসছি।
3: আচ্ছা, ওর বয়স কত?
5: ওর বয়স 14 বছর 11 মাস।
3: আপনি কিভাবে টের পেলেন? আপনি এখানে এলেন? আপনি
5: ওর হচ্ছে রোববার থেকে যেমন হচ্ছে বমি ছিল, প্রচণ্ড জ্বর ছিল, আর তাছাড়া হচ্ছে এটার সাথে সাথে ওর শরীরে মানে র্যাশের মতো কিছু দেখা দিয়েছিল, মুখ লাল হয়ে গিয়েছিল, ঠোঁট লাল হয়ে গিয়েছিল। সিমটম দেখেই বুঝতে পেরেছি যে ওর হচ্ছে এরকম কিছু একটা লক্ষণ দেখা দিয়েছে। তারপর ওর বাবা গা মুছে দিয়েছে, সাথে সাথে মাথায় পানি দিয়েছে, বমির সাথে ওর খিচুনি উঠেছিল, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল ওর, তখন আমরা হচ্ছে হাত পায়ে তেলটা দিয়ে মালিশ করেছি, তখন দিয়ে আস্তে আস্তে ঠিক হয়েছে। পরে হচ্ছে তিন দিন পরে টেস্ট করেছে, তার রিপোর্টটা ভালো আসবে, কিন্তু না সেটা না, এখনও এখনকার জ্বর আসলে সাথে সাথে বাচ্চাকে টেস্ট করাতে হবে, যেদিন জ্বর আসে সেদিনই হচ্ছে বাচ্চাকে নিয়ে আসতে হয়, কারণ এখন অনেক হামের রুগী আছে, হচ্ছে জ্বরের রুগী আছে, এমন সিমটমগুলো আমরা আসলে কেয়ার করিনি। আমি আসলে সত্য কথা, আমি নিজেও কেয়ার করিনি, আমার শ্বশুর ছিল দেখে আমি কেয়ার করিনি বাসায়। এখন চার দিন পরে বাচ্চাকে এনে দেখি যে এনার্সিয়ার মানে পজিটিভ আসছে, ওর জ্বরের ইয়াটা পজিটিভ আসছে, তখন এই সময় আমরা ভর্তি করেছি।
3: ধরেন আপা, আমরা যারা বাসায় থাকি, আমরা বাবা মা ভাই বোন যারাই থাকি না কেন, আমাদের আসলে আমাদের তো একটু কেয়ার স্পেশাল নিতেই হবে, বাচ্চাদের যদি ছোটো থাকে, বড়দের ক্ষেত্রে তাই। সেক্ষেত্রে আমরা কী কী করা দরকার, কোন দিকে আমাদের দৃষ্টি রাখা দরকার মনে করেন আপনি?
5: যে বাসায় হচ্ছে অবশ্যই আমাদেরকে পরিষ্কার ক্লিন রাখতে হবে, আর বাচ্চাকে তো রাত্রের থেকে মশারি টানে শোয়াতে হবে বাচ্চাকে, আর সকাল পর্যন্ত ঢাকা শহরে বিশেষ করে লাইটের আলোটা থাকে, তখন হচ্ছে লাইটের আলোতে ও বাচ্চাদের কিন্তু ডেঙ্গু মশা আক্রমণ করে রাত্রে। এখন আমাদের ভাবতাম যে আমরা সকালে হচ্ছে ডেঙ্গু মশা কামড় দিচ্ছে, আর সন্ধ্যার দিকে মানে ডেঙ্গু মশা কামড় দিচ্ছে, কিন্তু সেটা না, কিন্তু এখন হচ্ছে রাত্রেও মশা কামড় দিচ্ছে। এখন কন্টিনিউ ফুলের টব বাসায় হচ্ছে অনেক ফুলের গাছ লাগানো হয়েছে, পানি দিয়ে রেখে দিচ্ছে, ওগুলো সব ক্লিন রাখতে হবে এখন থেকে, আর তিন দিনের মধ্যে বাসা বালতিতে পানি থাকলে ওটা ক্লিন করতে হবে, আর মশা লাভা হয়ে যাবে।
3: সমস্যা বড় আকার ধারণ করার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা উদ্যোগ নেওয়া দরকার, বাড়ির চারপাশ এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার দরকার। শিশু এবং বয়স্কদের দিনের বেলাতেও ফুলহাতা জামা ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা দরকার, তাহলে মশা কামড় থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব। শ্রোতা বন্ধুরা, উত্তর সিটি কর্পোরেশন 29 নম্বর ওয়ার্ডের সম্মানিত সচিব বললেন,
6: আমরা সকালে বিকালে আমাদের মশক কর্মীরা, পরিচ্ছন্ন কর্মীরা এবং আমাদের একটা জোন ভিত্তিক মনিটরিং কমিটি আছে, হ্যাঁ, এই মনিটরিং কমিটি এটা মনিটর করে রেগুলার। আমরা নিয়মিত সকাল 7:30 কার্যক্রম শুরু করি, একদম ফিল্ডে 11:30-12 পর্যন্ত লার্ভিসাইডের জন্য আমরা থাকি, আবার বিকালবেলা ফোকার মেশিন যেগুলো ধোয়া হয় এগুলো আমরা এলাকা ভিত্তিক ফোকিং করি। কোথাও কোনো কমপ্লেন পেলে আমরা সাথে সাথে অ্যাকশনে যাই, এবং সাধারণত আমরা কোথাও কোনো জমা পানি রাখতে দেই না, বাসা বাড়ির ছাদে যাই, মানুষকে সচেতন করি, লিফলেট বিতরণ করি, মাইকিং করি, এমনকি প্রত্যেক শুক্রবার জুম্মার সময় মসজিদের খতিব সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে এই ডেঙ্গু বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে বয়ান করেন, এবং আমরা চিঠির মাধ্যমেই তাদেরকে এই বয়ান করার অনুরোধ জানাই। আমাদের ওয়ার্ডে 17টা মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে প্রতি শুক্রবার ইনশাল্লাহ খতিব সাহেবরা এই পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন, এবং এটা আমাদের শুধু সিটি কর্পোরেশনের কর্মচারীদের দায়িত্ব নয়, এটা এলাকাবাসীর দায়িত্ব আছে, সম্মানিত ট্যাক্স পেয়ার যারা তাদের দায়িত্ব আছে, সম্মানিত নাগরিক বৃন্দের দায়িত্ব আছে, সাধারণ লোকের দায়িত্ব আছে, সর্বোপরি সমস্ত লোক যদি এগিয়ে আসে তা আমরা ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো ইনশাল্লাহ।
3: নগর পরিক্রমা আজ এ পর্যন্ত।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন নগর পরিক্রমা পর্বটি।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সমাজে নারীরা দিন দিন এগিয়ে চলেছে। শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি, অর্থনীতি সহ সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ বাড়ছে এবং তারা তাদের যোগ্যতারও প্রমাণ রাখছে।
0: তবে এখনও আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে। আমরা তাদের জন্য আরও বেশি সহযোগিতা ও পর্যাপ্ত সুযোগ নিশ্চিতের মাধ্যমে গড়ে দেব তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের আগামী।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকার।
0: সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
7: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এই ফলের বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে যিনি সুখ্যাতি অর্জন করেছেন তিনি আমাদের উদ্যোক্তা বোন জেবুন নেসা চুমকি। আজ তিনি আমাদের অতিথি, কথা বলবো তার সাথে, শুনবো তার কাজের শুরু এবং চলমান অবস্থা সম্পর্কে। চুমকি, বললাম যে কাঁঠাল নিয়ে আপনার সুখ্যাতি, কাঁঠালের নানা পদ নিয়ে, সেটাই প্রথমে শুনবো, তারপর ফিরে যাব। শুরুটা কিভাবে হয়েছিল?
8: ধন্যবাদ। আসলে কাঁঠাল নিয়ে কখনো কাজ করব এটা চিন্তা করিনি। আর কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল, এটা আমরা সবাই জানি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমি গাজীপুরে থাকি। গাজীপুরে প্রচুর কাঁঠাল উৎপন্ন হয় এবং এই কাঁঠাল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন আমি কিছু ট্রেনিংয়ের মাধ্যমে আমি জানলাম যে কাঁঠাল দিয়ে আচার করা হয়। আচার করতে করতে আমি অনেকগুলো আইটেম করা শুরু করলাম, 22টা আইটেম করেছি এই পর্যন্ত। তো কাঁঠাল নিয়ে আসলে আমার অনেক ইচ্ছে আছে যে আরও ভালো ভালো কিছু কাজ করব।
7: 22টা আইটেমের মধ্যে কোনগুলো সবচেয়ে জনপ্রিয় এবং সেই আইটেমগুলো কি?
8: কাঁঠালের কাবাব, কাঁঠালের কেক, কাঁঠালের বিস্কুট এবং কাঁঠালের কাশ্মীরি আচার। যে আচারটা আমরা আসলে সবার মুখেই শুনি, আমের কাশ্মীরি আচার, কিন্তু আমি করেছি কাঁঠালের আচার। দেশের বাইরেও যাচ্ছে, বাংলাদেশে তো যাচ্ছে এবং ঘরে ঘরে মানুষ আমার কাছ থেকে কিনে কিনে খাচ্ছে। এটা আমার আসলে বড় প্রাপ্তি যে কাঁঠাল নিয়ে আমি কাজ করতে পারছি।
7: এই যে কাঁঠাল নিয়ে কাজ করছেন, প্রত্যেক উদ্যোক্তা যখন কাজ শুরু করেন যে বিষয়টি নিয়ে করেন তার একটা ধারণা থাকতে হয় সেই বিষয়টি সম্পর্কে। কাঁঠাল নিয়ে তৈরি করা খাবারের বিষয়ে আপনার জ্ঞানটা কেমন ছিল আর সেটাকে কিভাবে সমৃদ্ধ করলেন?
8: ধারণা তো আসলে আগে ছিল না, কারণ আমি যখন উদ্যোক্তা হয়েছি তখন পিঠা নিয়ে শুরু করেছিলাম, তারপরে কেক, মিষ্টি, নানা রকমের ফ্রোজেন আইটেম, লাচ্ছা সেমাই। তো তখন তার কাঁঠাল নিয়ে চিন্তা কখনোই করি নাই। সেই সুযোগটা হয়েছিল সরকারি কিছু ট্রেনিং এর মাধ্যমে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমি BRCP থেকে একটা ট্রেনিং করেছিলাম কাঁঠাল নিয়ে। ওখানে আমাদেরকে অনেক উদ্যোক্তাদেরকে শিখিয়েছিলেন কাঁঠাল দিয়ে কীভাবে আচার করতে হয়। তখন থেকে আমার পথ চলাটা শুরু। তারপরে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি পোস্ট হারভেস্ট ইনস্টিটিউট থেকে ট্রেনিং করেছে এবং স্যারদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, কারণ স্যাররা আমাদেরকে অনেক চমৎকারভাবে শিখিয়েছেন যে কাঁঠাল দিয়ে আচার কীভাবে করে, কাঁঠাল দিয়ে চিপস কীভাবে করা হয়। তো ওইভাবেই কিন্তু আমার জ্ঞানের মাথার মধ্যে আসলো যে তাহলে আমি আরও কিছু আইটেম যদি যুক্ত করি তাহলে কেমন হয়। সেইভাবেই কিন্তু আমার পথ চলাটা শুরু কাঁঠাল নিয়ে এবং কাঁঠালের 22টা আইটেম শেষ করেছি।
7: কাঁঠাল নিয়ে কাজ করেছেন, সুখ্যাতি পেয়েছেন, এটা অনেক গৌরবের কথা। কিন্তু প্রত্যেক উদ্যোক্তা যখন কাজ শুরু করেন তার একটা পুঁজির প্রয়োজন হয়, যেমন জ্ঞানের প্রয়োজন হয় তেমন পুঁজির প্রয়োজন হয়। পুঁজিটা কিভাবে সংস্থান হয়েছিল সেটা জানাবেন শ্রোতাদের। আর আমাদের এ পর্বের নাম হচ্ছে স্বপ্নের আগামী। পরবর্তীতে আপনার এই যে প্রশিক্ষণ নেওয়া জ্ঞান, সেটাকে আপনি কিভাবে আরো ব্যবহার করতে পারেন এবং গ্রাহক মহলে আরো পৌঁছে দিতে পারেন সে সম্পর্কের পরিকল্পনাটা জানতে চাই।
8: প্রথমে একটা কথা বলতে চাই, এই প্রশ্নের প্রেক্ষিতে আমি কিন্তু উদ্যোক্তা হব এটা চিন্তা করিনি। মানুষের তো একটা স্বপ্ন থাকে যে আমি এই স্বপ্নের পথ ধরে হাঁটবো, কিন্তু আমার সেই স্বপ্নটা ছিল কিন্তু উদ্যোক্তা না। আমি একজন আইনজীবী, এই কথাটা বলতেই হবে। সেই জায়গাটা থেকে 2020 থেকে আমি বের হয়ে আমি উদ্যোক্তা হয়েছি। হ্যাঁ, আইনজীবী জায়গা আইনজীবী, কিন্তু আমার কাজের ক্ষেত্রটা আসলে এই জায়গাটা অনেক ভালোবাসার জায়গা। তখন ছিল করোনার সময়। সেই করোনার সময় আমি কিছু ছবি পোস্ট করেছিলাম কয়েকটা গ্রুপে। গ্রুপ থেকে আমার যখন অর্ডার শুরু হলো যে না এই পিঠাটা আমরা নিব, তখন আমার কিন্তু যেহেতু আমি চিন্তা করিনি যে আমি কিছু এই উদ্যোক্তা হব, সুতরাং আমার কাছে কোনো টাকাও নেই আর আমার ঘর থেকেও সেই সুযোগটা ছিল না যে তুমি আইনজীবী বাদ দিয়ে একজন উদ্যোক্তা হবা। তখন আমি চালের গুঁড়ি ছিল ঘরে, তারপরে হচ্ছে চাপাশুটকি ছিল, এটা দিয়ে আমি পিঠা বানিয়ে যখন পোস্ট করলাম, অর্ডার আসলো, তখন এই 250 থেকেই কিন্তু আমার পথ চলাটা শুরু। আমি কোনো টাকা ইনভেস্ট করিনি যে 50,000-1,00,000। মানুষে বলে যে উদ্যোক্তা হতে গেলে ইনভেস্ট করতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু একদমই কোনো ইনভেস্ট ছাড়াই আমি আজকে এই জায়গায় আসছি। তো যার জন্য বলি যে আপনারা যারা আমার এই কথাগুলো শুনবেন, যারা মানে সুযোগ মানে বুঝতেছেন যে আমি একজন উদ্যোক্তা হব বা আমার কাছে কোনো ইনভেস্ট নেই, আমার কাছে কোনো কিছু নেই, আমি কীভাবে নামবো, শুধু মানসিক শক্তিটা রাখবেন মনের মধ্যে, সাহসটা রাখবেন, সেইভাবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন।
9: তাহলে পুঁজিটা তৈরি হলো কিভাবে?
8: পুঁজিটা ওই যে 250 দিয়ে নামলাম, 250 থেকে আমি 500-400 সেল করলাম, 400 থেকে আমি 600 সেল করলাম, এইভাবে করতে করতে আমি পিঠা নিয়ে কাজ করার পরে আমি কেক নিয়ে কাজ করলাম। আর কেকে তো দেখা যায় যেমন খরচ হয় তেমন কিন্তু ইনকাম একটা আসে, ভালো টাকায় মোটামুটি আসে, পরিশ্রমটা বেশি। তো ওইভাবে কিন্তু আমার বিভিন্ন জায়গা থেকে আমার এই টাকাটা সংগ্রহ হচ্ছে, মানে ক্লায়েন্টদের কাছ থেকে।
9: আচ্ছা, এই যে পুঁজি, এই পুঁজি ব্যবহার করবার পর আপনি লাভের মুখ কেমন দেখছেন এবং যা আসছে সেটাতে আপনি কতটুকু সন্তুষ্ট?
8: আলহামদুলিল্লাহ, আমি অনেক সন্তুষ্ট, কারণ আমি যে পরিশ্রমটা করছি, আমি সততার পথে হাঁটছি, যার জন্য আমার কিন্তু একটা ভালো ইনকাম হচ্ছে, আমার লাভের অংশটা কিন্তু ভালো আসছে। কারণ আচার নিয়ে কাজ করছি, আমি তো ভ্যারাইটিস নিয়ে কাজ করছি, আর আমার কাজের জায়গাটা অনেক পজিটিভ বিধায় আমার কাছে ক্লায়েন্টরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেই কিন্তু আমার কাছে অর্ডার করে।
9: আমাদের পর্বটার নাম স্বপ্নের আগামী, জানতে চেয়েছিলাম স্বপ্নের আগামীটা কি?
8: স্বপ্নের পথে হাঁটছি, সেই স্বপ্নের পথ ধরেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেহেতু আমি ট্রেনিং করেছি, আমার অনেক স্বপ্ন সেই ট্রেনিংয়ের মধ্যে থেকেই বের হয়ে আসছে, কারণ আমি দেশ থেকে দেশের বাইরেও আমার প্রোডাক্টটা নিয়ে যেতে চাই, বিশেষ করে চিপস, আচার, শুধু কাঁঠালের আচার না, বিভিন্ন রকমের আচার আছে যেটা আমি দেশের বাইরে পাঠাতে চাই। আর আমার আরেকটা স্বপ্ন হচ্ছে আমি একটা শপ দিব, শুধু নারীদের নিয়ে কাজ করব, এখানে হচ্ছে নারীরা সেখানে সেল করবে, একটা ফ্যাক্টরি করার ইচ্ছে আছে নারীদের নিয়ে। বিশেষ করে আমরা যারা নারীরা, আমাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে যেটা আমরা পূরণ করতে পারি না, অনেক বাধার মধ্যে আমরা থাকি, সেই বাধাটা যেন পেরিয়ে আমার সাথে কাজ করতে পারে, সেই সুযোগটা আমি মেয়েদেরকে করে দিতে চাই। আমার মাধ্যমে যদি 10 মেয়ে কাজ করে তাহলে তাদের স্বপ্নটা কিন্তু পূরণ হবে সাথে সাথে।
9: আপনি অনেক মানসিক শক্তি নিয়ে, অনেক সুন্দর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনার কর্মব্যস্ত সময় থেকে আমাদের জন্য কিছু সময় দিলেন, আপনার কাছে এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
8: ধন্যবাদ আপনাকেও।
9: প্রিয় শ্রোতা, কর্ম উদ্যোগী স্বপ্নদর্শী নারীদের প্রচেষ্টায় আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জগৎ প্রসারিত হচ্ছে, অর্থনীতিতে থাকছে তাদের বিশেষ অবদান। এমন উদ্যোগী নারীদের কল্যাণে আমাদের শিল্প সমৃদ্ধ হবে, দেশ ও জাতির জন্য বয়ে আসবে সুনাম।

0: শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারী ক্ষমতা নিয়ে একটি সাক্ষাৎকার।
1: আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
0: মহানগরের প্রিয় শ্রোতা, এবারে আমন্ত্রণ আপনাদেরই পাঠানো চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব। গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাঁধন পর্বে, পড়ছি আপনাদের পাঠানো লেখাগুলো। এটিএম আতাউর রহমান রঞ্জু আলোকিত মানুষচায় আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে লিখেছেন, গত 23 জুন প্রচারিত স্বপ্নের আগামী নারী উদ্যোক্তাদের নিয়ে উপস্থাপনা ভালো লেগেছে, নগর পরিক্রমা ভালো লেগেছে, সাথে আছি সব সময়। শুভেচ্ছা সবাইকে। আমি নারী উদ্যোক্তাদের নম্বর চাই, আমার স্ত্রী নারী উদ্যোক্তা হতে চায়, বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেকে এগিয়ে নিতে।
0: বন্ধু এটিএম আতাউর রহমান রঞ্জু, স্বপ্নের আগামী পর্বে যারা অংশগ্রহণ করে থাকেন তারা আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি, তাদের সফলতার গল্পগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়, আমরাও ভালো কিছু করার স্বপ্ন দেখি, খুব স্বাভাবিক। তবে এখানে কারো ব্যক্তিগত ফোন নম্বর তার অনুমতি ব্যতীত অন্য কাউকে দেওয়ার সুযোগ নেই, আশা করছি বুঝতে পেরেছেন। তবে আপনার স্ত্রীর জন্য আন্তরিক শুভকামনা রইল, আশা করছি তার ইচ্ছে বা স্বপ্ন একদিন পূরণ হবে। সেনাগাত নিয়মিত অনুষ্ঠান শুনতে থাকুন, আবারও লিখবেন, ধন্যবাদ।
1: তাসলিমা খানম সুমি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদার সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, 23 জুন প্রচারিত নগর পরিক্রমা পর্বে বিশ্বকাপের 23তম আসর ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে ঢাকায় ফুটবল উন্মাদনার বিষয়ে জেনে ভীষণ ভালো লাগলো। এছাড়াও স্বপ্নের আগামী পর্বে নারী উদ্যোক্তার সাক্ষাৎকারটি শুনে মনে হয়েছে নিজের প্রচেষ্টা অধ্যবসায় থাকলে জীবনে সফল হওয়া যায়। অনুপ্রেরণামূলক পরিবেশনাটির জন্য ধন্যবাদ। একই ক্লাব থেকে আফিয়া খানম জুলি লিখেছেন, 21 জুন বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক কথা শুনলাম, আদর শাসন আর বিশ্বস্ততার জায়গা হল বাবা, বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। নগর প্যাচালে পর্বে শতাব্দীর প্রাচীন ইতিহাস, পেশাভিত্তিক সমাজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক ঢাকার গলিগুলো সম্পর্কে প্রতিবেদনটি ভালো লেগেছে, ধন্যবাদ জানিয়েছেন।
0: বন্ধু তসলিমা খানম সুমি ও আফিয়া খানম জুলি, মতামত জানানোর জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন।
1: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিগঞ্জ থেকে লিখেছেন, প্রিয় মহানগর অনুষ্ঠান থেকে সপ্তাহে 3 দিন বিভিন্ন পর্ব প্রচারিত হয়, এর মধ্যে আজকে ঢাকা এবং প্রিয়মুখ অন্যতম। আমি জানতে চাই এই পর্ব দুটি কত সালে চালু হয়।
0: বন্ধু মোহাম্মদ রাসেল শেখ, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুরু হয় 1989 সালে, তখন থেকেই আজকে ঢাকা পর্বটি প্রচার হয়ে আসছে এবং পরবর্তীতে বিভিন্ন পর্ব নিয়ে আমরা এই অনুষ্ঠান আপনাদের উপহার দিচ্ছি। তারই পরিক্রমায় একটা সময় থেকে প্রিয়মুখ পর্বটিও প্রচার হয়ে আসছে, ধন্যবাদ, আবারও লিখবেন।
1: মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সলকোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন, 21 জুন মহানগর অনুষ্ঠানের জীবন ও জীবিকা পর্বে পরিচ্ছন্নতা কর্মীর জীবন সংগ্রাম সম্পর্কে জেনেছি, সৎ পথে জীবিকা নির্বাহের প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়, আমাদের উচিত সকল শ্রমজীবী মানুষের কাজকে সম্মান দেখানো।
0: একদম ঠিক বলেছেন বন্ধু মোহাম্মদ সেলিম হোসেন, শ্রমজীবী মানুষ ছাড়া আমাদের দৈনন্দিন জীবন ও সমাজ অচল, পেশা দিয়ে মানুষের মর্যাদা মাপা যায় না, সব শ্রমজীবী মানুষই সমান শ্রদ্ধার দাবিদার, মতামত জানানোর জন্য ধন্যবাদ, আবারও লিখবেন।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, বিশ্বকাপ ফুটবল খেলার আনন্দময় আর হৈহুল্লোর শুভেচ্ছা আর ভালোবাসা। 25 জুন মহানগর অনুষ্ঠানে প্রচারিত আজকের ঢাকা, সমসাময়িক বিষয়ে আলোচনা, পপ তারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছে। প্রিয় মুখ পর্বে মুহিন খানের সাক্ষাৎকার অনেক ভালো লাগলো, আগামীতে কনার সাক্ষাৎকার শুনতে চাই। এই ঢাকা পর্বে হোসেনি দালান নিয়ে অনেক অজানা তথ্য জানা হলো, অনেক ভালো লাগলো। পরিশেষে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে সুন্দরী ছবির একটি গান অসাধারণ ছিল, মহানগর তোমার সাথে আছি থাকবো আর তুমি আমার মনের মধ্যে আছো সব সময়, এমনটাই লিখেছেন।
0: ধন্যবাদ বন্ধু মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আবারও লিখবেন।
1: ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদার সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 25 জুন বিশ্ব স্মৃতি দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জেনেছি, প্রিয়মুখ পর্বটি ভীষণ উপভোগ্য ছিল এবং মেহেদী হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর চুরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, মহানগর শুনে হই সচেতন মন ভরিয়ে দেয় ই বাঁধন। মহানগর যখন সপ্তাহে 6 দিন প্রচারিত হতো তখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রেডিও হাতে মহানগর শুনতে বসতাম, যখনই মহানগর সপ্তাহে কমিয়ে এনে তিন দিন করা হলো, তখন কেন যেন মহানগরের প্রতি আগ্রহটা হারিয়ে ফেললাম। হয়তো আমার মতো অনেক শ্রোতাই এরকম আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, মহানগর অনুষ্ঠানটি যেন সপ্তাহে আগের মতো ছদিন ফিরে আনা হয়। এতে কিছু পর্ব যদি পুনঃপ্রচার করা হয়, তবুও সপ্তাহে ছদিন ফিরে আনা যেতে পারে। প্রিয় মহানগরকে ধন্যবাদ, মহানগর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা সবসময়।
0: বন্ধু ফয়সাল আহমেদ শিপন ও মেহেদী হাসান মামুন, মতামত জানানোর জন্য আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, আবারও লিখবেন।
1: এই ছিল আজকের আয়োজন। জানিয়ে দিব আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, বাঁধনই বাঁধন, প্রযোজক মহানগর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর আমাদের কাছে ইমেল পাঠাবার ঠিকানাটি হচ্ছে মহানগর বিবি@gmail.com। ভালো থাকুন, শুভকামনা সবার জন্য।

0: এতক্ষণ শুনলেন বাঁধন ও ই বাঁধন পর্বটি। শ্রোতা বন্ধুরা, অনেক তো কথা হলো, এবারে ভাসাতে চাই সুরের ফেলায়। মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন একটি ছায়াছবির গান।
1: গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রকিশোর।

0: মহানগর আয়োজন থেকে শুনছিলেন একটি ছায়াছবির গান।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ এবারে শুভযাত্রা পর্বে।
0: জানিয়ে দিচ্ছি ঢাকা মহানগরের কয়েকটি রুটের চলাচলকারী কিছু যানবাহনের তথ্য। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচলকারী বাসগুলো হল বিআরটিসি, গাজীপুর পরিবহন, গ্রিন ঢাকা, প্রভাতী, বনশ্রী, প্রচেষ্টা, স্কাইলাইন, ভিক্টর ক্লাসিক ও শতাব্দী পরিবহন।
1: মোহাম্মদপুর বাস ডিপো থেকে বিআরটিসি বাসে চড়ে মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, জাহাঙ্গীর গেট, মহাখালী, সৈনিক ক্লাব, বনানী, কাকলি, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট, আবদুল্লাপুর, টঙ্গী পর্যন্ত যেতে পারবেন।
0: সায়দাবাদ বাস থেকে গাবতলী পর্যন্ত 8 নম্বর বিআরটিসি লাভবাহিক এম এম লাভলি নীলাচল ঠিকানা কোম্পানির বাস নিয়মিত চলাচল করে।
1: বিআরটিসি বাসে চড়ে মদনপুর, কাঁচপুর, চিটাগাং রোড, সোনের আখড়া, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট, শিশুমেলা, শ্যামলী, কল্যাণপুর টেকনিক্যাল, গাবতলী এবং সাভার পর্যন্ত যেতে পারবেন।
0: শুভযাত্রা আজ এ পর্যন্তই। আপনাদের সকলের যাত্রা শুভ হোক এই শুভকামনা।
1: এবারে বিদায়ের পালা। যাবার আগে বলব শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজমি ইলাহি,
0: উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া
1: এবং আমি ইশরাত জাহান নীলা,
0: প্রকৌশল সহযোগিতায় হাফিজা খান,
1: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার
1: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। জাতীয় সংসদে গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 পাশ হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠভোটে পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির প্রেক্ষিতে বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আরও দুটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। এগুলো হল বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন দলিল ও নামজারি নিবন্ধনের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি উল্লেখ করে তিনি বলেন, নদী খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত 3 মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হয়েছে। আজ বেলা 11টায় সংসদের বৈঠক আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 29,000-এরও বেশি শিক্ষার প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এই সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতিবছর বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। এর আগে প্রধানমন্ত্রী বিএনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলায় অধিক সংখ্যক তরুণ তরুণীকে অন্তর্ভুক্ত করে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান হৃদয়ে ধারণ করে জীবন শৃঙ্খলা মেনে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ এবং বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই পরিবর্তনের অগ্রদূত, তাই নতুন প্রজন্ম এগিয়ে গেলে মূলত বাংলাদেশই এগিয়ে যাবে। তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ মানবিক ও সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে তাঁর সরকার পাঠক্রমে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছে। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ারের মরদেহ আজ সকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য এই শিল্পীকে। মোস্তফা মনোয়ার গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর। বিশ্বকাপ ফুটবলের খবর। ব্রাজিল এবং প্যারাগুয়ে শেষ 16-তে জায়গা করে নিয়েছে। মেক্সিকোতে এখন শেষ 16-তে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডস মরক্কোর মোকাবেলা করছে। নকআউট পর্বের খেলায় গতরাত যুক্তরাষ্ট্রের হিউস্টনে ব্রাজিল 2-1 গোলে জাপানের বিপক্ষে জয়লাভ করে এবং বোস্টনে ট্রাইবেকারে প্যারাগুয়ে 4-3 গোলে হারায় জার্মানিকে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন করিম হাসান খানের কণ্ঠে।

আপনারা নজরুল সঙ্গীত শুনছেন। করিম হাসান খান এবারে গিয়েছেন, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, এবারে শোনাব নিনা হামিদের গাওয়া পল্লী গীতি। প্রথম গানটির রচয়িতা ও গীতিকার কানাইলাল শীল।

0: দুখনি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন নিনা হামিদ।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন মিসবাহুল আজম মঞ্জু। প্রথম গান, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো।

প্রিয় শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত শুনছেন। ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে, মেজবাহুল আজম মঞ্জুর কণ্ঠে এবারের গান।

0: মিসবাহুল আজম মঞ্জুর কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী সোমনুর মনির কোনাল, গানের কথা সাজিয়েছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন ফরিদ আহমেদ।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী সোমনুর মনির কোনাল। এবারের গানটির কথা সাজিয়েছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সোমনুর মনির কোনাল, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী রুবায়তুল ইসলাম প্রীতম, গীতিকার ও সুরকার রাধারমণ দত্ত।

0: দোকানে পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন রুবায়তুল ইসলাম প্রীতম।
1: আয়োজনে এবারে শুনবেন ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। গানের কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি নিগার সুলতানা। জাতীয় সংসদে গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল ২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠ ভোটে পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী ৫ অর্থ বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় আরও দুটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। এগুলো হল বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন দলিল ও নামজারি নিবন্ধনের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি উল্লেখ করে তিনি বলেন, নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত ৩ মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। আজ বেলা ১১টায় সংসদের বৈঠক আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৯,০০০এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতিবছর বর্ষা মৌসুমে তো একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। এর আগে প্রধানমন্ত্রী বিএনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলায় অধিক সংখ্যক তরুণ তরুণীকে অন্তর্ভুক্ত করে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে সরকার। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ারের মরদেহ আজ সকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য এই চিপ শিল্পীকে। মুস্তফা মনোয়ার গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, চলতি সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছিলেন, আজ কাতারের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে যাচ্ছেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব কার্লিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার জামাতা জারেড কুশনার এবং তার দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্ব দিতে কাতারে পাঠাচ্ছেন। জার্মানির একটি মা ও শিশু সদনে একজন সন্দেহভাজনের হামলায় ৬ জন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। হামবুর্গ শহরের নিকটে অবস্থিত ওই প্রতিষ্ঠানে ৪ জন নারী ও ২ জন পুরুষ সদস্যের গুলি লাগে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি নিজে শিশুকন্যার হেফাজত নিয়ে বিবাদে জড়ান। ওই সন্দেহভাজন বন্দুকধারী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ এবং কর্মকর্তারা জানান, এখন জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। বিশ্বকাপ ফুটবলের খবর, ব্রাজিল প্যারাগুয়ে ও মরক্কোর শেষ ষোলোতে উঠল। নকআউট পর্বের খেলায় গতকাল যুক্তরাষ্ট্রের হিউস্টনে ব্রাজিল ২-১ গোলে জাপানের বিপক্ষে জয়লাভ করে। বোস্টনের ট্রাইব্যাকারে প্যারাগুয়ে 4-3 গোলে হারে জার্মানিকে এবং আজ সকালে মেক্সিকোতে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়েছে মরক্কো। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন রালিতে রয়েছে নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন রওশন আরা সোমা।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রসনা রসমা।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন যন্ত্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের সুরে যন্ত্রসঙ্গীত বাজিয়েছেন শাহানা নাজনীন।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার শুনলেন, বাজিয়েছেন শাহনা নাজদিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন ডালিতে এখন রয়েছে আধুনিক গান শিল্পী তপন চৌধুরী, প্রথম গানের গীতিকার মোহাম্মদ আশরাফ হোসেন, সুরকার খবির উদ্দিন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আধুনিক গান শুনছেন তপন চৌধুরীর কণ্ঠে। এবারে গানের গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার দীপক কুমার দে।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন তপন চৌধুরীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় আমরা কজন ফারজানা ইয়াসমিন, লালটু হোসেন, তনয়া দেওয়ান, দিরেইন আক্তার, আমি আফরুজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুর রহমান, উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সিরাজুল আলম, তাওহিদা আফরোজ, মুসাম্মদ নূরজাহান, হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী শাহনাজ বেলি, গানের কথা এবং সুর করেছেন রাধারমণ দত্ত।

0: পরপর দুখানি পল্লিকীতে শুনলেন, শিল্পী ছিলেন শাহনাজ বেলি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপন দত্ত।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম সুপ্রশ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চমচমি দেওয়ান। প্রকৌশল দায়িত্বে আছেন এখানে মোহাম্মদ মুসাদ্দিক হোসেন ও মোহাম্মদ রাসেল আহমেদ। প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সিনিয়র প্রকৌশলী। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ মাহফুজুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। শুরুতেই স্বাধীনতার গান। গীতিকার শামসুদ্দিন আহমেদ হাসু, শিল্পী এবং সুরকার গানটির সম খায়রুল ইসলাম।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রশ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: صدق الله العظيم. সূরা বনি ইসরাইল এর 25, 26 এবং 27 আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। মহান রব্বুল আলামিন বলছেন, তোমাদের রব তোমাদের অন্তরসমূহের ভেতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা সত্যি যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন, কেননা যারা তাওবা করে তিনি তাদের গুনাহ মাফ করে দেন। আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে দেবে, অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করতে ভুলবে না। কখনো অপব্যয় করো না। অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের বড়ই অকৃতজ্ঞ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-2027 অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায় যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর ভোট গ্রহণ। মাননীয় সদস্যবৃন্দ, গতকাল আমরা মঞ্জুরি দাবি নম্বর 7 পর্যন্ত নিষ্পত্তি করেছি। আজ মঞ্জুরি দাবি নম্বর 8 থেকে কার্যক্রম শুরু করছি। এখন আমি দাবি নম্বর 8 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনুদিক 108,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 8-এর উপর 4 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1। আপনার সময় 2 মিনিট মশিউর রহমান খান।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থবছরের বাজেট প্রায় সম্পন্নের পথে। আজকের এই ছাঁটাই প্রস্তাবে আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাই, তাহলে আমি মোহাম্মদ মশিউর রহমান খান, 95 বাগেরহাট 1, প্রস্তাব করিতেছি যে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 110 বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় শিরোনামাধীন 8 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার জীবনের হিসাবে আমাদের চূড়ান্ত হিসাব নয়, আদালতে আখেরাতে আমাদেরকে হিসাব দিতে হবে। সেই অনুভূতির সাথে সকল হিসাব আমাদেরকে সম্পন্ন করা উচিত। সেজন্যে আমি প্রস্তাব রাখতে চাই যে এই হিসাবের জায়গাটি পরিচ্ছন্ন না হলে, অডিটের জায়গাটি যদি পরিচ্ছন্ন না হয় এবং দেশের যে সিন্ডিকেট শুরু হয়েছে একবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে অডিট বাবদ একটা খরচ সকল অফিসকেই রাখতে হয়, এবং সেই অডিটে সেই অর্থ পরিশোধ না করলে অডিট ঠিক মতো হয় না। মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5। জনাব মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, দুঃখিত উনি নেই। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবের উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। যেসব মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অনুকূলে 2026-27 অর্থ বছরের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 108,90,00,000 টাকা। মানে স্পিকার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহারে ভ্যালু ফর মানি নিশ্চিত করেন। আপনারা জানেন মানে স্পিকার, এই সরকারের যে কোনো এক্সপেন্ডিচারের পেছনে ভ্যালু ফর মানি হচ্ছে প্রাইমারি একটা ক্রাইটেরিয়া। এছাড়া সরকারের নির্বাচন ইশতেহারের সাথে মিল রেখে সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এ বাজেট প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করত সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ বাজেট যথাযথ যৌক্তিক হয়েছে। আর এ কারণে মাননীয় সংসদ সদস্যের আনীত ছাঁটাই প্রস্তাব গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খানের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 108,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 8 মহান সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 9 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4,655,75,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 9 উপর 12 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই জনাব মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। জনাব মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। সম্ভবত উনি অনুপস্থিত আছেন। আমি দুঃখিত, আপনার সময় 2 মিনিট।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 111 অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শিরোনামাধীন 9 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পিরোজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ সাইদি, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাসুদ সাইদি, পিরোজপুর 1। আভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 111 আভ্যন্তরীণ সম্পদ বিভাগ শিরোনামাধীন 9 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা হোক এই মর্মে প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে এই বিভাগের ভূমিকা অপরিসীম, কিন্তু বর্তমান রাজস্ব প্রশাসন নীতিমালার কিছু দুর্বলতার কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না, তাই এই বিভাগের বরাদ্দ কমানোর এবং সংস্কারের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, করদাতাদের হয়রানি ও NBR সংস্কারের ব্যাপারে আমার বক্তব্য হল, করের আওতা বাড়ানোর নামে সাধারণ নাগরিকদের উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সৎ করদাতারা প্রশংসিত হওয়ার বদলে তারা বিভিন্ন অজুহাতে অডিটের নামে হয়রানির শিকার হচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ডকে সম্পূর্ণ ডিজিটালাইজ ও দুর্নীতিমুক্ত করার স্পষ্ট রূপরেখা প্রয়োজন। মাননীয় স্পিকার, শুল্ক কর ফাঁকি রোধে ব্যর্থতা। মাননীয় স্পিকার, বন্ডেড ওয়ারহাউস সুবিধার অপব্যবহার এবং মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক ফাঁকি চলছেই। চোরাচালান ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ আভ্যন্তরীণ সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। শুল্ক গোয়েন্দা ও কর ফাঁকি নিরোধক সংস্থাসমূহকে আরও স্বাধীন ও শক্তিশালী করা দরকার। মাননীয় স্পিকার, একই সাথে দক্ষিণ এশিয়ার মধ্যে কর GDP অনুপাতে এখনও সর্বনিম্ন অবস্থানে আমরা আছি। করের হার না বাড়িয়ে করের আওতা তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে এই বিভাগ ব্যর্থ হয়েছে। এই কারণে মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি সেখান থেকে আমার 9 নং দাবি হ্রাস করে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আমি মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যে সকল মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অনুকূলে 2026-27 অর্থবছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 4655,75,000 টাকা। মাননীয় স্পিকার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের গুরুত্বপূর্ণ ব্যয় খাত হল রাজস্ব আহরণ কার্যক্রম, বন ব্যবস্থাপনা জোরদারকরণ এবং কাস্টমস আধুনিকায়ন, আয়কর ই রিটার্ন, ই ভ্যাট রিটার্ন এবং ক্যাশলেস ডিজিটাল ইকোনমি চালুকরণ ব্যয়। দেশের মোট রাজস্ব আদায়ের শতকরা 86% অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাধ্যমে আদায় করা হয়ে থাকে। এই বিভাগের বাজেট হ্রাস করা হলে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হবে। রাজস্ব আদায়ের উপর নির্ভর করে জাতীয় বাজেট। রাজস্ব আহরণ কার্যক্রম পরিচালনার জন্য জনবলের ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য এই বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যগণের আনীত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার এবং জনাব মাসুদ সাইদির ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4655,75,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 9 মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 10 উত্থাপনের জন্য

0: আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,566,23,00,000 মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 10-এর উপর সর্বমোট 11 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4। ধন্যবাদ, আপনার সময় 2 মিনিট।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সৈয়দ জয়নুল আবেদিন, 177, ঢাকা 4। প্রস্তাব করছি যে আর্থিক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপনকল্পে হিসাবের খাত 112, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনামাধীন 10 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 276 নম্বর আয়াতে বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেন এবং সাদাকাকে বর্ধিত ও বিকশিত করেন। আজকে বাংলাদেশের যে বিদ্যমান সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এর পরিবর্তে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য ইসলামী অর্থ ব্যবস্থার বিকল্প নেই। তাই আমি বলবো, ইতিমধ্যে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, যেটা IBBL প্রথম শুরু করেছিল, সেটার দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে যে সর্বশ্রেষ্ঠ অর্জন, এটার মূল কারণ ছিল তারা শরিয়া প্রিন্সিপাল মেনে চলছিল। এরপরের ইতিহাস আমরা জানি, ইতিমধ্যে BRPD সার্কুলার 15 হয়েছে 2009, এরপর 2025 IBRPD হয়েছে। আমি এখন দাবি করছি যে সেন্ট্রাল ব্যাংকে ডুয়েল ব্যাংকিংয়ে রূপান্তর করা হোক। যেভাবে আমাদের মালয়েশিয়াতে এখন ডুয়েল ব্যাংকিং করার কারণেই তাদের আজকের যে এই অবস্থান অর্থনৈতিক, এর পিছনে যে মোটা দাগে 5টা কারণ, তার ভিতরে অন্যতম হলো যে তাদের যে সেন্ট্রাল ব্যাংক নেগারা মালয়েশিয়া, সেটা ডুয়েল ব্যাংকিং সিস্টেম চালু আছে। বাংলাদেশও এটা করার দাবি করছি। তার পাশাপাশি জাকাত, আওকাফ, সুকুক ইত্যাদি ইনস্ট্রুমেন্ট জারির মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে আমরা।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4। প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 112, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনামাধীন 10 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশের ব্যাংক খাত, বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ, বিমা এবং মাইক্রোক্রেডিট সহ ক্যাপিটাল মার্কেটের বিষয়গুলো তারা দেখাশোনা করে থাকেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 2010 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা এবং প্রশাসনিক ঘাটতির জায়গা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে। আমরা প্রশাসনিক যে দ্বৈততা আছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেটাও আমাদের মাঝে অনেক সময় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমরা খেয়াল করে দেখেছি ইতিপূর্বে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের দুর্বলতার কারণে বা তাদের ভিতরে কারো কারো জড়িত থাকার কারণে হলমার্ক কেলেঙ্কারি বা জনতা ব্যাংক বা বেসিক ব্যাংক যে ঋণ কেলেঙ্কারি হয়েছিল, সেই ধরনের ঘটনাগুলো অতীতে সংঘটিত হয়েছিল। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেউ যদি হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো কোনো বিষয়ের সাথে জড়িত থাকে, সেগুলোর বিরুদ্ধে যেন এক ধরনের একটা প্রশাসনিক ব্যবস্থা আভ্যন্তরীণ জায়গা থেকে গ্রহণ করা হয়, সেজন্য মাননীয় অর্থমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা অনেক সময়ই ঋণ রিশিডিউলিং করে থাকেন, যার কারণে খেলাপি ঋণের যে বিষয়বস্তুগুলো আছে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিভীষিকাময় অবস্থা এটা এসে দাঁড়িয়ে যায়। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়টাও আমরা জানতে চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেটা কি ঋণ রিশিডিউলিংয়ের যে কাজগুলো আছে সেটার ক্ষেত্রে কীভাবে তদারকিগুলো নিশ্চিত করা হবে, এবং কীভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে প্রশাসনিক দ্বৈততার বিষয়গুলো আছে, জটিলতাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে নিরসন করার জন্যে মাননীয় অর্থমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য।

0: আহ্বান, আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদ সদস্যদের ধন্যবাদ। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা আছে হয়েছে, এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধারা হয়েছে 3,566,23,00,000 টাকা। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত ব্যাংক, বিমা, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা ব্যয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বিভিন্ন প্রকল্পে অনুদান প্রদান, তাছাড়া প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যগণের আনীত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য সৈয়দ জয়নুল আবিদিন এবং জনাব আক্তার হোসেন এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,566,23,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 10 মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 11 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদ সদস্যদের ধন্যবাদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,000 টাকা। মাননীয় স্পিকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধ, বৈদেশিক সহায়তা সংগ্রহ কার্যক্রম বাবদ ব্যয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাঁদা পরিশোধ, অনুদান প্রদান, তাছাড়া দাতা গোষ্ঠীর সাথে বৈঠক আয়োজন সংক্রান্ত ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য প্রকল্প উন্নয়ন ব্যয় মেটানোর জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে এ বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক মাননীয় স্পিকার। এ কারণেই মাননীয় সদস্যগণের আনীত ছাঁটাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনাকে ধন্যবাদ
0: মাননীয় মন্ত্রী। আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, দয়া করে প্রস্তাবটা দিতে হবে, মানে আপনার ওই যে স্টেটমেন্ট হয়ে গেছে পরেরটা, এর আগেরটা পড়তে হবে দয়া করে।
1: এই প্রস্তাবটি গ্রহণ করা হোক মাননীয় স্পিকার। 11 নম্বর দাবি নম্বর 11 নম্বর প্রস্তাবটি গ্রহণ করা হোক মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী, আমি দুঃখিত, একটু কষ্ট করতে হচ্ছে আপনাকে। 16 নম্বর পৃষ্ঠায় দাবি নম্বর 11 ওইটুকু অংশ পড়তে হবে, ওই প্যারাটা, একটা প্যারা। এগারো নম্বর প্যারাটা, ওখানে অঙ্কটাও লেখা আছে, দয়া করে একটু পড়বেন।
1: আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহ করবে। মহামান্য রাষ্ট্রপতিকে অনুযায়ী 748,91,62,000 টাকা মঞ্জুর করা হোক। ছাঁটাই প্রস্তাব গ্রহণ
0: মাননীয় মন্ত্রী ওই গ্রহণ করা হোক, ওই পর্যন্তই থাকি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাবি নম্বর 11 এর উপর মোট 8 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ নানাভাবে ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মূলত বিদেশি ঋণ অনুদান এবং উন্নয়ন যে সহযোগিতাগুলো আছে সেগুলোর বিষয়গুলো তদারকি করে থাকে। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণও এখন $500,000 সেটা ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে বিদেশি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কী ধরনের তদারকিগুলো এবং কী ধরনের সিস্টেমগুলো সেখানে ডেভেলপ করেছে সেই ব্যাপারগুলো এখনও পর্যন্ত অস্পষ্ট। বরং আমরা অনেক সময় দেখতে পাই যে বিদেশি দাতা যে সংস্থাগুলো আছে তার উপরে এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তাদের।
0: মাননীয় মন্ত্রী একটু বসেন, ওনার মিনিটটা শেষ হোক। একটু একটু আচ্ছা একটু বসেন, আমি ওনারটা শেষ করি। জি মাননীয় সদস্য।
2: জি মাননীয় স্পিকার,
0: এই মাননীয় চিফ হুইপ, আসলে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন 11 নম্বর দাবির উপর।
2: 11 নম্বর দাবির উপরে না, 10 নম্বরটা হয়েছে, 11 নম্বরটা চলছে এখন।
0: মে আই হামলি রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার্স অ্যান্ড চিফ হুইপ, প্লিজ, আমরা 10 নম্বর শেষ করেছি, 11 নম্বরে আছি।
2: 11 নম্বরে আছি এখন আমরা।
0: আপনি কিছু বলতে চাচ্ছেন? আক্তার, জনাব আক্তার হোসেন, আপনাকে আবার 2 মিনিট দেওয়া হবে, দয়া করে একটু বসুন, আমি দেখি মাননীয় চিফ হুইপ কি বলতে চাচ্ছেন।
3: মাননীয় স্পিকার, আপনার যে সামনে সেক্রেটারি আছে তারাও সহযোগিতা করছেন, তা আমি মনে করি এখন 11 নম্বর চলছে, তারপরে এরপরে 12 নম্বর চলবে। আমরা হয়তো আমাদের ভুল হইতে পারে বা ওখানে ভুল হইতে পারে, আপনারা কেয়ারফুল হবে যে মাননীয় সদস্য যে বক্তব্য রাখছেন 11 নম্বরের উপরে এখন বক্তব্য রাখবেন, তারপরে আমরা এইভাবে আগাতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, 11 নম্বর এখন ছাঁটাই প্রস্তাব চলছে।
0: মাননীয় অর্থমন্ত্রী,
1: নম্বর উত্থাপন করেছি, ছাঁটাই প্রস্তাবের বক্তব্য হয়েছে, এখন পাশ করার সময়
0: না।
1: দুইজন বক্তব্য রেখেছে।
0: আমি আমি আমি বলছি, মাননীয় সদস্যবর্গ অন মাই লেফট, মাননীয় সদস্য বৃন্দ অন মাই লেফট, আমি বলছি ওনাকে একটু। মাননীয় অর্থমন্ত্রী, আপনি প্রস্তাবটা পেশ করেছেন মহান সংসদের সামনে, প্রথাগত নিয়মে 2 জন বক্তব্য রাখবেন, এই 2 জনের মধ্যে প্রথম জনাব আক্তার হোসেন সাহেব বক্তব্য রাখছিলেন। মে আই হামলি রিকোয়েস্ট মিস্টার আক্তার হোসেন, প্লিজ ডু কন্টিনিউ, ইউর টাইম ইজ 2 মিনিটস। থ্যাংক ইউ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, আবারও প্রস্তাব উত্থাপন করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ এই মুহূর্তে নানাবিধভাবে সরকারি এবং দেশের ভিতরকার এবং বিদেশি নানা ধরনের ঋণে জর্জরিত হয়ে আছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মূলত দেশে বিদেশি ঋণগুলো নিয়ে আসা এবং সেই ঋণগুলোর ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং বিভিন্ন বিদেশি অনুদানগুলোর বিষয়ে তদারকির দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এই প্রতিষ্ঠানের এখন পর্যন্ত আমরা কাজ যেটা দেখি, তারা সাধারণত বিদেশ থেকে ঋণ নিয়ে আসে এবং এমন কিছু প্রকল্পে এই ঋণগুলো ব্যবহার করা হয় যে প্রকল্পগুলোতে নানা ধরনের বড় বড় ধরনের দুর্নীতি হয়, যে বিষয়গুলোতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এখনও পর্যন্ত কার্যকর কোনো তদারকি গ্রহণ করতে সমর্থ হয় নাই। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এতটুকু দাবি জানাতে চাই যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সামনের দিনে বিদেশ থেকে যে ঋণগুলো নিয়ে আসবে সেই বিষয়গুলোতে ঋণের শর্তাবলী কী আছে এবং ঋণের পরিমাণটা কি পরিমাণ, কোন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে যেন সংসদের সামনে এটা ক্লারিফিকেশন দেওয়া হয়, এবং একই সাথে যে ঋণগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো যে প্রকল্পে ব্যয় করা হবে বলা হচ্ছে সেই প্রকল্পগুলো কতটুকু দেশের জন্য প্রয়োজনীয় এবং সেই প্রকল্পের মধ্য দিয়ে আসলে দেশ লাভবান হবে কিনা এবং সেই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে কিনা সেগুলো বন্ধ করার ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী যেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্য দিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেন। এবং সর্বশেষ আর একটা কথা বলতে চাই, সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন, এই সফর করার সময়টাতে তার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা গিয়েছিলেন কিনা, যদি গিয়ে থাকেন তাহলে চায়না অথবা মালয়েশিয়ার সাথে বাংলাদেশ ঋণের বিষয়ে কোনো ধরনের আলোচনা করেছে কিনা, যদি ঋণ সংক্রান্ত কোনো আলোচনা চায়না এবং মালয়েশিয়ার সঙ্গে হয়ে থাকে তাহলে সেটা কি পরিমাণ এবং কি ধরনের ইন্টারেস্ট সেখানে আছে সে বিষয়গুলো।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান নেই। এখন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা দ্বিতীয়বার পড়তেছে মাননীয় স্পিকার। হ্যাঁ, আমি আমি পড়েছি অলরেডি। এটা যে সংসদ সদস্যদের ধন্যবাদ, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে 26-27 অর্থবছরের পরিচালন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,000 টাকা। মানে স্পিকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত বৈদেশিক ঋণ সুদ পরিশোধ, বৈদেশিক সহায়তা সংগ্রহ কার্যক্রম বাবদ ব্যয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাঁদা পরিশোধ ও অনুদান প্রদান, তাছাড়া দাতা গোষ্ঠীর সাথে বৈঠক আয়োজন সংক্রান্ত ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য প্রকল্প উন্নয়ন ব্যয় মেটানোর জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে যা অত্যন্ত যৌক্তিক। এই কারণেই মাননীয় সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আক্তার হোসেনের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হল। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 748,91,62,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 11, আই রিপিট, দাবি নম্বর 11 মহান সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 12, আবারও বলছি, দাবি নম্বর 12 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী। প্রস্তাব করছি যে পরিকল্পনা বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবর্ষের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 36,251,35,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 12 এর উপর মোট 28 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 3 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই খুলনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সংসদ সদস্য খুলনা দুই, প্রস্তাব করিতেছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাতা 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমার পরিকল্পনা মন্ত্রণালয়ের বরাদ্দের উপরে প্রতীকী 1 টাকা ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য মন্ত্রণালয়ের গুরুত্বকে খাটো করা নয়, বরং পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা। মাননীয় স্পিকার, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হল সঠিক পরিকল্পনা, কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে অনেক উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় শেষ হয় না, ফলে ব্যয় বেড়ে যায় এবং জনগণের অর্থের অপচয় হয়। বহু প্রকল্প বারবার সংশোধন করতে হয়, যা পরিকল্পনার দুর্বলতাকেই নির্দেশ করে। প্রথমত, প্রকল্প গ্রহণের পূর্বে যথাযথ ফিজাবিলিটি স্টাডি অনেক ক্ষেত্রে সন্তোষজনক নয়। দ্বিতীয়ত, এডিবি এর বাস্তবায়নের হার এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। অর্থবছরের শেষ দিকে তড়িগড়ি করে ব্যয় করার প্রবণতা এখনও রয়ে গেছে, যা ব্যয়ের গুণগত মান নিয়ে প্রশ্ন সৃষ্টি করে। তৃতীয়ত, আঞ্চলিক বৈষম্য দূরীকরণে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। সুষম উন্নয়নের স্বার্থে পিছিয়ে পড়া অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ জরুরি। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি পরিকল্পনা প্রণয়নের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রকল্প গ্রহণের আগে বাস্তবসম্মত সমীক্ষা, সময়মতো বাস্তবায়ন এবং ব্যয় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। এই প্রতীকী 1 টাকা ছাঁটাই প্রস্তাবের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে পরিকল্পনা মন্ত্রণালয় আরো কার্যকর।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
5: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আমির হামজা সদস্য প্রস্তাব করছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, 1 থেকে 12 পর্যন্ত তো দেখলাম হা জয়যুক্ত হচ্ছে না, সবগুলোই না জয়যুক্ত হচ্ছে। তারপরও আমার পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিম্নলিখিত কিছু বিষয়গুলো তুলে ধরছি। প্রকল্প গ্রহণের আগে বাস্তবসম্মত সম্ভাব্যতার সমীক্ষা ও সুবিধা ব্যয় সুবিধা বিশ্লেষণে বাধ্যতামূলক করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর তদারকি এবং নিয়মিত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জনগণের প্রকৃত চাহিদা ও আঞ্চলিক বৈষম্য বিবেচনায় প্রকল্প নির্বাচন করতে হবে। দুর্নীতি, অপচয় এবং অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং প্রকল্পগুলো সম্পর্কে নিয়মিত তদারকি করতে হবে। মাননীয় স্পিকার, জনগণের প্রতিটি করের টাকা অত্যন্ত মূল্যবান, তাই পরিকল্পনা বিভাগকে আরও দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কাজ করতে হবে। সেই লক্ষ্যে আমি এই ছাঁটাই প্রস্তাবের পক্ষে যে বক্তব্য প্রদান করেছি, আশা করছি সরকার এগুলো বিবেচনায় নেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সংসদ সদস্য কুড়িগ্রাম 1, প্রস্তাব করিতেছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নং দাবি হ্রাস করে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমরা জানি যে প্ল্যানিং ইজ দ্য হাফ অফ ওয়ার্ক, পরিকল্পনাটাই কাজের অর্ধেক। আরেকটা কথা আছে, সময়ের এক ফোর অসময়ের দশ ফোর। আজকে আমাদের যে পরিকল্পনা গ্রহণ করা হয়, ইতিপূর্বে দুইজন বক্তা বলে গেছেন সম্ভাবতা যাচাই সহ সময় নির্ধারণ এগুলো ঠিক মতো করা হয় না, যার কারণে বারবার পিছিয়ে নেওয়া হয় এবং স্থানীয় জনপ্রশাসন যারা আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কাছে কোনো জবাবদিহিতার কোনো সুযোগ সেখানে নেই, যার কারণে দেখা যায় যে এই পরিকল্পনাগুলো স্থানীয়ভাবে যখন হয় তখন তারা তাদের যেভাবে করা উচিত সেভাবে তারা করে না, ধীর গতি করে, এই কারণেই, যাতে করে সময় বাড়িয়ে নিয়ে আরও কিছু দুর্নীতি করা যায়, টাকা অর্থ কামাই করা যায়, এই ধরনের পরিকল্পনা তা করে থাকে। আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি। আজকে নদী ভাঙ্গন রোধ, সরকারি সদস্য সহ সবাই আমরা এটা বলেছি নদী এলাকার, আমিও মাননীয় স্পিকার নদী এলাকার লোক, আজকে বন্যায় আমার হাজার হাজার বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে, আজকে তারা খাবার পর্যন্ত পাচ্ছে না, নদী ভাঙ্গন রোধ করা যাচ্ছে না। আমরা প্রথম
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
1: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি তাদের বক্তব্যের জন্য। পরিকল্পনা বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 36,251,35,00,000 টাকা। মাননীয় স্পিকার, পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ব্যয়, বেতন ভাতাদি পরিশোধ, AMS সফটওয়্যার পরিচালনা ব্যয়, উন্নয়ন প্রকল্প ব্যয় এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ সহ অন্যান্য ব্যয় মিটানোর জন্য পরিকল্পনা বিভাগের অনুকূলে বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এ কারণে মাননীয় সংসদ সদস্যদের আনীত ছাত্রাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জনাব মোহাম্মদ আমির হামজা এবং জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলামের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো পরিকল্পনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 36,251,35,00,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর বারো মহান সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর ১৩ উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী, প্রস্তাব করছি যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মাননীয় রাষ্ট্রপতিকে অনধিক 231,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর ১৩র উপর মোট 5 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 1 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী সর্দার, 55, রাজশাহী 4, সংসদ সদস্য, প্রস্তাব করিতেছি যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 115, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ শিরোনামাধীন 13 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি এই দাবি কখনো গ্রহণ করা হবে না, তারপরেও একটা প্রতীকী প্রতিবাদ হিসাবে এই মহান জাতীয় সংসদকে জানাতে চাই আমাদের প্রতিবাদটা। সেই প্রতিবাদটাই আপনার মাধ্যমে জাতীয় সংসদকে জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা সবাই অবগত আছি বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের মূল দায়িত্ব হল সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে সঠিক ব্যয়ে ও কাঙ্ক্ষিত মানে বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখা। কিন্তু বাস্তবতা প্রতি বছরে আমরা দেখি অসংখ্য প্রকল্প সময় মতো শেষ হয় না, ব্যয় কয়েক গুণ বেড়ে যায় এবং প্রকল্পের গুণগত মান থাকে না বা কমে যায়। তাই আমার পক্ষ থেকে কয়েকটা প্রস্তাবনা, প্রকল্প বাস্তবায়নে বিলম্বের ক্ষেত্রে প্রকৃত কারণ চিহ্নিত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রস্তাব 2, প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও বারবার সংশোধনের প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রকল্পের মান নিশ্চিত করতে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। পরিবীক্ষণ প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ জনগণের কাছে উন্মুক্ত করতে হবে যাতে স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পায়। এই বিভাগের কার্যকারিতা আরও বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের অর্থ অপচয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি এবং
0: ধন্যবাদ। মাননীয় সদস্য, আমি এখন মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্যের জন্য। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 231 কোটি টাকা। মাননীয় স্পিকার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রশাসনিক ব্যয়, বেতন ভাতাদি পরিশোধ, ইজিপি ক্রয়, পরিকল্পনা কাজে ব্যয় এবং উন্নয়ন প্রকল্প মনিটরিং ব্যয় সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এ কারণেই মাননীয় সদস্যগণ আনীত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বারী সরদারের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 231 কোটি টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 13 মহান সংসদে গৃহীত হল। ধন্যবাদ। আমি এখন দাবি নম্বর 14, আই রিপিট, দাবি নম্বর 14 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী, প্রস্তাব করছি যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 672 কোটি 15 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশ দাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 672,15,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 14 মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 15 উত্থাপনের জন্য মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রী, প্রস্তাব করছি যে বাণিজ্য মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 328,25,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 15-র উপর 28 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে মোট 3 জনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, আপনার সময় 2 মিনিট নেই। চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন, আপনার সময় 2 মিনিট, ধন্যবাদ।
9: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, প্রস্তাব করছি যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 117 বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন 15 নাম দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় যেই বিষয়গুলো লক্ষ্য করি, আমরা যদি বাজার নিয়ন্ত্রণ করতে যাই, যেই বিষয়গুলো আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, তার ভিতরে লাইসেন্স এবং অনুমোদন খাত খুবই গুরুত্বপূর্ণ, কাস্টমস ক্লিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ, সরকারি ক্রয় ও টেন্ডার, এখানে দুর্নীতি যদি দূর করা যায় তাহলে গুরুত্বপূর্ণ, বাজার সিন্ডিকেট এটা যদি ভেঙে দেওয়া যায় এটাও আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ, রপ্তানি খাতের নীতি বৈষম্য দূর করা গুরুত্বপূর্ণ। ঢাকা শহরের ভিতরে 53টি পরিবহন টার্মিনালে প্রতিদিন 2,21,00,000 টাকা চাঁদা ওঠে, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2,25,00,000 টাকা চাঁদা ওঠে, 15,000 CNG ঢাকা শহরে চলে যেখান থেকে প্রতিদিন 27,00,000 টাকা চাঁদা ওঠে। এভাবে ছোট ছোট প্রত্যেকটা জায়গায় একেবারে টেবিল ওয়াইজ চাঁদা হয়, বিভিন্ন টার্মিনালে চাঁদা ওঠে, রিক্সা ব্যাটারি চালিত রিক্সায় চাঁদা ওঠে। মাননীয় স্পিকার, এই চাঁদাগুলো যদি কমিয়ে আমরা বাজারের উপরে প্রয়োগ করতে পারতাম তাহলে বাজার ব্যবস্থাপনা ভালো হতো, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকতো, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতো। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা খুবই জরুরি মাননীয় স্পিকার। শুধুমাত্র আমরা যদি বরাদ্দ বাড়াই তাহলে বাজার কখনো নিয়ন্ত্রণ হবে না। এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করলাম।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 1 আসনের সদস্য নির্বাচিত মাননীয় নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, আপনার সময় 2 মিনিট, ধন্যবাদ।
10: মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 2026-27 অর্থ বছরের বাজেটে হিসাবের খাত 117 বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন 15 রং দাবির ওপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, বাণিজ্য একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি। উৎপাদন, বাজার ব্যবস্থা, রপ্তানি, আমদানি, বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বাণিজ্যিক প্রতিযোগিতা মোকাবেলায় একটি দক্ষ ও আধুনিক বাণিজ্য নীতি অপরিহার্য। মাননীয় স্পিকার, দেশের অভ্যন্তরীণ

0: জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং জনাব মোহাম্মদ রায়হান সিরাজির ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রস্তাব মতো বাণিজ্য মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 328,25,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 15 মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 16 উত্থাপনের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী। এই মর্মে প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,844,43,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 16 উপর মোট 26 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে মোট 4 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমে সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জি এম নজরুল ইসলাম। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4 প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 118 পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, প্রচলিত প্রথায় আমরা কথা বলে যাচ্ছি, ছাড়াই প্রস্তাব উত্থাপন করে যাচ্ছি। রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, জনগণও দেখতে পাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের একটি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণী কি হবে, কি করা উচিত এ বিষয়ে তারা কার্যক্রম করে থাকেন। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মাননীয় মন্ত্রীর মধ্যে করেছেন যে উন্নয়ন এবং পরিচালনা ব্যয়, আমার মনে হয় এখানে পরিচালনা ব্যয় সবচেয়ে বেশি। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দেশে আমাদের দায়িত্বশীলগণ থাকেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা থাকেন, এলাকাও থাকেন, তাদের উন্নয়ন তাদের ব্যাপারের খরচটার সংখ্যাও বেশি হতে পারে, কত আমাদের জানা নেই। উন্নয়নটাকে নিয়ে কি এটা আমাদের জানা দরকার। এরপরে মাননীয় স্পিকার, পররাষ্ট্র বিষয় হলো দেশের একটা মান সম্মান এখানে জড়িত থাকে। আমাদের যে সমস্ত দায়িত্বশীলগণ বিদেশে অবস্থান করেন সেখানের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশের ভাবমূর্তি সেখানে তুলে ধরার ব্যাপারও কাজ করা দরকার, কিন্তু এগুলো আমরা খুব বেশি চাক্ষুষ দেখতে পাচ্ছি না। আমাদের দেশে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইদানিং কোনো বক্তব্য, যেমন আমাদের দেশে অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসেন, যেমন দীনেশ ত্রিবেদী ভারতীয় কূটনীতিক এখানে যা বক্তব্য দিয়েছেন আপনি জানেন, যেটা আমাদের দেশ এবং
0: ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2026 অর্থ বছরের বাজেটে হিসাব খাত 118 পররাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 16 নং দাবির ওপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতি বড়ই নিষ্ঠুর, অনেক প্রস্তাব পাশ হচ্ছে 1টি টাকা কমাবার জন্য। আমরা উদার

0: পারছি না। তাই আমি এই সাটাই প্রস্তাব থেকে বের হয়ে এসে, যদিও অর্থনীতি নিষ্ঠুর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি গতকালকে দেখেছি উনি শক্তভাবে একটি কথা বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা উনি বাস্তবায়ন করবেন। আমি এই জন্য ছাটাইয়ের জায়গা থেকে বেরিয়ে এসে আমি একটা প্রস্তাব করতে চাই, আগামী একনেক বৈঠকে আমার বাছাইকৃত প্রস্তাবটি তিস্তা মহাপরিকল্পনার জন্য উত্থাপন করে বরাদ্দ পাশ করা হয়। এটি যদি করা হয় তাহলে আমরা খুশি হব, কারণ আমাদের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু উনি জাগো ব্যহে তিস্তা বাঁচাই, উনি এমন জাগান জাগিয়েছেন, ঘুমের ট্যাবলেট কাজ করছে না মাননীয় স্পিকার। তাই যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা আগামী একটা এক বৈঠকে যেন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মার মতো বরাদ্দ ঘোষণা দিয়ে উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের মুখে হাসি ফুটান। উনি তিস্তা পারে যাবেন, আমি তিস্তা পারের এমপি হিসাবে দাওয়াত দিচ্ছি, আমার তিস্তার সুস্বাদু বৈরালী মাছ দিয়ে আমরা আমাদের আটাশের চালের ভাত দিয়ে ওনাকে আপ্যায়ন করাবো ইনশাআল্লাহ। আমরা মঞ্চে উঠবো না, আমরা গ্যালারিতে থাকবো, আমরা ক্রেডিট নিতে চাই না, প্রয়োজনে আমরা 16 দিন নয় 16 বছর মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা বসে থাকবো। মাননীয় স্পিকার, আমি আমার এই বাছাই প্রস্তাবটি যেহেতু ছাটাই হানায় পিষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বাছাই প্রস্তাবটি আগামী।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রাম 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম নেই।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ,
1: দুঃখিত, 2 মিনিট।
2: মাননীয় স্পিকার আমাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের কাজ 118 পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনামাধীন স্বর্ণং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দেশের বামমূর্তি সংরক্ষণ, পররাষ্ট্রনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সম্পর্ক, কনসুলার সেবা সহ মিশন বৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এক্ষেত্রে আমার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কথাটি বলছি, বাংলাদেশের সর্বোচ্চ 82% রেমিটেন্স যোদ্ধা হচ্ছে মধ্যপ্রাচ্যে বা 50 লক্ষাধিক। বাংলাদেশের বৈশ্বিক পরিস্থিতির কারণে ওই সমস্ত রেমিটেন্স যোদ্ধারা আজকে বিভিন্ন সমস্যার সম্মুখীন। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, ইতিমধ্যে আমরা একটি অর্জন করতে পেরেছি, আমরা জাতিসংঘের বৈঠকের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বললি, আমাদের সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা মধ্যপ্রাচ্যে এখন কঠিন সমস্যা আছে, যেখানে কর্মবিষয় বন্ধ, যেখানে ট্রান্সফার বন্ধ, তনজুল যেটা কল ট্রান্সফার কফিল চেস এটা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আরব আমিরাতে 15 লক্ষ আজকে রেমিটেন্স যোদ্ধারা দিন গুনতেছে 70 টাকা হারে, 70 দেড়হাম আজকে জরিমানা দিয়ে, যেহেতু তাদের ঋণীয় বন্ধ হয়ে গিয়েছেন। এবং যারা লো প্রফেশন আছেন তাদের ঋণী এখন বন্ধ। এজন্য আর মোজাম্বিকে আমাদের নতুনভাবে কনসুলার তৈরি করার জন্য আমি অনুরোধ করছি, সেখানে 800 সহস্রাধিক আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছে। অপরদিকে সাউথ আফ্রিকার সেই আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমি অনুরোধ করছি, রেমিটেন্স যোদ্ধাদের প্রতি গুরুত্ব দেওয়া না হলে বাংলাদেশের অবস্থা ভালো হবে না। এজন্য আজকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অধিক নজর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। চুয়াডাঙ্গায় 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ পারভেজ। জনাব মাসুদ পারভেজ, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
3: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার দাবিটি উত্থাপন করছি, আমি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1। প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 108 পররাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমার দাবির পক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, গত বছরের তুলনায় এই বছরে 80 কোটি টাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, এ বিষয়ে আমার বক্তব্য নয়। মাননীয় স্পিকার, এটা আরও বেশি বৃদ্ধি হতে পারে, সেটাও আমাদের বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে এই জায়গায়, যখন দেখি মাননীয় স্পিকার আমাদের যে পররাষ্ট্র নীতি রয়েছে সেটার আমরা জানি যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়। এই স্লোগানকে সামনে রেখে আমরা বিগত সময়ে যেটা দেখে এসেছি যে অন্য সকলের সাথে বৈরিতা করে কোনো নির্দিষ্ট দেশের প্রতি আমাদের বন্ধুত্বের কারণে আমরা সকল জায়গা থেকে বৈষম্যের শিকার হয়েছি। কিভাবে হয়েছে তার বাস্তব উদাহরণ আমাদের রোহিঙ্গা সংকট। মাননীয় স্পিকার, দীর্ঘদিন যাবৎ 10 লক্ষের অধিক রোহিঙ্গা আমাদের বাংলাদেশে প্রবেশ করে 24 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তারা একটা জায়গা ধরে বসে আছে, কিন্তু সেখান থেকে আমাদের এই পররাষ্ট্রনীতি তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর মতো এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। মাননীয় স্পিকার, এখানে আমাদের বক্তব্য যে যখন পার্শ্ববর্তী দেশ থেকে মাদক এবং ব্যক্তিদেরকে, অবৈধ ব্যক্তিদেরকে আমাদের দেশে পুশ ইন করা হয়, তখন আমাদের পররাষ্ট্রনীতি কোনো জোরালো কোনো ভূমিকা রাখতে পারে না, এই জায়গায় আমাদের বক্তব্য। মাননীয় স্পিকার, যখন আমরা দেখতে পারি যে আমাদের বিদেশে আমাদের শ্রম মার্কেটের সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধারা বিপদের সম্মুখীন হয়, জেল জরিমানার সম্মুখীন হয় বা দুর্ঘটনাজনিত কোনো সমস্যার সম্মুখীন হন, তাদেরকে ফেরত নিয়ে আসার ক্ষেত্রে বা উত্তরণের ক্ষেত্রে আমরা যখন কোনো উদ্যোগ দেখি না, তখন আমাদের সেখানে বক্তব্য আছে। মাননীয় স্পিকার, যখন দেখি আমাদের দেশের লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়েছেন সেটা ফেরত নিয়ে আসতে ব্যর্থ হয়, সেখানে আমাদের
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, আমি এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যদের তাদের বক্তব্যের জন্য। বর্তমানের এই পরিবর্তনশীল এবং ভূরাজনৈতিকভাবে জটিল বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশে তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে। আমাদের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমাদের জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত 1,844,43,00,000 টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরঞ্চ এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি কৌশলগত বিনিয়োগ। আমি উল্লেখ করতে চাই, দক্ষিণ এশিয়া অঞ্চলে আমাদের প্রস্তাবিত প্রায় 1,000 কোটি টাকার বাজেটের তুলনায় আমাদের হিসাব অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বাজেট বাংলাদেশে টাকায় প্রায় 29,000 কোটি টাকা ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট 3,400 কোটি টাকা, যেটা আমাদের প্রায় দ্বিগুণ। ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত 16 নম্বর দাবি হ্রাস করে 1 টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে, বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সকল সেবা। জাতিসংঘের সদস্য হিসাবে বার্ষিক প্রদেয় চাঁদা আমরা দিতে পারবো না, যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে। সম্পূরক বরাদ্দ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2025-26 অর্থ বছরে মোট বরাদ্দ ছিল 1,764,38,92,000 টাকা। তন্মধ্যে পরিচালন বাজেটে বরাদ্দ ছিল 1,542,40,51,000 টাকা এবং উন্নয়ন বাজেটে বরাদ্দ ছিল 221,51,00,000 টাকা। 2026-27 অর্থ বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রাক্কলন করা হয়েছে 1,844,43,00,000 টাকা, যার মধ্যে পরিচালন বাজেটে 1,610 কোটি টাকা প্রাক্কলনের পাশাপাশি উন্নয়ন বাজেটে প্রাক্কলন করা হয়েছে 234,43,00,000 টাকা। গত বছরের তুলনায় 2026-27 অর্থ বছরে 4.536% বেশি বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে। এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের বড় একটা অংশ ব্যয় করা হয় বিদেশে অবস্থিত আমাদের দূতাবাসগুলির কার্যক্রম পরিচালনা করার জন্যে। টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে প্রকৃত ব্যয় বৃদ্ধির হার আরও কম হতে পারে, যেটা আমরা সম্পূরক বাজেট পাশ করার সময় দেখেছি কয়েকদিন আগে। পরিচালন বাজেটের বাজেট বৃদ্ধির যৌক্তিকতা আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথম, মালয়েশিয়ার জোহর বাহরু, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েড, আর্জেন্টিনার বুয়েনস আইরেস ও আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন মিশন খোলা হয়েছে। উক্ত চারটি মিশনের কার্যক্রম আগামী অর্থ বছরে শুরু করার জন্য মোট 30,39,95,000 টাকার বরাদ্দ রাখা হয়েছে। রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে ইসলামিক সম্মিলন সংস্থার পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলা পরিচালনার জন্য 16 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয়ের 4টি ইউনিট ও বিদ্যমান 83টি মিশনের পরিচালন ব্যয় মেটানোর জন্য অবশিষ্ট 21,19,54,000 টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এই বৃদ্ধির উল্লেখযোগ্য অংশ খরচ হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নির্বাহ করার জন্য। উন্নয়ন বাজেটের যৌক্তিকতা আমি বলছি, 2026-27 অর্থ বছরে সংশোধিত বাজেটের উন্নয়ন খাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়তায় বাস্তবায়নাধীন 5টি প্রকল্পের অনুকূলে সর্বমোট 234,43,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুকূলে 17,62,50,000 টাকা, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুকূলে 45 কোটি টাকা, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্পের অনুকূলে 120,12,00,000 টাকা, মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের অনুকূলে 3,01,00,000 টাকা এবং অননুমোদিত প্রকল্পের জন্য 48,67,50,000 টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি ছাঁটাই প্রস্তাব গ্রহণ না করে দাবি নম্বর 16 সম্পূর্ণভাবে গ্রহণ করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব জি এম নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, জনাব মাসুদ পারভেজ এবং জনাব মোহাম্মদ জহিরুল ইসলামের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী

0: পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,844,43,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 16 মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 17 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
1: জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বেশি জোরে না বললেই কি পাশ হয়? মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 42,497,45,39,000 টাকা মঞ্জুর করা হোক।
0: ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এর প্রস্তাব মতো প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 42,497,45,39,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 17 মহান সংসদে গৃহীত হল। দাবি নম্বর 18, আমি এখন দাবি নম্বর 18 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
1: ওই যে পৃষ্ঠার মধ্যে উল্টাইতে পারেনি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে সশস্ত্র বাহিনী বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় পরিচালন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে 43,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো সশস্ত্র বাহিনী বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 43,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 18 মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 19 উত্থাপনের জন্য মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়

0: দুই মিনিট, ধন্যবাদ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আল ফারুক আব্দুল লতিফ, ১৩ নীলফামারী ২, আইন বিচার, আইন ও বিচার বিভাগ সম্পর্কিত সরকার নীতি সম্পর্কে আইন ও বিচার শিরোনামাধীন ১৯ নম্বর দাবি হ্রাস করে ১ টাকা করার পক্ষে আমার বক্তব্য পেশ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে ৬৪টি জেলায় এবং ৪০টি চৌকিতে আদালত রয়েছে। এ যাবৎকালে এই আদালতগুলো ১৯৯৯ সালে মাজদার হোসেন মামলার মাধ্যমে নির্দেশনা পাওয়া গেলেও এ যাবৎকালে এই আদালতগুলো স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ পাচ্ছে না। অন্যদিকে ২০০৭ সালে পৃথক করা হলেও নিম্ন আদালতগুলোকে পৃথকভাবে তাদের আদালত পৃথক করে দেওয়া হলেও পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলার ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকার কারণে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এই অবস্থায় বিচারক সংকট, আদালতের স্থাপনার সংকট সহ ভয়াবহ মামলার জট এবং দীর্ঘসূত্রতার কারণে প্রযুক্তি ব্যবহারে ধীরগতি এবং ই জুডিশিয়ারি চালুর ব্যাপারে সংকট থাকার কারণে বিনা বিচারে দীর্ঘমেয়াদী আটক এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বিচার বিভাগে যে অসঙ্গতি এবং দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে, তারই প্রেক্ষিতে আমি আজকের এই বিচার বিভাগের বরাদ্দের ক্ষেত্রে ইতিপূর্বেকার বরাদ্দের চাইতে অতিরিক্ত বরাদ্দ গ্রহণের বিপক্ষে মত পেশ করে এই বরাদ্দ কমিয়ে ১ টাকা হ্রাস করার ব্যাপারে আমার মতামত পেশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। পাবনা ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, আপনার সময় ২ মিনিট, ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি খেয়াল করেছেন কিনা জানি না মাননীয় স্পিকার, আমাদের মাননীয় চিফ হুইপ আজকে একটা লাল কার্ড সাথে করে এনেছেন। সরকারের অনেক কার্ডের মধ্যে, কৃষি কার্ড, অনেক কার্ড, এর মধ্যে মানে এই লাল কার্ডটাই সেরা। যাই হোক মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ নাজিবুর রহমান, সংসদ সদস্য, পাবনা ১, হিসাবের খাত ১২১, ১৯ নং দাবি, নীতিগত ছাঁটাই প্রস্তাব করছি। এই খাতে বরাদ্দ অপ্রতুল মাননীয় স্পিকার। রেভিনিউ আসে ২২,০০০ কোটি টাকা, সেই তুলনায় বরাদ্দ ২২ ভাগের ২ ভাগ মাত্র। এতই অপ্রতুল যে প্রধানমন্ত্রী পর্যন্ত ৬০০ কোটি টাকা বৃদ্ধি করার জন্য বলেছেন, তারপরেও কেন এই ছাঁটাই প্রস্তাব? মাননীয় স্পিকার, একটা প্রবাদ আছে, সেইং আছে ইংলিশে, ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ প্ল্যান টু ফেল। এখানে পরিকল্পনার সুস্পষ্ট অভাব রয়েছে মাননীয় স্পিকার। আমি দেখাচ্ছি ২৫ লাখের বেশি মামলা পেন্ডিং, সেখানে অনেক বিচারক নিয়োগ দিতে হবে। জুলাই সনদ আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছেন, সেটা করতে গেলে বিভাগীয় শহরগুলোতে নতুন হাইকোর্ট স্থাপন করতে হবে। পরিকল্পনা বা বরাদ্দ কোথায়? আদালতের কাঠামোগত সমস্যা রয়েছে, লজিস্টিকের অভাব রয়েছে, সমস্যা সমাধানের পরিকল্পনা কোথায়? দরিদ্র বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য লিগাল এইডের কোনো বাস্তব সম্মত পরিকল্পনা দেখা যাচ্ছে না।
0: মাননীয় সদস্য, প্রস্তাবটা আগে দেন, তারপর স্টেটমেন্টে যান, সময় চলে গেল।
2: তারপরে আসছি, বিশ্ব যখন পরিবেশ বান্ধব পেপারলেস গ্রিন জুডিশিয়ারির দিকে এগিয়ে যাচ্ছে, আমরা তখন বছরে কোটি কোটি টাকা কাগজের পিছনে নষ্ট করছি। পেপারলেস জুডিশিয়ারি করার পরিকল্পনা কোথায়? যথাযথ পরিকল্পনা যেহেতু নেই, সুতরাং আমি এই বাজেট বরাদ্দের নীতিগত অনুমোদনের ছাঁটাই প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। চাপাই নবাবগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কেরামত আলী, আপনার সময় ২ মিনিট, ধন্যবাদ।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কেরামত আলী, সংসদ সদস্য চাপাই নবাবগঞ্জ ১, প্রস্তাব করছি যে আইন ও বিচার বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত ১২১, আইন ও বিচার বিভাগ শিরোনামাধীন ১৯ নম্বর দাবি হ্রাস করিয়া ১ টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমাদের এই বিষয়ে বক্তব্য হল যে আমাদের আইন এবং বিচার বিভাগে কাগজে কলমে যেভাবে কাজ দেখানো হয়, বাস্তবে কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আমরা লক্ষ্য করছি ভুক্তভোগী মানুষ, বিপদগ্রস্ত মানুষ থানায় যায়, তার ন্যায্য দাবি নিয়ে মামলা করতে চায়, থানায় মামলা নেওয়া হয় না। আবার মিথ্যা মামলা, অসংখ্য মামলা থানায় নেওয়া হয় ভালো মানুষকে হয়রানি করার জন্য। থানা থেকে একটি মামলা না নিয়ে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়।

0: আবার দুর্ভাগ্য তো কোর্ট থেকে তদন্ত দেওয়া ওই থানাতেই, ওই থানার ওসিকেই দেওয়া হয়। লাভ কিছু হয় না, যে থানায় মামলা নিল না নিল না সেখানেই যাই। মাননীয় স্পিকার, এইভাবে জনগণের যে ভোগান্তি, আইন এবং বিচারের কথাগুলো আমরা যেভাবে দেখি কাউসে বাস্তবায়ন নাই, এক্ষেত্রে আমি বরাদ্দ কমিয়ে আমার দাবি অনুযায়ী হ্রাস করে এক টাকা করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সময় দুই মিনিট।
2: আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এক টাকা বাজেট অনুমোদনের জন্য বলছি এ কারণেই যে 2025-26 সালে বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল 2015 কোটি টাকা, যেটি জিডিপির 0.03% কাছাকাছি। এইবার এটি বেড়ে হয়েছে 2,187 কোটি 58 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, এটাও জিডিপির 0.03% মতো, এর বেশি নয়। অথচ আমরা যদি বিটিভির মতন একটা একেবারে মানে কি বলবো যে খাত থেকে কোনো লাভ হয় না এরকম একটি খাতের বরাদ্দের দিকে তাকাই, সেটাও দেখব বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েক গুণ বেশি। মাননীয় স্পিকার, আমরা যদি আইনের শাসনের কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, সকলের জন্য সমান অধিকারের কথা বলি, সেটা একটা সুষ্ঠু বিচার বিভাগ না থাকলে সম্ভব হবে না। এখন পর্যন্ত পেন্ডিং মামলার সংখ্যা 50 লক্ষের উপরে, অর্থাৎ মামলা জট একটি বড় সমস্যা। বেঞ্চ এবং বারের অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা দেশে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারবো না। মাননীয় স্পিকার, কয়েক মাস আগে আপনি যেমন সুপ্রিম কোর্টে ছিলেন, আমরাও ছিলাম সুপ্রিম কোর্টে। আপনি আমাদের সমস্যা যেভাবে যত কাছের থেকে দেখেছেন, এই সমস্যার ভেতর দিয়ে আপনি গেছেন, আমরাও কিন্তু সেই একই সমস্যার ভেতর দিয়ে এখন যাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বারের যেই দাবিটা, যার পক্ষ থেকে আজকে আমি এখানে কথা বলছি মাননীয় স্পিকার, সেখানে বলা হচ্ছে যে আমাদের প্রতি বছর যেই ফিটা আমরা পরিশোধ করি, সেটা মৃত্যুর আগ পর্যন্ত লয়াররা সেই ফিটা আর তুলতে পারে না। কিন্তু দেখা যায় বহু লয়ার শেষ জীবনে অসুস্থ হয়ে গেছেন, প্র্যাকটিস করতে পারছেন না, আদালতে যেতে পারছেন না, কিন্তু তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই ধরনের কথা শিক্ষানবিস আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। মাসে 2,000-5,000 টাকা তাদেরকে সিনিয়ররা দেন, কখনো দেন কখনো দেন না, তাদের সকলের জন্য মাননীয়।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, ধন্যবাদ আপনাকে।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করেছেন অন্য দাবির ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ সদস্যরা নিজেরাই আর্গুমেন্ট করেছেন, এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন।
1: আমি দেখেছি ব্যান্ড, ওনার এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি।
3: সুতরাং আমাকে একটু রয়ে শুয়ে বুঝে শুনে উত্তর দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি, খুব ভালো দাবি, খুব জনপ্রিয় দাবি, কিন্তু ছাঁটাই প্রস্তাবের রুলস অফ প্রসিজিওরের 118 অনুচ্ছেদের 118 বিধিতে যে পেরিফেরি করে দেওয়া হয়েছে সেই আলোকে করা হয়নি বলে এটা মিসকনসিপ্ট আর্গুমেন্ট। সুতরাং এই আর্গুমেন্ট আমি গ্রহণ করতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে দুই ধরনের দাবি এসেছে। একজন সদস্য যিনি নীলফামারীর থেকে নির্বাচিত, উনি বলেছেন এই বরাদ্দ অনেক বেশি হয়ে গেছে, সুতরাং সেই কারণে 1 টাকায় কমানো হোক। আর একজন সদস্য মিস্টার নজিবুর রহমান বলেছেন এই দাবি অনেক কম হয়ে গেছে, সুতরাং 1 টাকায় কমানো হোক। আমি বাণিজ্য মন্ত্রীর সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, একটা ফু দিয়ে দেন, তাহলে 1 টাকা দিয়ে গোটা আইন বিভাগ চলবে। অথবা বিকল্প হিসেবে বলতে পারি, 1 টাকা দিয়ে যদি আইন বিভাগ চালানোর জন্য বলা হয় তাহলে যেভাবে চলবে, তাহলে আমার বিচার বিভাগ দরকার নাই, আইন বিভাগ দরকার নাই, এটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে যাক। তাহলে বিচার বিভাগের তো 1 টাকা দিয়ে চালানো সম্ভব না বর্তমান বাস্তবতায়। সেই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, 118 অনুচ্ছেদের 118 বিধির 5টা ডায়াগ্রাম করলে, 5টা 118 বিধির ক অনুচ্ছেদে ডায়াগ্রাম করলে 5টা ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়। তার একটা হলো আমরা যে কারণে যে নীতিতে এই প্রস্তাবনাটা করেছি এই প্রস্তাবনাটা ওনারা মানতে চাচ্ছেন, এই নীতিটা ওনারা অনুমোদন করছেন না। দ্বিতীয়টা হলো নোটিশ প্রদান পরকারীকে সুস্পষ্ট ভাষায় নীতির সকল দিক আলোচনা করতে হবে। তৃতীয়ত হলো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। চতুর্থত পঞ্চমত হলো বিকল্প নীতি অনুসরণের পরামর্শ দিতে পারেন ওনারা, কিন্তু ওনারা এক টাকায় কমিয়ে এক টাকা দিয়ে গোটা আইন বিচার বিভাগ কিভাবে চালানো সম্ভব সে ধরনের বিকল্প নীতি আমাদের সামনে উপস্থাপন করেননি মাননীয় স্পিকার। সেটা যাই হোক মাননীয় স্পিকার, এই টাকাটা আমাদের বিচার বিভাগ চালানোর জন্য অপ্রতুল হলেও এই 2030 জুন পর্যন্ত এই টাকার বিকল্প আমাদের সামনে কোনো উপস্থাপনা আমাদের নাই বলে এটাকে অনুমোদন করার জন্য আমি আপনার নিকট আপনার মাধ্যমে সংসদের কাছে উপস্থাপন করছি এবং ছাঁটাই প্রস্তাবটি নাকচ করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ। 2027-30 জুন হবে, 2027-30 জুন
3: পর্যন্ত।
1: ধন্যবাদ। মহান মাননীয় সদস্য, এখন এই টাইমে পয়েন্ট অফ অর্ডার আসলে কিভাবে কি করি? মাননীয় সদস্য, আপনাকে দিলে আরো অনেককে দিতে হবে, আমরা পরে শুনে নেই, একটু আগাই আমরা প্লিজ। মাননীয় সদস্য, উই আর বিফোর দ্য পার্লামেন্ট অ্যান্ড উই আর 350 মেম্বার্স অফ পার্লামেন্ট। মাননীয় সদস্য, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, আপনি দয়া করে বসুন, পরবর্তীতে আপনি মাননীয় আইন মন্ত্রীর সাথে একটু কথা বলে নেবেন দয়া করে। জি জি মাননীয় সদস্য, অসংখ্য সদস্য, আই ফুললি আন্ডারস্ট্যান্ড, বাট উই ক্যান নট ব্রেক দ্য রুলস, আমরা মিডিলে আছি, পরবর্তীতে একসময় শুনবো আপনার কথা, এই পর্যায়ে দেওয়াটা সমীচীন হবে না। জি অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় সদস্য, আই আন্ডারস্ট্যান্ড, আপনি বসে পড়ুন প্লিজ। থ্যাংক ইউ মিস রুমিন ফারহানা, অসংখ্য ধন্যবাদ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, জনাব মোহাম্মদ কেরামত আলী এবং রুমিন ফারহানার ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানের প্রস্তাব মতো আইন ও বিচার বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,187,58,00,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 19 মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 20 উত্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
4: মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ পরে নিজের মন্ত্রণালয়ে আসছি। মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 31,98,15,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 20-এর উপর মোট 37 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে মাননীয় 3 জন সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
5: জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, প্রস্তাব করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 122 স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 20 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। মাননীয় 2 জন মন্ত্রী আমাদের সামনে বলেছেন একটা ফু দিয়ে দেন। এই ফুটা আমরা তো দিতে চাই, কিন্তু ফু মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দিলেই বেশি বরকতপূর্ণ হবে। আমরা তো আমাদের যুক্তি উত্থাপন করছি, কিন্তু আমাদের যুক্তির পক্ষে আমরা এটাকে পাশ করাতে পারছি না। আমি এই দাবি থেকে বের হয়ে যে একটা দাবি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করতে চাই যে আজকে মাদকের 6 লাভ আপনি এখানে বিল উত্থাপন করেছেন। আমি দাবি করব যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামে এবং বড় গ্রাম হলে মহল্লা ভিত্তিক গ্রাম পুলিশ নিয়োগ বাড়িয়ে দিয়ে এই খাতে অর্থ বৃদ্ধি করে বরাদ্দ করে মাদক সহ দুর্নীতি বন্ধ করার জন্য এই গ্রাম পুলিশকে ব্যবহার করে এখানে ভূমিকা রাখা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। চাপাই নবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম অনুপস্থিত। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি খুব ভালো করেই জানি কোর্টের বাইরে ব্যান্ড পরা যায় না, কিন্তু তারপরেও আমি কেন পড়েছি সেটা আমি যেমন ভালো জানি, আমি আশা করি মাননীয় স্পিকার আপনিও বুঝতে পারছেন আমি কেন ব্যান্ড পরে এসেছি। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের এবারের বরাদ্দ তারা চেয়েছে 31,98,85,000 টাকা। মাননীয় স্পিকার, আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি, অন্যান্য অপরাধ একই সময় 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণ, 2,214টি চুরির ঘটনা, 129টি পুলিশের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3,496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে, খবর দিচ্ছে ডেইলি স্টার এবং বণিক বার্তা। এই যখন আমাদের সিকিউরিটির অবস্থা, এই যখন আমাদের আইন শৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি 31,98,000,000। মাননীয় স্পিকার, পাশের থেকে আমার একজন সহকর্মী বলছেন এটা আরো বেশি হওয়া উচিত। সম্ভবত মাননীয় স্পিকার, পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়,
1: মাননীয় সদস্য প্রস্তাবটা করেন, টাইম ইজ রানিং আপ,
2: তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছাড়া মানে ছড়িয়ে দিতে পারতেন এবং তার কাজ তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মনে করছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত এখানে ছাঁটাই প্রস্তাব যতজন দিয়েছে ততজনই আলাপ করবেন, আলোচনা করবেন, তো তিনজনের মধ্যে দুইজনই দিয়েছে। প্রথম জন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা দুই, তিনি প্রস্তাব দিয়েছেন গ্রাম পুলিশ দিয়ে মাদকসহ দুর্নীতি বন্ধ করা যায় কিনা এটা দেখা। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য অপব্যবহার সংক্রান্ত যে আইনটা সংশোধনী গত কয়েকদিন আগে পার্লামেন্টে উত্থাপন করেছে তার উপরে স্থায়ী কমিটিতে আলাপ আলোচনা হয়েছে, আজকে সেটার উপরে কমিটির রিপোর্ট হয়তো উপস্থাপন হতে পারে যতটুকু আমরা আলোচনা করেছি। আজকে যেহেতু 30 তারিখের পরে পার্লামেন্ট সেশন কয়েকদিনের জন্য বন্ধ হবে, সেই জন্য মনে হয় না সেটা আজকে আমরা বিবেচনাতে গ্রহণ করার জন্য উত্থাপন করতে পারবো কিনা। তবে জুয়া প্রতিরোধ আইনটা বিবেচনাতে গ্রহণ করার জন্য আজকে অর্ডার অফ দি ডেতে আপনি রেখেছেন, আশা করি সেটা আজকে আমরা বিরোধী দলের সহযোগিতায় পাশ করতেও পারবো হয়তোবা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যেহেতু দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত থাকে তাহলে উন্নয়ন অগ্রগতি স্থিতিশীলতা শান্তি সব কিছুই বজায় থাকে, বেস্ট অন দ্যাট। সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই বাজেট যখন আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দেই প্রথাগতভাবে যেদিন বাজেট উপস্থাপন করা হয় সেদিন তিনি নিজে জিজ্ঞেস করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ একটু একটু বলেন আবার কত বৃদ্ধি হলো না কেন। আমি বলেছি 5-7 কোটি টাকা গত বছরের চেয়ে বৃদ্ধি হয়েছে, তবে যতগুলো প্রকল্প এবং যতগুলো আইন আমরা উত্থাপন করছি তার প্রেক্ষিতে অর্থবিল হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা অর্থবিল, এগুলোর জন্য যথেষ্ট ব্যয় নির্বাহ করতে হবে আমাদের, সেটা এই প্রকল্পগুলো এবং আইনগুলো পাশ হওয়ার পরে আমরা সেই খাতে বরাদ্দ চাইব। মানে অর্থমন্ত্রী হয়তো দয়া করে যেগুলো থুক বরাদ্দ রেখেছেন ওখান থেকে প্রকল্প ওয়াইজ বরাদ্দ দিবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে মন্ত্রণালয়, কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। সুতরাং জনাব আব্দুল খালেকের বক্তব্যের প্রেক্ষিতে আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তিনি সেই গুরুত্বটা অনুধাবন করেছেন, গ্রাম পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং শৃঙ্খলা বাহিনী সবাই মাদকসহ দুর্নীতি এবং জুয়া ইত্যাদি সামাজিক অপরাধগুলো দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, সহযোগিতা করবেন। মাননীয় সদস্য জনাব রুমিন ফরহানা, এখানে জনাব বলে ফেললাম, জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে আর কি সি ইনক্লুডস হি, জানা লয়ারদের ভাষায় আর কি। আমি মাননীয় সদস্য সিনিয়র অ্যাডভোকেট জনাব জাইনুল আবেদিনের সাথে একটু ডিফার করতে চাই, পার্লামেন্টের এই হাউসে বাইরের কোনো বিধিবিধান চলে না, এটা রুলস অফ প্রসিজিওর অনুসারে চলে, এটা সংবিধানে হাউসকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে রুলস অফ প্রসিজিওর প্রণয়নের জন্য। এখানে নিষেধাজ্ঞা দেওয়া নাই যে কোন পোশাক পরিহিত অবস্থায় এখানে ঢোকা যাবে না বা ঢোকা যাবে, তো সুতরাং তার এভরি লিবার্টি আছে সেই ড্রেসটা বা ইয়েটা পরার জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিতে তার নিজের মতো করে রুলস প্রণয়নের অধিকার আছে, সেটা ওখানে থাকবে, বাট দি সেপারেশন অফ পাওয়ার থিওরি অনুসারে লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা আরেকটাকে ওভারল্যাপিং বা কোনো ডিকটেট করতে পারে না। তাই আমি প্র্যাকটিসিং লয়ার না, সেই জন্য আমি বোধহয় একটু জুরিসডিকশন ক্রস করে ফেললাম আর কি। তাই সুবন পোশাক পরাটা ভালো, এটা অতীব সুবন পোশাক। ব্যারিস্টার রুমিন ফরহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন, আমি খুব কৃতার্থ হলাম। আমি আরো কৃতার্থ হতাম একটু পরে বলতেছি, গত পরশু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে সেটা ডাটা সহ ক্রাইম রিপোর্ট সহ খাতওয়ারি বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আমার ওই মুগ্ধকর বক্তব্যটা আপনি সেদিন হয়তো শুনতে পারেন না, হতে পারে। তার মধ্যে ঐতিহাসিকভাবে বিগত 10-15 বছর স্পেশালি 2025 রেফারেন্স সহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। ইন শর্ট দ্যাট খুনের চিত্র এই, ধর্ষণের চিত্র এই, নারী ও শিশু নির্যাতনের চিত্র এই, ডাকাতির এই সংখ্যা হিসেবে দিয়েছিলাম মাসওয়ারি। তাতে করে ঐতিহাসিকভাবে এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। সেই ডাটাটা আমি বলেছিলাম, আমি যেটা অন রেকর্ড এখানে বলেছি সেই ডাটাটা ডিপার্টমেন্ট থেকে একটা ক্ষেত্রে বলেছি আমরা একটু পিছিয়ে আছি, সেটা হলো এই যে দর্শনের কেস রেকর্ডের ক্ষেত্রে আমরা একটু বেশি দর্শনের চিত্রটা পেয়েছি। তার একটা কারণ আছে, আগে ধর্ষী তারা রেকর্ড করতে যেত না থানায় বা পারত না সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে তারা জিডি সহ অন্যান্য কিছু দায়ের করতে পারে, এফআইআর দাখিল করতে পারে, এখানে কোনো ইন্টারফিয়ারেন্স নাই, যার কারণে নাম্বারটা একটু ইনক্রিজ হয়েছে। তবে সুখের কথা হলো ধর্ষণ যেখানেই হোক, শিশু হোক, নারী হোক, যে অবস্থাতে হোক, আমরা তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ ডিপার্টমেন্ট অ্যারেস্ট সহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য সাক্ষী উপস্থাপন সহ ট্রায়ালের সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য রামিসা হত্যার বিচার হয়েছে 15-17 দিনের মধ্যে। মাননীয় বিরোধী দলের নেতা দাবি করেছিলেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে, এটা বাংলাদেশের রেকর্ড। আমরা তনু হত্যার আসামিকে দীর্ঘ 15-17 বছরে যে রেকর্ড নাই, সেই রেকর্ড ভঙ্গ করে আমরা তনু হত্যার আসামি ডিএনএ রিপোর্টের উপর ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার। বাকিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রে বলতে চাই, চট্টগ্রামের বাকুলিয়া একটা শিশু ধর্ষণের প্রচেষ্টা হয়েছিল, সেটা তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট হয়েছে এবং সেটাও মামলা চার্জশিট দাখিল করা হয়েছে সম্ভব। এইভাবে সমস্ত জায়গায় আমি আরেকটা বিষয় উল্লেখ করবো না, যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারটা খুব ভালো আছে, দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না, অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। সেটা বিরোধী দলীয় পক্ষ থেকে আমরা পেয়েছি, যদি তাদেরও কোনো নেতা কর্মী বিভিন্ন অপরাধে জড়িত হয় তারা সাথে সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ। আমরাও সেই একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। সুতরাং এই একটা ক্ষেত্র ব্যতীত বাকি সমস্ত ক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন না আনলেও দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যেটা আমরা 2টা আইন এনেছি, যেটা মাদকের ভয়াল থাবা থেকে আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে, জুয়ার প্রতিরুদ্ধ গতি থেকে এই জাতিকে থামাতে হবে, আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে, সেই জন্য আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট হিসেবে আমরা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে ডগ স্কোয়াড দেওয়া হবে, তাদের লোকজনকে অস্ত্র সহ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের জন্য হাজতখানার ব্যবস্থা করা হয়েছে আসামিদেরকে মধ্যবর্তী সময় রাখার জন্য, এবং ল্যাবরেটরির ব্যবস্থা করা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টে, যাতে মাদকদ্রব্য ল্যাবরেটরিতে টেস্ট করে সেটা কোর্টের রিপোর্ট অনুসারে দিতে পারে সেটা মাদকদ্রব্য কিনা। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু সময় নিয়ে, ব্যয় নিয়ে, স্ট্রাকচারগুলো দাঁড় করিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে, কারণ মাদক যারা ব্যবসা করে চোরাচালান করে সীমান্তে বিভিন্ন জায়গায় তাদের কাছে সশস্ত্র গ্রুপ আছে, আমাদের নিরস্ত্র মাদকদ্রব্যের যে কর্মচারীরা কর্মকর্তারা তাদেরকে বিনা হাতে কোনো ডাল তলোয়ার ছাড়া যেতে পারে না, তাদেরকে এইভাবে সশস্ত্র ওয়েল ইকুইপ করা হচ্ছে, আধুনিক টেকনোলজি সম্পন্ন সমস্ত মেশিনারিজ ইকুইপমেন্ট স্থাপন করা হচ্ছে। জুয়ার ক্ষেত্রেও অনলাইন এবং অফলাইন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সাইবার স্পেসে যে সমস্ত অপরাধ হচ্ছে সেগুলো অ্যাড্রেস করার জন্য সেরকম প্রযুক্তি সম্পন্ন লোকবল এবং মেশিনারি সেগুলোর ব্যবস্থা করা হচ্ছে।
6: এতদিন কিভাবে রাষ্ট্র চলেছে এই সমস্ত এগুলো অ্যাড্রেস না করে, সেটা আমার কাছে অবাক লাগে মাননীয় স্পিকার। পৃথিবী কোথায় গেছে? আর আমরা 1867 সনের জুয়া নিয়ন্ত্রণ আইনের উপর দিয়ে আমরা ছিলাম, এখন জুয়া নিয়ন্ত্রণ এই প্রতিরোধ আইন, যেটা বেটিং টেটিং এগুলো সব সহ প্রতিরোধ করা হবে 2026 সনের মডার্ন আইন অনুসারে। আশা করি আপনারা সহযোগিতা করবেন। বক্তৃতাটা একটু লম্বা হয়ে গেছে মাননীয় স্পিকার, আমি এই ছাঁটাই প্রস্তাবগুলো, প্রতীকী ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আমাদের উত্থাপিত দাবি অনুসারে দাবি নম্বর 20 আপনি দয়া করে মঞ্জুর করবেন, মাননীয় সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।
1: জি, আপনাকেও ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক এবং রুমিন ফারহানার ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 31,98,88,15,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 20 মহান সংসদে গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বেলা 2:30 অর্থাৎ 2:30 পর্যন্ত মুলতুবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
7: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় বেলা 2:30 শুরু হলে তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। প্রিয় শ্রোতা, এখন থেকে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 90 MHz-এ অনুষ্ঠান প্রচার বিরতি। আমাদের পরবর্তী অধিবেশন শুনতে পাবেন বেলা 2:15 অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে.
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে. আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা. জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়. সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশনের সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে।
3: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবই ছোট পরিবার রয়েছে 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রয়েছে সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: সবশেষে এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

নৈতিকতা ও সামাজিক অবক্ষয় রুখতে সচেতন হন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য যা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করে ভূমিকা রাখি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম দুপুরের বিরতির পর আবারও কিছু

0: জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাবেয়া সুলতানা শিউলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ এবং মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ হাসনাতুল আজম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শুনবেন গান, প্রথমে স্বাধীনতার গান সমবেত কণ্ঠে, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার শাহনুর আলম রেজা।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় সদস্যবৃন্দ। এখন আমি দাবি নম্বর 21 উত্থাপনের জন্য মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 49,42,00,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশ দাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সুতরাং এটি আমি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের প্রস্তাব মতো লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 49,42,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 21 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 22 উত্থাপনের জন্য মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আহনম এহসানুল হক মিলনকে আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার, আমি ডক্টর আহনম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, প্রস্তাব করছি যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় খাতে 2027-30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 46,737,92,00,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ।
0: মাননীয় সদস্যবৃন্দ, অনেক মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব এনেছেন, কিন্তু আজকে আমাদের আজকের মধ্যেই বাজেট পাশ করার একটা বাধ্যবাধকতা আছে। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বাক্ষর আনতে হবে, আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে যার জন্য সময় সংক্ষিপ্ত করতে হচ্ছে আমাদের। দাবি নম্বর 22-এর উপরে 32 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে একজন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাব। মারদিয়া মমতাজ, মহিলা আসন 44, আপনার সময় 2 মিনিট।
3: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি শুরুতে একটু ছাঁটাই প্রস্তাবটা পড়ি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ে সরকারের ব্যর্থতা সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 124 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিরোনামাধীন 22 নং দাবি থেকে 100 টাকা হ্রাস করা হোক। আসলে ছাঁটাই প্রস্তাব তো দেওয়া হয় ছাঁটাই হয়ে যাওয়ার জন্য, তো আমি এখানে এই সুযোগটি নিচ্ছি একটি নীতিগত পর্যালোচনা উপস্থাপনের জন্য। সেটি হচ্ছে যে প্রত্যেকটি বিষয়ে, শিক্ষা মন্ত্রণালয় সহ প্রত্যেকটি বিষয়ে আমরা একটি ব্যাপারে ধারণা শুরু করতে পারি কিনা, সেটা হচ্ছে ভ্যালু ও রেজাল্ট বেসড বাজেটিং, যেখানে আমরা বরাদ্দটা দেখব যে ফলাফলের বিপরীতে হবে। অর্থাৎ এত টাকা খরচ হবে, এর বদলে ভাষাটা হবে এরকম যে এই এই লক্ষ্য অর্জিত হবে। আমরা জানি যে আমরা শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবেই এই ব্যাপারটি অনুসৃত হয়ে আসছে। এর ফলে যেটা লাভ হয় যে শুধু কত টাকা খরচ হয় এটা জানার পাশাপাশি এই টাকায় আমরা কি অর্জন করতে পারলাম সেটিও জানা যায়। এতে সংখ্যাগত নয়, গুণগত উন্নতি অর্জন এবং একই সাথে মনিটরও করা যায়। যেমন আমি প্রাথমিক ও গণশিক্ষার একটি প্রকল্প নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে একজন শিক্ষক একটি ট্যাব, অথবা যদি আরেকটি নিয়ে বলি যে মিড ডে মিলের যে কাজটি করা হচ্ছে, সেখানে আসলে এর মাধ্যমে শিক্ষার মান কতটুকু উন্নত হলো এটার কোনো মনিটরিং আমাদের কাছে থাকবে কি না আমরা জানতে পারবো কি না, কিংবা এই মিড ডে মিলের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যের কী উন্নতি হলো এর কোনো প্যারামিটার আমাদের কাছে থাকবে কি না, এবং সেগুলো নিয়মিত বিরতিতে সংসদে জানানো হবে কি না, এই ব্যাপারে আমি একটি দাবি জানিয়ে রাখতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী, আপনি অনুগ্রহ করে যদি সংক্ষেপে বলেন এটি গ্রহণ করা যাবে কি যাবে না, তাহলে আমরা দ্রুত এগোতে পারব। মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আমি জানি আপনার আজকে ব্যস্ত দিন, সেজন্য বিশেষ আলোচনায় যেতে চাচ্ছেন না। 100 টাকা হ্রাস করার ব্যাপারে যখন একটি মন্ত্রণালয় তার দায়িত্বহীনতা এবং দায়িত্ব অবহেলায় থাকে, তখনই প্রতীকী হিসাবে এই 100 টাকা হ্রাসের কথা বলা হয়। মাননীয় সংসদ সদস্য, তিনি এটা 100 টাকা বলা হয়েছে, মাননীয় সংসদ সদস্য তিনি যেই অভিযোগগুলি করেছেন, আমাদের সরকার মাত্র 4 মাস হতে চলল, এই অভিযোগগুলি নিশ্চিত বিগত দিনের সরকারের যেই তাদের অবহেলা তার দুর্বলতা ছিল সেগুলি এখানে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমি ভেবেছিলাম যে এই বাজেট অধিবেশনে একমাত্র শিক্ষা মন্ত্রণালয় যেখানে সকলেরই দাবি এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সেই কারণে এখানে হ্রাসের কোনো প্রস্তাব আসবে না, তবু এসছে। আমি যদি বলি আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ে মিড ডে মিলের যে কথাটি বলা হয়েছে, সেই মিড ডে মিলের যে ত্রুটি রয়েছে সেগুলি আমরা সবগুলি সমস্যা সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিনিয়ত সেই কাজগুলি করছি। উনি নিউট্রিশন অ্যান্ড ফুড ভ্যালুজ সম্বন্ধে যেটা বলছেন সেটাও আমাদের এক্সপার্টিসদের তাদের কাছ থেকে আমরা ধারণা নিয়েই সেগুলি আমরা করছি। মাননীয় স্পিকার, এই শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যদি আমি উত্থাপন করতে চাই বিষয়গুলো অত্যন্ত লম্বা হবে, তাও বলতে চাই ওয়ান টিচার ওয়ান ট্যাব হতে শুরু করে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই, ওয়ান চাইল্ড ওয়ান টি কর্মসূচি, শিক্ষার্থীর জন্য পশুপালন কর্মসূচি, বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান, এটি একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সেটি হাত দিয়েছেন। স্বাস্থ্য খাদ্য অধিকার সম্পর্কে আমরা কাজ করে যাচ্ছি, শিক্ষাখাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য দূরীকরণের জন্য আমরা কাজ করছি, নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ স্বাস্থ্য সুরক্ষণ সেই বিষয়টিও আমাদের রয়েছে, সার্বজনীন প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ ক্রিয়া আমরা ক্লাস 4 থেকে।
0: মাননীয় মন্ত্রী এত তো বলে নাই মাননীয় সদস্য।
2: যাই হোক মাননীয় স্পিকার, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি এই ওনারা যে ছাড়াই প্রস্তাব দিয়েছেন এটা আসলে অবাস্তব প্রস্তাব, আমি এটাকে মঞ্জুর করার জন্য আপনার কাছে সবিনয় বিনোদন করছি এবং সহজে সকলের সহযোগিতা কামনা করছি, আপনাকে অশেষ ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন সংসদের সামনে প্রশ্ন রাখছি। মাননীয় সদস্য মারদিয়া মমতাজ যে ছাঁটাই প্রস্তাবটি উত্থাপন করেছেন, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল্লাহ মিলনের প্রস্তাব মতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 46,737,92,00,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 22 সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 23 উত্থাপনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল্লাহ মিলনকে আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর আনম এহসানুল্লাহ মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন উন্নয়ন করা নির্বাহ প্রকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 57,301,88,00,000 টাকা মঞ্জুর করা হোক। 57,301,88,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: দাবি নম্বর 23-এর উপরে 32 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে একজনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাব। মাননীয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। আপনি 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করুন, পারবেন না 1 মিনিটে? পারবেন, ইউ স্পিক ফাস্ট। আচ্ছা, 2 মিনিটে শেষ করুন।
4: থ্যাংক ইউ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, বাউফল। যে প্রস্তাব আছে এখানে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা এখানে 125 মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিরোনামে 23 নং দাবি হ্রাস করে 1 টাকা করা হোক এই প্রস্তাবে আমি দুটো বিষয়ে এখানে একটু উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে প্রতিটি উন্নয়ন প্রকল্প আমাদের স্বচ্ছতা জবাবদিহিতার যদি নিশ্চিত করা যায় তাহলে এই যে বাজেট দেওয়া হয়েছে আমরা বাজেটে লক্ষ্য করি যে গত 2025-26 যে কার্যকাল ছিল সেই 25-26 কার্যকালে এটার যে পরিমাণ ছিল সেই পরিমাণ থেকে এখানে যা বৃদ্ধি করা হয়েছে সেখানে ছিল 41,753 কোটি 95 লাখ টাকার তুলনায় এবার করা হয়েছে 57,53,001,68 কোটি টাকা। এই টাকা ব্যয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে লক্ষ্য করলে আমরা যদি দেখি যে সেই জায়গাগুলো যদি নিশ্চিত করা যায় যে শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের ডিজিটাল ও বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করা, প্রত্যন্ত চরাঞ্চলগুলো বিশেষ করে মাননীয় স্পিকার আমরা আমাদের এলাকাগুলোতে লক্ষ্য করি সেখানে শিক্ষক খুবই অপ্রতুল এবং যে বাজেট গত বছরে ছিল সেই বাজেট বা তার আগের বাজেটেও আমরা যেটা লক্ষ্য করেছি সেই বাজেটের তুলনায় আমাদের শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তাদের পরিমাণটা এবং এবার যেটা ওয়ান টিচার ওয়ান ট্যাবের প্রকল্প দেওয়া হয়েছে ওয়ান টিচার ওয়ান ট্যাব পড়তে হলে তো সেখানে ওয়াইফাই থাকতে হবে, ওয়াইফাই থাকতে হলে তো সেখানে বিদ্যুতের সরবরাহ থাকতে হবে। এই জায়গাগুলো নিশ্চিত না করে এই যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেট আমি মনে করি বাস্তবসম্মত করে যদি আমরা বিবেচনা করি তাহলে যে বাজেট নির্ধারণ করা হয়েছে এটা

0: আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলনের প্রস্তাব মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 57,301,68,00,000 মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 23 সংসদে গৃহীত হল। দাবি নম্বর 24। এখন আমি দাবি নম্বর 24 উত্থাপনের জন্য মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামকে আহ্বান জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রস্তাব করছি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে প্রয়োজনীয় সাকুল্যে পরিচালনা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 18,115,03,00,000 মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: দাবি নম্বর 24 উপর 23 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তার মধ্যে একজন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাব। তিনি হলেন মুসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40। আপনার সময় 1 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মুসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40, প্রস্তাব করছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 126 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিরোনামাধীন 24 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এই প্রস্তাবের উদ্দেশ্য মন্ত্রণালয়ের নীতিগত দুর্বলতা, পরিকল্পনা বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থতার বিষয়ে মন্ত্রণালয়ের অর্থ হ্রাস ও সংস্কারের প্রস্তাব। মাননীয় স্পিকার, গবেষণার জন্য বরাদ্দ ও তার কার্যকর ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক গবেষণার ফল মাঠ পর্যায়ে পৌঁছায় না, শিক্ষা শিল্পখাতে প্রয়োগ হচ্ছে না। তরুণ বিজ্ঞানীদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা যে গবেষণা করে সেই গবেষণার আধুনিক পর্যায়ে এখনও সহযোগিতা তারা পায় না, এখনও সীমাবদ্ধতা রয়েছে। মাননীয় স্পিকার, এই বিভাগে আমরা দেখেছি যে বালিশ কাণ্ডের কারখানা আমরা দেখেছি যে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি মুসাম্মদ নাজমুন নাহার এর প্রস্তাবের উপর বক্তব্য রাখতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা যে মঞ্জুরটা চেয়েছি সেখানে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা জানেন যেটা আমরা গত এপ্রিল মাসে লোড গত 28 এপ্রিল আমরা ফুয়েল লোডিং শুরু করেছি এবং ইনশাল্লাহ এন্ড অফ অগস্ট আমরা ন্যাশনাল গ্রিডে 300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ দেওয়ার আমাদের চেষ্টা চলছে। সুতরাং আমাদের এই কাজগুলি করার জন্যে আমাদের টাকা দরকার। তাছাড়া আমাদের বাংলাদেশ অশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আছে একটা, সেটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং আমরা একটা রিসার্চ ভেসেল তৈরি করছি। প্রায় 10 দিন আগে আমি খুলনা শিপয়ার্ডে গিয়েছিলাম, ওখানে একটা রিসার্চ ভেসেলের কিল ওশন সায়েন্টিফিক ওশন শিপের জন্য একটা কিলের শুরু করে দিয়েছি আমি, ওখানেও কিছু টাকা লাগবে। তাছাড়া আমরা বরিশাল রংপুরে নব থিয়েটার স্থাপন করার আমরা চিন্তাভাবনা আছে, যার জন্য আমাদের এইসব কার্যক্রমে আমার টাকা দরকার। তাই আমি অনুরোধ করব আপনারা কোনো ছাঁটাই না করে আমার এই টাকার প্রস্তাবটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মুসাম্মদ নাজমুন নাহারের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে

0: আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হল, মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের প্রস্তাব মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 18,115,03,00,000 মঞ্জুর করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 24 সংসদে গৃহীত হল। দাবি নম্বর 25, আমি এখন দাবি নম্বর 25 উত্থাপনের জন্য মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেনকে আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করছি যে স্বাস্থ্যসেবা বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 49,386,89,00,000 মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: দাবি নম্বর 25-এর উপরে 37 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। টাইম কনস্ট্রেন্টের জন্য আমি তাদের মধ্যে থেকে একজনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাবো। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, আপনার সময় 1 মিনিট। একটু আগে মোসাম্মদ
2: স্পিকার,
0: একটু আগে মোসাম্মদ নাজমুন নাহার 1 মিনিটে কিন্তু চমৎকার বলেছেন, আপনিও 1 মিনিটে পারবেন। থ্যাংক ইউ
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতের জন্য 49,386,89,00,000 মঞ্জুরের জন্য প্রস্তাব রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা, তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ, এবং যেই ওষুধগুলো তাদের বিনামূল্যে পাওয়ার কথা, সেই ওষুধগুলো অনেক সময় তাদেরকে বিনামূল্যে দেয়া হয় না। এবং প্রতিটি সরকারি হাসপাতালে, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে মাননীয় স্পিকার, সেখানে আমরা লক্ষ্য করি যে প্রাইভেট ক্লিনিকগুলোর এক ধরনের দৌরাত্ম্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে থাকে। প্রাইভেট ক্লিনিকে যাতে রোগী ট্রান্সফার করা হয়, সেই জন্য নানান রকম যোগসাজশ সরকারি হাসপাতালগুলোর সঙ্গে তারা করে, এবং রোগীরা যে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটা কিন্তু তারা।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি ছাঁটাই প্রস্তাবের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন।
1: মাননীয় স্পিকার স্যার,
3: স্বাস্থ্য
1: সেবাটা কিন্তু জনগণের কোন সুবিধা নয়। ইটস দ্য বেসিক অ্যান্ড কনস্টিটিউশনাল রাইটস অব দ্য পিপল টু হ্যাভ ইট অর অ্যাচিভ ইট ফ্রম দ্য স্টেট। একটা সুস্থ জনগোষ্ঠী ছাড়া উৎপাদনশীল একটা অর্থনীতি বা সামাজিক ন্যায় বিচার বা একটা টেকসই জাতীয় উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। সেই কারণে স্বাস্থ্যখাতের ব্যয়কে ব্যয় হিসাবে না দেখে মাননীয় স্পিকার, এটাকে একটা দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সঙ্গবদ্ধ সুস্বাস্থ্য দান করে একটা সুন্দর সমৃদ্ধশীল জাতি গঠনের ব্যয় হিসাবে গ্রহণ করাই আমাদের সবার সমীচীন। আমরা বিবেচনা করি সবারই একইভাবে বিবেচনা করা উচিত। সেই বিবেচনা থেকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য সমস্যার কথা বলেছেন, ওই সমস্যাগুলোই তো আমরা চিহ্নিত করে মাননীয় স্পিকারের উন্নতি করতে চাই। আর উন্নতি করতে হলে 1টি টাকা মাননীয় স্পিকার তো ফকিরের ভিক্ষা, এই 1টি টাকা দিয়ে কি হবে? আমি আশা করেছিলাম উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরও বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। যাই হোক মাননীয় স্পিকার, স্বাস্থ্যখাতে আমরা বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলের হাসপাতাল 50 থেকে 100 সজ্জা করা হবে, 1,00,000 কর্মী নিয়োগ করা হবে, কিডনি অ্যানালাইসিস সহ অনেকগুলি খাতে উন্নয়ন করা হবে, অনেক টাকার প্রয়োজন। কাজেই সেই দিক বিবেচনা রেখে মাননীয় স্পিকার, সেই দিক বিবেচনা রেখে ছাঁটাই প্রস্তাবকারীর ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ করতে পারছি না বিধায় আমার মঞ্জুরিটাকে এখানে মঞ্জুর করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের প্রস্তাব মতো স্বাস্থ্যসেবা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 49,386,89,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 25 সংসদে গৃহীত হল। দাবি নম্বর 26 উত্থাপনের জন্য মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বান জানাচ্ছি।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, প্রস্তাব করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে 2027 সালে 23 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্ভর করবে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,049,200,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: দাবি নম্বর 26-এর ওপর 25 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে একজনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি, শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2। আপনার সময় 1 মিনিট।
4: মানসভা তিনজনের কথা বলার কথা ছিল, এখন একজন বলছি, আমাকে 2 মিনিট সময় দেবেন, অনুরোধ করছি। আমি তথ্য যোগাযোগ বিভাগের 26-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 2,049,200,000 টাকার মঞ্জুরি দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমরা ডিজিটালের বিরুদ্ধে নই, তবে ডিজিটালের নামে ডিজিট বাড়ানোর বিরুদ্ধে। ICT খাতে গুরুত্ব আমি স্বীকার করছি, কিন্তু গুরুত্বের নামে গড়মিল মেনে নিতে কষ্ট হয়। দক্ষতার ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এর যে অভাব রয়েছে, অথচ বিশাল বরাদ্দ আমরা এতে দিচ্ছি, এই অসঙ্গতি দূর না করা পর্যন্ত এই দাবি পুনর্বিবেচনা করা জাতীয় সংসদের দায়িত্ব। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে কম্পিউটার ল্যাব স্থাপিত আছে 11,307টি, তার মধ্যে আমার আসনেই 2টি থানায় 37টি রয়েছে। আমি আমার আসনে খোঁজ নিয়ে দেখেছি যে অর্ধেক পরিমাণ ল্যাব অকার্যকর অবস্থায় রয়েছে। তার মানে আমার আসন দ্বারা যদি বিচার বিশ্লেষণ করি, সারা বাংলাদেশে 11,000-এর মধ্যে আমরা 6,000-ও ল্যাব কার্যকর আছে বলে মনে করছি না। সুতরাং এখানে শুধুমাত্র ল্যাব কার্যকর অকার্যকর তা নয়, ICT শিক্ষক সংকট রয়েছে, ইন্টারনেটের সংযোগ দুর্বল, ধীরগতি, বিদ্যুৎ সমস্যার প্রভাব, রক্ষণাবেক্ষণের জন্য বাজেট হলেও তা ব্যবহৃত হয় না, ডিজিটাল বৈষম্য রয়ে গেছে, শহরের তুলনায় গ্রামে দ্রুতগতি ইন্টারনেটের আরও বেশি অপ্রতুল। মাননীয় স্পিকার, বাজেট বরাদ্দ না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন, কম বরাদ্দেই অনেক বেশি বরকত হবে আমরা বিশ্বাস করি। মাননীয় স্পিকার, সরকার হাজার হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের দাবি করলেও কতটি ল্যাব বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে, কতটিতে প্রশিক্ষিত ICT শিক্ষা রয়েছে, কতটি ল্যাব নিয়মিত ব্যবহার হচ্ছে, তার হালনাগাদ তথ্য কি সরকারের কাছে রয়েছে? তথ্য যোগাযোগের প্রযুক্তি খাতে বিপুল অর্থ বরাদ্দ হলেও জনগণ জানতে চায় এই বিনিয়োগের বিপরীতে কতজন দক্ষ কর্মসংস্থান পেয়েছে, কতটি প্রকল্প সময় মতো সম্পন্ন হয়েছে এবং ডিজিটাল সেবার মান কতটা উন্নত হয়েছে। জবাবদিহিতা, সুশাসন ও কার্যকর ফলাফল নিশ্চিত না করে শুধু বরাদ্দ বৃদ্ধি করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।
0: আমি এখন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীকে সংক্ষেপে উত্তর দেবার জন্য অনুরোধ জানাচ্ছি।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। যেহেতু টাইম কনস্ট্রেন্ট আছে বলে আমি অল্প কথা শেষ করছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে চলমান এবং পরিকল্পনাধীন প্রকল্পগুলি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর ডিজিটাল দক্ষতার উন্নয়ন, নতুন কর্মসংস্থানের এবং ফ্রিল্যান্সার, IT পেশাজীবীদের দক্ষতার উন্নয়ন, হাই স্পিড ইন্টারনেট সংযোগের সম্প্রসারণ, বিনিয়োগ বান্ধব নীতি, স্টার্টআপ ও উদ্ভাবন ফান্ড তৈরি, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, সফটওয়্যার ও IT সেবার রপ্তানি বৃদ্ধি, সফটওয়্যার ও IT শিল্প উদ্যোক্তা সৃষ্টি, সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের প্রদান ও সাইবার নিরাপত্তা অবকাঠামোর উন্নয়ন, হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও IT ভিলেজ নির্মাণসহ তথ্য প্রযুক্তি খাতে ওভারটেক্সি উন্নয়নে ভূমিকা রাখবে ইনশাল্লাহ। যেহেতু আমার আরও অনেক কিছু বলার কথা বলার সুযোগ ছিল, যেহেতু টাইম কনস্ট্রেন্ট আছে বলে আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু ছাঁটাই প্রস্তাবগুলি গ্রহণ করতে পারলাম বলে আন্তরিক দুঃখিত প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট দুইয়ের প্রস্তাবটি গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের প্রস্তাব মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,49,200,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 26 সংসদে গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন দাবি নম্বর 27 উত্থাপনের জন্য মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে আহ্বান জানাচ্ছি।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সমাজ কল্যাণ মন্ত্রী প্রস্তাব করছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বৎসরে প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 30,442,66,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 27-এর উপর 31 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তার মধ্যে একজনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাব। তিনি হচ্ছেন জনাব আক্তার হোসেন, রংপুর 4। আপনার সময় 1 মিনিট। নাই জনাব রায়হান সিরাজি, রংপুর 1। 1 মিনিটে বলবেন।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 2026-27 অর্থ বছরের বাজেটে হিসাব খাত 129, সমাজ কল্যাণ মন্ত্রণালয় শিরোনামাধীন 27 নং দাবির উপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, সরকার প্রতি বছর সামাজিক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ প্রদান করে থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী তালিকার বাইরে থেকে যাচ্ছেন, আবার অযোগ্য ব্যক্তিরাও তালিকাভুক্ত হচ্ছেন। রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি এবং তথ্য হালনাগাদের অভাবের কারণে এ ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও টিকসই করা গেলে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আমি এখন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীকে জনাব রায়হান সিরাজির উত্থাপিত প্রস্তাবের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। সামাজিক নিরাপত্তা খাতে বাজেট উনি 1 টাকা কমানোর জন্য যে প্রস্তাব করেছেন ছাঁটাই প্রস্তাব, আমি এটাকেও ধন্যবাদ জানাই। একটা জিনিস মনে রাখতে হবে, বিগত 15.5 বছর যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, এবং তারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকার না থাকার কারণেই তারা যে কোনোভাবেই এই টাকা পয়সা এবং ইনক্লুসিভনেস অর্থাৎ আপনার সামাজিক দায়বদ্ধ নিরাপত্তা খাতের যে সমস্ত বিষয়গুলো, যেমন ফ্যামিলি কার্ড, এটি একটি নতুন উদ্যোগ এবং এটার যখন ইনক্লুড করা হচ্ছে তখন সবাইকে করা হচ্ছে, এখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সিস্টেমটা হচ্ছে টার্গেটিং হচ্ছে ইউনিভার্সাল, আর ওনাদের টার্গেটিং ছিল দলীয় অথবা তথাকথিত স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যারা তাদের প্রতিনিধি ছিল, কারণ এখানে যারা আছেন এই সমস্ত রাজনৈতিক দল ওই সমস্ত নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই অংশগ্রহণ করে নাই, নির্বাচন স্বচ্ছ ছিল না, কাজে তাদের দায়িত্ব পালনও স্বচ্ছ ছিল না, যার জন্য ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে তারা ক্রাইটেরিয়া করেছে। বাট বর্তমান প্রধানমন্ত্রী এটিকে ইউনিভার্সাল করার যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী দিনে সকল সংসদ সদস্যদের সহযোগিতায় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় আমরা নির্দলীয়ভাবে নিরপেক্ষভাবে জনগণের প্রতিনিধি হিসাবে ইনক্লুড করা যাবে, এবং এই মাত্র 30,442,66,00,000 টাকা শুধু নয়, এসছে আরও বেশি টাকার প্রয়োজন পড়বে। সামাজিক সুরক্ষা যদি আমরা নিশ্চিত করতে চাই, বিনিয়োগ হিসাবে আমরা যদি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে চাই, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মনে করি ছাঁটাই প্রস্তাবটি না গ্রহণ করে আমার উত্থাপিত প্রস্তাব গ্রহণ করা উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রায়হান সিরাজের উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের প্রস্তাব মতো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 30,442,66,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 27 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 28 উত্থাপনের জন্য মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে আহ্বান জানাচ্ছি।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রী হিসাবে আমি প্রস্তাব করছি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে 5,196,13,57,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ।
0: দাবি নম্বর 28-এর উপর তেইশ জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন, আমি তাদের মধ্যে একজনের ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাব। তিনি হচ্ছেন সাবিকুন নাহার, মহিলা আসন 39। আপনার সময় 1 মিনিট।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য অনুরোধ করছি।
0: আপনি 2 মিনিটে বলুন।
7: আমি সাবিকুন নাহার, মহিলা আসন 39, প্রস্তাব করছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 130 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিরোনামাধীন 28 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এ ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য আমার এ ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য বরাদ্দ কমানো নয়, বরং মন্ত্রণালয়ের কার্যক্রমের মাঝে প্রায়োরিটি ও নেসেসিটির ভিত্তিতে অ্যালোকেশন অন্য খাতের সাথে ইন্টারচেঞ্জ করা হোক এবং কার্যক্রমের ওয়েস্ট প্রিভেনশন, লিমিটেশনস, ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সংসদের সামনে তুলে ধরা আমার মূল উদ্দেশ্য। আমরা দেখেছি যে এই বাজেট নারী ও শিশুর জন্য অনেক বাজেটে সুন্দর সুন্দর শব্দ আছে, এম্পাওয়ারমেন্ট, প্রোটেকশন, ট্রেনিং, ডে কেয়ার, প্যারেন্টিং, কিন্তু আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি তাহলে দেখব যে সেটা খুবই অপ্রতুল বাস্তবতার আলোকে। আমরা দেখছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি বরাদ্দই হচ্ছে 5,371 কোটি টাকা, এখান থেকে নামিয়ে 5,196 কোটিতে নেমে এসেছে, অর্থাৎ 175 কোটি টাকা কম, প্রায় 3.26% কম। আমরা দেখতে পাচ্ছি মুখে নারী ও শিশু উন্নয়নের কথা বললেও বাস্তবে কিন্তু রেসপন্সিবল মিনিস্ট্রিতেই কাট করা হয়েছে। মাননীয় স্পিকার, পাবলিক সার্ভিস অ্যাক্সেস, সেফটি অ্যান্ড মুভমেন্ট, সাইবার সিকিউরিটি, এসব ক্ষেত্রে ওয়ার্ক প্লেসের নারীর যে সেফটি আছে সেখানে দেখা যাচ্ছে যে বরাদ্দ অনেক কমানো হয়েছে। স্কিল ডেভেলপমেন্টের কথা বললেও টার্গেট প্রোগ্রামের ক্ষেত্রে কাট আছে। নারীদের ফ্রন্টিয়ার টেকনোলজি ট্রেনিং এখানে আমরা দেখেছি অনেক কমানো হয়েছে, সেটা 5,732.9 থেকে 5,435 কোটিতে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রেস।
0: আমি এখন মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য উনি সংসদ সদস্য হন, মহিলা বলা ঠিক হবে কিনা জানি না, যাই হোক মহিলা হয়েও উনি মহিলা এবং শিশুদের বাজেট এক টাকায় নামিয়ে আনার জন্য বলেছেন, অর্থাৎ উনি বাজেটটার সাথে একমত পোষণ করেন নাই আমরা ধরে নিচ্ছি। কাজেই আমরা শুধু উনাকে বলতে চাই, আপনি অঙ্কের হিসাবে দেখেছেন 172 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সবুজ পাতা বলে বাজেটে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মধ্যে আমাদের নতুন এবং আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যে সমস্ত প্রোগ্রাম, বিশেষ করে শিশু এবং নারীর সুরক্ষা, তাদের প্রশিক্ষণ, তাদের পুনর্বাসন এবং সর্বোপরি তাদেরকে সমাজে যাতে অন্য নারী যারা আছেন, পিছিয়ে পড়া নারী গোষ্ঠী শুধু নয়, তাদেরকে সামনে আনা, তাদের অধিকার সুরক্ষিত করা এবং তাদেরকে এডুকেশন, স্কিল, তার সাথে সাথে টুলস দিয়ে সহায়তা করার জন্যই আজকে এই যে কর্মসূচি, অর্থাৎ 5,196,13,57,000 টাকার যে প্রস্তাবনা, এটি শুধু করা হয়েছে, এর বাইরেও সবুজ পাতাতে আরও অনেক প্রকল্প যেগুলি পরবর্তীতে আমরা আরও আলাপ বিচার বিশ্লেষণ পরবর্তীতে এবং আমাদের পরিকল্পনা কমিশনের সাথে কথা বলে সেগুলো বাস্তবায়নের জন্য গ্রহণ করা হবে, তখন আপনি দেখতে পাবেন এই বাজেটটি এবং নারী এবং শিশুদের জন্য মাননীয় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা রয়েছে, আমাদের কমিটমেন্ট রয়েছে যে আমরা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য, শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং শিশুশ্রম কমিয়ে আনার জন্য আন্তর্জাতিক যে দায়বদ্ধতা সেটার প্রতি আমরা কমিটেড, এসডিজির গোল অর্জন করার জন্য আমরা এই বাজেট পাশ করা এবং ছাঁটাই প্রস্তাব অনুমোদন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য সাবিকুন নাহারের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের প্রস্তাব মতো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,196,13,57,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 28 সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 29 উত্থাপনের জন্য মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে আহ্বান জানাচ্ছি।
8: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সম্ভাব্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক 466,84,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: দাবি নম্বর 29-এর উপর 31 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন, আমি তাদের মধ্যে একজনকে ছাঁটাই প্রস্তাবের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাব, তিনি হচ্ছেন নুরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37। আপনার সময় 1 মিনিট।
9: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি নুরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37, প্রস্তাব করছি যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 131 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিরোনামাধীন 29 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আসলে এখানে অসন্তোষটাই প্রকাশ পাচ্ছে, এই মন্ত্রণালয়ের কাজের যে বাজেটে অসন্তোষটাই প্রকাশ পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার 2টা জেলা, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের মুসাফুরে ফেনী নদীর ভাঙনে শত শত বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ গৃহহারা হচ্ছে।
0: মাননীয় মন্ত্রী, আপনি ছাঁটাই প্রস্তাবটির উপরে বক্তব্য রাখতে পারেন।
8: এই অর্থ বছরের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় অনুকূলে মোট 467,84,00,000 টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় 235,84,00,000 টাকা এবং উন্নয়ন ব্যয় 231,00,000 টাকা। প্রস্তাবিত এই বরাদ্দের মাধ্যমে শ্রমিকের নিরাপদ স্বাস্থ্যসম্মত সুবন কর্ম পরিবেশ নিশ্চিতকরণ, শ্রম আইন বাস্তবায়ন, শিল্পখাতে সুষ্ঠ শ্রম সম্পর্ক বজায় রাখা, শ্রমিক কল্যাণ কার্যক্রম সম্প্রসারণ এবং শ্রম প্রশাসনের ডিজিটাল রূপান্তরকে আরও শক্তিশালী করা হবে। প্রস্তাবকৃত এই অর্থ যাচাই বাছাই করে দেওয়া হয়েছে। আমরা বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব। ছাঁটাই প্রস্তাব না গ্রহণ করে মাননীয় স্পিকার কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুকূলে প্রস্তাবিত 467,84,00,000 টাকার দাবিটি এই সম্মানিত সংসদে গৃহীত হওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য নূরুন্নেসা সিদ্দিকার ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর প্রস্তাব মতো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 466,84,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 29 সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 30 উত্থাপনের জন্য মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহেরকে আহ্বান জানাচ্ছি।
10: মাননীয় স্পিকার, আমি জাকারিয়া তাহের, মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক 5,078,55,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: দাবি নম্বর 30-এর উপরে 32 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে একজনকে আমি ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। তিনি হচ্ছেন মোহাম্মদ তাজউদ্দিন খান, মাননীয় সদস্য মেহেরপুর 1। আপনার সময় 1 মিনিট।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আর 1 মিনিট সময় দেওয়া যায় কিনা?
0: মাননীয় সদস্য সবাইকে 1 মিনিট করে দিচ্ছি, বৈষম্য হয়ে যাবে না আপনাকে 2 মিনিট দিয়ে দিলে?
11: মাননীয় স্পিকার, এদেশে অবকাঠামো উন্নয়নের জন্য এই মন্ত্রণালয় কাজ করে থাকে। আমরা অতীত থেকে যদি লক্ষ্য করি, একেবারে মোগল সম্রাটের অনেক বিল্ডিং এখনো খাড়া হয়ে আছে। ব্রিটিশের রেল লাইনের যে স্টেশনগুলো আছে এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। আমরা যদি পাকিস্তান আমাদের বিল্ডিংগুলো দেখি, অনেক জায়গাতে আমরা ব্যবহার করছি, কিন্তু স্বাধীনতার পরে আমরা আমাদের ড্রেনেজ ব্যবস্থা, আমাদের অনেক বিল্ডিং, এগুলার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দ্রুতই আমাদের এই বিল্ডিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যদি 100 বছরের পরিকল্পনায় কোনো বিল্ডিং তৈরি করা হয়, কোনো ড্রেনেজ তৈরি করা হয়, সেটা যদি 100 বছরের পরিবর্তে 50 বছর চলে, তাহলে আমরা 50 বছর পিছিয়ে গেলাম। তার মানে 50 বছর পরে যে যদি আবার বরাদ্দ দিয়ে ওই বিল্ডিং, ওই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, অবকাঠামো উন্নয়নের জন্য যদি আমাদের কাজ করতে হয়, তাহলে অন্য কোনো উন্নয়ন এ জায়গাতে সাধিত হচ্ছে না। 100 বছরের কাজ যদি 100 বছরই চলত, তাহলে আমরা অন্যান্য খাতে আমাদের এই ব্যয়গুলো করে আমাদের দেশটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। মাননীয় স্পিকার, অবকাঠামো ক্ষেত্রে এবং এই উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্য করলে এমনটা মনে হয় যে এটা দেখার কেউ নেই, এবং যে ব্রিজ কালভার্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার মেয়াদ পূর্ণর আগেই বিল্ডিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য কোনো কন্ট্রাক্টরকে আজ এর জবাবদির মুখোমুখি হতে হয়েছে কি না, এজন্য কোনো প্রকৌশলীকে চাকরি হারাতে হয়েছে কিনা বা জবাবদির মুখোমুখি হতে হয়েছে কিনা এটা আমার জানা নেই। এজন্য প্রতীকী হিসাবে এই মন্ত্রণালয় থেকে ৫০০ টাকা হ্রাস করার জন্য আমি প্রস্তাব রেখেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছেন।
10: মাননীয় স্পিকার,

0: করে দেশের স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য টেকসই, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন, পরিকল্পিত নগরায়ণ এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর সংস্থার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। সর্বোপরি উন্নয়ন ব্যয় এক ধরনের বিনিয়োগ। এই বিনিয়োগ এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি করে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ কর্মসংস্থান সৃষ্টি, আবাসন সুবিধা সম্প্রসারণ, উৎপাদনশীলতা ও ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই দাবি নম্বর 30-এর বিপরীতে প্রদত্ত 32টি ছাঁটাই প্রস্তাব প্রত্যাখ্যান করে মঞ্জুরি বিলটি মহান জাতীয় সংসদে অনুমোদনের প্রস্তাব করছি।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মোহাম্মদ তাজউদ্দিন খানের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহিরের প্রস্তাব মতো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,078.50 কোটি টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 30 সংসদে গৃহীত হল। মাননীয় মন্ত্রী জাকারি তাহের, আপনি সমর্থন করেন নাই কিন্তু আপনার প্রস্তাবকে, আপনি হাঁ ভোট দেন দিয়েছিলেন। দাবি নম্বর 31, এখন আমি দাবি নম্বর 31 উত্থাপনের জন্য মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রস্তাব করছি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,189,59,59 কোটি টাকা মঞ্জুর করা হোক।
1: দাবি নম্বর 31-এর উপর 16 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে একজনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাবো। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, আপনার সময় 1 মিনিট। মোহাম্মদ আব্দুল বারি সর্দার, রাজশাহী 4, 1 মিনিট।
3: আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল বারী সর্দার, 55 রাজশাহী 4, সংসদ সদস্য, প্রস্তাব করিতেছি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 133 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিরোনামাধীন 31 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি আজকের এই দাবি অবশ্যই গ্রহণ হবে না, কিন্তু এটা আমাদের একটা নীরব প্রতিবাদ। এই প্রতিবাদের অংশ হিসাবে আজকে এই দাবিটা করা হয়েছে। আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম সরকারের মুখপাত্র নয়, বরং জনগণের কণ্ঠস্বর এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম মাধ্যম, প্রধান মাধ্যম। সরকার তথ্য প্রযুক্তি, ডিজিটাল যোগাযোগ প্রসারের কথা বলছেন, কিন্তু প্রশ্ন হল এই প্রসারের সুফল কি নাগরিক সমানভাবে পাচ্ছেন? সরকারি গণমাধ্যমের পাশাপাশি বেসরকারি গণমাধ্যমগুলোর কি সমান?
1: ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সর্দার উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি, মাননীয় মন্ত্রী আপনি এই ছাঁটাই প্রস্তাবটির সম্পর্কে বক্তব্য রাখুন।
2: আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেছেন, তিনি নিজেই বলেছেন

0: যে এটি তিনি ছাঁটাই করার জন্য বলছেন না, এটি তিনি প্রতীকী অর্থে চলমান তথ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে বলতে চাচ্ছেন। নীতিগতভাবে তার এই বিষয়ের সঙ্গে আমরা সবাই একমত এবং আমরা ধরে নিচ্ছি যে আমার এই টাকার অঙ্কের বিষয়ে আসলে ওনার কোনো বক্তব্য নাই। ধন্যবাদ।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সরদার কর্তৃক উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের প্রস্তাব মতো তথ্য সম্প্রচার মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,189,59,00,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 31 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 32 উত্থাপনের জন্য মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীকে আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার, আমি নিতাই রায়চৌধুরী, মন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে 2027-30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরে প্রয়োজনীয় সাকল্য পরিচালনা ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 825,75,00,000 টাকা মঞ্জুর করা হোক।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেই কারণে এটিকে আমি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রস্তাব মতো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 825,75,00,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 32 সংসদে গৃহীত হল। দাবি নম্বর 33 উত্থাপনের জন্য মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন দাবি নম্বর 33 উত্থাপনের জন্য মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি।
3: জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: তারা আশা করছে আপনি একটা উর্দু শের বলবেন, সেই জন্যই তালি দিয়েছেন।
3: মাননীয় স্পিকার, আমি বলছি আমি কুটপরা মৌলানার, আমি
1: আমি না মাননীয় বিরোধী দলীয় সদস্যরা শুনতে যাচ্ছেন।
3: মাননীয় স্পিকার, সেদিন
1: আগে উত্থাপন করুন।
3: জি, আমি সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব কাজী শাহ মোহাম্মদ হোসেন কায়কোবাদের পক্ষে প্রস্তাব করছি যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,955,42,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ
1: মাননীয় সদস্যবৃন্দ। যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সে কারণে এটিকে আমি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোহাম্মদ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত প্রস্তাব মতো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,955,42,00,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 33 সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 34 উত্থাপনের জন্য মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হককে, মাননীয় বিরোধী দলীয় নেতা কিছু বলবেন, বলুন।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি, আর কোনোটাই দেই নাই। তো স্বাভাবিকভাবে এটা একটা রেওয়াজ, রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা, আমাদের কোনো সুযোগ আছে কিনা যে আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্যাকেজ আমরা প্রত্যাহার করে নিলাম, তাহলে বোধহয় কাজটা সহজ হয়।

0: ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। আমার মনে হয় ট্রেজারি বেঞ্চ আপনার এই প্রস্তাব তারা গ্রহণ করেছে। আমার মনে হয় যে প্রস্তাবগুলো উত্থাপনে মাননীয় মন্ত্রী প্রস্তাব উত্থাপনের পর সরাসরি প্রস্তাবটি ভোটে দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, অনেক সময় বাঁচবে। আমি এখন দাবি নম্বর 34 উত্থাপনের জন্য মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, এই দেশের একজন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হককে আহ্বান জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আমিনুল হক, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে যুব ক্রীড়া মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সম্ভাব্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,586.6 কোটি টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের প্রস্তাব মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,586.6 কোটি টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 34 সংসদে গৃহীত হল। আমি ধন্যবাদ জানাচ্ছি যে যেহেতু সময় সীমাবদ্ধতা রয়েছে সেই জন্য বিরোধী দলীয় নেতা প্রস্তাবসমূহ প্রত্যাহার করে নিয়েছেন, যার ফলে কিছুটা সময় বাঁচবে, অনেক সময় বাঁচবে এবং মহামান্য রাষ্ট্রপতিকেও সময় দেওয়া হবে তার এই বাজেট প্রস্তাবের উপরে সম্মতি জ্ঞাপন এবং অন্যান্য কার্যক্রম সমাপনের জন্য।

0: করছি যে স্থানীয় সরকার বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাফল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 40,245,83,00,000 মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় সরকার।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাব মতো স্থানীয় সরকার বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 40,245,83,00,000 মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 35 সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 36 উত্থাপনের জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাফল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে ১,১০৫,৬৪,০০,০০০ মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয়
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাব মতো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,105,64,00,000 মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 36 সংসদে গৃহীত হল। দাবি নম্বর 37 উত্থাপনের জন্য মাননীয় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্পমন্ত্রী, প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখ সমাপ্য অর্থবৎসরের জন্য সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,691,90,00,000 মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রস্তাব মতো শিল্প মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,691,90,00,000 মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 37 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 38 উত্থাপনের জন্য মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীকে আহ্বান জানাচ্ছি।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 879,92,00,000 মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রস্তাব মতো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 879,92,00,000 মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 38 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 39 উত্থাপনের জন্য মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র পাটমন্ত্রী, প্রস্তাব করছি যে বস্ত্র পাট মন্ত্রণালয় খাতে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 511,98,00,000 মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয়

0: বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রস্তাব মতো বস্ত্র ও পাট মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 511,98,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 39 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 40 উত্থাপনের জন্য মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আমি ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে 2027 সালের 30 জুন তারিখের সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে 2,350,02,00,000 টাকা মঞ্জুর করা হোক।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের প্রস্তাব মতো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,349,02,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 40 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 41 উত্থাপনের জন্য মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদকে আহ্বান জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি মন্ত্রণালয়ে আপনার মাধ্যমে প্রস্তাব করছি যে কৃষি মন্ত্রণালয় খাতে 2027 সালের জুন 30 তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 28,881,39,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের প্রস্তাব মতো কৃষি মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 28,881,39,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 41 সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 42 উত্থাপনের জন্য মাননীয় মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদকে আহ্বান জানাচ্ছি।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আমিনুর রশিদ, মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আপনার মাধ্যমে প্রস্তাব করছি যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,727,51,71,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের প্রস্তাব মতো মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,727,51,71,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 42 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 43 উত্থাপনের জন্য মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টুকে আহ্বান জানাচ্ছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুল্লাহ আল মিন্টু, মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, প্রস্তাব করেছি যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্যে পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,240,12,00,000 টাকা মঞ্জুর করা হোক।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টুর প্রস্তাব মতো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,240,12,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 43 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 44 উত্থাপনের জন্য মাননীয় ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনুকে আহ্বান জানাচ্ছি।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিনু, মন্ত্রী ভূমি মন্ত্রণালয়। আমি প্রস্তাব করিতেছি যে ভূমি মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালনা ও উন্নয়ন ব্যয় নির্বাহী কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,439,46,83,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় ভূমিমন্ত্রী মোহাম্মদ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনুর প্রস্তাব মতো ভূমি মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,439,46,83,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 44 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 45 উত্থাপনের জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আহ্বান জানাচ্ছি।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রী প্রস্তাব করছি যে পানি সম্পদ মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় মহা নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 10,532,80,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানির প্রস্তাব মতো পানি সম্পদ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 10,532,80,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 45 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 46 উত্থাপনের জন্য মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে আহ্বান জানাচ্ছি।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী খাদ্য মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে খাদ্য মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালনা ও উন্নয়ন ব্যয় নির্বাহ করবে কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 32,414,58,48,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীর প্রস্তাব মতো খাদ্য মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 32,414,58,48,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 46 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 47 উত্থাপনের জন্য মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে আহ্বান জানাচ্ছি।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী। আমি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখ সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালনা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক 10,349,58,07,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর প্রস্তাব মতো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 10,349,58,07,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 47 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 48 উত্থাপনের জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে আহ্বান জানাচ্ছি।
8: মাননীয় স্পিকার, আমি শেখ রবিউল আলম, মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে, প্রস্তাব করছি যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালনা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক 36,917,56,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় হুইপ নিজান, আপনি আবার বলুন, আবার প্রস্তাব দিন।
8: আমি শেখ রবিউল আলম, মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালনা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক 36,917,55,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমের প্রস্তাব মতো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 36,917,55,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 48 সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 49 উত্থাপনের জন্য মাননীয় রেলপথ মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে আহ্বান জানাচ্ছি।
8: মাননীয় স্পিকার, আমি শেখ রবিউল আলম, মন্ত্রী রেলপথ মন্ত্রণালয়ে, প্রস্তাব করছি যে রেলপথ মন্ত্রণালয়ের খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক 9,940,44,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের প্রস্তাব মতো রেলপথ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 9,940,44,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 49 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 50 উত্থাপনের জন্য মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে আহ্বান জানাচ্ছি।
8: মাননীয় স্পিকার, আমি শেখ রবিউল আলম, মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয়ে, প্রস্তাব করছি যে নৌ পরিবহন মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালনা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 9,080,48,00,000 টাকা মঞ্জুর করা হোক।
0: মাননীয় মন্ত্রী আবার পড়ুন।
8: মাননীয় স্পিকার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি শেখ রবিউল আলম, মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ে, প্রস্তাব করছি যে নৌপরিবহন মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্ভরকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক 9,080,38,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের প্রস্তাব মতো নৌপরিবহন মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 9,080,38,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 50 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 150 উত্থাপনের জন্য মাননীয় বেসামরিক পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিস আফরোজা খানমকে আহ্বান জানাচ্ছি।
9: বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আফরোজা খানম, মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আপনার মাধ্যমে প্রস্তাব করছি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্ভরকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,884,11,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের প্রস্তাব মতো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,884,11,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 150 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 52 উত্থাপনের জন্য মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বান জানাচ্ছি।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফকির মাহবুব আনাম, মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। প্রস্তাব করছি যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালনা উন্নয়ন ব্যয় নির্ভরকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,141,22,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনমের প্রস্তাব মতো ডাক ও টেলিযোগাযোগ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,141,22,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 52 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 53 উত্থাপনের জন্য মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আহ্বান জানাচ্ছি।
11: মাননীয় স্পিকার, আমি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাব করছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,457,82,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রস্তাব মতো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,457,82,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 53 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 54 উত্থাপনের জন্য মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, প্রস্তাব করিতেছে যে বিদ্যুৎ বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনাধিক 14,996,02,00,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের প্রস্তাব মতো বিদ্যুৎ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 14,996,02,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 54 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নং 55 উত্থাপনের জন্য মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানকে আহ্বান জানাচ্ছি।
12: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রস্তাব করছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মাননীয় রাষ্ট্রপতিকে অনধিক 7,515,46,00,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের প্রস্তাব মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 7,515,46,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 55 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 56 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে দুর্নীতি দমন কমিশন খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 9,60,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো দুর্নীতি দমন কমিশন খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 9,60,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 56 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 57 উত্থাপনের জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে আহ্বান জানাচ্ছি।
8: মাননীয় স্পিকার, আমি শেখ রবিউল আলম, মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সেতু বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,908,43,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের প্রস্তাব মতো সেতু বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,908,43,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 57 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 58 উত্থাপনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী আনম এহসানুল্লাহ মিলনকে আহ্বান জানাচ্ছি।
14: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আনম এহসানুল্লাহ মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ খাতে 2027 সালে 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় সাকল্যে পরিচালনা ও উন্নয়ন ব্যয় নির্ভরকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 18,457 কোটি টাকা মঞ্জুর করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল্লাহ মিলনের প্রস্তাব মতো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 18,457 কোটি টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 58 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 59 উত্থাপনের জন্য মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে আহ্বান জানাচ্ছি।
15: মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করছি যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবর্ষের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 13,465 কোটি 83 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের প্রস্তাব মতো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 13,465 কোটি 83 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব দাবি নম্বর 59 সংসদে গৃহীত হলো।

0: মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্দিষ্টকরণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত একটি বিল, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত একটি বিল, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে উত্থাপন করছি।
0: নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে উত্থাপিত হল। এখন আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনীত বিলটি, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3 এবং তফসিল এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 এবং তফসিল এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনীত বিলটি, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো।

0: মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি বিল বিবেচনা ও পাশ করার কার্যক্রমে প্রবেশ করছি। বিলের নাম জুয়া প্রতিরোধ বিল 2026। আমি এখন 81 বিধিতে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু কাগজটা বের করি, এত কাগজ না, এটা তো রিপোর্ট। হ্যাঁ, সব কাগজের নিচে পড়ে গেছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 রহিতক্রমে জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষাঙ্গিক বিষয়ে যুগোপযোগী করিয়া নতুনভাবে বিধান প্রণয়নের লক্ষ্যে আনীত বিল জুয়া প্রতিরোধ বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য আক্তার হোসেন, আপনি কি আপত্তি দিচ্ছেন? আপনি কি জন্য দাঁড়িয়েছেন? মাইক দেন, আক্তার হোসেন সাহেবকে মাইক দেন।
2: মাননীয় স্পিকার,
0: আপনার নাম আছে এখানে, আপনি বক্তব্য রাখতে পারবেন, বসুন। এখন
2: বক্তব্য রাখতে পারবো?
0: হ্যাঁ। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলের উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন কয়েকজন মাননীয় সদস্য। তারা হলেন জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আক্তার হোসেন, রংপুর 4, এবং মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। এই বিলটি বাছাই কমিটিতে প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, এবং কামরুল হাসান, ময়মনসিংহ 6। জনমত যাচাই প্রস্তাব এবং বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে, সেভাবে আপনারা বক্তব্য রাখবেন। এখন আমি আহ্বান জানাচ্ছি জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, আপনার সময় 2 মিনিট।
3: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংশোধনীতে সাধারণত প্রায় 4-5 মিনিট সময় পাওয়া যায় মাননীয় স্পিকার, তারপরেও আপনি যেহেতু নির্দেশ দিয়েছেন, আমি 2 মিনিটের মধ্যে আমার জনমত যাচাই সংশোধনী সবটাই আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। আমি প্রথমেই আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি জাতির এই ক্রান্তি লগ্নে যে এই জুয়া নিয়ে আমরা সবাই জানি, 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, বিশেষ করে 2017-18 সালে এই জুয়া বাংলাদেশে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় যে এই জুয়া সারা বাংলাদেশে কেশুনি থেকে শুরু করে সারা বাংলাদেশকে অর্থনীতিকে কলাপস করে রেখেছিল, সেইখান থেকে আজকে জাতিকে উদ্ধার করার জন্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই জুয়া প্রতিরোধ বিলটি 2026 আজকে যে আমাদের এখানে নিয়ে এসেছেন, এই জন্য আজকে আমরা সবাই যেই উদ্বিগ্নের মধ্যে ছিলাম, অর্থনৈতিক দিক থেকে আমরা যে অবস্থার মধ্যে ছিলাম সেই জন্য উনি বিলটা নিয়ে এসেছেন। বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি এই বিলটার ব্যাপারে জনমত যাচাইয়ের জন্য দিয়েছি এই জন্য, বহুল প্রচারের জন্য। অর্থাৎ একটা বিল পাস হওয়ার আগে জনগণের কাছে যখন আমরা এটা প্রচার করব এবং জনগণের কাছে আমরা সরকারি বিরোধী দল সমস্ত মাননীয় সংসদ সদস্যরা এটার সপক্ষে যখন জনমত গঠন করতে আমরা যাব, তখন জুয়ার বিরুদ্ধে অতীতে যেইভাবে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল সেটাকে আমরা আরও তীব্র থেকে তীব্র আমরা গড়ে তুলতে পারব। সেই জন্যে এই বিলটি জনমত।
0: মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া দুই। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া দুই।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 2026, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে বিলটি এনেছেন, 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই।
0: আপনার সময় 2 মিনিট।
4: বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের কারণ এবং উদ্দেশ্য ভালো। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে বিল সম্পর্কে নীতিগতভাবে একমত। মাননীয় স্পিকার, এই বিলটি প্রায় 150 বছরের পুরাতন। বাংলাদেশের সংবিধানের 18(2) অনুচ্ছেদে জুয়া নিরোধের জন্য রাষ্ট্র কর্তৃক কার্যকর ব্যবস্থা গ্রহণের নীতি বিবৃত রয়েছে। 2018 সালে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে মাঠ পর্যায়ে আইনটি অধিকতর কার্যকরীভাবে প্রয়োগের জন্য দণ্ডের পরিমাণ বৃদ্ধিপূর্বক সুযোগ যুগোপযোগী করে সংশোধনের প্রস্তাব করা হয়। মাননীয় স্পিকার, বর্তমান আধুনিক অনলাইনের যুগ। অনলাইনে অনেক ধরনের জুয়া জালিয়াতি হয়ে থাকে। বর্তমানে আইনটির গুরুত্ব যে কত তা সবার জানা, তাই আমি মনে করি এই বিলটি পাশ করার পূর্বে ব্যাপকভাবে প্রচারের প্রয়োজন। আর সেজন্য প্রয়োজন জনমতের। সেই কারণে আমি জনমত যাচাইয়ের জন্য প্রস্তাব রেখে নোটিশ দিয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। 2 মিনিট।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 2026 সংশোধনীতে আমার বক্তব্য হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগে জুয়ার ক্লাসিফিকেশন বিভিন্নভাবে হয়েছে।

0: খুবই গুরুত্বপূর্ণ। আমার দুঃখ লাগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত ব্যক্তিত্বরাও বিভিন্ন ক্লাবে এবং বিভিন্ন কমিউনিটি হলে জাতির অনুসরণীয় ব্যক্তিত্বরা পর্যন্ত বিভিন্ন রং বেরঙের জোয়াতে ব্যস্ত থাকে। এতে করে যেখানে জাতি শিক্ষা পাবে, তালিম পাবে শুদ্ধ আচরণের জন্য, সেখানে নিজেরাই সে কাজে নিমজ্জিত হয়। আমি আশা করি এটা জনমতে জরিপের জন্য মাস পিপল এই বিষয়ে যাতে দ্রুততর পাশ কেটে চলতে পারে, এজন্য জনমত জরিপের জন্য এটা সাধারণ মানুষের মাঝে প্রকাশিত করা হোক, যাতে করে বাংলাদেশ সমাজ, প্রতিষ্ঠান এবং পরিবারের আমাদের সন্তান সন্ততি আধুনিক এ জোয়া থেকে সমাজ এবং পরিবার রক্ষা পাই, আধুনিক নতুন একটি স্বনির্ভর সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা ফিরে পাই। এজন্য জনমত জরিপের জন্য এই বিলটি সাধারণ মানুষ যাতে এ বিষয়ে সতর্ক হয় বিলটি প্রচারের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4। শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5।
2: স্পিকার, এই জুয়া প্রতিরোধ আইনকে আমি স্বাগত জানাই। অতিসত্বরের অধিকতর যাচাই বাছাইয়ের জন্য, জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা হোক, কারণ ইতিমধ্যে এই মডার্ন যুগে অনলাইনে জুয়ায় ছোট ছোট বাচ্চারাও আকৃষ্ট হচ্ছে এবং লোভনীয় অফার পেয়ে বাবা মার টাকা খোয়াচ্ছে। রাতের অন্ধকারে তারা এইসব ব্যাটিং করে এবং লেখাপড়ার থেকে তারা ভিড় থেকে এদিকে আসক্ত হচ্ছে। এই আইনটি আরও কঠিন থেকে কঠিনতর করা হোক। পাশাপাশি একটি ব্যাখ্যা দিয়ে চাই, এটা আকর্ষণের জুয়ার একটা ব্যাখ্যা আছে মাননীয় স্পিকার, নিজের ধন অন্যের হাতে তুলিয়া দিয়া তাহা উদ্ধারের আপ্রাণ চেষ্টাকে জুয়া বলে। অতএব এই লোভে মানুষ পড়ে এইভাবে ব্যস্ত থাকে। অতএব এই আইনটি আরও কঠিন থেকে কঠিনতর করে যাচাই বাছার জন্য প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, 2 মিনিট।
3: আসসালামু আলাইকুম। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মাননীয় স্পিকার, জুয়া প্রতিরোধ আইনের যে বিলটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক আনীত, বিলটি আমরা 150 বছরের পুরাতন শুনলাম। এর আগে কোরআনে কারিম 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব। এ আয়াতের ভেতরে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে মাইসির শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জুয়াকে শয়তানের কাজ বলে অভিহিত করেছেন কোরআনে। আমার মনে হয় 1972 সালে বা 1971 সালে যে সংবিধান রচনা হয়েছিল ওই সময় এই বিলটা যদি এই সংসদে কার্যকর অবস্থায় থাকতো, তাহলে জুয়ার কারণে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যে অবস্থা আজ, এই অবস্থা আমাদের দেখতে হতো না। এর পরবর্তী শব্দে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের ভেতরে জানিয়েছেন, ইন্নামা ইউরিদুস শাইতানু ইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা আখিরি আয়াত। শয়তানের যত কাজগুলো কোরআনে বর্ণিত আছে তার ভেতরে একটা অপচয় এবং এই জুয়া, এখানে 4টার বিষয়ের ভেতরে 2 নম্বরে জুয়ার কথা আছে। সুতরাং আমরা শয়তানের এই কাজগুলোর দ্বারা, তার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্রের মানুষের ভেতরে অস্থিতিশীল অবস্থা এবং অন্যায় প্রবণতা, বিশেষ করে এখানে 2টা শব্দ দেওয়া আছে, শত্রুতা এবং হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, আমাদের এই সমাজকে মুক্ত করার জন্যে কোরআনে কারিমে বর্ণিত যে নিয়মটা দেওয়া আছে এই নিয়ম ফলো করার জন্য আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, 2 মিনিট।
4: আসসালামু আলাইকুম।

0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এই গুরুত্বপূর্ণ একটি বিল, এই বিল উত্থাপনের জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেই, পাশাপাশি স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, সংসদ সদস্য মাননীয় আনোয়ারুর রহমান সহ স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দকেও আমি ধন্যবাদ দিই। ওনারা অনেক পরিশ্রম করে এটা বিল আকারে এনেছেন। সত্যি এটা কোনো ব্যক্তির বিষয় নয়, একজন জুয়ারি তিনি শুধু ব্যক্তির জন্য সমস্যা নয়, পরিবারের জন্যও নয়, বরং একটি রাষ্ট্রের সমস্যা, সামাজিক সমস্যা, সামগ্রিক সমস্যা। এবং এই জুয়ারিরা, এই অনলাইন জুয়া, বিশেষ করে 1867 সনে যে আইন হয়েছে, আমাদের তো প্রশ্ন আসলে এতদিন পরে এসে এটা সংশোধন হচ্ছে, এই জন্য আবারও ধন্যবাদ দেই। তবে এই জুয়ার মাধ্যমে, অনলাইন জুয়ার মাধ্যমে আমরা দেখি গ্রামে গঞ্জে এখন পাড়ায় পাড়ায় আরও কিছু অপরাধ তৈরি করে, সেখানে মদ, নেশা, খুন, ধর্ষণ সহ রাজানি সহ চিন্তাই এই সব কিছু এগুলোর সাথে জড়িত, যে কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিল। এই বিলের সাথে রাষ্ট্রের অনেক কিছু জড়িত, স্থিতিশীলতা জড়িত, যে কারণে এই এই বিলকে আরও যোগোপযোগী, আরও প্রাসঙ্গিক, আরও সময় উপযোগী করার জন্য বিশেষজ্ঞ, অনলাইন বিশেষজ্ঞ সহ জনমত যাচাইয়ের জন্য আমার মনে হয় প্রেরণ করা উচিত। এটা ব্যাপকভাবে আরও একেবারে সময় উপযোগী হওয়ার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন, সে কারণে আমি দাবি জানাচ্ছি এটা জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য আক্তার হোসেন, রংপুর 4।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি শেষ দিকে যদি সময় একটু বাড়িয়ে দেন তাহলে ব্যাখ্যা করাটা সহজ হবে।
1: মাননীয় সদস্য, আপনি জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ প্রস্তাব এবং আপনি যে সংশোধনী সময় দিয়েছেন সবগুলোর উপরে আপনি তো সংশোধনী যখন দিয়েছেন সংশোধনীর উপরও বক্তব্য রাখতে পারবেন। এখন 2 মিনিটে শুধু এটার উপর বলেন, পরে আবার
2: আমি একসঙ্গে বলতে চাইতেছি মাননীয় স্পিকার, তাহলে ভালো হবে জিনিসটা।
1: সংশোধনী সহ আচ্ছা বলুন।
3: সংশোধনীটা তো আলাদা ভাই।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: বলে ফেলো প্রস্তাব দেব আর কি।
2: জুয়া প্রতিরোধ আইন বা বিল যেটা এখানে নিয়ে আসা হয়েছে, এটার বাহ্যিক যে উদ্দেশ্য,
1: আপনি 4 মিনিটে বক্তব্য শেষ করেন।
2: জুয়া প্রতিরোধ আইন যেটা বিল আকারে নিয়ে আসা হয়েছে, সেটার বাহ্যিক উদ্দেশ্য অত্যন্ত ভালো। বাংলাদেশে জুয়া অনলাইন মাধ্যমে এটা একটা ভয়ঙ্কর একটা আকার ধারণ করেছে, এই কারণে এই আইনের মতো করে একটা যুবকযুগী আইন করা প্রয়োজন, যে আইনের মধ্য দিয়ে বাংলাদেশে জুয়া এবং অনলাইন মাধ্যমে যে জুয়াগুলো সংগঠিত হয় সেগুলোতে লাগাম টেনে ধরা সম্ভব হবে, এবং যারা জুয়ারি আছে, জুয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হবে। এ কারণে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক যে বিলটি এখানে উত্থাপন করার জন্য, বিবেচনার জন্য পাঠানো হয়েছে, সে আইনের যে বাহ্যিক উদ্দেশ্য তার সঙ্গে আমরা একমত, কিন্তু এই আইনের স্পেসিফিক কিছু ধারা আছে যেগুলো আমি সংশোধনের জন্য এখানে দিয়েছি, সেই ধারাগুলো ভবিষ্যতে এটার অপব্যবহার বা মিস ইউজ হওয়ার সুযোগ আছে মাননীয় স্পিকার, এটা আশঙ্কার বিষয়। এই কারণে আমরা যদি এই আইনের 36 নম্বর ধারার 2 নম্বর উপধারার দিকে তাকাই, তাহলে দেখব এখানে তল্লাশি এবং জব্দের জন্য বলা হয়েছে যে কোনো পুলিশ অফিসার যদি বিশ্বাস করেন যে এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, তাহলে সেখানে তিনি তল্লাশি এবং জব্দ করতে পারবেন আদালতের অনুমতি ছাড়াই। এই জায়গাটাতেই আমাদের একটা আশঙ্কার জায়গা মাননীয় স্পিকার, যদি কোনো একটা কর্তৃপক্ষকে আদালতের অনুমতি ছাড়াই এই ধরনের সুযোগ দেওয়া হয়, সরকার হয়তো মিস ইউজ করতে চায় না, কিন্তু সেই কর্তৃপক্ষ যদি আইনটাকে মিস ইউজ করতে চায়, তাহলে নাগরিকদের যে অধিকার সেটা খর্ব হতে পারে মাননীয় স্পিকার। এই আইনের 37 নম্বর ধারা এবং 38 নম্বর যে ধারা, সেখানে জুয়ার স্থান সিলগালা করা, বন্ধ করা এবং ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, ডোমেইন, আইপি অ্যাড্রেস এগুলোকে ব্লক করার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার। এই দুটো জায়গাতেও একইভাবে আদালতের অনুমতির উপরে নির্ভর না রেখে কোনো একটা কর্তৃপক্ষ তারা চাইলেই কোনো একটা অ্যাপ, কোনো একটা ডোমেইন, কোনো একটা সার্ভার সেটাকে তারা ব্লক করে দিতে পারবেন, এই ধরনের ক্ষমতা এখানে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যদি এই ধরনের অনুমতি কোর্টের কাছ থেকে না নিয়ে এসে কোনো একটা কর্তৃপক্ষই যদি এটা করে ফেলে, সেক্ষেত্রে যেই ভুক্তভোগী ব্যক্তিরা আছেন তারা অনেক সময় তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাবেন না। সেক্ষেত্রে এমনও হতে পারে যে জুয়ার কথা বলে, জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনা করছে এমন কোনো ওয়েবসাইট এমন কোনো নিউজ পোর্টাল, এমন কোনো ফেসবুক অ্যাকাউন্ট সেগুলোকে ব্লক করে দেওয়া হতে পারে এবং সেখানে কোনো রেমেডি রাখার কোনো ব্যবস্থা এখানে রাখা হয় নাই, কোর্টে যাওয়ার মতো কোনো এখানে ব্যবস্থাপনা এখানে রাখা হয়নি মাননীয় স্পিকার, যেটা সামগ্রিকভাবে আমাদের উপরে একটা বড় ধরনের নাগরিক নিষ্পেষণের মতো পরিবেশ তৈরি করতে পারে ভবিষ্যতে মাননীয় স্পিকার। এই আইনের 141 নম্বর ধারার মধ্যে এনআইডি সিম এবং MFS লিঙ্কিং সিস্টেমের কথা বলা হয়েছে। যে লিঙ্কিং সিস্টেমের কথা এখানে বলা হয়েছে মাননীয় স্পিকার, এটা যদি আমরা যে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা যে আইনটা আমরা করেছি সেটার সাথে সংগতি রেখে যদি এটা করা হয় সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যদি সিম কার্ড এবং এইখানে MFS লিঙ্কিংয়ের মতো যে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে এটা যদি অবারিত করে রাখা হয়, এখন যেভাবে এই আইনের 141 ধারায় অবারিত করা হয়েছে, তাতে করে অনেক সময় নিরপরাধ কোনো ব্যক্তি তাদের এই ব্যক্তিগত তথ্য উপাত্ত যেগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়তে পারে, সেগুলো যে কোনো সময় যে কোনো জায়গাগুলো প্রকাশিত হয়ে যেতে পারে মাননীয় স্পিকার। এ কারণে মাননীয় স্পিকার আমরা একটা আশঙ্কার কথা জানি, যখন শেখ হাসিনা সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই আইনটা যখন পাশ করেছিল তারা বলেছিল যে এটা ভালো, যে অনলাইন মাধ্যমে অপরাধগুলো হচ্ছে সেগুলোকে নিরোধ করার জন্য সেই আইনটা করা হয়েছিল বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে নিরাপরাধ যারা রাজনৈতিকভাবে বিরুদ্ধ মতের ছিল তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে মাসের পর মাস জেলখানায় তাদেরকে পচিয়ে মারা হয়েছিল। আমরা জানি সে সময়টাতে একজন কিন্তু জেলখানার ভিতরে মারাও গিয়েছিলেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে জেলখানায় যাওয়ার পরে। আমরা এই কারণে সরকারের কাছে আহ্বান জানাবো, জুয়া প্রতিরোধ করার জন্য আমাদের একটা যুগোপযোগী আইন দরকার আছে, এই আইনটাই আমরা করতে পারি, কিন্তু এটা জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করে যেসব সংশোধনী প্রয়োজন রয়েছে, খুবই মাইনর কিছু সংশোধনী কিন্তু সেগুলো মানবাধিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোকে যাচাই করে এসে তারপরে এই আইনটি পাশ করা হোক মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাং মুজিবুর রহমান সাহেব কি বলবেন, আপনার কি পয়েন্ট অফ অর্ডার? আচ্ছা বলেন।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই বিলটা আনেন তখন ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে যে আয়াতটি নাজিল করেছেন সেই আয়াতে বলা হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইস।
1: মাননীয় সদস্য আপনি কোনো সংশোধনী দেন নাই, নোটিশ দেন নাই, জনমত যাচাই চান নাই, এখন পিছনে কি বলেছেন এটা বলে লাভ কি?
4: যেহেতু আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম
1: ওটা উনি ওনার বক্তব্যের সময় বলবে আর কি, আপনি একটা চিট পাঠান ওনার কাছে যে আমার বক্তব্য।
4: আমাকে এক মিনিটে হয়ে যাচ্ছে কথা।
1: আচ্ছা বলেন।
4: সেটা হচ্ছে
1: এটা নিয়ম নাই কিন্তু একটা উই আর ইন এ প্রসেস, বলুন।
4: কোরআন মাজিদের একটা বক্তব্যের ওয়েট আছে মাননীয় স্পিকার। আল্লাহ তাআলা আগে মদকে হারাম করেছেন, ইন্নামাল খামরু, খামরু মানে মদ, মদকে হারাম করেছেন, এরপরে মাইসুর জোয়ার কথা এসেছে। মদ এবং জোয়া দুটাই খারাপ, সিরিয়ালি মদটা বেশি খারাপ, সেই জন্য আগে ওইটা আসলে তারপরে এটা আসলে সঠিকভাবে এটার বিচার বিশ্লেষণ করা যেত মাননীয় স্পিকার। আমি আমি মনে করি যদিও উনি বলেছেন যে মদের বিলটা পরে আসবে, আমার মনে হয় নিশ্চয়ই আসবে, আসলে তখন কথা বলার সুযোগ।
1: মাননীয় সদস্য আমি অনেকবার বলেছি সংসদে এভাবে মৌখিক বাক্যালাপের কোনো সুযোগ নেই, আপনি নোটিশ দেবেন, নোটিশের উপরে আমরা কথা বলবো, প্লিজ গিভ নোটিশ নেক্সট টাইম। মাননীয় সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1।

0: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মাননীয় সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য উত্থাপন করতে পারেন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার কাছে আজকে মনে হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে সত্যিকারভাবে আইন প্রণয়নের কাজে যথাযথ ভূমিকা পালন করা হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্যদের। এই জুয়া প্রতিরোধ বিলের উপরে জনমত যাচাইয়ের জন্য 8 জন মাননীয় সংসদ সদস্য নোটিশ দিয়েছিলেন, 7 জন আলোচনা করেছেন। প্রত্যেকের আলোচনা আমি মনোযোগ দিয়ে শুনেছি। তার মধ্যে মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ আফজল হোসেন, তারা প্রত্যেকেই শুধু ধন্যবাদ জানিয়েছেন, আর বিশেষ কোনো বিষয়ে গভীরে যাননি। সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। শেখ মুজিবুর রহমান ইকবাল মাননীয় সদস্য বলেছেন এই আইন আরও কঠিন করা হোক। তারপরে জনাব আমির হামজা সাহেব মাননীয় সদস্য পবিত্র কোরআনের আয়াত পাঠ করে বলেছেন এই আইন শয়তানের জুয়া এবং মাদক, এটা যেহেতু গুরুত্বপূর্ণ জনমত যাচাই দেওয়া হোক। এখানে জনাব কামরুল হাসান, তাকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন যে এটাই রুট অফ অল ইভিল, এই মদ এবং জুয়া চুরি চিন্তায় রাহাজানি ইত্যাদির জন্ম দেয়, সেই জন্য এটা আরও জনমত যাচাই দেওয়া হোক। মাননীয় স্পিকার, একসাথে যেহেতু জনমত যাচাই এবং বাছাই কমিটির আলোচনা হয়েছে, তো বাছাই কমিটিতে 2 জন সদস্য গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, 1 জন মনে হয় আরেকজন মধ্যে আলোচনা করেন। মাননীয় সদস্য জনাব আখতার হোসেন এই সংক্রান্ত স্থায়ী কমিটিতে সদস্য ছিলেন, আর এই বিলের উপরে তিনি যথেষ্ট বক্তব্য সেই কমিটিতে প্রদান করেছেন, ওইখানে তার মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি। তো তারপরেও তিনি এখানে এটা জনমত যাচাইয়ের জন্য যে বিলটি প্রেরণের জন্য এখানে যে আবার সংশোধনী এনেছেন, প্রস্তাব নোটিশ দিয়েছেন, এটা একসাথে বাছাই কমিটির কথাও বলেছেন কিনা আমি জানি না, বাছাই কমিটি তো আরও আছে। তার 2টা দফা খুব গুরুত্বপূর্ণ যেটা জবাব দেওয়ার প্রয়োজন। একটা হচ্ছে বিলের দফা 36-এ আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করা এবং জব্দ করার বিষয়। মানে স্পিকার, আজকাল জুয়া হয় সাইবার স্পেসে, অনলাইনে, ডিজিটাল স্পেসে, বিভিন্ন ওয়েবসাইটে। এখানে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করার যে সময়টা, সেই সময়ের মধ্যে সেই প্লেস অফ অকারেন্স এবং সেই যে ক্রাইম সংগঠনের, এটা তার মধ্যে অপসারণ হয়ে যাওয়ার সময় সম্ভাবনা আছে, ইনফরমেশন লিক হবে, আদালতে যাওয়া, অনুমতি নেওয়া। এছাড়া পুলিশের তো একটা ইনহেরেন্ট এখতিয়ার আছে বিভিন্ন সেকশনে, বিভিন্ন আইনে, CRPC-তে, যে অপরাধ সংগঠনের কোনো জায়গায় তল্লাশি, জব্দ এবং গ্রেফতারের, সেটা আমরা এখানে অনুসরণ করেছি। তো সেই জন্য এই দফায় ওনার যে প্রস্তাব সেটা গ্রহণযোগ্য নয়। আর দফা 43-এর মধ্যে 43-তে তিনি বলেছেন যে কন্টেন্ট বা চ্যানেল ব্লক করার জন্য, ওয়েবসাইট, অ্যাপ, ডোমেইন, IP অ্যাড্রেস ও যোগাযোগ চ্যানেল ব্লক করার যে ব্যবস্থাটা, যে ক্ষমতাটা দেয়া হয়েছে এই আইনে, সেইটা যেন অপব্যবহার না হয়। তা আমি মাননীয় সদস্যকে অনুরোধ করব, এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নয়, এটা কোনো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নয়, যেটার উপর আমরা বিল আনার জন্য চেষ্টা করছি। এটা আমাদের আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে আছে, এটা আমরা ক্যাবিনেটে আলোচনাও করেছি, ড্রাফটও হয়েছে, ভবিষ্যতে বিল আকারে আসলে সেখানে স্থায়ী কমিটিতে যখন যাবে ওখানেও আপনারা মতামত দিতে পারবেন, এবং দফাওয়ারি যখন সংশোধনী আসবে বা এই জনমত যাচাই বা সেই আসবে তখনও আপনারা কথা বলতে পারবেন, সেটা আলোচনাটা সেইখানে করা দরকার। এইখানে যে ব্লক কন্টেন্টের কন্টেন্ট ডিলিট করার কথা বলা হয়েছে, সেটা এখন আমরা অনেকটা আনঅফিসিয়ালি এক্সারসাইজ করতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে যে জুয়া এখন পরিচালিত হচ্ছে অবৈধভাবে, সেগুলো ডিলিট আজকে একটা করে দিলে আগামীকালকে আবার একটা ওয়েবসাইট আবার একটা অন্য।
0: মাননীয় মন্ত্রী, এখন শুধু জনমত যাচাইয়ের ব্যাপারে আমরা ভোটে দেব, আপনি সংশোধনী সম্বন্ধে পরে বলতে পারবেন।
1: উনি একসাথে বোধহয় আলোচনা করে ফেলেছেন, সেই জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আর সময় নেব না। তা আপনি যেহেতু মাননীয় সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের ইন্নামাল খামর ওয়াল মাইসু সম্পর্কে বলে ফেলেছেন, আমি আর এখানে জবাব দেওয়ার দরকার নেই। আমরা দুইটোই একসাথে অ্যাড্রেস করছি। মাননীয় সদস্যকে সেদিন বলেছিলাম যে মাদক নিয়ন্ত্রণ আইনটা অর্থ বিল, যার কারণে মাননীয় রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করতে হয়েছে, আমাদের কয়েকটা দিন সময় লেগেছে। তা না হলে জুয়া এবং মাদক আইনটা দুটোই আমাদের রেডি ছিল, একদিনেই আমরা উত্থাপন করতে পারতাম। তো এইটা আপনার টেবিলের সামনে আছে, উত্থাপিত হয়েছিল পরে আজকে স্থায়ী কমিটিতে, না দুদিন আগে স্থায়ী কমিটিতে এটা আলোচনা হয়েছে। আজকে স্থায়ী কমিটির রিপোর্ট প্রদান করা হবে, টেবিলে বোধহয় সবার কাছে গিয়েছে ইতিমধ্যে রিপোর্টটা দিলে। তো সেই রিপোর্ট অনুসারে ওখানে একটু পরিবর্তনও আনা হয়েছে, আপনাদের পরামর্শ মাফিক একটা ধারা অ্যাড করা হয়েছে, সেইটা সহ এখানে রিপোর্ট উত্থাপিত হয়েছে। সেটা যখন আমরা বিবেচনার্থে গ্রহণ করার জন্য আলোচনা করব, তখন মাননীয় সদস্য সেখানে কথা বলতে পারবেন। মাননীয় স্পিকার, এখানে আমার বক্তব্য শেষ। জনমত যাচাই এবং বাছাইয়ের যে বাছাই তো একসাথে আলোচনা হয়েছে নিশ্চয়ই, জনমত যাচাই এবং বাছাইয়ের এই যে প্রস্তাবগুলো নোটিশগুলো এগুলো গ্রহণ করা গেল না বলে দুঃখিত। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। না এক মিনিট মাননীয় সদস্য, এটা আমি শেষ করে নিই। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্য নাজিবুর রহমান, কি পয়েন্ট অফ অর্ডার নাকি? আচ্ছা এক মিনিট, আরেকটা ভোট দিয়ে নিই। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাবসমূহ ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। নাজিবুর রহমান, কি পয়েন্ট অফ অর্ডার? মাইক দেন নাজিবুর রহমানকে।
2: মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ আপনাকে। এই বিশেষ কমিটির রিপোর্টের উপরে 81 বিধিতে আলোচনার সুযোগ রয়েছে, যেহেতু আমি একটা ডিসেন্ডিং ওপিনিয়ন সেখানে দিয়েছিলাম, সেটা উল্লেখ করা হয়েছে। এর উপরে 2 মিনিট একটু আলোচনা করার আপনার সুযোগ অনুমতি প্রার্থনা করছি।
0: এখন বলতে চান, বলেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে আমার সম্মানিত সংসদ সদস্য জনাব আখতার হোসেন বলেছেন কিছু, 36 ধারায় এখানে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে আদালতের অনুমতি ছাড়াই মালামাল জব্দ করতে পারবেন। এক্ষেত্রে আবার 39 ধারায় কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে এটা বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট, AFS, পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল ওয়ালেট এগুলো করার জন্য আদালতের অনুমতি লাগবে। আবার মাননীয় স্পিকার দেখেন, এর আগে 35 অনুচ্ছেদে বলা হয়েছে এই আইনে যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বিধান নেই সে সমস্ত ক্ষেত্রে অপরাধের তদন্ত, বিচার, তল্লাশি, জব্দ, গ্রেপ্তার, ফরেন্সিক পরীক্ষা এগুলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হবে। আমাদের CRPC-র 523 ধারায় পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে আদালতের অনুমতি ছাড়া জব্দ করার, কিন্তু সেক্ষেত্রে অনতবিলম্বে ম্যাজিস্ট্রেটকে অবহিতকরণ এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া পরবর্তী পর্যায়ে এটার বিধান রাখা হয়েছে। আমার মনে হয় মাননীয় স্পিকার, এই আইনটি খুবই যুগোপযোগী, কিন্তু এই ধারাটা যদি আমরা এইভাবে পুলিশকে একেবারে আনকন্ডিশনাল ক্ষমতা দেই, কম্পিউটার, তারপরে এ ধরনের জিনিসপত্র, সফটওয়্যার, নেটওয়ার্ক, অ্যাপ, সার্ভার এগুলো জব্দ করার, তাহলে এটার সিআরপিসির সাথে সাংঘর্ষিক হয়, এই আইনের বিদ্যমান যে দুইটা ধারার কথা বললাম সেগুলোর সাথে সাংঘর্ষিক হয়। আমরা চাই এই আইনটা রুবাস্ট হোক,
0: ধন্যবাদ,
2: সাথে এটা কোনো যেন ইয়ে না হয়, অপব্যবহার না হয় সেটা হোক, এই জন্য আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে ঠিক আছে পুলিশ জব্দ করার ক্ষমতা থাকুক, কিন্তু পরবর্তীতে সিআরপিসির সাথে মিলিয়ে অনুপতি বিলম্বে ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়ার বিধানটা যুক্ত হোক। থ্যাংক ইউ মানুষ,
0: ধন্যবাদ মানুষ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হল স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরে নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হল। আপনাদেরকে ধন্যবাদ।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

যে পথে ভ্রান্তি চির মনস্তাপ।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম আসরের নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের দফা 16, 17, 18, 36, 37, 38, 41 ও 43-এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী এবং আখতার হোসেন। আপনারা ইতিমধ্যে সংশোধনীর উপরে বক্তব্য রেখেছেন, আপনারা শুধু সংশোধনীটি উত্থাপন করবেন, বক্তব্য রাখার প্রয়োজন নাই। জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, শুধু উত্থাপন করুন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই মহান সংসদে জোয়া প্রতিরোধ যেই বিলটা আছে, এই বিলের উপরে আমার দফা 16, 17, 18, 43, বিশেষ করে দফা 43-এ আমি যেটা সংযুক্ত করেছি জোয়ার কুফল বিষয়ে, এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রতিটা স্কুলে 30 মিনিট একটা প্রদর্শন করার জন্য ব্যবস্থা করার অনুরোধ করেছি। মাননীয় স্পিকার, আমি আমার সংশোধনীগুলো মহান সংসদে উত্থাপন করলাম।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আখতার হোসেন, আপনি সংশোধনীসমূহ উত্থাপন করুন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 2026-এর ধারা 36, 37, 38, 41, 43 সহ আমার উত্থাপিত ধারাসমূহের সংশোধনী এই সংসদে পঠিত বলিয়া গণ্য করা হোক।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে এই সংশোধনী সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
3: ও মানে স্পিকার, নামাজ পড়তে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য আমি দুঃখিত। সংশোধনী উপরে আলোচনা হয়ে গেছে মানে স্পিকার, যে সংশোধনীগুলো আমি এখানে নোটিশে পেয়েছিলাম তার মধ্যে জনাব আখতার হোসেন মাননীয় সদস্য বিলের 36-2 দফায় আর 3 দফায় 36-এর উপদফা 3-এ এবং 4-এ 2-1টা সংশোধনী এনেছেন, দফা 37-এও, দফা 38-এও, দফা 41 এবং দফা 43। এগুলো আমি আগে আমার যে বক্তব্য দিয়েছিলাম যাচাই বাছাই কমিটিতে প্রেরণের জন্য সেখানে কিছুটা উল্লেখ করেছি, তারপরও আমি এটা আবার এখানে যেহেতু সংশোধনীটা এসছে জবাব দিতে হবে দফাবারি, সেজন্য দিচ্ছি মাননীয় স্পিকার। দফা 36-এ যে সংশোধনীটা তিনি এনেছেন, পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করিয়া সাইবার ট্রাইব্যুনালে আবেদন করে অনুমতি সংগ্রহ করবেন, এটা আমি তখনই বলেছি যে জুয়ার যে সমস্ত আলামত এবং যে সমস্ত আধুনিক ধরন বর্তমান জমানায় দেখা যাচ্ছে তাতে আগে এই সমস্ত প্রসিডিউর সাইবার ট্রাইব্যুনালের আবেদন করে অনুমতি নেওয়ার যে প্রসিডিউর তাতে করে সেটা আর বিদ্যমান না থাকার সম্ভাবনা বেশি। আর দফা সাবসেকশন 3-এর মধ্যে তিনি যেটা বলেছেন
0: মাননীয় মন্ত্রী, আপনি মাননীয় সদস্য আখতার হোসেনের সংশোধনীর উপরে বলছেন?
3: জি মাননীয় স্পিকার, আমি একটু দেরিতে আসলাম তো, রামাজপুর
0: আগে শাহজাহান চৌধুরীটা দিলে ভালো হয়। আগে শাহজাহান চৌধুরী মাননীয় সদস্যের সংশোধনী সম্পর্কে বলুন।
3: মানে সদস্য শাহজাহান চৌধুরী সাহেব, আপনি কি বাছাই কমিটির উপরে বলেছেন?
0: সংশোধনী দিয়েছেন উনি কয়েকটা
3: সংশোধনী, আমার এখানে কাগজে আমি দেখছি আখতার হোসেন,
0: আমি আপনাকে বলি সংশোধনীতে দফা 16, 17, 18, 43-এর উপরে
3: পেয়েছি মাননীয় স্পিকার, পেয়েছি দফা 16, দফা 17, দফা 18 এবং দফা 43-টা তো আরও একজনে দিয়েছে, দফা 15, 16, 17, 18-তে যা আছে মাননীয় স্পিকার, আমি শুধু হেডলাইনটা পড়লেই হবে, অনলাইন বেটিংয়ের দণ্ড 16-তে

0: 17-তে অনলাইন বেটিংয়ের দণ্ড, 16-তে অনলাইন জুয়া এবং দূরবর্তী জুয়ার দণ্ড, 18-তে হচ্ছে জুয়ার স্থান পরিচালনা রক্ষণাবেক্ষণ ব্যবহার। এর মধ্যে তিনি কেবল ওই সাজার ক্ষেত্রে 4-5 ইত্যাদি এগুলো সাজেশন করেছেন আর কি। তা আমরা স্থায়ী কমিটিতে যারা আলোচনা করেছিলাম এই দণ্ড সম্পর্কে তাদের মতামত নিয়েছি। আপনাদের পক্ষে মাননীয় দুইজন সংসদ সদস্য ছিলেন, ব্যারিস্টার নজিবুর রহমান সাহেব ছিলেন, আরও একজন ছিলেন আমাদের জনাব মুজিবুর রহমান সাহেবও ছিলেন, সম্ভবত আখতার হোসেন সাহেবও ছিলেন মাননীয় সদস্য। তারা এখানে সাজার মেয়াদের ক্ষেত্রে তেমন কোনো দ্বিমত পোষণ করেন নাই, আর সংসদে রিপোর্ট আকারে সেটা উপস্থাপন হয়েছে ইতিমধ্যে। তো সংশোধনে আনার অধিকার আপনাদের আছে, এনেছেন, বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় মাননীয় স্পিকার এই পর্যায়ে জনাব শাহজাহান চৌধুরী যে সমস্ত সংশোধনীগুলো এনেছেন সেটা এই পর্যায়ে গ্রহণ না করাই উত্তম হবে। আর জনাব আখতার হোসেন,
1: ধন্যবাদ। আমি শাহজাহান চৌধুরী সাহেবটা আগে ভোটে দিচ্ছি, তারপরে।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী বিলের 16 দফায় যে সংশোধনী এনেছেন

0: মাননীয় মন্ত্রী, আমার মনে হয় যে দুজন মাননীয় সদস্য যারা সংশোধন দিয়েছেন, আপনি জনাব আক্তার হোসেনের সংশোধনের উপরও বক্তব্য রাখেন, ভোটে দেওয়ার সময় একসাথে দুটাকে ভোটে দেব। আপনি এখন অনুগ্রহ করে জনাব আক্তার হোসেনের সংশোধনী সম্পর্কে বক্তব্য রাখতে পারেন।
1: মাননীয় স্পিকার, আমি তো আগেই জনাব আক্তার হোসেন সাহেবের মাননীয় সদস্যের সংশোধনের উপরে বক্তব্য দিয়ে ফেলেছি অনেকটা, তারপরও আবার বলছি যেহেতু আপনি নির্দেশ দিয়েছেন। এখন জনাব আক্তার হোসেন সাহেব যে দফাগুলোতে সংশোধন এনেছে, 36-2, 36-3, দুইয়ের মধ্যে তল্লাশি এবং জব্দের ব্যাপারে তিনি বলেছেন, পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করিয়া সাইবার ট্রাইব্যুনালে আবেদন করিয়া অনুমতি সংগ্রহ করিবেন, সেটার যৌক্তিকতা আমি আগেই বলেছি। অপরাধের আলামত, সংগঠনের স্থান এবং ধরন যে পরিমাণে বর্তমান বিশ্বে এবং আধুনিক জমানায় পাল্টিয়েছে, তাতে আদালতে যেয়ে সেটার অনুমতি নিয়ে তারপরে এটা কারণ লিপিবদ্ধ করে এরপরে প্লেস অফ অকারেন্স আর কিছুই পাওয়া যাবে না, সেই জন্য আমরা এটা গ্রহণ করতে পারছি না। আর দফা 3-এ যেটা, উপদফা 3-এ যে তল্লাশি সম্পন্ন করিবার পর পুলিশ অফিসার তল্লাশি পরিচালনার প্রতিবেদন সাইবার ট্রাইব্যুনালের নিকট অনতি বিলম্বে দাখিল করিবেন, এটা এখানে তো আছে। এখানে উনি বলছেন 24 ঘন্টার মধ্যে, আমরা এখানে উল্লেখ করেছি মাননীয় স্পিকার, ধারা একটা আছে 35-এর মধ্যে, যেটা মাননীয় সদস্য নাজিবুর রহমান সাহেব তার কিছুক্ষণ আগে বিরতির আগে বক্তব্যে বলেছিলেন। সিআরপিসি হচ্ছে প্রসিজিওরাল লর ক্ষেত্রে মাদার ল, সিপিসি সিভিল অ্যাক্টের ক্ষেত্রে, সিভিল প্রসিজিওর ক্ষেত্রে মাদার ল, প্রসিজিওরাল ল হিসাবে। তো এইখানে যেগুলো উল্লেখিত থাকবে না সুনির্দিষ্টভাবে, সেগুলো সিআরপিসির বিধান মতে যাবে, সেটাও নিয়ম। আর এখানে যে 24 ঘন্টার ভিতরে দাখিল করিতে হইবে এই বিষয়টা ট্রাইব্যুনালের ক্ষেত্রে যে উনি প্রস্তাব করেছেন তল্লাশি পরিচালনার প্রতিবেদন, সেইটা তল্লাশি পরিচালনার প্রতিবেদন মানে স্পিকার, যদি প্রত্যেকবার তল্লাশি পরিচালনার পরে প্রতিবেদন দাখিল করতে হয়, তার চাইতে এটা তো আমাদের কেস রেকর্ডে চার্জশিটে দেওয়ার সময় সবসময় এগুলো উল্লেখ থাকেই, প্রতিবার তল্লাশি করবে, প্রতিবার আদালতের কাছে যে এবার ট্রাইব্যুনালে তার রিপোর্ট দাখিল করবে, এরকম বিধানটা এখানে ঠিক অ্যাডজাস্ট করা যাবে না মাননীয় স্পিকার, সেই জন্য এটাও গ্রহণ করা গেল না বলে দুঃখিত। আর 37-এর দফা 2 পংক্তিতে আদালত বা ক্ষমতাপ্রাপ্ত, এই কথাটা বলা আছে, এই আইনের অধীন কোনো স্থান জুয়ার স্থান হিসেবে ব্যবহৃত হইতেছে বলিয়া প্রতীয়মান হইলে আদালত বা ক্ষমতাবান কর্তৃপক্ষ উক্ত স্থান শব্দাবলীর পরিবর্তে উনি বলছেন আদালত বা আদালতের অনুমতি ক্রমে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ উক্ত স্থান। তা এখন মাননীয় স্পিকার, আদালত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ এইটার সাথে আদালতের অনুমতিক্রমে ক্ষমতাপ্রাপ্ত, এটার ব্যবধানটা তো বুঝছি না। আদালত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ, এখানে আইনে হয় ক্ষমতা দেওয়া আছে কাউকে, না হলে আদালতের অনুমতি নিয়েই সেটা ব্যবহার করবে। এখানে আদালত ইনক্লুডস ক্ষেত্রমতে প্রচলিত এখতিয়ার সম্পন্ন আদালত, যদি ট্রাইব্যুনালে যায় ক্ষেত্রমতে ট্রাইব্যুনাল, আদালত তো ডিফাইন করা আছেই। আর ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ, এই আইনের মধ্যে বিভিন্ন স্থানে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের সংজ্ঞা দেওয়া আছে মাননীয় স্পিকার, সুতরাং এটা আর মোর ডিফাইন করার প্রয়োজন নেই। আর দফা 38-এ 2 তিনি বলছেন, বাস্তবায়নের স্বার্থে শব্দাবলীর পরে আদালতের অনুমতি সাপেক্ষে শব্দাবলী সন্নিবিষ্ট করা হোক। এখানে মিরর সাইট, ক্লোন সাইট বা বিকল্প ডোমেইন ব্যবহারের মাধ্যমে জুয়া কার্যক্রম পরিচালিত হইলে তাহাও একইভাবে ব্লক করা হইবে। তো এখানে তিনি বলছেন আদালতের অনুমতি সাপেক্ষে যদি আমি ব্লক করতে যাই, তাহলে ওই ব্লক করা এবং আদালতের অনুমতি নেওয়া এর মাঝখানে যে সময়টা পাবে সেখানে কোনো এই সাইটগুলোর ডিজিটাল বা সাইবার স্পেসেরগুলোর আর এক্সিস্টেন্স পাওয়া যাবে না, এগুলো তাৎক্ষণিকভাবে ডিলিট হয়ে যাবে, প্রমাণ বিলুপ্ত হয়ে যাবে, সেই জন্য এক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে সেটা ব্লক করা, এইটা রাখা আইনের জন্য প্রায়োগিকভাবে এটা সম্ভব হবে না, সেজন্য এটাও গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত। আর দফা ৪১ ৩-এ তিনি যে সংশোধনীটা এনেছেন যে সংবিধানের ৪৬ অনুচ্ছেদ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৬ প্রতিপালন সাপেক্ষে, মানে স্পিকার সকল আইন তো সংবিধানের সমস্ত প্রভিশন সাপেক্ষে, সুপ্রিম ল অফ দি কান্ট্রি, যদি এখানে কোনো রকমের কোনো আইনের ব্যত্যয় কোনো সময় ঘটে সুপ্রিম কনস্টিটিউশনাল ল প্রিভেইল করবে। এখন এখানে যদি সপ্তাহ তিনে আর্টিকেল ৪৬ বিধান এখানে উল্লেখ করতে হয় তাহলে এটা একটা এক্সাজারেশন হবে, অলওয়েজ সুপ্রিম ল ইজ দি কনস্টিটিউশন, সুতরাং এখানে যদি কোনো কিছু কন্ট্রাডিক্ট করে তারা সেই আইনের সুবিধাটা পাবে। আর অন্যান্য ক্ষেত্রে দফা ৪৩ ক্ষেত্রে তিনি বলেছেন দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সুনির্দিষ্ট উল্লেখ থাকিবে। দফা ৪৩-তে ঠ ড প্যারাটি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জুয়ার কুফল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করিবে, এটার পরে নূতন ড প্যারাটি সন্নিবিষ্ট করা হোক। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকার সুনির্দিষ্ট উল্লেখ থাকিবে, সুনির্দিষ্ট কী উল্লেখ থাকিবে মাননীয় স্পিকার? এখানে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জুয়ার কুফল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করিবে, তো অন্যান্য কর্তৃপক্ষ যে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না এরকম কোনো বিধান তো এখানে নাই, তারা তো করতেই পারে, তো সুতরাং এটাও প্রয়োজনীয় মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব সাধন চৌধুরী বিলের ১৬ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী বিলের ১৭ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জনাব শাহজাহান চৌধুরী বিলের ১৮ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আখতার হোসেন বিলের ৩৬ দফায় যে সকল সংশোধনী এনেছেন, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। মাননীয় সদস্য আখতার হোসেন বিলের ৩৭ দফায় যে সংশোধনী এনেছেন, প্রশ্ন হচ্ছে এই সংশোধনীটি গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আখতার হোসেন বিলের ৩৮ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আখতার হোসেন বিলের ৪১ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী এবং আখতার হোসেন বিলের 43 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল, সংশোধনীগুলো নাকচ হল। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 31, 32, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, হ্যাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, একটু ওয়েট করেন এখন। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 রহিত ক্রমে জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষাঙ্গিক বিষয়ে যুগোপযোগী করিয়া নতুনভাবে বিধান প্রণয়নের লক্ষ্যে আনীত বিলটি জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদে পাশ করা হোক সংসদের রিপোর্ট উত্থাপিত আকারে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: দিচ্ছি, আপনাকে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হল। মাননীয় বিরোধী দলের হুইপ বলুন।
2: মাননীয় স্পিকার,
0: দেখি কি বলে সর্বসম্মতি পাশ হল।
2: এটা একটু হা নায়ের মধ্যে একটু ভুল মেসেজ যেতে পারে, এটা একটু পরিষ্কার করার জন্য। প্রথমত, জুয়া প্রতিরোধ বিল 2026, আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই আইনের পক্ষে আমরা আছি এবং সরকারের প্রতি আমরা সাধুবাদও জানিয়েছি। তবে এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল, তো সেই সংশোধনীগুলো যদি সরকার বা মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন, আমরা আরও খুশি মনে, আরও সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। তারপরও আমরা সমর্থন করছি এবং আমরা আশা করব যাতে এই সংশোধনীগুলা বা এই কনসার্নগুলা যাতে সরকার পরবর্তীতে বিবেচনা করে, কারণ আমরা প্রয়োগে গেলেই আমরা আরও ভালো করে বুঝতে পারবো এবং এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় এবং নাগরিক বা অধিকার বা মানবাধিকার যাতে হরণ না হয় এটা যাতে সরকার সর্বাত্মকভাবে খেয়াল রাখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ হলো।
0: ধন্যবাদ।

0: মাননীয় সদস্যবৃন্দ, জুয়া প্রতিরোধ বিল 2026 সর্বসম্মতিক্রমে এই সংসদে পাশ হল। মাননীয় সদস্য নাজিবুর রহমান বলুন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। একটা ছোট পয়েন্ট অফ অর্ডার ছিল, কয়েকদিন আগে আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য আপনার কাছে জানতে চেয়েছিলেন সংসদে কোনো ঋণ খেলাপি আছে কিনা। তখন আপনি বলেছিলেন বিষয়টা যেহেতু বিচার বিভাগের অধীনে আছে, বিচারাধীন আছে, এই জন্য আপনি বলতে পারছেন না। আজকে একজন ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ খেলাপি হওয়ার দায়ে, এখন কি আমরা বলতে পারবো উনি ঋণ খেলাপি ছিলেন? এটা আমার পয়েন্ট অফ অর্ডার ছিল মাননীয় স্পিকার, ধন্যবাদ।
0: মাননীয় সদস্য, এটা ঠিক পয়েন্ট অফ অর্ডার হলো না। একজন সদস্যের সদস্যপদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশন স্থির করবে। নির্বাচন কমিশন যখন এই বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক আদেশ জারি করবে তখন আমি সংসদে আপনাদেরকে জানাতে পারবো। সুতরাং আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত রায়ের জন্য, নির্বাচন কমিশনের চূড়ান্ত মন্তব্যের জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান কিছু?
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমরা সেদিন বলেছিলাম এই মহান জাতীয় সংসদে কোনো ঋণ খেলাপি নেই, সদস্য নেই, ঋণগ্রস্ত থাকতে পারে আইনিভাবে। তো উনি যে প্রসঙ্গটা তুললেন এটা আদালতে যেহেতু ফয়সলা হয়ে গেছে আদালতের বিচার, কিন্তু উনি তো সংসদ সদস্য হিসেবে ওথ নিয়ে এখানে আসেন নাই, উনি তো মেম্বার অফ দি পার্লামেন্ট নন। সেটা তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছে এবং সেই প্রার্থিতা সম্পর্কে উচ্চ আদালত রায় দিয়েছে, সেটা এখানেই শেষ, এন্ড অফ দি স্টোরি। হি ইজ নট পার্লামেন্ট। উনি এখানে সংসদ সদস্য থাকলে তখন এই কথাটা বলা যেত, আর ইট ইজ নো পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ। যোদ্ধার সাথে কোনো পয়েন্ট অফ অর্ডার, লেট মি ডিসাইড দ্যাট, কিন্তু তিনি সংসদ সদস্য নন, আপনার এই ক্লারিফিকেশন ইজ এনাফ। থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, আইন প্রণয়ন কর্মসূচি অব্যাহত আছে। এখন আমি সাইবার সুরক্ষা বিল 2026 সম্পর্কে আলোচনা করব, সম্পর্কে কার্যক্রম চলবে। আমি এখন আসি উইদিন ব্র্যাকেট এক, বিধিতে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী, প্রস্তাব করছি সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধন কল্পে আনীত বিলটি, সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য এই মহান জাতীয় সংসদে গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, জি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3 এবং কামরুল হাসান, ময়মনসিংহ 6। বিলটিকে বাছাই কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, রুমিন ফারহানা এবং মোহাম্মদ কামরুল হাসান। জনমত যাচাইয়ের জন্য প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কে আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে।

0: প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্যে। আপনি জনমত যাচাই বাছাই প্রস্তাব সব কিছু একসাথে দয়া করে বলবেন। জনাব শাহজাহান চৌধুরী, আপনার সময় 2 মিনিট।
1: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সাইবার সুরক্ষা আইন, এটার ব্যাপারে আমাদের সবার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে যে আইনটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এনেছেন, আমি টোটাল বাছাই কমিটি, আমাদের বাছাই কমিটি সহ স্থায়ী কমিটিতে যেটা আলোচনা হয়েছে টোটাল রিপোর্টটাও আমি পড়েছি মাননীয় স্পিকার। এইখানে একটা বিষয় সবচেয়ে বেশি পরিষ্কার হওয়া দরকার, এই আইনটার অপব্যবহার বিগত সরকারের আমলে যেভাবে হয়েছে মাননীয় স্পিকার, কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি যারাই তখন সরকারের বিরুদ্ধে কোনো কিছু কথা বলেছে, তখনই এই সাইবার আইন দিয়ে প্রত্যেকটা জেলখানায় আমরা দেখেছি স্কুল কলেজ এমনকি রাজনৈতিক নেতাকর্মীদেরকেও হ্যারাসমেন্ট করা হয়েছে। এই জন্য আমি এটা অধিকতর আরও যাচাই বাছাই এবং এটাকে সত্যিকার অর্থে আমাদের দেশের নাগরিকের, বিশেষ করে পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন আর পলিটিক্যাল কর্মী এবং আমাদের রাজনৈতিকভাবে আমরা যারা ময়দানে আছি তাদের বিরুদ্ধে যাতে এটা ব্যবহৃত না হয়, এই জন্য অধিকতর আরও জনগণের কাছে এটা, যেমন গত সরকারের আমলে সাইবার অ্যাক্ট যেটা হয়েছিল জনগণ কিছুই জানত না, দিবারাত্রি পুলিশের পক্ষ থেকে সাইবার অ্যাক্টের আন্ডারে মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো। মানে স্পিকার, এইখানে অনেক কিছু বাছাই কমিটিতে এগুলির ব্যাপারে দৃষ্টি দেওয়া হয়েছে, তারপরও আমি মনে করি এটাকে আরও অধিকতর, এটাকে ইফেক্টিভ, কারণ হচ্ছে আমি যেমন গতকাল বাজেট বক্তৃতায় শুধুমাত্র একজন ব্যক্তির নাম উল্লেখ করেছি, আপনি বোধহয় ফেসবুকে দেখতেছেন কি অবস্থা, যে আমি যেন দক্ষিণ চট্টগ্রামে যেতে না পারি সেই জন্য যেই অবস্থা যেইভাবে ব্যবহার করা হচ্ছে ফেসবুকে। এই জন্য
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আহ্বান জানাবো রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 মিনিটে বলবেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই আইনটিতে সংশোধন আনা হয়েছে কারণ জুয়া সংক্রান্ত অপরাধের জন্য আলাদা একটি আইন এসেছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য সাইবার প্লেসে নারীর সুরক্ষা নিয়ে। মূলত সাইবার স্পেসটা আইন করে নিরাপদ রাখবার যেই প্রাথমিক উদ্দেশ্য ছিল সংসদের, সেটা হচ্ছে এই স্পেসটাকে নারীর জন্য একটা নিরাপদ স্পেস হিসেবে তৈরি করা। কিন্তু আমরা যারা রাজনীতি করি কিংবা যারা পাবলিক ফিগার কিংবা যারা নোন ফেস, আমাদেরকে প্রতিনিয়ত সাইবার হ্যারাসমেন্ট, সাইবার বুলিং এবং নানান রকম সাইবার অপরাধের শিকার হতে হয়। তথ্য প্রযুক্তি উন্নত হচ্ছে মাননীয় স্পিকার, অস্বীকার করবার কোনো উপায় নাই, অস্বীকার করবার কোনো উপায় নাই। আমরা এখন এআই জগতে প্রবেশ করেছি, অস্বীকার করবার কোনো উপায় নাই যে কোনটা রিয়েল কোনটা ফেক কোনটা ভুয়া কোনটা সঠিক। এইটা আমাদের শিক্ষিত সমাজেরও অনেকে আসলে হিমশিম খেয়ে যায় বের করতে কোনটা সঠিক এবং কোনটা ভুল। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে গ্রামে যখন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন, সেলফোন, ফেসবুক অ্যাকাউন্ট, তখন নারীরা, বিশেষ করে নারীরা এবং পরিচিত নারীরা এবং যেই নারীরা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত, আমাদের জন্য এই স্পেসটা প্রতিদিনই আরেকটু আরেকটু করে অনিরাপদ হয়ে যায়। আমি এই সংসদের মাধ্যমে, মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন আশা করি, এই সংসদের মাধ্যমে আমি আশা করব নারীদের জন্য আমরা যেন একটা নিরাপদ সাইবার স্পেস রাখতে পারি, তৈরি করতে পারি, সেই ব্যাপারে সরকার মনোযোগী হবেন। এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, নারীরা যেই দলেরই কর্মী হোক না কেন কিংবা যেই দলেরই সমর্থক হোক না কেন, তাকে হ্যারাস করা অনলাইনে আপাত দৃষ্টিতে আপনাদের জন্য বিরোধী মতে যারা আছেন আনন্দদায়ক হতে পারে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরে আসবে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, মাননীয় সদস্য কুষ্টিয়া 2 মিনিট।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাইবার সুরক্ষা আইন সংশোধনী 2026, সরকার এখানে বলেছে সংশোধনী আইন প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তব প্রশ্ন হলো এই সংশোধনী কি ক্ষমতার অপব্যবহার রোধে যথেষ্ট সুরক্ষা দিয়েছে? তদন্ত, ডিজিটাল তথ্য জব্দ, অনলাইন কন্টেন্ট অপসারণ কিংবা নাগরিকের তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বাধীন বিচারিক তদারকি কতটুকু নিশ্চিত করা হয়েছে? মাননীয় স্পিকার, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যা দেখেছি, অস্পষ্ট ভাষা ও অতি বিস্তৃত ক্ষমতা অনেক সময় নিরাপদ নাগরিক, সাংবাদিক, গবেষক, শিক্ষক এবং রাজনৈতিক মত প্রকাশকারীদের অপ্রয়োজনীয় হয়রানিকরণ করা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই আইনকে আরও নির্দিষ্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা উচিত। মাননীয় স্পিকার, আমি এই কারণে কয়েকটি সুস্পষ্ট প্রস্তাব দিতে চাই। প্রথমত, নাগরিকের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আরও শক্তিশালী আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, তদন্ত ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন ও কার্যকর সংসদীয় তদারককারীর ব্যবস্থা থাকতে হবে। মাননীয় স্পিকার, তৃতীয়ত, আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার পাশাপাশি তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো নিরাপদ ব্যক্তি হয়রানির শিকার না হয়। চতুর্থ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং ডেটা সুরক্ষার সুস্পষ্ট বিধান যুক্ত করতে হবে। মাননীয় স্পিকার, এই জন্যই আমি জনমত যাচাইয়ের জন্য এটা প্রচার করার প্রস্তাব রেখেছি। ধন্যবাদ। মাননীয়
0: সদস্য জি এম নজরুল ইসলাম, 2 মিনিট।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বর্তমানের একটি গুরুত্বপূর্ণ আইন, সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026, এটাকে জনমত যাচাইয়ের জন্য আমি নোটিশ দিয়েছি। মাননীয় স্পিকার, আমরা এখন একটি সম্পূর্ণ ডিজিটাল যুগে বাস করছি। আমাদের সকালের ঘুম ভাঙে মোবাইলের মাধ্যমে, আর রাত ঘুমানো পর্যন্তই এর মাধ্যমে সবাই সম্পৃক্ত থাকতে হয় বা থাকে। যোগাযোগ, ব্যবসা, শিক্ষা কিংবা বিনোদন সব কিছুই এখন অনলাইন এবং সাইবার স্পেসের উপরে নির্ভরশীল। কিন্তু এই ডিজিটাল অগ্রগতির পাশাপাশি একটি অন্ধকার দিকও আছে, যা হলো সাইবার অপরাধ, হ্যাকিং, ব্ল্যাকমেইল, ভুয়া তথ্য ছড়ানো, আর্থিক জালিয়াতি এবং নারীদের অনলাইনে হেনস্ত করা, যে কথা আমাদের মাননীয় সংসদ সাহেব বললেন, মতো ঘটনা ঘটে যাচ্ছে। শুধু নারী নয়, এখানে রাজনীতিবিদ, ইসলামপ্রিয় ব্যক্তি অনেকের ক্ষেত্রেও এটা অনেক কার্যকরী হতে দেখা যায়। এই বিশৃঙ্খল থেকে আমাদের ডিজিটাল জীবনকে রক্ষা করতে এই আইনটা সমত প্রয়োগ করা হচ্ছে। কিন্তু আমাদের কথা হলো, মাননীয় স্পিকার, এই আইন তৈরি এবং প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা, সাবধানতা অবলম্বন করা দরকার। ইন্টারনেটে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ডিজিটাল অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সুরক্ষিত করা। আমাদের মনে রাখা উচিত, মাননীয় স্পিকার, যে কোনো আইনের দুটি দিক থাকে। সাইবার সুরক্ষা আইনের মূল উদ্দেশ্য হওয়া উচিত অপরাধ দমন এবং সাধারণ নাগরিকদের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার রক্ষা করা। এর অপপ্রকার যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা দরকার। মাননীয় স্পিকার, শুধু আইন করলে কাজ হয় না, এর যে প্রয়োজন আমাদের সচেতনতা। আজকে যুব সমাজের মধ্যে মানে যারা ডকয়েটস বা সমাজে অপরাধ।
0: মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, 2 মিনিট।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাইবার সুরক্ষা আইন সংশোধন এ বিষয়ে আবার জনমত যাচাইয়ের জন্য আমার কিছু প্রস্তাবনা রয়েছে। দেশের ডিজিটাল স্পেস নিরাপদ রাখার জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ আইনি কাঠামো। কিন্তু ক্রমবর্ধমান সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই অপব্যবহার রোধ, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত চড়ানোর নামে যে অপরাধ ঘটানো হয়, এই বিষয়ে প্রতিরোধ করার জন্য এই আইনি খুবই প্রয়োজন রয়েছে। তবে যাতে বাক স্বাধীনতা অধিকার ক্ষুণ্ণ হবার মতো পরিবেশ যাতে না হয়, 2023 সনের সেই ঘটনা দিয়ে জুলাই আগস্টে অভ্যুত্থানকারীদের, মানবাধিকার সংগঠন বা কর্মীদের যে দাবি ছিল আইনটি সংশোধন করার জন্য, আমরা জেলখানায় দেখেছি, মাননীয় স্পিকার, যার দীর্ঘদিন কাস্টডি, তার কাছে জিজ্ঞাসাবাদের ফলে জবাব পাওয়া যায়, তাকে ওই আইনে, আমাদের সাইবার আইনে তাকে আটক করা হয়েছে। মামলার নথি মাননীয় বিচারকের সামনে দিলে ও আইনটা দেখলে উনি আর নামঞ্জুর ছাড়া মঞ্জুর করে না। আমার মনে হয় বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয়ে যায় প্রতিপক্ষকে গায়েল করার জন্য আইনগুলো, প্রতিপক্ষকে দুর্বল করার জন্য আইনগুলো অপব্যবহার করা হয়। আমরা আশাবাদী ব্যক্তিগত মতামতের স্বাধীনতা এবং সুরক্ষা এগুলো যাতে নিশ্চিত হয় সে বিষয়টি সর্বোচ্চ নির্ধারণ করে এই আইনের সংশোধন করা হোক। এই জনগুরুত্বপূর্ণ এই ডিজিটাল এই মুহূর্তে তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে আমাদের এই বিষয়টি জনমত যাচাইয়ের জন্য প্রচার করা হোক, এরপরে এটা আইনি সংশোধন এনেই পরে আইনি হিসেবে আইনি কাঠামো বিষয় তৈরি করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, 2 মিনিট। মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, 2 মিনিট।
6: মাননীয় স্পিকার, এই আইনটি কঠিন থেকে কঠিনতর করার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এই সাইবার ক্রাইম আইন বিশেষ করে এখন ভিন্ন এক এক দলের বিরুদ্ধে আরেক দল অপপ্রচার করার জন্য ছেলেকে মেয়ে বানাচ্ছে, মেয়েকে ছেলে বানাচ্ছে, যে কোনো ইজ্জত ধরনের জন্য যত রকম এই সাইবার ক্রাইম, এর মাধ্যমে নেতা কর্মী বিভিন্ন অভিনেতা অভিনেত্রী তাদের চরিত্র হরণ করার জন্যই যারা এইসব করছে তাদের বিরুদ্ধে এই আইনটা আরও কঠিন হওয়া উচিত। মাননীয় স্পিকার, কথিত আছে সাইবার ক্রাইমের মাধ্যমে বিগত সরকারের আমলে 8 কোটি 10 লক্ষ ডলার সাইবার ক্রাইমের মাধ্যমে এই দেশ থেকে পাচার হয়ে গেছে, যা 1000 কোটি টাকার উপরে। আমি দেশ তারেক রহমান আমাদের পদবী দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই 1000 কোটি টাকা যাতে উদ্ধারের ব্যবস্থা করা হয়, সাইবার ক্রাইমের আইন আরও কঠিন থেকে কঠিনতর করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য মোহাম্মদ আমির হাফজা কুষ্টিয়া 3, 2 মিনিট।
7: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, সাইবার সুরক্ষার সংশোধনী বিল 2026 20 আগস্ট তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করার আহ্বান জানাচ্ছি। আমি 4 মাস হতে চলছে সরকারের বয়স, আজ পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি মাননীয় মন্ত্রী নিয়ে আসার কারণে। কারণ এ বিলের উদ্দেশ্য, কারণ এর সাথে নীতিগতভাবে আমি মন্ত্রীর সাথে একমত।
0: মাননীয় সদস্য, বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মাহবুবা নাম স্যার, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন।
7: সরি মাননীয় স্পিকার, দেশের সাইবার, তাহলে দেশের সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন পাশ করার জন্য মাননীয় মন্ত্রী সংসদে এনেছেন এবং পাশও হয়ে যাবে, কিন্তু এটা জনমত যাচাইয়ের জন্য যেহেতু সময় আছে এই জন্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে কোরআন হাদিসের যে বিষয়গুলো এই সাইবারের বিষয়ে আমরা পেয়েছি, তার ভিতরে সূরা নিসার 149 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তাফু আন সুইন ফা ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির। এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলা আছে, তোমরা যদি সৎ কাজ প্রকাশ করো অথবা গোপন করো অথবা কারো অপরাধ ক্ষমা করো, তবে নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান এবং ক্ষমাশীল। এই আয়াতের ব্যাখ্যার দ্বারা বোঝা যায় বাংলাদেশে আমরা এর আগে মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে যেটা শুনলাম, সাইবারের দ্বারা অ্যাটাক যে বিষয়গুলো সবচাইতে বেশি হয় সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের নামই বেশি আসে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিং 6, সময় 2 মিনিট। মাননীয় বিরোধী দলের নেতা বলুন।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। এই আইনটি আসলে সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নারী পুরুষ সকলের জন্য, বিশেষ করে নারী জাতির জন্য। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে সবাই শঙ্কিত, এই জায়গাটাই সবাই তুলে ধরেছে যে আইনের জন্য সঠিক প্রয়োগ হয়। যারাই বক্তব্য রেখেছেন সকলের বক্তব্যের সারবস্তু এটি, সুতরাং আমার মনে নতুন কিছু আসার নাই। এখন বাকিরা স্যাক্রিফাইস করলে আপনি এটা আগাইতে পারেন।
0: ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি কি এই বিলের উপরে বলবেন? আচ্ছা, ওনাকে মাইক দেন।
9: মাননীয় স্পিকার, একটু আগে একটা আইন আমরা পাশ করেছি, জুয়া প্রতিরোধ আইন 2026 নামে, 1867 সালের গ্যাম্বলিং অ্যাক্ট রিপিল করে নতুন আইন দিলাম। ওই আইনটা আসার কারণে সাইবার সুরক্ষা আইনের সেকশন 20-তে জুয়া অপরাধের একটা বিধান ছিল। যেহেতু এই আইনটা এসেছে, সুতরাং জুয়া প্রতিরোধ আইন এই সাইবার সুরক্ষা আইনের সেকশন 20-টাকে আমরা রিপিল করতে হচ্ছে। এই বর্তমান যেটা আপনার সামনে এখন বিবেচনাধীন, সেটা হলো জুয়া সাইবার সুরক্ষা আইনের সেকশন 20-টা রিপিল হবে কি হবে না, এইটুক। আর ওনারা যে কথাটা বলেছেন সে বিষয়ে ইতিমধ্যেই আমরা ক্যাবিনেটে আলোচনা হয়েছে, যাচাই বাছাই হচ্ছে। যে এর আগে মাননীয় বিরোধী দলীয় নেতাও বলেছিলেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের যে চরিত্র হনন করা হচ্ছে, এইগুলোর বিষয়ে আমরা একটা মিনিস্ট্রিয়াল কমিটির মধ্যে এটা আলোচনা হচ্ছে, সেটা পরে আসবে। বাট এখনকার সাবজেক্ট ম্যাটার শুধুমাত্র জুয়া প্রতিরোধ আইনের পাশ হওয়ার পরে এই সেকশন 20 হ্যাজ বিকাম ইনএভিটেবল, বিকাম অ্যাবান্ডেন্ট। এই কারণে এটা বাতিল করার জন্য আমরা প্রস্তাবে এনেছি।
0: মাননীয় মন্ত্রী, আপনি যে বিলটা অলরেডি পাশ হয়ে গিয়েছে সেটা সম্বন্ধে একটা বক্তব্য দিয়েছেন, তো যেটা পাশ হয়ে গিয়েছে পাশ হয়ে গেছে, এটার সংশোধনী তো আনা যায় পরেও, আপনি এই পাশ হওয়ার পরেও তো আপনি আনতে পারেন এটা। এটা লিখিত, আমি তো মনে করি এটা লিখিত প্রস্তাব লাগবে, অটোমেটিক্যালি তো আমরা অ্যাজাম্পশনে যেতে পারি না। মাননীয়

0: মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলুন।
1: জুয়া প্রতিরোধ আইনটা যেটা পাস হয়েছে, জুয়া প্রতিরোধ বিল 2026 নামে, সেইটা একদম স্পেসিফিক জুয়ার উপরে একটা বিস্তারিত আইন। ইতিপূর্বে এই সাইবার সুরক্ষা আইনে 20 ধারাটা ছিল, যেখানে উদ্দেশ্য ও কারণ সম্বলিত প্যারায় শুধু একটা সিম্পল প্যারায় লেখা আছে, সাইবার স্পেসে জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ডের বিধান এই 20 ধারাতে ছিল। তো সেই অপরাধ ও দণ্ডের বিধান তো আমরা জুয়া আইনে নিয়ে এসেছি, তো সেই জন্য এটাও প্রয়োজনীয় হয়ে গেছে। শুধু এই সেকশনটা এই সাইবার সুরক্ষা আইন 2026 থেকে ডিলিট হবে, হ্যাঁ বাদ, এইটুকুই হচ্ছে আইন। এবং স্থায়ী কমিটিতে সবাই এগ্রিড হয়েছে, রিপোর্টও দিয়েছে। তা আমি এটা যেহেতু সুযোগ আছে আলোচনা করার, ওনারা আলোচনা করছেন, তা আমার মনে হয় সময় বাঁচানোর জন্য আমরা এটা আলোচনাটা সীমিত করে এই আইনটা পাস করতে পারি। এটা ওনাদের সাথে আমাদের আনুষ্ঠানিক কথাও হয়েছে। আর যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন, ল মিনিস্টার যেটা বলেছেন আর কি, যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য যেখানে যেটা অপতত্ব, গুজব, মানহানিকর বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সমাজে যে একটা হারমোনি নষ্ট করা হচ্ছে, সোশ্যাল এবং রিলিজিয়াস হারমোনি নষ্ট করা হচ্ছে, সেই বিষয়ে প্রতিকার আনার জন্য যে বিল একটা আমরা প্রক্রিয়ায় আছি, আলাপ আলোচনায় আছে, বিভিন্ন পর্যায়ে ক্যাবিনেটেরও আলোচনা হয়েছে, সেটা অলরেডি ফর্ম করা হয়েছে, সেটা আমরা আরও পরে আনবো। সেই জন্য মাননীয় সংসদ সদস্য যারা এই বিষয়টা উল্লেখ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য,
0: ধন্যবাদ। আমি যে বিলটির ব্যাপারে আমরা ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী সাইবার সুরক্ষা বিল 2026-এর বিবেচনার প্রস্তাবের উপরে আমরা বক্তব্য শুনছিলাম। জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আপনি কি বক্তব্য রাখবেন? আপনার বিরোধী দলের নেতা
2: কথা বলছেন, আমি ধন্যবাদ, এই জন্য আমার আর কোনো বক্তব্য নেই,
0: ধন্যবাদ। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে বক্তব্য রাখার আর তো বোধহয় প্রয়োজন নেই, আমি সরাসরি ভোটে যেতে পারি, তো ধন্যবাদ। আমি বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি তার প্রস্তাবের জন্যে। আপনি বক্তব্য রাখবেন? মাহবুব আনাম বলুন।
3: না জি না, মাননীয় স্পিকার
0: ধন্যবাদ,
3: থ্যাংক ইউ।

0: মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। যারা সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অত বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটি এখন বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফা অনেক সংশোধন নেই, আমি এই বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হল বিলের দফা দুই এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের দফা দুই এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হল বিলের এক দফা প্রবর্তনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের এক দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, প্রস্তাব করছি সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধন করে বানিত বিলটি সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো।

0: মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচী অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দালিব রহমান পার্থ ভোলা এক কে কার্যপ্রণালী বিধি 211 বিধির এক উপবিধি অনুযায়ী পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 সম্পর্কে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 28 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। পাবলিক এক্সামিনেশন অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। কমিটির সভাপতি হিসাবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 29 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষা করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন, আমি আন্দালিব রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ এক, মোহাম্মদ নরসুজ্জামির পঞ্চগড় এক, শাকিল আফরজ দানা 308 মহিলা আসন 8, মঞ্জুর ইসলাম দিনাজপুর এক, মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট এক, আখতার হোসেন বাইশ রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির স্বাশিপিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটির সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটির অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতি করে সুপারিশ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্যবৃন্দ, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান বোলা এক কে কার্যপ্রণালী বিধি 211 বিধির এক উপবিধি অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 সম্পর্কে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 27 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। কমিটির সভাপতি হিসাবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28/6/2006 এবং 29/6/2006 তারিখে বৈঠকে মিলিত হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হচ্ছেন আন্দালিব রহমান 115 ভোলা এক, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ এক, মোহাম্মদ নরশদ জমির এক পঞ্চগড় এক, শাকিলা ফরজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর এক, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট এক, আখতার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বৈঠকে ছিলেন। বৈঠক উপস্থিত কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মাননীয় সদস্যগণকে এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে ও রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির প্রতি খুঁটিনাটি পরীক্ষা করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 কমিটির কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: রিপোর্টটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 23 আষাঢ়, 1433, 7ই জুলাই 2026 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। 7ই জুলাই 2026 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে।

0: ন্যাশনাল ইনস্টিটিউট। আমার প্রথম যে প্রশ্নটা, বেশি লাভের জন্য ফসলের বৈচিত্র্যকরণটা আসলে কি?
1: ফসলের বৈচিত্র্যকরণ মানে হলো একই জমিতে ভিন্ন সময়ে ভিন্ন ধরনের ফসল চাষ করা। এতে মাটি সজীব থাকে, রোগ বালাই কমে, বাজারের চাহিদা অনুযায়ী ফসল উৎপাদন সম্ভব হয় এবং কৃষকের লাভও বাড়ে। একচাষভিত্তিক কৃষিতে যেমন ধান বা শুধু গম চাষের ফলে জমির উপর চাপ পড়ে, মাটি ক্লান্ত হয়ে যায়, উৎপাদন খরচ বাড়ে অথচ লাভ কমে যায়, তাই এখন সময় এসেছে একচাষ থেকে সরে এসে বৈচিত্র্য আনা।
0: আসলে কেন ফসলের বৈচিত্র্যকরণটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
1: ফসলের বৈচিত্র্যকরণ গুরুত্বপূর্ণ কারণ এটি মাটির স্বাস্থ্য রক্ষা করে। একই ধরনের ফসল বারবার চাষ করার ফলে যে পুষ্টি ঘাটতি হয় তা রোধ করে। এটি উৎপাদনের ঝুঁকি কমায়। যেমন একটি ফসল যদি আবহাওয়া বা রোগ বালাইয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে অন্য ফসল থেকে কিছুটা হলেও কৃষক লাভ করতে পারেন। এছাড়া বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করলে বাজার মূল্য বেশি পাওয়া যায়, ফলে কৃষকের মোট আয়ও বাড়ে।
0: একচাষভিত্তিক কৃষির সমস্যাটা আসলে কি? বৈচিত্র্যকরণ না করে
1: একই ফসল বারবার চাষ করলে মাটির উর্বরতা কমে যায়, রোগ বালাই বাড়ে এবং বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে ফসলের দাম কমে যায়। যেমন এবছর আলুর ক্ষেত্রে বলা যায়, সবাই গণহারে আলু করার কারণে বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি এবং কোল্ড স্টোরেজে রাখার সক্ষমতার চেয়ে অনেক বেশি আলু উৎপাদন হয়েছে, ফলে কৃষক ভালো দাম পাচ্ছে না এবং স্টোরেজ থেকে অনেক আলু ফেরত দিতে হয়েছে।
0: ফসলের বৈচিত্র্যকরণ আসলে কিভাবে কৃষকের লাভটা বৃদ্ধি করে?
1: যদি উদাহরণস্বরূপ আমি বলি যে একজন কৃষক ধান, মসুর এবং শাকসবজি চাষ করেন, এক বছর ধানের দাম খুব কম হয়ে গেল, তবে মসুর এবং শাকসবজির দাম ভালো থাকলো, ফলস্বরূপ কৃষক ধান থেকে কম লাভ পেলেও মসুর এবং শাকসবজির ভালো দামের কারণে তার মোট লাভ বেড়ে গেল। অর্থাৎ যেহেতু একাধিক ফসল চাষ করা হয়েছে, কোনো একটি ফসলের দাম কমলেও অন্য ফসলের ভালো দাম তার ক্ষতি মেটাতে সাহায্য করেছে এবং লাভ বৃদ্ধি পেয়েছে। এভাবেই ফসলের বৈচিত্র্যকরণ কৃষকের লাভ বৃদ্ধি করে।
0: তো এই যে ফসলের বৈচিত্র্যকরণ, আসলে কোন কোন ধরনের ফসলের বৈচিত্র্যকরণ করা যেতে পারে?
1: তো আমাদের দেশে যেটা হচ্ছে যে তিনটা সিজন, রবি সিজন, খরিফ এক আর খরিফ দুই। খরিফ এক হচ্ছে বর্ষাকাল, খরিফ দুই হচ্ছে শরৎকাল। আর রবি সিজনে যদি আমি বলি যে শাকসবজির ক্ষেত্রে শীতকালীন শাকসবজি যেমন গাজর, শালগম, টমেটো, মিষ্টি আলু চাষ করা যায়। এসব ফসল কম তাপমাত্রা সহ্য করতে পারে এবং শীতকালীন সময়ে ভালো ফলন দেয়। তেলবীজ জাতীয় ফসলের ক্ষেত্রে সরিষা এবং সূর্যমুখী চাষ করা যেতে পারে, এগুলো শীতকালীন ফসল হিসেবে ভালো কাজ করে। খরিফ এক বর্ষাকালে সাধারণত ধান, আমন চাষ করা যেতে পারে, তবে ধানের পাশাপাশি ভুট্টা বা পাট চাষও করা যেতে পারে। আর ফলমূলের ক্ষেত্রে আনারস বা পেঁপে চাষ করা যেতে পারে, যেগুলো খরিফ মৌসুমে ভালো ফলন দেয়। আর খরিফ দুই যেটা শরৎকাল, তখন মুগ ডাল বা মসুর ডাল চাষ করা যায়। শরৎকালে ডাল চাষের জন্য উপযুক্ত সময় কারণ এই সময় কম বৃষ্টিপাত হয়।
0: এবং ফসল বৈচিত্র্যকরণে ঠিক কি কি ধরনের পরিকল্পনা প্রয়োজন?
1: পরিকল্পনার ক্ষেত্রে প্রথমেই যেটা আসে, চিন্তা করতে হবে জমির প্রকৃতি কেমন, পানির সুবিধা আছে কিনা, আবহাওয়া এবং বাজারের চাহিদা। এরই পাশাপাশি কৃষকের অভিজ্ঞতা খুবই প্রয়োজন, এর ভিত্তিতে পরিকল্পনা করতে হবে।
0: কোন নির্দিষ্ট এলাকায় উপযোগী ফসল নির্ধারণে কৃষক ঠিক কিভাবে সিদ্ধান্ত নেবে?
1: সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমে স্থানীয় কৃষি অফিস, যদি কোনো গবেষণা প্রতিষ্ঠানের অফিস থাকে সেখানে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী তার সিদ্ধান্ত নেওয়া উচিত।
0: এই ফসল বৈচিত্র্যকরণে বাজারের ভূমিকাটা কি?
1: বাজারের যেসব ফসলের চাহিদা বেশি সেগুলো চাষ করলে কৃষক ভালো দাম পেতে পারে, তাই বাজার বিশ্লেষণ করা খুব জরুরি। ফসলের বৈচিত্র্যকরণে বাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষক যদি এমন ফসল চাষ করেন যেগুলোর বাজারে চাহিদা বেশি, তাহলে তারা সেই ফসল থেকে তুলনামূলকভাবে ভালো মূল্য পেতে পারেন, এর ফলে তাদের লাভ বৃদ্ধি পায় এবং চাষে আগ্রহও বাড়ে। ফসল উৎপাদনের আগে বাজার বিশ্লেষণ করে জেনে নেওয়া উচিত কোন ফসলের বাজার মূল্য ভালো, কবে সেই ফসলের চাহিদা বেশি থাকে এবং কোন অঞ্চলে কোন ফসল বেশি বিক্রি হয়। এই তথ্যের ভিত্তিতে কৃষক তার জমিতে উপযুক্ত ফসল নির্বাচন করতে পারেন।
0: খাদ্য নিরাপত্তায় ফসল বৈচিত্র্যকরণের ভূমিকাটা কি?
1: খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বৈচিত্র্যময় ফসল চাষ পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফসলের বৈচিত্র্যকরণ একটা গুরুত্বপূর্ণ কৌশল। শুধুমাত্র একটি বা দুইটি প্রধান খাদ্যশস্য যেমন ধান বা গমের উপর নির্ভর না করে, যদি কৃষক বিভিন্ন ধরনের ফসল যেমন শাকসবজি, ডাল, তেলবীজ, ফলমূল, কন্দজাত ফসল চাষ করেন, তাহলে পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণযুক্ত খাদ্যের যোগান নিশ্চিত হয়। ফসলের বৈচিত্র্যকরণ শুধু খাদ্যের পরিমাণ নয়, বরং তার গুণগত মান উন্নত করে। পুষ্টিকর খাবার নিশ্চিত হয়, পরিবারের শিশু, নারী এবং বয়স্কদের স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং অপুষ্টিজনিত সমস্যাও কমে যায়।
0: অনেক ধন্যবাদ আমাকে। সামাজিকভাবে এবং বৈচিত্র্যময় ফসলের এই চাষটা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে সাহায্য করবে এমনই প্রত্যাশা করছি। আজকে এখানে শেষ করব।

0: কথা হবে অন্য কোনো আসরে।
1: তো বুঝলো তো সবাই, এই যে আলোচনা শুনে একটা প্রবাদ বাক্য কিন্তু আমার মনে হলো, যে বিনা লাভে আমি তুলার বোঝা বইতে রাজি না,
2: এত কষ্ট করি কেন কষ্ট করি
3: কিছু
2: ব্যবসা বাণিজ্য কইরা, তারপরে লাভের জন্য কেউ কি চায়, লস হোক
1: নিজেরাও খেলাম, একটু প্রতিবেশীকে দিলাম,
2: দিলাম
1: আবার কিছু
2: বাজারে বিক্রি কইরা আমরা কিছু পয়সা,
1: আমার কিছু নতুন করে মূলধন যোগ করলাম নাকি, বড় কোন উদ্যোগে আবার গেলাম।
4: কথায় আছে না, নিজের লাভ পাগলেও
1: বুঝে, আপনার লাভ পাগলে বুঝে না, এই কথাটা খুব প্রচলিত। তো ঠিক আছে, আমরা লাভের বিশ্বাস যে পরামর্শগুলো পেলাম, এটাকে তো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যে বিশেষ বিশেষ নির্দিষ্ট করে উল্লেখ করে উনি বললেন এই পয়েন্টগুলি, এই বিষয়গুলো মনে রাখতে হবে,
4: যাতে আমরা একটু লাভ বেশি পামু, আবার বেশি পামু, ফলনটা আমরা শতভাগ পামু,
1: আমরা সেদিকে ঝুঁকবো,
4: সেক্ষেত্রে এই মানে করতে
5: আর কিছু আছে,
1: কিছু আছে তো অবশ্যই, লাভ যে করবো, আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জিনিস কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেটা হলো কি, বর্জ্য, বর্জ্য দিয়ে যদি আমি আমার চারপাশের পরিবেশ নষ্ট করি, আমার চলাচল, আমার জীবনযাপন, শিশুদের সুস্বাস্থ্য, বয়স্কদের সুস্বাস্থ্য রক্ষা করা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে কি হবে, আমরা লোকসান হয়ে পড়ে যাব, আমরা কিন্তু এতক্ষণ লাভের কথাই বলে আসছি, আবার সেটা ভবিষ্যতে রিসাইক্লিং বলি আমরা ইংরেজিতে, যাক আসলে পরিপূর্ণ ভাবে আমরা জানি না, তবে কি এই প্লাস্টিক বিষয় যে একটা স্বাস্থ্যের পক্ষে হুমকি স্বরূপ,
5: ক্ষতিকর দিক,
1: তো সেই ক্ষতিকর দিকটা একটা ছোট্ট নাটকের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে, আমরা সেইটা একটু মনোযোগ দিয়ে শুনলে বেশ কিছু পরামর্শ পেয়ে যাব। তাহলে আমরা শুনে আসি স্পট ড্রামা, ক্ষতিকর প্লাস্টিকের উপর ভিত্তি করে।

0: হুজুর, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে।
1: আমার চিন্তার কারণ ভালো করেই জানেন, সবকিছু থাকার পরেও খাদ্যের স্বাদ কমার কারণে আফসুসে দিন কাটাচ্ছি।
0: হুজুর, তার যথার্থ কারণ অনুসন্ধানে আমি 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি।
1: জানেন গতকালকে কি হয়েছিল? আমার স্ত্রী খুব শখ করেছিল মাছের ঝোল খাবে, কিন্তু সে মাছের পেটে প্লাস্টিক পাওয়া গেছে। কি সর্বনাশ, মাছে কোনো স্বাদই নেই।
2: হুজুর, শুধু কি মাছের স্বাদ গেছে? না
1: হুজুর সাহেব, মনে হয় খুব মজা করে খাবার খান, তাই হাত গুটিয়ে বসে আছেন।
0: জিনা হুজুর, আমারও একই অবস্থা, নিজের কথা কিভাবে বলি?
1: বলা বলি শুনতে চাই না, আমি এর সমাধান চাই।
2: তার জন্য খাদ্য পরামর্শক এবং কর্ম ব্যবস্থাপক 2 জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা সরজমিনে তদন্ত করতে গেছে, আশা করি একটা ভালো ফলাফল নিয়ে আসবে।
0: ওই যে তাহারা আসছেন হুজুর।
3: আমরা আসতে পারি হুজুর?
1: আসুন। কি কারণে খাদ্যের স্বাদ বিনষ্ট হচ্ছে তার সরাসরি কারণ এবং সমাধান বলুন।
4: অতীব দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের জমি এবং পানির গুণাগুণ নষ্ট হয়ে গেছে, যে কারণে আজ ফসল ফলছে ঠিকই কিন্তু স্বাদ নেই।
3: প্রচুর পরিমাণে মাছ চাষ হচ্ছে ঠিকই কিন্তু তাতেও স্বাদ নেই।
2: হুজুর সেসব জানেন, কি কারণে হচ্ছে তার ব্যাখ্যা দিন এবং সমাধানের পথ বলুন।
3: কারণ হচ্ছে প্লাস্টিক।
1: প্লাস্টিক যা আমি মাছের মধ্যে পেয়েছি?
4: জি হুজুর, প্লাস্টিক পণ্যের প্রতি আজ সবাই অতি মাত্রায় ঝুঁকে পড়েছে, কিন্তু বুঝতে পারছে না কি ক্ষতির বাহককে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে,
3: অজান্তে নিজের এবং পরিবেশের ক্ষতি করে যাচ্ছে।
1: তাড়াতাড়ি আর ব্যাখ্যা করুন।
4: হুজুর, প্লাস্টিক একটি সিনথেটিক বস্তু যা বড় জৈব পলিমার থেকে তৈরি হয়, যেমন পলিথাইলিন, পিভিসি, নাইলন ইত্যাদি। প্লাস্টিক অপচনশীল বর্জ্য বলে এটি পরিবেশে 500 থেকে 1000 বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
3: প্লাস্টিকের কারণে মাটি, পানি ও বায়ু দূষণ বাড়ছে, এর ফলে আমাদের জলাভূমি, কৃষিভূমি, মৎস্য ও জলজ উদ্ভিদ এবং অন্যান্য সম্পদ হুমকির মুখে পড়তে পারে।
1: কেন প্লাস্টিক পণ্যের ব্যবহার এত তীব্র হলো?
0: আমার মতে সহজলভ্য ও সস্তা হওয়ায় প্লাস্টিক পণ্যের জনপ্রিয়তা বেড়ে গেছে।
4: প্লাস্টিকের রিসাইকেল ও রিইউজের পরিমাণ না বাড়ায় এসব প্লাস্টিকের অধিকাংশই সরাসরি চলে যাচ্ছে পরিবেশে।
3: প্লাস্টিক পলিথিন দীর্ঘদিন প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থেকে মাটিতে সূর্যের আলো, পানি এবং অন্যান্য উপাদান প্রবেশে বাধা সৃষ্টি করছে,
4: মাটির উর্বরতা শক্তি হ্রাস করে, উপকারী ব্যাকটেরিয়া বিস্তারে বাধা সৃষ্টি করে, যার ফলে মাটির উর্বরতা শক্তি এবং ফসলের উৎপাদনের ক্ষমতা দিন দিন হ্রাস পেতে থাকে।
3: ব্যবহৃত প্লাস্টিক নদী, সাগর ও কৃষি জমিতে স্থান পায় এবং সেসব গলতে বা টুকরো হতে বহু বছর সময় লেগে যায়। এর ফলে মাটি ও পানির দূষণ অব্যাহত থাকছে।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি কেন আমাদের খাদ্যের গুণাগুণ নষ্ট হচ্ছে, এর সমাধান বলুন।
4: প্লাস্টিকের পণ্য ব্যবহার না করাই ভালো, যদি করা লাগে তবে তা ব্যবহারের পর রিসাইকেল ও রিইউজের পরিমাণ বাড়াতে হবে।
1: প্লাস্টিক পণ্য ব্যবহার না করে তার পরিবর্তে কি ব্যবহার করা হবে তার ব্যবস্থা বলুন।
3: এই যেমন ধরুন পাটের তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ এবং প্রয়োজনীয় অন্যান্য পণ্য উৎপাদন হতে পারে।
4: পাট যেমন স্বাস্থ্যকর শাক, তেমনি পাট থেকে তৈরি হয় মজবুত সুতা। পাট প্রাকৃতিক আঁশ এবং দামেও সস্তা।
2: ঠিক বলেছেন, ব্যবহারের দিক থেকে তুলার পরেই পাটের স্থান।
3: তাছাড়া পাট মজবুত ও টেকসই বলেও তা রিসাইকেল করা সম্ভব। পাটের তৈরি ব্যাগ দেখতে সুন্দর, আধুনিক ও মজবুত। এই ব্যাগ ব্যবহারে যেমন পকেটের পয়সা বাঁচবে তেমনি পরিবেশেরও সুরক্ষা হবে।
1: উজির সাহেব।
0: জি হুজুর।
1: আজ থেকে প্লাস্টিক পণ্য ব্যবহারে সবাইকে নিরুৎসাহিত করতে হবে।
0: জি হুজুর।
1: তার পরিবর্তে পাটের তৈরি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে হবে।
0: জি হুজুর, আমি আজই ব্যবস্থা নিচ্ছি।
1: কারণ উদ্ঘাটন এবং চমৎকার সমাধান বের করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নিজেদের ভালো চিন্তা করে আমরা সবাই প্লাস্টিক পণ্যের পরিবর্তে
5: পাটের তৈরি পণ্য ব্যবহার করব।
6: হ্যাঁ, নাটকের মধ্যে দিয়েও কিন্তু আমরা অনেক পরামর্শ পাই, মনে রাখতে হবে।
7: ওঠা লাগবে,
6: সময় কম, আমাকে উঠতে হবে।
7: তার আগে একটু জানাই দাও।
6: হ্যাঁ, একটু জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে আপনারা এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।
7: আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা।
8: চলো চলো যাই।

0: রুমি আজনবীর কণ্ঠে নজরুল সঙ্গীতটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান মালায় এখন শুনবেন খাল খননের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, রিজিয়া পারভিন ও সহশিল্পীবৃন্দ। গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: খাল খননের গানটি শুনলেন মনির খান, রিজিয়া পারভীন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবারও বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা আশুগঞ্জে 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 79%, সন্ধ্যে 6টায় 80%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:15 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shehnaz Parvin. Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 a.m. There are chances of temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km in west or northwest direction over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamunsingh, Dhaka, Faridpur, Madaripur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River pools in these areas have been west local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effective till 6 p.m. There are chances of temporary gusty wind with lightning adjoining with rain or thunder shower in many places of Chattogram Sylhet division and a few places of Rongpur, Rajshahi, Dhaka, Khulna and Borishal divisions. Heavy to very heavy rainfall may expected as elsewhere over the country. Day temperature may nearly unchanged all over the country and night temperature may decrease all over the country. Today the maximum temperature was recorded in Ashuganj 36.3 degrees Celsius and minimum was in Bandarban 24.3 degrees Celsius. Today the maximum temperature was recorded in Dhaka 34.4 degrees Celsius, minimum was 27.6 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 79%, at 6 p.m. 80%. Tomorrow the sun rises over Dhaka at 5:15 a.m. and sets at 6:50 p.m. That's all for weather in time.
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।
3: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। এবার জানিয়ে দেব FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, আজ 30/6/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে বর্ষাকালে গবাদি পশুর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ড. হোসেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02448132 থেকে 70 পর্যন্ত এবং 02448132 থেকে 79 পর্যন্ত নম্বরে প্রশ্ন করার জন্য সরাসরি ফোন করতে পারবেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি নাবিলা জামান। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সাল থেকে দেশে উচ্চশিক্ষার প্রসার, জ্ঞানচর্চা ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন। বাণীতে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নারায়ণগঞ্জে অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন। এতে বক্তারা দালালের খপ্পরে না পড়ে সরকারি নিয়ম নীতি এবং সঠিক প্রশিক্ষণ নিয়ে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার জন্য অভিবাসন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানান। এদিকে নিরাপদ অভিবাসনের মাধ্যমে টেকসই বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার আজ মানিকগঞ্জ সরকারি সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ, বৈধ কাগজপত্র প্রস্তুত এবং সরকারি নিয়মকানুন অনুসরণ করলে প্রতারণার ঝুঁকি কমে এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ বাড়ে। গাজীপুর সদর উপজেলায় গত অর্থ বছরের জাকাত তহবিলের আওতায় নির্বাচিত আবেদনকারীদের মাঝে আজ চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে এই চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি জাকাত তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদিকে মুন্সীগঞ্জের বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক আজ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে অনুদানের এসব চেক প্রদান করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মুন্সীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও বিভিন্ন গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে বৃক্ষরোপণ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। নরসিংদীর কৃষি বিপণন অধিদপ্তর আজ জেলার মাধবদী বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন ও মশলাসহ বিভিন্ন পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতির তথ্য সংগ্রহ করা হয়। বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক এবং ব্যবসায়িক পরিবেশ সন্তোষজনক বলে মত প্রকাশ করেন পর্যবেক্ষক দল। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:15 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6:50 মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: তুমি
4: ভালো আছো তো?
3: ভালো ছিলাম না, কারণ মেহমান আসবে আসবে করে আসছে না, আমার চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। তারপরে যাক, মেহমান পৌঁছেছেন, বর্ষা তো কাদামাটি ভেঙে আসতে হয়। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, ফোন ইন হবে, সেই ফোন ইন সম্পর্কে বলে নিই। প্রিয় শ্রোতা, বর্ষাকালে গবাদি পশুর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আমাদের আজকের আসরে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। তো এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-326-8 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-327 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি, প্রশ্ন করার জন্য 02-44-81-326-8 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-327 থেকে 79 পর্যন্ত নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন। আচ্ছা, তো অনুষ্ঠানটি তো আপনারা যেটা শুনছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে আর বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শুনতে পাচ্ছেন, তবে ফেসবুকে কিন্তু আজকে যাচ্ছে না। এছাড়াও এখনই যারা আমরা আপনারা যারা টেলিফোন করতে চান, আপনারা যে নাম্বারগুলো বললাম সে বিষয়ে আপনারা কথা বলবেন। তো আপনি শুরু করতে পারেন ভাই, বর্ষাকালে গবাদি পশুর যত্ন খাদ্য ব্যবস্থাপনা ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, শুরু করেন আপনি।
5: ধন্যবাদ। আসলে বর্ষাকালে গবাদি পশুর যত্ন খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো বাংলাদেশে আসলে চারণভূমির পরিমাণ অত্যন্ত কম থাকার ফলে চারণভূমিতে গবাদি পশু চরে সামান্য পরিমাণে কাঁচা ঘাস খেতে পারে। অপরদিকে কৃষক ভাইরা ফসলের জমিতে ঘাস চাষ করেও গরুকে খাওয়াতে তেমন একটা আগ্রহ প্রকাশ করে না। আবার বাংলাদেশের গম ও ডাল জাতীয় ফসলের উৎপাদন ও মোটেও আশানুরূপ নয়, ফলে গমের কিংবা ডালের ভুষি উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম হয়ে থাকে। তবে আট জাতীয় খাদ্য যেমন খড় ও দেশি ঘাস সেই তুলনায় বেশি পরিমাণে উৎপাদিত হলেও কৃষক দেশে প্রতি বছরে বন্যাতে প্রচুর পরিমাণ গোখাদ্য বিভিন্নভাবে বিনষ্ট হয়। ধান কাটার সময় কিছু এলাকায় কৃষক ভাইয়েরা ধান গাছের 6-8 ইঞ্চি উপরে না কেটে প্রায় 1-1.5 ফুট উঁচু থেকে কাটে, ফলে খড়ের উৎপাদনও স্বভাবত কম হয়ে যায়। তাই বর্ষাকালে ভিজা খড় ও কাঁচা ঘাস সংগ্রহ সংরক্ষণ পদ্ধতির উপর কৃষক ভাইদের সম্যক জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। তাছাড়া বর্ষাকালে যেহেতু অনেক সময় সারাদিন বৃষ্টি থাকে, অতি বৃষ্টিতে নিচু এলাকা ডুবে যায়, হঠাৎ করে বন্যা দেখা যায়, যার ফলে বর্ষাকালে গবাদি পশুর বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি।
3: তারপরে আপনি বলে যেতে থাকেন কি কি আমাদের কাজ করতে হবে।
5: হ্যাঁ, বর্ষাকালে খাদ্য ব্যবস্থাপনার প্রতি বেশি জরুরি নজর দেওয়া দরকার, কারণ হলো গবাদি পশু যখন এই যে পানি বেড়ে যায়, হঠাৎ করে বন্যা হয়, তখন দেখা যাচ্ছে যে গবাদি পশুর খাদ্য সংকটটাই বেশি হয়, যেটা মানুষ হয়তো বলতে পারে যে তার খাবার নাই, কিন্তু গবাদি পশু বলতে পারে না। সেই জন্য বর্ষাকালে কিছু টেকনোলজি আছে যে ভিজা খড় সংরক্ষণ করা। আমাদের দেশে গরুর প্রধান খাদ্য হইল খড়, বর্ষাকালে ইরি বড় আউশ ধানের খড় বেশিরভাগ ভিজে পচে নষ্ট হয়ে যায়। এই পচনশীল খড় বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করা হলে দেশে গোখাদ্যের চাহিদা অনেকটা পূরণ হতে পারে। এছাড়া ইউরিয়ার সাহায্য খড় প্রক্রিয়াজাত করে সেটা সংরক্ষণ করা যায়। আমরা কিন্তু কাঁচা ঘাস যখন ভুট্টার তৈরি হয়, প্রচুর ভুট্টা হয়, অথবা আমাদের যে নেপিয়ার পাকচং এই সমস্ত ঘাস যখন হয়,
4: তখন আমরা ওই সময় ঘাসগুলোকে সাইলেজ তৈরি করে যদি মাটির নিচে পুঁতে রাখি অথবা ড্রাম সাইলেজ করে আমরা সংরক্ষণ করি, তাইলে বর্ষাকালে কিন্তু এই খাদ্যগুলা বের করে গবাদি পশুকে খাওয়ানো সম্ভব।
6: মেহমান ভাই, এ কিভাবে প্রক্রিয়াজাত করবো, এই পদ্ধতিগুলো কিভাবে?
4: হ্যাঁ, এটা আমরা প্রক্রিয়াজাত করতে পারি। যেমন সাধারণত যে আমরা ভিজা খড় সংরক্ষণের প্রক্রিয়াজাত করার জন্য যে 100 কেজি খড়ের জন্য 1.5 থেকে 2 কেজি ইউরিয়া সার দরকার, এবং এই 100 কেজি খড় 1.5 থেকে 2 কেজি ইউরিয়া পানির সাথে মিক্স করে আমরা যদি খড় সংরক্ষণ করি, তাহলে কিন্তু এই খড় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে এবং গবাদি পশুর নিউট্রিশন পুষ্টি চাহিদা পূরণ করা।
3: সাধারণত
4: খড় আসলে সংরক্ষণ করার জন্য যদি 100 কেজি শুকনো খড়ের সাথে 1.5 থেকে 2 কেজি ইউরিয়া সার, এবং এই ইউরিয়া সারটা যদি আমরা পানির সাথে মিক্স করে গবাদি খড়ের সাথে মিক্স করে এটা পলিথিন দিয়ে এয়ার টাইট করে রেখে দিতে হবে, এভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত গবাদি পশুকে আমরা
3: ওই খড় খাওয়াতে
4: পারি, বর্ষাকালে এই শুকনো খড় বের করে খাওয়াতে পারি।
3: আর কিছু কমা নাকি?
4: এছাড়া প্রক্রিয়াজাত খড় খাওয়ানোর নিয়ম, 7 থেকে 10 দিন পর গাদা থেকে বের করে বের করার পর কিছুক্ষণ ছায়াযুক্ত স্থানে রেখে তারপর খাওয়াতে হবে, এর ফলে গাদায় উৎপাদিত অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যায়। এই খড়ের সাথে শতকরা 40% হারে সাধারণত শুকনা খড় মিশিয়ে খাওয়ালে অ্যামোনিয়া জনিত কোনো বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ খড় আমরা এমনভাবে রাখতে হবে যাতে ওখানে কোনো প্রকার বিষাক্ত গ্যাস তৈরি না হয়। হ্যাঁ, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এইসব খড়ের গাদা, অর্থাৎ আমরা যে পাড়া বলি অনেক এলাকায়, প্রয়োজনে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনের সময় গরুকে খাওয়ানো যায়। ভিজা খড় সংরক্ষণের ক্ষেত্রে যদি খড়ে বেশি পানি থাকে তবে কিছুক্ষণ উঁচু জায়গায় রাখলে পানি কমে যাবে, অর্থাৎ ঝরে যাবে, অথবা এই খড়ের সাথে স্তরে স্তরে শুকনো খড় মিশানো যেতে পারে। অর্থাৎ কিছু ভিজা খড়ের সাথে শুকনো খড় মিক্স করে আমরা যদি গবাদি পশু খাওয়াতে পারি। খড়ে গাদা ঢাকার জন্য ছেঁড়া বা ফাটা পলিথিন ব্যবহার করা যাবে না।
3: আচ্ছা, আমরা একটু শুনে নিই, আমাদের সঙ্গে বোধ হয় শ্রোতা বন্ধুরা রয়েছেন টেলিফোনে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো,
7: আমি
3: জানি আপনি আমাদের খুব নিয়মিত
7: আমার দুইটা গাভি গরু, বুঝছেন?
3: হ্যাঁ, শুনছি বলে যান।
7: আমি বাড়িতে রাখি, লালন পালন করি, এখন প্রচুর মশা, বুঝছেন? এখন এগুলাতে কি করতে হবে একটু বলবেন।
3: আপনার গরুর কে, মানে আপনার গরু আছে এবং সেই গরুর কে মশা
7: কামড়াচ্ছে? গাদি গরু, বুঝছেন?
3: ও আচ্ছা আচ্ছা,
7: এখন প্রচুর মশা, বুঝছেন?
3: ও
7: এখন এই মশার কামড়ে কোনো ক্ষতি হবে কিনা?
3: হ্যাঁ,
4: ধন্যবাদ। সন্দীপ থেকে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, আসলে ওনার দুইটা গরু আছে, সেই গরুর মশার উপদ্রব। আসলে এই মশার উপদ্রব কিন্তু বর্ষাকালে আরো বেশি হয়, সেই জন্যেই এখন মশার উপদ্রব থেকে রক্ষা করার জন্য যদি আমরা বিভিন্ন ধরনের মশারি পাওয়া যায় গবাদি পশুর জন্য, মশারি পাওয়া যায় সেটা বড় আকারের মশারি আমরা ব্যবহার করতে পারি। মশারি ব্যবহার করা সবচেয়ে উত্তম এবং সেটা মশার হাত থেকে গবাদি পশু, সাধারণত মানুষও কিন্তু মশারি ইউজ করে,
3: আমরা তো মশারি ইউজ করি। আর একটা অতিথি ভাই, আরেকটা হচ্ছে যে যারা বড় খামার করেছে তারা কিন্তু ওই ঘরের মধ্যে নেট দিয়ে দেয়, ওই সিকুর নেট দিয়ে দেয়, মশারির নেট দিয়ে দেয়, যাতে আর মশা ঢুকতে না পারে,
6: জানালার মধ্যে নেট দিয়ে দেয়।
4: হ্যাঁ, এটা হলে সবচেয়ে উত্তম হয়, একবারে তৈরি করে দেওয়া যায়, এবং কিছু কিছু নেট আছে জানালার মতো খোল মারে যায়, মাঝে মাঝে বন্ধ করে দেওয়া যায়।
6: আচ্ছা মেহমান ভাই, যে বর্ষাকালে কাঁচা গাছ কিভাবে সংরক্ষণ করুন?
4: বর্ষাকালে কাঁচা গাছ সংরক্ষণ করার জন্য যে আমরা আসলে যেটা বলে থাকি যে আমাদের দেশে বর্ষাকালে আসলে কাঁচা ঘাস সংরক্ষণ খুবই দরকার হয়। সাধারণত 100 কেজি কাঁচা ঘাসের সাথে যদি আমরা 3 থেকে 4 কেজি চিটাগুড়, এই যে মোলাসেস বা চিটাগুড়ে সম পরিমাণ পানি, শুকনো খড় ও পলিথিন, এই তিনটা জিনিস আমরা একসাথে মিশিয়ে আমরা যদি 100 ঘনফুটের মাটির ঘর তো তৈরি করে আড়াই থেকে তিন মেট্রিক টন ঘাস সংরক্ষণ করা যায়। অর্থাৎ আমরা একশো ঘনফুটের আড়াই থেকে তিন মেট্রিক টন ঘাস সংরক্ষণ করা যায় একশো ঘনফুটের গর্তের মধ্যে। এটা আমরা বলি যে এভাবে সাইলেজ সংরক্ষণ করা হয়ে থাকে। এই সাইলেজটা সংরক্ষণ করলে তাহলে আমরা কিন্তু বর্ষাকালে বের করে
6: কাঁচা ঘাস সংরক্ষণ করে রাখতে পারবো।
8: মাস্টার ভাই, ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দাও দেখিনি।
3: ফোনের নম্বর তো বারবার বলে দিচ্ছি, সেটাও তবু শ্রোতা ভাই বোনেরা আপনারা আমাদের ফোন নম্বরটি লিখে নিন। আজকের বিষয় কিন্তু বর্ষাকালে গবাদি পশুর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা। আর আমাদের আজকের মেহমান প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। আচ্ছা, ফোন নম্বরটা আবার বলে দিচ্ছি, 0244-8132-6-8-7 শূন্য পর্যন্ত, এবং 0244-8132-7-7-7-9 পর্যন্ত নম্বর। আমি আবারও বলছি টেলিফোন নম্বরটা, 0244-8132-6-8-7 শূন্য পর্যন্ত, এবং 0244-8132-7-7-7-9 পর্যন্ত নম্বরে আপনারা টেলিফোন করতে পারেন। হ্যাঁ, আমাদের আজকের মেহমান ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, আপনি এখনও বলতে পারেন।
4: যেটা আমি বলছিলাম, আসলে শীতকালে এই বর্ষাকালে আমাদের গবাদি পশুকে কাঁচা ঘাস কীভাবে সংরক্ষণ, সাধারণত সাইলেজ তৈরি করে ঘাস সংরক্ষণ করা যায়, এবং সেই ক্ষেত্রে সাইলেজ প্রস্তুত করার কিছু নিয়মাবলী আছে। সাধারণত প্রথমে পানি জমে না এমন একটা উঁচু স্থান নির্বাচন করতে হবে। এটা বর্ষার আগেই করতে হবে। সেখানে এমনভাবে একটি গর্ত খুঁড়তে হবে যাতে গর্তের নিচে অংশে নিচের অংশ পাতিলের তলার মতো অথবা ইংরেজি বর্ণমালা ইউ এর মতো আকৃতির হয়, যাতে সেখানে কোনো অংশই কোনো কৈনিক অংশ না থাকে। তাহলে কৈনিক অংশ থাকলে সেখানে বাতাস ঢুকে থাকবে। এরপর গর্তের মাটিতে পুরো করে শুকনো খড় বিছিয়ে দিতে হবে, ওই গর্তের মধ্যে শুকনো খড় বিছিয়ে দিতে হবে। এবার গর্তের পরতে পরতে সবুজ ঘাস সংরক্ষণ করে বিছিয়ে দিতে হবে। সাধারণত প্রতি পরতে 300 কেজি সবুজ ঘাস ও 15 কেজি শুকনা খড় থাকবে, এই রেশিও মেনটেন করতে হবে।
3: আচ্ছা, আমি একটু টেলিফোনে কেউ আছেন আমাদের কোনো বন্ধু, আমরা শুনে নি। হ্যালো, কে আছেন আমাদের সাথে, নাম বলুন এবং কোথেকে বলছেন?
9: ওয়ালাইকুম আসসালাম, আমি ইসলাম বলছি বিয়াং থেকে চট্টগ্রাম জেলা।
3: আচ্ছা, চট্টগ্রাম থেকে কে বলছেন?
9: রবিউল ইসলাম বলছি।
3: হ্যাঁ রবিউল ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি বলেন কোনো প্রশ্ন থাকলে।
9: জি জি, আমার দুটো গবাদি পশু আছে, তিনটে আছে, তবে তিনটাতে মনে হয় লাম্পি, অতিরিক্ত লাম্পি দেখা যাচ্ছে, এটার করণীয় কি, আসলে কি প্রতিষেধকটা কি হবে?
3: আচ্ছা, আপনার গরু রয়েছে তিনটি এবং তাদের লাম্পি অনেক বেশি হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, প্রতিকার আপনি জানতে চাইছেন। আচ্ছা, আপনাদের সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি বলুন আপনার।
4: হ্যাঁ, ধন্যবাদ। রবিউল ইসলাম চট্টগ্রাম থেকে জানতে এসেছেন, ওনার তিনটি গবাদি পশু আছে এবং সেটার লাম্পি স্কিন ডিজিজ LSD বলি আমরা, এই LSD থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে। সাধারণত LSD এটা কিন্তু রিসেন্টলি সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, কিন্তু এর আগে এই LSD ছিল না। তবে আশার কথা হলো বাংলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, আমরা মহাখালীতে আমাদের যে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান আছে, ওই প্রাণী সম্পদ অধিদপ্তর LSD ভ্যাকসিন তৈরি করছে এবং মাঠ পর্যায়ে সরবরাহ করা নিয়মিত
3: সংগ্রহ।
4: হ্যাঁ, আপনারা আমি বলবো খামারি ভাইদেরকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে LSD ভ্যাকসিনটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। আর যদি রোগ হয়ে যায় LSD, তখন যে গরু গবাদি পশু আক্রান্ত হবে, এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, এক গবাদি পশু থেকে অন্য গবাদি পশুতে হতে পারে, সেই জন্য গবাদি পশুকে আলাদা করে রাখতে হবে এবং অতি দ্রুত নিকটস্থ ভেটেনারি সার্জন, প্রাণী কর্ম যে ভেটেনারি সার্জন আছে তার সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট দিতে হবে।
3: আচ্ছা, কেউ রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, আচ্ছা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আপনি শুরু করতে পারেন।
10: আচ্ছা ভাই, জানো যে সাইলেজ প্রস্তুতি এই পদ্ধতিটা
3: বলতেছিলেন আপনি, যে ভালো করে
4: যে গর্ত করার পরে পরতে পরতে পরিমাণ মতো ছিটা গুড় দিতে হবে, পানিতে গুলে ঘাসের উপর ছিটি দিতে হবে।
3: ও, পরতে পরতে দিতে হবে?
4: হ্যাঁ, এটা হলো যে সাধারণত 9-12 কেজি ছিটা গুড়, 8-10 কেজি পানি, 100 কেজি খড়ের সাথে। এটা কিন্তু 100 কেজি খড়ের সাথে এটা পরতে পরতে মিশিয়ে দিতে হবে,
6: মাপ মতো
4: এই রেশিও মেনটেন করে দিতে হবে। মাঝে মাঝে ঘাসের স্তরের উপর পা দিয়ে চাপ দিতে হবে যাতে ভিতরে বাতাস না থাকতে
10: পারে,
4: এই জন্য গর্তটা বলছে যে ইউ আকৃতির করতে, যাতে কোনো কোনা থাকে না পানি, যাতে বাতাস না থাকে,
3: বাতাস না থাকে।
4: সেজন্য ঘাসের পানির পরিমাণ বেশি হলে স্তরের মাঝে শুকনো খড় দিতে হবে, ফলে খড় অতিরিক্ত পানি শুষে নিবে। এখানে শুকনো খড় দেওয়া হচ্ছে যাতে ঘাসের মধ্যে যদি অনেক সময় ঘাসের কিছু পানি থাকে, এই পানিগুলা যাতে শুকনো খড় চুষে নিয়ে যেতে পারে, যাতে পানি কম থাকে। পাশে পানি যদি বেশি থাকে তাহলে কিন্তু এটা পচে যাবার সম্ভাবনা খুব বেশি থাকে। এভাবে স্তরে স্তরে ঘাস সাজিয়ে মাটির উপরে কোমর সমান উঁচু করতে হবে, গর্তের মধ্যে কোমর সমান উঁচু করে সবশেষে শুকনো খড় দিয়ে পুরো করে আস্তরণ দ্বারা পলিথিন দ্বারা পলিথিন দিয়ে দিতে হবে, যাতে ঘাসের মধ্যে ওই গর্তের মধ্যে কোনো প্রকার পানি না ঢুকতে
6: পারে।
4: অর্থাৎ ভালোভাবে চেপে পলিথিন দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে, যাতে কোনো প্রকার বাতাস অথবা পানি প্রবেশ করতে না পারে, এবং এটার উপরে পরে মাটি চাপা দিয়ে রাখতে হবে। বন্যা হলো ওই ওটা যদি পানি সরে গেলে তখন কিন্তু ওইটাও বের করে কিন্তু ওখানে পানি প্রবেশ করবে না। তবে এখানে লক্ষণীয় যে এই ঘাসের গাদা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। কিছুদিন পর ঘাসের রং বিবর্ণ হলো তা খাওয়ানোর উপযোগী থাকে। চিটাগুড় পাতলা হলে পরিমাণে বাড়িয়ে পানি কম করে মিশাতে হবে। আমরা কিন্তু অনেক সময় চিটাগুড় কিছু ঘন পাওয়া যায়, কিছু পাতলা পাওয়া যায়, তো যদি ঘন হয় তার সাথে পানি একটু বাড়িয়ে দিয়ে এটাকে এমন ভাবে মিশাতে হবে যাতে এটা পাতলা। তবে সাইলেজে তৈরির জন্য আমরা সবচেয়ে বেশি যে ঘাসটা খুবই উপযোগী সেটা হলো ভুট্টার গাছ, যে ভুট্টা যে মোসা হয়, মোসা হওয়ার আগে অথবা মোসা হওয়ার পরে, মোসা সংগ্রহ করার পরে আমরা সেই গাছ আমরা সংগ্রহ করে বর্ষাকালে ভুট্টা সংগ্রহ করার পর ভুট্টার গাছ শুকিয়ে দা দিয়ে ছোট ছোট টুকরা করে বস্তায় বেঁধে রেখে দিলে বর্ষা বা বন্যার সময় আপদকালে গরুকে খাওয়ানো যায়। এটা হলো সাইলেজও তৈরি করা না, এটা হলো যে ওই যে আদা শুকনা যে ভুট্টার গাছ মোসা কপটা নিয়ে নেওয়ার পরে যেটা থাকে সেটাকে সংরক্ষণ করেও কিন্তু আমরা বর্ষাকালে খাওয়াতে পারি।
10: আচ্ছা ম্যাম, এই শুকনা খড় এটা কিভাবে আমরা সংরক্ষণ করব?
4: শুকনো খড় সংরক্ষণ করতে গেলে আমাদের দেশে সাধারণত যেটা যে পাড়া তৈরি করে সংরক্ষণ করে, পাড়া তৈরি করে রাখলে, যেহেতু অনেক খড় একসাথে পাড়াতে চাপ দিয়ে তৈরি করে রাখা হয়, সেখানে বাতাস ঢুকতে পারে না, উপরের কিছু অংশ ভিজে যায়, সেটাও কিন্তু যদি পলিথিন দিয়ে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই শুকনো খড় কিন্তু আমরা বর্ষাকালে বের করে গবাদি পশুকে খাওয়াতে পারি।
3: আচ্ছা, একটা ফোন আছে দেখছি, আমি একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো কে আছেন আমাদের সাথে? হ্যালো কে আছেন আমাদের সাথে? আপনি কে বলছেন, কোথেকে বলছেন?
11: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম ভাই।
11: হারুন ভাই, আপনার সাথিয়াপুরা মাস্টার ভাই সবাই ভালো আছে?
3: জি ভালো আছি, ভালো আছি।
11: আমি মোহাম্মদ লুৎফা জোদ্দার বড়খোলা পাংশা থেকে।
3: জি জি জি।
11: আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমার দুই চার গরু আছে বাসের ভাইয়া।
3: আচ্ছা,
11: গরুরে যে আপনার লেগে ফোট ফোট ধরনের কি এইটা লেগে আন বেশি আসছে, সে ঔষধ খেলাম তা তো সারে না, এখন কি করলে ভালো হয়? আর হাজি মোহাম্মদ মিন্টু খোকন আমরা সবাই শুনতেছি, কি করলে ভালো হয় একটু সার দিন বলো আর বলছেন।
3: হ্যাঁ, আপনি সারি বলবেন এবং
11: আপনারা লাগাইনি ঘাস আছে বলছেন, এইটা লেগে খেরের সাথে এলে দিলি এলে পিতা গুড় দিলি বলে ভালো খায়, তাহলে ভালো হয় নাকি এইটা একটু বলবেন না?
3: এইটাই তো ভাই, আপনারা শুনতে থাকেন, আপনারা শুনতে থাকেন এই কথাগুলোই কিন্তু স্যার বলছেন আপনাদেরকে জানানোর জন্য, যে কি কি খাওয়ানো যেতে পারে যদি বর্ষাকালে আমাদের গবাদি পশুরে যত্ন এবং কিভাবে খাওয়ানো যেতে পারে এটাই বলছেন। আপনারা সবাই শুনতে থাকুন, এর মধ্যে আপনাদের জবাব পেয়ে যাবেন। হ্যাঁ বলেন।
8: আচ্ছা, ওই যে ভুসি আছে কুড়া আছে তাই না মেহমান ভাই?

0: আমরা এই আপৎকালীন সময় অর্থাৎ বর্ষার সময় বা বন্যার সময় ভুসি কুড়া সংরক্ষণ করেও রাখতে পারি?
1: মাস্টার ভাই, আরেকটা ফোন আসছে।
2: আরে ফোন আসছে। হ্যালো হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন?
3: হ্যালো জি, আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
3: আমি বলছি ময়মনসিংহ থেকে, আপ বকুরছেন জি?
2: ময়মনসিংহ থেকে বলছেন, কে বলছেন?
3: আচ্ছা
2: ঠিক আছে, আপনি আপনি শুনতে থাকেন, স্যার বলছেন, আপনার জবাব দেবেন। হ্যালো হ্যালো, আপনারা শুনছেন আমাদের, আপনারা বর্ষাকালে গবাদি পশুর যত্ন এবং খাদ্য ব্যবস্থাপনা নিয়ে শুনছেন, আর আমাদের আজকের মেম্বার ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। হ্যাঁ হ্যালো, কে হ্যালো, কে বলছেন?
4: মোহাম্মদ রাফিদ হাসান, ঢাকা থেকে।
2: হ্যাঁ রাফিদ, রাফিদ আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন।
4: জি, আপনারা সবাই ভালো আছেন?
5: হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি।
4: আচ্ছা, আমার প্রশ্ন ছিল, ছাত্র খড় নিয়ে বলছিলেন, তো যেটা ফার্মেন্টেড খড় যেটা যেটা ইউরিয়া মেশানো হয়, তো আমার প্রশ্ন ছিল যে এইটা কি আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি নাকি শুধু বর্ষাকালের জন্যই এটা প্রযোজ্য? এটাই আমার প্রশ্ন ছিল মূলত।
2: খুব সুন্দর।
4: আরেকটি প্রশ্ন আছে, জি জি জি, আরেকটি প্রশ্ন, বর্ষাকালে যে বৃষ্টির পানি যে সরাসরি নামে, সেটা কি আমরা সরাসরি গরুকে খাওয়াতে পারবো নাকি এটা ফুটিয়ে তাকে খাওয়াতে হবে গরুকে? এটাই আমার প্রশ্ন ছিল।
2: ও খুব সুন্দর
5: সুন্দর প্রশ্ন,
2: রাফিদ সবসময় খুব ভালো প্রশ্ন করেন। হ্যাঁ স্যার, আপনি বলতে পারেন।
0: ধন্যবাদ। আসলে ওই যে লুৎফর জোয়ারদার পাংশা থেকে জানতে চেয়েছেন যে ওনার এড়ে গরু আছে এবং এই গরুতে ওই যে ফুটফুট ধরনের কিছু দেখা যাচ্ছে চামড়ার মধ্যে। আসলে এটা আমি যেটা মনে হচ্ছে যে এটা এটা সাধারণত লাম্পি স্কিন ডিজিজ, LSD-র কথা যেটা বলছিলাম সেটা হয়ে থাকে। সেই জন্যেই এটা রোগ হওয়ার আগে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিলে এই রোগ হবে না, এবং যদি রোগাক্রান্ত হয়ে যায় তাহলে নিকটস্থ উপজেলা পানি সম্পদ দপ্তরে ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করে চিকিৎসা করিয়ে নিতে হবে। ময়মনসিংহ থেকে আবুবকর সিদ্দিক জানতে চেয়েছেন, ওনার LSD হয়েছে এবং ট্রিটমেন্টও করিয়েছেন, কিন্তু এখন ঘাস কম খায়, কী করণীয়? আসলে গবাদি পশু রোগ হলে একটা সাধারণত স্ট্রেস পড়ে, গবাদি পশু তখন প্রথম অবস্থা খেতে চায় না, তো সেটা আস্তে আস্তে কিন্তু কাঁচা ঘাস বা যে ঘাস খেতে চায় সে যদি সরবরাহ করা হয় তাহলে আস্তে আস্তে তার খাবার রুচি বাড়বে এবং গবাদি পশুর আস্তে আস্তে খাবার বাড়বে এবং খেতে থাকতে পারবে। মোহাম্মদ রাফিদ হাসান খুব সুন্দর দুটি প্রশ্ন করেছেন ঢাকা থেকে, যে ফার্মেন্টেড খড় বা আমরা ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খড় কি সারা বছর করা যাবে নাকি শুধু বর্ষাকালে? আসলে ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খড় সাধারণত তৈরি করার পরে আমরা বলি 3 দিনের মধ্যে খাওয়ানো, তবে কাঁচা খড় যেটা ইউরিয়া দিয়া তৈরি করা সেটা সারা বছরই খাওয়ানো যায়, তবে ইউরিয়া মোলাসেস স্ট্র যে খড়টা তৈরি করা হয় যেটা শুকনো খড় সেটা হলো যে আমার 3 দিনের মধ্যেই কিন্তু খাওয়াতে হবে। আরেকটি প্রশ্ন হলো যে বৃষ্টির পানি যদি বর্ষাকালে হয় এই বৃষ্টির পানি সরাসরি খাওয়াবো নাকি ফুটন্ত পানি ফুটন্ত করে বা গরম করে খাওয়াতে হবে? বৃষ্টির পানি খুবই নিরাপদ। বৃষ্টির পানি যদি আমি জীবাণুমুক্ত কোনো পাত্রে সংরক্ষণ করি এবং সরাসরি যদি সংরক্ষণ করি তাহলে এই বৃষ্টির পানি সরাসরি খাওয়ানো নিরাপদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: আচ্ছা, যে সবশেষে যদি কোনো পরামর্শ থাকে, আমাদের সময় তো প্রায় শেষ, আপনি বলতে পারেন।
0: সবশেষে যেটা আমাদের যেটা প্রশ্ন করেছেন যে ভুসি কুড়া সংরক্ষণ করা যায় কিনা, এটা সাধারণত বর্ষাকালে ভুসি এবং চালের কুড়া বস্তার মুখ ভালো করে বেঁধে ঘরের মাচার উপরে রাখতে হবে। দানাদার খাদ্যের বস্তা এখনো মাটিতে রাখা যাবে না, অবশ্যই মাচার উপরে শুষ্ক স্থানে রাখতে হবে, তা না হলে এতে ছত্রাক জন্মাবে। এ জাতীয় খাদ্য খেলে গবাদি পশু বিষক্রিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি পরিশেষে বলবো, গবাদি পশুকে খাদ্য প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সজাগ হতে হবে। গবাদি পশুর উৎপাদন ও দৈহিক ওজন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাদ্য যথারীতি সরবরাহ অত্যন্ত জরুরি। এছাড়া গর্ভবতী গাভীর জন্য পুষ্টিকর খাদ্য প্রদান নিশ্চিত করতে হবে। সর্বদা মনে রাখা প্রয়োজন, সুস্থ ও স্বাস্থ্যবান গবাদি পশু সহজেই পুষ্টিহীনতা, পেটের পীড়া ইত্যাদি রোগে আক্রান্ত হয় না। এই জন্য সবসময় স্বাস্থ্যসম্মতভাবে গোখাদ্য সংগ্রহ ও সংরক্ষণ অতীব গুরুত্বপূর্ণ।
2: খুব ভালো কথা, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচারক পানি সম্পদ অধিদপ্তর, ঢাকা। আপনি

0: সকালে গবাদি পশুর যত্ন খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদেরকে খুব সুন্দর করে সকলকে বোঝালেন শ্রোতা ভাই বোনদেরকে। এবং শ্রোতা ভাই বোনেরা আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেলিফোন করেছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার থেকে আজকের মতো বিদায় নেব। এই আসর তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি।
1: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, সালমা সুলতানা, নিশা শাহরিয়ার, মোহাম্মদ সাইমন রহমান এবং আমি নওশিন ফারহান নূর। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবাউদ্দিন, সুলাইমান হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, আরিফ বিল্লা, মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: সঙ্গে আছি আমি নিশাত শাহরিয়ার।
0: দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং গানটি সুর করেছেন আলী আকবর রূপু।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারের গানটি শিল্পী সামিনা চৌধুরী, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতে। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং গানটি সুর করেছেন শ ম খায়রুল ইসলাম।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারের গানটির গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, গানের সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামীম চৌধুরী, শিল্পী চম্পাবনী।

সৈনিক ভাইয়েরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। গানটির কথা লিখেছেন কাসেদুজ্জামান সেলিম এবং গানটি সুর করেছেন সুমন রেজা খান।

প্রিয় সৈনিক ভাইরা, দুর্বারে এবারে শোনাব নসীন তাবাসসুম স্মরণের কণ্ঠে গান। গানের কথা সাজিয়েছেন শাহানারা নার্গিস, সুর করেছেন আলাউদ্দিন বাবুল।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন, আর গানের কথা লিখেছেন ডক্টর সঞ্জয় চক্রবর্তী, গানটি সুর করেছেন রুহেল খন্দকার।

0: এই গানের সাথেই শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা,
1: আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ আইভরি কোস্ট নরওয়ের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত 11টায় খেলাটি শুরু হবে। রাত 3টায় নিউ ইয়র্কে ফ্রান্স সুইডেনের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ইকুয়েডরের একে অপরের মুখোমুখি হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে বিরতির পর কার্লো আনচেলত্তির কৌশলগত পরিবর্তনে বদলে যায় ম্যাচের চিত্র। ক্যাসিমিরোর সমতাসূচক গোলের পর যোগ করা সময় শেষ দিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোল, তাতে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হিউস্টনে শেষ 32-এর লড়াইয়ে জাপানকে 2-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম দিকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। 27 মিনিটে কর্নার থেকে আয়েশে ওয়েদার হেড অল্পের জন্য বাইরে চলে যায়। তবে 2 মিনিট পর এগিয়ে যায় জাপান। মাঝ মাঠে বল জিতে কাইসু সানো দুর্দান্ত গতিতে ক্যাসিমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল পাঠান দূরের কোণে। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল। গোল হজমের পর ব্রাজিল আক্রমণের গতি বাড়ালেও প্রথমার্ধ শেষ হয় জাপানের 1-0 ব্যবধানে লিডে। বিরতির পর লুকাস পাকেতার বদলে এন্ড্রিককে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন কার্লো আনচেলত্তি। 55 মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। গ্যাব্রিয়েলের নিখুঁত চিপ থেকে ক্যাসিমিরো শক্তিশালী হেডে বল জালে পাঠান। ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার 90তম ম্যাচে 10ম গোল। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় ব্রাজিল। শেষ 20 মিনিটে একের পর এক আক্রমণ চালিয়েও জাপানের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল। তবে যোগ করা সময় 60 মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি জাপান। প্রায় 100 মিনিটের লড়াই শেষে 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে নাটকীয় প্রত্যাবর্তনে শেষ 16 নিশ্চিত করে ব্রাজিল। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে গতকাল নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 গোলে পরাজিত করেছে। এছাড়া প্যারোগে টাইব্রেকারে জার্মানিকে এবং মরক্কো টাইব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করে শেষ 16 নিশ্চিত করেছে। গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামালপুর 3 ব্রাদার্স একাদশ সেমিফাইনাল উঠেছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে 3 ব্রাদার্স একাদশ নরসিংদী আব্দুল গফুর ফুটবল একাডেমিকে 1-0 গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। ইংল্যান্ডের ওভালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে বিনা উইকেটে 35 রান করেছে। আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে রাত 11:30 টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে। 5 জুলাই লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 ফাইনাল খেলার মধ্য দিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামবে। হারারিতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ইনিংস ও 85 রানে পরাজিত হয়েছে। আজ তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 185 রান করলে তারা এই পরাজয়ের সম্মুখীন হয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 140 ও 185, জিম্বাবুয়ে 410। আগামী 6 জুলাই একই ভেন্যুতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি বেলা 1:30 শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের অন্যান্য খেলোয়াড়রা হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে স্টোকস 122টি টেস্ট, 114টি ওয়ানডে এবং 43টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি 14টি সেঞ্চুরি, ওয়ানডেতে 5টি এবং বোলিংয়ে 74টি উইকেট লাভ করেন। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকার নির্ভর করে অনেকটাই আমাদের সচেতনতার উপর। নিজে ভালো থাকতে হলে আগে নিজের চারপাশটাকে ভালো রাখতে হবে, চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বুকে ধারণ করতে হবে। প্রিয় শ্রোতা, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান সুখী সংসার। জানিয়ে দিব যা যা থাকছে আমাদের আজকের আয়োজনে। প্রথমেই শুনবেন আলোচনা অনুষ্ঠান। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, থাকবে জনসংখ্যার গান এবং সবশেষে শুনবেন বেতার কার্টুন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল পরিবেশনায়। জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন পরিকল্পনা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, আর পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা খুবই জরুরি। হ্যাঁ প্রিয় শ্রোতা, এবারে আলোচনা অনুষ্ঠান শুনবেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে IUD, এই সম্পর্কে আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নুরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
2: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD, এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
3: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
2: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, এই দুটো কথা প্রায় শুনি, এটা কোন পদ্ধতিতে পড়ে?
3: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
2: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
3: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পাচ্ছেন। কিন্তু IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না, উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে ওনাকে, অথবা কোনো প্যারামেডিক্সের কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা, যদি ওটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
2: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহীতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক কি যোগ্যতার প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
3: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলেই এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে IUD-র জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে IUD-র জন্য সিলেক্ট করি না বা বলি না যে IUD তার নেওয়া যাবে।
2: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
3: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। ওনাকে অজ্ঞানও করতে হবে না, অবশ করতে হবে না, তবে ওনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, ওনাকে যদি আগে থেকে এটা না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন, এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
2: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন। তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো কি রয়েছে?
3: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং ওনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময়ে একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3-6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
2: আইইউডি দিলে সুবিধাটা কি?
3: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম যেটা উদ্দেশ্য সেটাই, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আর আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
2: তবে একটি প্রসঙ্গ যে এটা হারিয়ে গেল কোনা জরায়ুর ভিতরে বোঝবার উপায় কি?
3: এটি হারিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোনো জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়, এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরিই করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আইওডি দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশি দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি এটি সহজে আসে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে কারো কারো, খুব কম 10,000-20,000 একজনের হয় কি হয় না।
2: শেষে এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইউডি দেওয়া হলো এটা তো খুলে ফেলা যায়?
3: অবশ্যই।
2: এটা এত অস্থায়ী
3: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
2: তিনি যখন চাইবেন
3: তখন খুলে নিতে বাচ্চা নিতে পারেন।
2: জি, কিন্তু এই পদ্ধতির এটাই বিশেষ সুবিধা, তবে 10 বছর রাখা যায়। ডক্টর নূর নাহার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি ব্যবহারের সুবিধে এ নিয়ে অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
3: আপনাকেও ধন্যবাদ।
1: এতক্ষণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কে আলোচনা শুনলেন। সুপ্রিয় শ্রোতা, জনসংখ্যা বাড়ছে, যার প্রভাব পড়ছে আমাদের প্রাত্যহিক জীবনে। বাড়তি জনসংখ্যা খাদ্য, আবাসন, শিক্ষা, নাগরিক সুযোগ সুবিধা ও কর্মসংস্থান সুবিধাকে চাপের মধ্যে ফেলছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও প্রভাব পড়ছে অনেকখানি। সরকারের পাশাপাশি আমরা সবাই যদি এই বিষয়ে সচেতন হই তবেই জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব। শ্রোতা বন্ধুরা, এবারই শোনাবো জনসংখ্যার গান। শিল্পী ফরহান আজ খান, গানের কথা সাজিয়েছেন শায়কুল বাড়ি মামুন, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: জনসংখ্যার গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকা শুধু নিজেকে নিয়ে বা নিজের জন্য নয়, আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে, আমাদের ভালো রাখতে হবে প্রকৃতি ও পরিবেশকে, আর সেজন্য প্রয়োজন সৌহার্দ্য, সম্প্রীতি এবং সচেতনতা। প্রিয় শ্রোতা, আমরা আমাদের স্বপ্নগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি পরিকল্পনার মাধ্যমে, নিয়ন্ত্রিত জনসংখ্যা এবং পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুন্দর একটি আগামী উপহার দিতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, একটি সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারবো আমরা। প্রিয় শ্রোতা, সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য

বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান, আল কোরআন। এখন শুনবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: যাবতীয় সৃষ্ট জীব আল্লাহর পরিজন এবং সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যে তার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করে। মানুষের প্রতি যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। দুঃখের অবস্থায় আমার বান্দার বিরুদ্ধে তোমার কোনো কিছু লিপিবদ্ধ করো না। যে ব্যক্তি নিজে সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আল হাদিস
4: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আগামীকাল থেকে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। এবং বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে আজ রাত 11:00 আইভরি কোস্ট নরওয়ের এবং রাত 3:00 ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতীয় সংসদে আজ 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আগামীকাল 1 জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ পুনরায় শুরু হয়। স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠ ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। আরও শুনুন প্রতিবেদনে।
2: আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে
3: জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার বাজেটটি পাশ হয়।
2: নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক।
4: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
3: 1 জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হচ্ছে। এর আগে সোমবার কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল পাশ করে জাতীয় সংসদ। এর মধ্য দিয়ে কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়। মঙ্গলবার সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দের উপর ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন কয়েকজন সংসদ সদস্য। তবে অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব প্রস্তাবের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
2: আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে।
3: নতুন বাজেটকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রচেষ্টার প্রতিফলন এবারের বাজেটে দেখা গেছে।
5: বাজেটের ইতিবাচক জায়গা হলো যেই নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে ওনারা আসছেন, সেই নির্বাচনী ম্যানিফেস্টোর আঙ্গিকে বাজেট তৈরি করার একটা চেষ্টা ওনারা করছেন। সেকেন্ড যেটা, ব্যক্তি খাতের বিনিয়োগটাকে আনা। তো ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে বাজেটে বেশ কিছু তারা সেক্টরকে তারা প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে না। এইটার ক্ষেত্রে মানে এখন বাজেট তো বাজেটের কাজ করছে, বাকি কাজ বিষয়গুলোকে যদি সাথে করতে পারে তাহলে বিনিয়োগের কিছুটা ইতিবাচক ধারা আমরা দেখতে পারবো।
3: 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই বাজেটের মাধ্যমে নতুন অর্থ বছরে সরকারের উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্য বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: উল্লেখ্য, গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে আজ জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এ সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন প্রণয়নে জুয়া প্রতিরোধ বিল 2026 আনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেবিলে উত্থাপিত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তরে সংসদকে জানান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সংসদকে জানান, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বর্তমানে 10টি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আরও 6টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদের বৈঠক আগামী মঙ্গলবার বিকেল 3টায় আবার বসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক ধাক্কা মোকাবেলা, রপ্তানি সম্প্রসারণ এবং প্রবাসী আয় বাড়াতে নমনীয় ও বাজার নির্ধারিত বিনিময় হার ব্যবস্থা বহাল রাখা হবে। মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেন, আগামী 6 মাসেও সংকোচনমূলক মুদ্রানীতি বহাল থাকবে। তিনি বলেন, 2024 সালের জুলাইয়ে দেশে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 11.7% উঠেছিল। ধারাবাহিক কঠোর মুদ্রানীতির ফলে তা চলতি বছরের মে মাসে 9.4% নেমে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন। আগামীকাল থেকে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাবে। এতে একই দোকানে একাধিক কিউআর রাখার প্রয়োজন হবে না, গ্রাহকদেরও হবে না আলাদা আলাদা কিউআর খোঁজার ঝামেলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: একটি কিউআর কোড, আর সেটি স্ক্যান করলেই পরিশোধ করা যাবে কেনাকাটার বিল। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট, যে কোনো মাধ্যমে ব্যবহার করুন না কেন, আর আলাদা আলাদা কিউআর কোড নয়, একটি মাত্র কিউআর কোডের মাধ্যমেই সম্পন্ন হবে সব ধরনের ডিজিটাল লেনদেন। বাংলাদেশকে ধীরে ধীরে নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে নিতে 1 জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রম চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সব ব্যাংক ও MFS প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন নিশ্চিত হবে। ফলে একজন গ্রাহক বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেই একই কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন। বলছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
7: সবার জন্য এটা খুবই সহজলভ্য হবে, আগামী 1 তারিখ থেকে এটা কম্পালসারি সবার জন্য। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোন অপারেটর বা অন্য কোন কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না।
6: এতদিন বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা কিউআর ব্যবহার করতে হতো, এতে একই দোকানে একাধিক কিউআর কোড ঝুলিয়ে রাখতে হতো ব্যবসায়ীদের। নতুন ব্যবস্থায় সেই জটিলতা দূর হবে।
8: এখন একটা কিউআর এর মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের অ্যাপে ঢুকে ওই পেমেন্টটা করতে পারবেন। এখন আপনার ব্যাংক চুজ করতে হবে না।
9: আমরা মাল্টিপল পোর্টাল যদি আমাদের চেক করতে হয় সেক্ষেত্রে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট একটা পোর্টালে থ্রুতে আসলে এটা আমাদের সময়টা খুব বেঁচে যাবে এই জায়গায়।
6: বাংলাদেশ ব্যাংক বলছে বাংলা কিউআর এর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্যই লেনদেন হবে আরো সহজ, আর নগদবিহীন অর্থনীতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মানোয়ার। তার মৃত্যুতে দেশের শিল্প সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: দেশের চিত্রকলা ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তফা মনোয়ারকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3:30 শ্বশুর তোফায়েল উদ্দিন আহমেদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। সকাল থেকেই মুস্তফা মনোয়ারের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা 11:00 কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে শিক্ষক শিক্ষার্থী শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে চ্যানেলাই প্রাঙ্গণ হয়ে তার শেষ যাত্রা পৌঁছায় বনানী কবরস্থানে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা মনোয়ার। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 8:30 তিনি মারা যান। মুস্তফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: মুস্তফা মনোয়ারের জানাজায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মুস্তফা মনোয়ার শিল্পকলা ও সাহিত্য জগতের বহু ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষেধ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যতদিন আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিচ্ছে ততদিন আওয়ামী লীগ রিফর্মড বা অন্য যে কোনো নামে আসুক না কেন তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ এ তথ্য জানায়। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অকটেন 145 টাকা, পেট্রোল 140 টাকা, কেরোসিন 135 টাকা ও ডিজেল 115 টাকা রাখা হয়েছে। আগামীকাল থেকে এ মূল্য কার্যকর হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল উদযাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, জুলাই গণ অভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময় উপযোগী করার কোন বিকল্প নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব কিছু প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা এই বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বাড়তি সময় পাবেন। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, এই সময়সীমা বৃদ্ধির সুবিধাটি সেই সব প্রবাসী কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ 12 মাসেরও বেশি সময় আগে শেষ হয়ে গেছে এবং যারা কোনো প্রতিষ্ঠানে যোগদানের 6 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পাননি। মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, এই বাড়তি সময়ের মধ্যে নিয়ম ভঙ্গের বিষয়গুলো সংশোধন না করা হলে নির্ধারিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে কোনো পর্যায়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা ইরানের নেই। ইসমাইল বাঘাই আরও বলেন, হরমুজ প্রণালীতে মাইন অপসারণের জন্য কোনো বিদেশি সহায়তার প্রয়োজন নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের আটকে থাকা অর্থ বা তহবিলের বিষয়টি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার অগ্রগতি সঙ্গে সরাসরি জড়িত। বিশ্বকাপ ফিফা ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ আইভরি কোস্ট নরওয়ের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। রাত 3টায় নিউ ইয়র্কে ফ্রান্স সুইডেনের বিপক্ষে খেলতে নামবে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ইকুয়েডরের একে অপরের মুখোমুখি হবে। এদিকে গতকাল ব্রাজিল 2-1 গোলে জাপানকে পরাজিত করে শেষ 16-তে উন্নীত হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল, তবে বিরতির পর কার্লো আনচেলত্তির কৌশলগত পরিবর্তনে বদলে যায় ম্যাচের চিত্র। ক্যাসিমিরোর সমতাসূচক গোলের পর যোগ করা সময় শেষ দিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোল, তাতে জাপানের হৃদয় ভেঙে শেষ 16 নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হিউস্টনে শেষ 32-এর লড়াইয়ে জাপানকে 2-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম দিকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। 27 মিনিটে কর্নার থেকে আয়েশে ওয়েদার হেড অল্পের জন্য বাইরে চলে যায়, তবে 2 মিনিট পর এগিয়ে যায় জাপান। মাঝ মাঠে বল জিতে কাইসু সানো দুর্দান্ত গতিতে ক্যাসিমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল পাঠান দূরের কোণে। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল। গোল হজমের পর ব্রাজিল আক্রমণের গতি বাড়ালেও প্রথমার্ধ শেষ হয় জাপানের 1-0 ব্যবধানে লিডে। বিরতির পর লুকাস পাকেতার বদলে এন্ড্রিককে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন কার্লো আনচেলত্তি। 55 মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। গ্যাব্রিয়েলের নিখুঁত চিপ থেকে ক্যাসিমিরো শক্তিশালী হেডে বল জালে পাঠান। ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার 90তম ম্যাচে 10ম গোল। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় ব্রাজিল। শেষ 20 মিনিটে একের পর এক আক্রমণ চালিয়েও জাপানের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল, তবে যোগ করা সময় 60 মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি জাপান। প্রায় 100 মিনিটের লড়াই শেষে 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে নাটকীয় প্রত্যাবর্তনে শেষ 16 নিশ্চিত করে ব্রাজিল। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এছাড়া আজ সকালে অনুষ্ঠিত খেলায় প্যারাগুয়ে টাই ব্রেকারে জার্মানিকে এবং মরক্কো টাই ব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করে শেষ 16 নিশ্চিত করে। ক্রিকেট, হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ইনিংস ও 85 রানের ব্যবধানে পরাজিত হয়েছে। আজ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 185 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 140 ও 185, জিম্বাবুয়ে 410। সবশেষে আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাস। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আগামীকাল দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। এবং বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ রাত 11টায় আইভরি কোস্ট নরওয়ের এবং রাত 3টায় ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি এবিএম শাহিনুজ্জামান শিশির। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রত্যেকে যেন বছরে অন্তত একটি করে গাছ লাগায়। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্লোগানে একযোগে দেশের 29,000-এর বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী নিজ হাতে একটি নিম গাছের চারা রোপণ করেন এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীদের হাতে থাকবে, তাই তাদের দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে অনেক গাছ কেটে ফেলতে হয়েছে, ফলে বাতাস দূষিত হয়ে পড়েছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়বে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বড় হওয়ার সাথে সাথে গাছও বড় হবে, একসময় গাছ তাদের সেরা বন্ধু হয়ে উঠবে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার জন্য এ উদ্যোগকে তিনি জাতীয় দায়িত্ব হিসেবে তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অক্সিজেনের উৎস হিসাবে গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। একই সঙ্গে কাঠ, ফল, ছায়া এবং জীববৈচিত্র্য রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলার জন্য তিনি এই আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, একটি শিশুর হাতে একটি চারা তুলে দেওয়া মানে ভবিষ্যতের জন্য একটি সবুজ প্রতিশ্রুতি। তারেক রহমান বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। দেশের রাস্তাঘাট ও জনসমাগম স্থল পরিষ্কার রাখতে হবে। অন্য কেউ ময়লা ফেললে তাকে নিরুৎসাহিত করতে হবে। তিনি প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা শুধু গাছ লাগানো নয় বরং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। বাংলাদেশে প্রতি বছর বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, তবে প্রধানমন্ত্রী এবার বিষয়টিকে আরও ব্যক্তিগত ও দায়িত্বশীল পর্যায়ে নিয়ে গেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও জরুরি। সরকারি বিভিন্ন দপ্তরও এই উদ্যোগকে সমর্থন করছে। বন বিভাগ জানিয়েছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে চারা বিতরণের পরিকল্পনা করছে। স্থানীয় প্রশাসনও বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে, ফলে শিক্ষার্থীরা সহজেই গাছ লাগানোর সুযোগ পাবে। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রীর এই আহ্বান শুধু একটি বক্তব্য নয়, বরং জাতীয় কর্মসূচির সূচনা। শিক্ষার্থীদের হাতে গাছ লাগানোর দায়িত্ব তুলে দিয়ে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষার যুদ্ধে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাই আগামী দিনের বাংলাদেশ হবে আরও সবুজ, আরও প্রাণবন্ত, এটাই তাঁর প্রত্যাশা। এই পর্যালোচনায় এটা স্পষ্ট যে গাছ লাগানো এখন আর শুধু পরিবেশবিদদের বিষয় নয়, বরং প্রতিটি নাগরিকের দায়িত্ব। শিক্ষার্থীদের মাধ্যমে এ দায়িত্ব পালনের আহ্বান দেশের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও টেকসই করে তুলবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ তাই আগামী দিনের বাংলাদেশকে সবুজের আবরণে ঢেকে দেওয়ার এক বাস্তব প্রতিশ্রুতি হয়ে উঠেছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: বাংলাদেশ বেতার, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস ও FM 106 মেগাহার্সে, FM 102 মেগাহার্স ও FM 90 মেগাহার্সে।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন জানিত আহমেদ ছিলিক, সুর করেছেন মোহাম্মদ আল আমিন এবং গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: কাগজ কলম লইয়ে বসিয়াছি সত্য, আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পুত্র। কি যে লিখি ভাবিয়া না পাইরে, হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে।
1: সারাদিন ঘন ঘটা কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে, বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা, মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আষাঢ়ের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
1: বন্ধুরা, শুরুতে উচ্চারণ করা সুকুমার রায়ের কবিতার পংক্তিমালার কথাগুলো আজকের বাস্তবতায় হয়তো পুরোপুরি খাটে না, কারণ একদিকে প্রচণ্ড তাপদাহে পড়ছে ইউরোপ, অন্যদিকে বাংলাদেশও আষাঢ় মাসে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না।
0: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 21 জুন থেকে শুরু হওয়া এই তাপদাহে ইউরোপে 1300-এর অধিক জন মারা গেছেন।
1: জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মে গরম বেশি পড়ে, শীতকালে শীতও বেশি পড়ে, আবার বর্ষায় প্রয়োজনীয় বৃষ্টিপাত হয় না।
0: বৃষ্টি যেহেতু হচ্ছে না, সেহেতু বৃষ্টির কারণে ফুটবল খেলাও পণ্ড হচ্ছে না। বৃষ্টি অবশ্য ফুটবল খেলার জন্য অতটা অন্তরায় নয়। আমাদের দেশে তো ছেলেরা বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলতে বেশি আনন্দ পায়।
1: প্রিয় বন্ধুরা, ত্রিদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল 2026-এর গ্রুপ পর্বের 72টি ম্যাচ শেষ হয়েছে। এরই মাঝে শুরু হয়েছে শেষ 32-এর লড়াই।
0: 72টি ম্যাচ শেষে বিশ্বকাপে গ্রুপ পর্বে সেরা একাদশ বেছে নিয়েছে খেলাধুলার তথ্য উপাত্ত বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম অপটা অ্যানালিস্ট।
1: অপটা অ্যানালিস্টের মতে সেরা গোলকিপার হলেন কেপ ভার্দের ভোজিনিয়া, সেরা রাইট ব্যাক ঘানার মারভিন সেনায়া, আর সেরা সেন্টার ব্যাক দুজন কেপ ভার্দেই দিনেই বোহেস এর স্পেনের পাও কুবার্সি, সেরা লেফট ব্যাক জাপানের কেইতো নাকামুরা।
0: সেরা মিডফিল্ডের দুজন তারা হলেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টার ম্যাকেনি এবং মেক্সিকোর পেদ্রো ভিতে। রাইট উইং সেরা হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি, লেফট উইং এ সেরা হলেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, সেরা স্ট্রাইকারও হলেন দুজন, তারা হলেন নরওয়ের আর্লিং হল্যান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, বুঝতেই পারছেন বর্ষার বাড়িপাতের তীব্র তোর থাকুক বা না থাকুক, বিশ্বকাপের তোর কিন্তু প্রচণ্ড।
0: আর এই প্রচণ্ড ফুটবল তোড়ের মাঝেই আমরা হাজির হয়েছি একতোড়া বিস্ময়কর খবরের সংকলনে। বিশ্বের বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা, গ্রন্থনা করেছেন আফসানা আক্তার, উপস্থাপন করছেন জাহানারা বেগম।
2: ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের এক অদ্ভুত রীতি ছিল, প্রতি ম্যাচের কিক অফের ঠিক আগে ফ্রান্সের ডিফেন্ডার লরেন্ট ব্লাঙ্ক তাদের গোলরক্ষক ফ্যাবিয়ান ভার্টেসের চকচকে ন্যাড়া মাথায় একটি চুমু খেতেন। পুরো টুর্নামেন্টে তারা এই নিয়ম মেনে চলেন এবং সেবার ফ্রান্স প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ববি মুর এর এক অদ্ভুত জেদ ছিল। ড্রেসিংরুমে দলের অন্য সব খেলোয়াড় প্যান্ট বা শর্টস পরা শেষ না করা পর্যন্ত তিনি নিজের শর্টস পরতেন না। দল যদি কোনো কারণে তার এই নিয়মে বিঘ্ন ঘটাত, তবে তিনি শর্টস খুলে আবার নতুন করে পরতেন। বিশ্বকাপের ইতিহাসে 21 শতকের সবচেয়ে আলোচিত বিচিত্র বিষয়টি হল চ্যাম্পিয়নদের অভিশাপ। ১৯৯৮ সালের পর থেকে দেখা গেছে যে দলই বিশ্ব চ্যাম্পিয়ন হয় তার পরের বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন এবং ২০১৮ সালে জার্মানি সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে লজ্জাজনকভাবে ছিটকে গিয়েছিল। এই অদ্ভুত অভিশাপটি প্রথম ভাঙতে সক্ষম হয় ব্রাজিল এবং পরবর্তীতে 2022 সালে ফ্রান্স গ্রুপ পর্ব পার করে এই বৃত্ত থেকে বের হয়। ১৯৯৮ 1930 সালের প্রথম বিশ্বকাপে উরুগুয়ের ফুটবলার আলবার্টো সুপিসি এক বিচিত্র রেকর্ডের অংশ হন। তিনি একই সাথে উরুগুয়ে দলের খেলোয়াড়দের ট্রেনার এবং প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাত্র 31 বছর বয়সে একটি দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে তিনি বিশ্বকাপের ইতিহাসের সর্বকনিষ্ঠ কোচ হিসেবেও রেকর্ড বুকে নাম লেখান। বিশ্ব বিচিত্রা আজ এ পর্যন্তই।

0: শুনলেন বিশ্ববিচিত্রা। প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা পূর্বপুরুষদের জ্ঞান, বিশ্বাস, প্রথা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, শিল্পকলা, পুরনো দালানকোঠা, ঐতিহাসিক স্থান, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, রীতিনীতি, উৎসব, প্রাকৃতিক স্থান, এসবই একটি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য।
1: যে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য যত সমৃদ্ধ, সেই জাতি তত উন্নত। কেননা সাংস্কৃতিক ঐতিহ্য জাতিকে একতাবদ্ধ রাখতে সহায়তা করে। আর কথায় বলে, একথাই বল।
0: প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে, পর্বটি গ্রন্থনা করেছেন তাপসী মুনির, উপস্থাপন করছেন স্নিগ্ধা সোহানা হক।
2: বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক যে দেশে ভ্রমণ করেন সেই দেশটি হল ফ্রান্স। কারণ এ দেশেই রয়েছে বিশ্ববিখ্যাত এক নিদর্শন আইফেল টাওয়ার, আবার বিশ্বের বড় জাদুঘর রয়েছে এখানেই। ইউরোপের অন্যতম ধনী দেশ হল ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিসকে বলা হয় ভালোবাসার নগরী। একে বিশ্বের অন্যতম সংস্কৃতির রাজধানী বলা হয়ে থাকে। পশ্চিম ইউরোপের একটি প্রভাবশালী দেশ ফ্রান্স। এদেশেই রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় ভূখণ্ড। 1789 সালে দেশটিতে একটি বিখ্যাত বিপ্লব সংঘটিত হয়েছিল, ইতিহাসে যা ফরাসি বিপ্লব হিসেবে পরিচিত। রোমান সম্রাট জুলিয়াস সিজার একসময় এই ফ্রান্স দখল করেন। 1804 সালে বিশ্ববিখ্যাত বীর সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় এসে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং তার যুগকেই ফ্রান্সের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। এদেশের অধিকাংশ অধিবাসী খ্রিস্টান, রাষ্ট্রভাষা ফরাসি, আর মুদ্রা হল ইউরো। সাংস্কৃতিক ঐতিহ্যে বিখ্যাত একটি দেশ ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিসকে শিল্পকলার কেন্দ্র বলা যায়। লুভর মিউজিয়াম, এখানেই রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই বিশ্ববিখ্যাত ছবি মোনালিসা। প্যারিসের সেন নদীর ধারে গড়ে তোলা হয়েছে প্রায় 81 তলা ভবনের সমান এক বিশ্ববিখ্যাত লৌহ মিনার, যার উচ্চতা সহজেই সবার চোখে পড়ে। এ যেন স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন। সাহিত্যের দিক থেকেও ফ্রান্স গর্বের দাবিদার। বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো, যিনি লা মিজারেবল নামের একটি উপন্যাস লিখে স্মরণীয় হয়ে আছেন, তার জন্ম এদেশেই। এছাড়াও আলবেয়ার কামু এবং আলেকজান্ডার দুমা, তারাও বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করে খবরের শিরোনাম হয়েছেন। ফ্রান্সের মানুষের জীবনযাত্রার মাঝেও সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়া মেলে। প্যারিসের রাস্তার ধারের ক্যাফেতে বসে কফি খাওয়া ফরাসি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে ইউরোপীয় শিল্পকলা দিবস পালন করা হয়, যেখানে উৎসবের মাধ্যমে ঐতিহ্যবাহী কারুশিল্প প্রদর্শিত হয়ে থাকে। পোশাক, এই পোশাকেও রয়েছে ফ্রান্সের হাকডাক। ফ্রান্সের রাজধানী প্যারিসকে ফ্যাশন রাজধানী বলা হয়ে থাকে। ব্যারেট, এটা উলের তৈরি এক ধরনের টুপি। নীল সাদা ডোরাকাটা ব্রেটন শার্ট এবং স্কার্ফ ফরাসি ফ্যাশনের আইকনিক দিক। শ্যানেল, ডিওর এবং লুই ভিটনের মতো বিশ্ববিখ্যাত ফ্যাশন হাউসগুলো ফ্রান্সেই দেখা যায়। স্বাদের দিক থেকেও ফরাসি খাবারের সুনাম রয়েছে। ওয়াইনের রান্না করা মুরগি কোকাউটিন ও সবজি খাবার রাতাতুই ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবার। উৎসবের এক দেশ যেন ফ্রান্স। এখানেই প্যারেড এবং আতশবাজির মাধ্যমে উদযাপিত হয় ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল দিবস। মে মাসে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব। ফেব্রুয়ারিতে উদযাপিত হয় নিস কার্নিভাল নামের এক বিশাল উৎসব। আবার লিওন নামের এক আলোক উৎসবের মাধ্যমে ডিসেম্বরে সারা শহর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। রাগবি ও ফুটবল ফ্রান্সের খুবই জনপ্রিয় দুই খেলা। ফুটবলে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়াও একবার রানার্স আপ হয় ফ্রান্স। টেনিসেও ফ্রান্সের সুনাম রয়েছে। কঠিনতম সাইকেল রেস প্রতিযোগিতা ট্যুর দি ফ্রান্স এদেশেই হয়ে থাকে। একে বিশ্বের খুবই মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা বলা হয়ে থাকে। সব কথাকে এক কথায় এনে বলা যায় ফ্রান্সের সমৃদ্ধ শিল্প, কালজয়ী সাহিত্য, বৈচিত্র্যময় ফ্যাশন এবং ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলা, সবই ফ্রান্সের সাংস্কৃতিক ঐতিহ্যকে আলোকিত করে আছে, যা সেই দেশের এবং বিশ্বের গর্ব হয়ে আছে।

0: সুপ্রিয় শ্রোতা, শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় বন্ধুরা, সবুজ শ্যামল বাংলাদেশের গ্রামে বর্ষা আশ্চর্য সুন্দর রূপ মাধুরী নিয়ে হাজির হয়। বর্ষায় নদীর তীরে কেয়া, গৃহস্থের আঙিনায় বেলি, গন্ধরাজ, উঁচু গাছের ডালে কদম, হিজল ফুল গ্রাম বাংলার রূপ লাবণ্য বাড়িয়ে দেয় শতগুণ।
1: বর্ষায় গ্রাম বাংলার অপরূপ রূপের বিবরণ, তার সাথে গ্রামীণ জনপদের মানুষের কর্মমুখর জীবনের চিত্র পাওয়া যায় জসিমউদ্দিনের পল্লী বর্ষা কবিতায়। কবিতাটি আবৃত্তি করছেন হাসান মাহাদি লালটু।

0: আজিকার রোদ ঘুমায় পড়িয়া ঘোলাট মেঘের আড়ে, কেয়া বনপথে স্বপন বুনিছে ছল ছল জলধারে। কাহার ঝিয়ারি কদম্ব শাখে নিচ্ছুম নিরালাই, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকাই। বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়, সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে বনময়। কাননের পথে লহরে খেলিছে অবিরাম জলধারা, তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটি আছে ঘর ছাড়া। ইজলের বন ফুলের আখেরে লিখিয়া রঙিন চিঠি, নিরালা বাদলে ভাসায় দিয়েছে না জানি সে কোন দিঠি। চিঠির উপরে চিঠি ভেসে যায় জনহীন বন বাটে, না জানি তাহারা ভিড়িবে যাইয়া কার কেয়া বন ঘাটে। কোন সে বিরল বুনো ঝাউ শাখে বুনিয়া গোলাপি শাড়ি, হয়তো আজিও চেয়ে আছে পথে কানন কুমার তারি। দিকে দিগেনে যত দূর চাহি পাংশু মেঘের জাল, পায়ে জড়াইয়া পথে দাঁড়াইছে আজিকার মহাকাল। গায়ের চাষিরা মিলাইছে আসি মোড়লের দলি যাই, গল্পের গানে কি জাগাইতে চাহে আজিকার দিনটাই। কেউ বসে বসে বাখাড়ি চাছিছে কেউ পাকাইছে রশি, কেউ বা নতুন দোয়াড়ির গায়ে চাকা বাঁধে কষি কষি, কেউ তুলিতেছে বাঁশের লাঠিতে সুন্দর করে ফুল, কেউ বা গড়িছে সারিন্দা এক কাঠ কেটে নির্ভুল। মাঝখানে বসে গায়ের বৃদ্ধ করুণ ভাটির সুরে আমির সাধুর কাহিনী কহিছে সারাটি দলি যা জুড়ে। লাঠির উপরে ফুলের উপরে আঁকা হইতেছে ফুল, কঠিন কাঠ সে সারিন্দা হয়ে বাজিতেছে নির্ভুল। তারই সাথে সাথে গল্প চলেছে আমির সাধুর নাও, বহু দূরে ঘুরে আজিকে আবার ফিরিয়াছে নিজ গাও। ডাব্বা হুঁকাও চলিয়াছে ছুটি এর হতে ওর হাতে, নানান রকম রশি বুনানো হইতেছে তার সাথে। বাহিরে নাচিছে ঝড় ঝড় জল গুরু গুরু মেঘ ডাকে, এসবের মাঝে রূপ কথা যেন আরো রূপ কথা আঁকে। যেন ও বৃদ্ধ গায়ের চাষিরা আর ওই রূপ কথা বাদলের সাথে মিশিয়া গড়িছে আরেক কল্পলতা। বৌদের আজ কোনো কাজ নাই বেড়াই বাঁধিয়া রশি, সমুদ্র কলি শিকা বুনাইয়া নীরবে দেখেছে বসি। কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপন খানি, তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী নকশা টানি। বৈদেশিক কোন বন্ধুরে লাগি মন তার কেঁদে ফেরে, মিঠে সুরি গান কাঁপিছে রঙিন ঠোঁটের বাঁধন ছেড়ে। আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে, বেনু বনে বায়ু নাড়ে এলো কেশ মন যেন চাই কারে।
1: শুনলেন আবৃত্তি, রাজে রাজে যুদ্ধ হয় উলুক হগড়াই জীবন খায়। আমাদের এই গ্রহ ইতিমধ্যে দু দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছে এবং এর পরিণাম ভোগ করেছে। ধারণা করা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে তা হবে পারমাণবিক।
2: পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা যে কত মারাত্মক হতে পারে তা নিয়ে বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্ট্যানলি কুব্রিক স্নায়ুযুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন ডক্টর স্ট্রেঞ্জ লাভ নামে সিনেমা। ছবিটি মুক্তি পায় 1964 সালে।
1: প্রিয় শ্রোতা, ক্লাসিক সিনেমা পর্বে স্ট্যানলি কুব্রিক পরিচালিত ডক্টর স্ট্রেঞ্জ লাভ চলচ্চিত্রটি সম্পর্কে এখন বিস্তারিত জানাবেন। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন শামীম খান।
2: ডক্টর স্ট্রেঞ্জ লাভ বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা রাজনৈতিক ব্যঙ্গধর্মী চলচ্চিত্র। 1964 সালে নির্মিত এই ছবিটির পরিচালক কিংবদন্তি নির্মাতা স্ট্যানলি কিউব্রিক। শীতল যুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়ে নির্মিত এই সিনেমা পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা এবং রাজনৈতিক ক্ষমতার অদ্ভুত মানসিকতাকে অত্যন্ত তীক্ষ্ণ ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরে। ছবির গল্প শুরু হয় এক মার্কিন জেনারেলের ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে। তিনি সোভিয়েত ইউনিয়নের উপর পারমাণবিক হামলার নির্দেশ দেন।
3: Listen to me carefully. The base is being put on condition red.
4: Very good idea. I'll keep some men on their toes.
3: Group Captain, I'm afraid this is not an exercise.
4: Oh, hell.
5: It appears that the order called for the planes to attack their targets inside Russia.
6: This man is obviously a psychotic.
7: The Doomsday Machine.
6: What is that?
7: A device which will destroy...
2: এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোয়াইট হাউস, সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতাদের মধ্যে শুরু হয় চরম বিশৃঙ্খলা। স্ট্রেঞ্জ লাভ চলচ্চিত্রের সবচেয়ে বড় আকর্ষণ পিটার সেলার্স। তিনি একাই একাধিক চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রকে আলাদা ভঙ্গিতে জীবন্ত করে তুলেছেন। বিশেষ করে ডক্টর স্ট্রেঞ্জ লাভ চরিত্রটি চলচ্চিত্র ইতিহাসে অন্যতম স্মরণীয় চরিত্র হিসেবে বিবেচিত হয়। ছবিটির সংলাপ অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও তীক্ষ্ণ। যুদ্ধের মতো ভয়াবহ বিষয়কেও পরিচালক এমনভাবে উপস্থাপন করেছেন যে দর্শক একই সঙ্গে হাসবে, আবার ভেতরে ভেতরে আতঙ্ক অনুভব করবে। এটি ছবিটির সবচেয়ে বড় সাফল্য। সিনেমেটোগ্রাফি, সম্পাদনা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো ছবিতে এক ধরনের অস্বস্তিকর কিন্তু আকর্ষণীয় পরিবেশ তৈরি করে। বিশেষ করে ওয়ার রুমের দৃশ্যগুলো আজও চলচ্চিত্র প্রেমীদের কাছে কিংবদন্তি।
8: Well, I was interested in whether or not I was going to get blown up by an H-bomb, you know.
9: I vaguely remember that, you know, if there was a nuclear attack, the best thing to do was hide under your desk or wear a tinfoil hat. He was terrified like everybody was.
2: Dr. Strangelove শুধু একটি কমেডি নয়, এটি যুদ্ধনীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানব সভ্যতার আত্মবিধ্বংসী প্রবণতার বিরুদ্ধে শক্তিশালী এক প্রতিবাদ। আজকের পৃথিবীতেও ছবিটির প্রাসঙ্গিকতা একটুও কমেনি। সব মিলিয়ে এটি এমন এক চলচ্চিত্র যা দর্শককে শুধু বিনোদন দেয় না, বরং ভাবতে শেখায়। রাজনৈতিক ব্যঙ্গ, অসাধারণ অভিনয় এবং স্ট্যানলি কুব্রিকের নিখুঁত নির্মাণ শৈলীর জন্য ডক্টর স্ট্রেঞ্জ লাভ বিশ্ব সিনেমার এক অবিস্মরণীয় সৃষ্টি।
3: I want you to transmit plan R for Robert to the wing.
10: Plan R for Robert.

0: to be immediately impounded.
1: প্রিয় শ্রোতা, শুনলেন ক্লাসিক সিনেমা। এবারে যদি সুন্দর একখান মুখ পাইতাম, শোনাব চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান শেফালী ঘোষের কণ্ঠে।

0: প্রিয় বন্ধুরা, শেফালী ঘোষের কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই লোকগানের সঙ্গে শেষ হল আজকের আয়োজন। উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রন
1: এবং আমি সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ কাইয়ুম,
0: তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: budget for fiscal year 2026-27. Parliament passes Gambling Prevention Bill 2026 and Cyber Security Amendment Bill 2026. Bangladesh Bank announces monetary policy with inflation curb as top priority. Former Information and Broadcasting Minister Hasanul Haq Inu sentenced to 10 years imprisonment in case of crimes against humanity during July mass uprising. Bangla Qr will be launched in country tomorrow to ensure fast, easy and secure digital transactions. Renowned artist and cultural personality Mustafa Manowar laid to rest at capital's Bonani graveyard. Saudi Arabia extends deadline for correcting work permits for expatriate workers until end of this year. And in knockout phase of FIFA World Cup football, Ivory Coast take on Norway at 11 p.m. tonight, while France face Sweden at 3 a.m. Those were the headlines. Now the details. The Jatiya Sangsad has passed the national budget of 9,38,000 crore taka for the fiscal year 2026-27. The budget will come into effect tomorrow. The first budget session of the 13th Jatiya Sangsad resumed today with Speaker Major Retired Hafizuddin Ahmed Birvikram in the chair. To facilitate implementation of the budget, the Speaker put the Appreciation Bill 2026 to a voice vote and it was passed unanimously. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhry moved the bill. Before passage of the Appropriation Bill, ministers concerned presented justifications for expenditure under their respective ministries through 59 demands for grants covering both development and non-development spending. The Speaker disposed of the grant demands and cut motions proposals related to various ministries by voice vote. Earlier yesterday, lawmakers approved the Finance Bill 2026 after making several changes to the original budget proposals, including raising the income tax-free threshold to 4 lakh taka for individuals and dropping a proposed requirement for taxpayers to disclose certain investments. Besides, the opportunity to invest black money without question in the housing sector was cancelled and the obligation to disclose investment information was abolished. In addition, the corporate tax of private universities and medical colleges was reduced from 10% to 5%. No new VAT is being imposed on retail traders. It may be mentioned that the finance minister proposed the 9,38,000 crore taka budget for the 2026-27 fiscal year in the parliament on 11th June. The budget has set a revenue collection target of 6,95,000 crore taka. Meanwhile, the Jatiya Sangsad passed the Gambling Prevention Bill 2026 and the Cyber Security Amendment Bill 2026 today. The Gambling Prevention Bill 2026 was brought to enact a timely law with strict punishment provisions for preventing online betting and similar activities and related crimes. Home Minister Salahuddin Ahmed moved the bill for passage and it was passed unanimously by voice vote. Besides, the Cyber Security Amendment Bill 2026 was introduced in Parliament to amend the Cyber Security Act 2026. Post Telecommunication and Information Technology Minister Fakir Mahbubanam moved the bill for passage and it was passed unanimously by voice vote. Earlier in the table question and answer, Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Farkul Islam Alamgir informed the Parliament that the Election Commission has already started the necessary preparations to hold free, fair and impartial local government elections. The House will resume its sitting at 3 p.m. on Tuesday next. Bangladesh Bank has announced a new monetary policy for the period from July to December with inflation curb as the top priority. Central Bank Governor Mohammad Mushfiqur Rahman announced the monetary policy at the Bangladesh Bank office at Motijil in the capital today. He said the contractionary monetary policy will be continued as inflation remains well above the government's target. Mohammad Mushfiqur Rahman said point-to-point headline inflation declined to 9.4% in May 2026 from 11.7% in July 2024. He further said the policy repo rate will remain at 10%. The International Crimes Tribunal, ICT2, has convicted and sentenced former Information and Broadcasting Minister Hasanul Haq Inu to 10 years imprisonment for crimes against humanity committed in connection with the killings of six people in Kushtiar during the 2024 July mass uprising. The three-member tribunal led by Justice Nazrul Islam Chaudhry pronounced the judgment today. Ekushe Padok winning renowned artist, pioneer of puppet art in the country and culture personality Mustafa Manuwar was laid to rest at the capital's Bonani graveyard today. Earlier, people from different walks of life paid their last respects to him at the central Shohid Minar this afternoon. Later, he was accorded a guard of honor. After that, Mustafa Manuwar's body was kept at the Faculty of Fine Arts for tribute following his second Namaz-e Janaza at the Dhaka University Central Mosque. Earlier, his first Namaz-e Janaza was held at the Bangladesh Television premises at Rampura in the capital this morning. During the time, Information and Broadcasting Minister Johiruddin Shopan said Mustafa Manuwar was active in many fields of art and literature. Just as he constantly practiced his talent, he also skillfully led the relevant institutions. The Information and Broadcasting Minister expressed deep condolences to the bereaved family and prayed for eternal peace for the departed soul. This is Bangladesh Weather giving you the news. Bangla QR will be launched in the country tomorrow to ensure fast, easy and secure digital transactions. With this, payments can be made from all the banks, mobile financial services or digital wallets using a single QR code. This will eliminate the need to keep multiple QRs in the same shop and customers will get rid of the hassle of finding separate QRs. Bangladesh Bank has made the use of Bangla QR code mandatory from tomorrow. Saudi Arabia has extended until the end of this year the deadline for correcting the status of work permits for some expatriate workers, giving employers and employees more time to complete regulatory procedures. The Ministry of Human Resources and Social Development said the extension applies to expatriate workers whose work permits expired more than 12 months ago, as well as workers who have not been issued work permits more than 6 months after joining an establishment. Authorized employers and workers to renew or issue work permits before the deadline expires. The ministry warned that failure to correct violations during the grace period would lead to the enforcement of prescribed legal measures. Iran's foreign ministry spokesman Ismail Baghaei has said the Iranian side has no plans to meet U.S. officials at any level in the next few days. Ismail Baghaei added that there is no need for foreign help for clearing mines in the Strait of Hormuz. A spokesman for Qatar's foreign ministry has said the issue of frozen Iranian funds is directly linked to the progress of negotiations between Tehran and Washington. He added that the $6 billion US in frozen Iranian assets has not yet been transferred to Tehran. Qatar's foreign ministry spokesman also said that U.S. envoys Jared Kushner and Steve Witkoff are in the country's capital Doha, despite having no meetings with Iran official schedule. World Cup football and Norway will take on Ivory Coast at Dallas Stadium in Texas at 11 p.m. while France will face Sweden at MetLife Stadium in New Jersey at 3 a.m. tonight. Besides, Mexico will encounter Ecuador at Mexico City Stadium in Mexico City at 7 a.m. tomorrow morning. Meanwhile, Brazil, Paraguay and Morocco have moved into the round of 16 in the FIFA World Cup football. Finally, weather and focus. Volatile 1 to 9 says there are chances of rain or thundershowers with temporary west or northwesterly gusts to a squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamdasing, Dhaka, Faridpur, Madaripur, Joshur, Kushtia, Khulnam, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sillet. River ports in these areas are to host caution signal number 1. To end the news, the main points again. Jatiya Sangshod passes 9,38,000 crore taka national budget for fiscal year 2026-27. Parliament passes Gambling Prevention Bill 2026 and Cyber Security Amendment Bill 2026. Bangladesh Bank announces monetary policy with inflation curb as top priority. Former Information and Broadcasting Minister Hasanul Haq Inoo sentenced to 10 years imprisonment in case of crimes against humanity during July mass uprising. Bangla QR will be launched in country tomorrow to ensure fast, easy and secure digital transactions. Renowned artist and cultural personality Mustafa Manwar laid to rest at capital's Bonani graveyard. Saudi Arabia extends deadline for correcting work permits for expatriate workers until end of this year. And in knockout phase of FIFA World Cup football, Ivory Coast take on Norway at 11 p.m. tonight, while France face Sweden at 3 a.m. And that is the end of the news. Our next bulletin will be Bishwabetare Bangladesh at 10 p.m. in English.
1: Now here is a news commentary written by Monu Rahim and read by Muhammad Ishtiaq Hassan. Prime Minister Tariq Rahman has called upon students across the country to plant at least one tree every year. He inaugurated a nationwide tree plantation campaign under the slogan One Child, One Tree, simultaneously launched in more than 29,600 secondary schools. The Prime Minister planted a neem sapling himself and virtually joined schools across the country to mark the beginning of this initiative. He emphasized that the future of leadership of Bangladesh will rest in the hands of today's students. Therefore, they must be nurtured with a sense of responsibility. He noted that rapid population growth and urbanization have led to the cutting down of countless trees, resulting in polluted air. Without immediate action, breathing clean air will become increasingly difficult. To counter this, he urged every student to develop the habit of planting at least one tree annually. Tariq Rahman underscored that protecting the environment, combating the adverse effects of climate change, and building a greener Bangladesh are now national responsibilities. His speech made it clear that alongside development and modernization, safeguarding nature has become an urgent necessity. He explained that trees not only maintain ecological balance but are directly linked to human life and livelihood. As a source of oxygen, trees are indispensable for survival. They also provide timber, fruit, shade, and play a vital role in preserving biodiversity. For this reason, Prime Minister urged that children be taught from an early age to care for nature. As part of this campaign, nearly 90,000 trees were planted on Monday alone, with three saplings in each school. The initiative is being implemented with the cooperation of Forest Department and the Ministry of Education. The Prime Minister stated that while the government is creating opportunities for students, he expects one promise in return, that each student will plant at least one tree every year. He also stressed the importance of cleanliness. Roads and public spaces must be kept clean, and those who litter should be discouraged. He expressed hope that students will not only plant trees but also actively contribute in protecting the environment. Although tree plantation drives are traditionally held during the monsoon season in Bangladesh, this time the Prime Minister has taken the initiative to a more personal and responsible level. He highlighted that alongside state-led programs, individual efforts are equally essential. If every student plants one tree annually, millions of new trees will grow within a few years. This will not only expand forest coverage but also help mitigate the harmful impacts of climate change. Environmental experts believe such initiatives are crucial for the country's long-term survival. Bangladesh is among the nations most vulnerable to climate change. Floods, cyclones, river erosion and droughts are recurring threats. Tree plantation can play a significant role in combating these disasters, preventing soil erosion, absorbing floodwaters, and acting as natural barriers during storms. Expanding this movement nationwide through students could become a cornerstone of sustainable development. Government agencies are also supporting the campaign. The Forest Department has announced plans to distribute free saplings to educational institutions, while local administrations will assist schools and colleges in implementing the program. This will make it easier for students to participate. In sum, the Prime Minister's call is not merely a speech but the beginning of a national program. By entrusting students with the responsibility of planting trees, he has given the next generation a chance to join the fight for environmental protection. His vision is for a greener, more vibrant Bangladesh. This commentary makes it clear that tree planting is no longer just the concern of environmentalists. It is a duty for every citizen. Through students, this responsibility will help secure a safer and more sustainable future. Prime Minister Tariq Rahman's initiative thus stands as a genuine place to wrap tomorrow's Bangladesh in a mantle of green. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান বলেন,
4: কর্মসংস্থান মন্ত্রণালয় 12,78,50,000 টাকা, চিকিৎসা সহায়তা হিসেবে 7,933 জনকে দেওয়া হয়েছে 24,40,93,000 টাকা এবং শ্রমিকের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি হিসাবে 474 জনকে 94,80,000 টাকা সহ সর্বমোট 9,052 জনকে 38,14,23,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর এই মন্ত্রণালয়ের রুটিন কর্মসূচির জন্য হিসাবে যেটা হয়, বিভিন্ন শিল্প কলকারখানা পরিদর্শন চলছে এবং যেখানে যেখানে অনিয়ম পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো সেক্টরে, এটা শুধু এখানে না, সব সেক্টরেই আছে। এই সরকার খুব দ্রুত চেষ্টা করছে এগুলোকে যতটা সম্ভব নিয়মের মধ্যে আনা যায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের হাজিরা সবাই ফেরত এসছেন, এর মধ্যে সকল হারানো হাজির 724 জনকে টেম্পোরারিলি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদেরকে উদ্ধার করা গেছে এবং এখন আর কোনো নিখোঁজ হাজি নেই। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে 25 জুন বেইজিং এর গ্রেট হল অফ পিপল এ সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বাক্ষরিত সমঝোতা স্মারক গুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় টেলিকম এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদন এবং সংযোজনের জন্য প্রয়োজনীয় র ম্যাটেরিয়াল সোর্সিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 6টি বিমানবন্দর ও 5টি রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, এটা কন্টিনিউ করছে, এটা সংখ্যা নিয়মিত বাড়ছে, হাওর বাওর ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইন্টারনেট সুবিধা চালুকরণে 1,075টি হটস্পট চালু হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় স্কুল পর্যায়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার কর্মকাণ্ড কন্টিনিউ করে যাচ্ছে এবং সেটার অংশ হিসেবে আবার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে কম্পিটিশন চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে শিশুদের জন্য, কিশোরদের জন্য ক্রীড়া ক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটি অনেক বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন, সেটা কন্টিনিউ করছে। পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয় তারা যেটা করেন সবচেয়ে তাদের গুরুত্বপূর্ণ রুটিন কাজ, মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এই সপ্তাহে তারা 19টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, 78টি মামলা দিয়েছেন, জরিমানা আদায় করেছেন 14,14,000 টাকা। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বজ্রপাতের পানহানি ও ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে কতগুলো পদক্ষেপ নিয়েছে। পৃথিবীর সবচেয়ে বজ্রপাতের যে প্রবণ এলাকা আছে এর মধ্যে বাংলাদেশের কিছু কিছু এলাকা এর মধ্যে পড়ে এবং প্রতি বছর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আবারও বলছি এগুলো প্রিভেন্টেবল মৃত্যু, এগুলো চাইলে আমরা ঠেকাতে পারি। 15টি জেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা হচ্ছে এবং কৃষক ছাউনি প্রকল্প, অনেক বড় মাঠ যখন থাকে তখন আসলে বজ্রপাতের সংখ্যা থাকে, সেখানে ছাউনির তৈরি করা হচ্ছে। এই কাজগুলো সরকার কন্টিনিউ করছে, আমরা আশা করি, আমরা বিশ্বাস করি এটা একটা প্রতিরোধযোগ্য মৃত্যু, এটাও আমরা ঠেকিয়ে নিতে পারবো। পরিকল্পনা মন্ত্রণালয় অনেকগুলো প্রকল্প, এডিপিভুক্ত মোট 1,359টি প্রকল্প আছে, এর মধ্যেই 1,359টি প্রকল্প আছে 2,08,936 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র্যাব তাদের যে রুটিন কাজগুলো সেটা হচ্ছে অস্ত্র উদ্ধার, অপরাধী ধরা, সেগুলো তারা করে যাচ্ছেন, মাদক উদ্ধার। কুষ্টিয়া, সাতক্ষীরা, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার ও খাগড়াছড়ি সীমান্তে ভারতীয় BSF কর্তৃক 115 জন নাগরিকের পুষ অসীম প্রচেষ্টা করা হয়, যা বিজিবির দৃঢ় ও প্রতিরোধমূলক অবস্থানের কারণে ব্যর্থ করা হয়েছে। একই সময় মিয়ানমার সীমান্তে 15 জনের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ এবং 2 জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বিজিবি এই কাজটা সাকসেসফুলি করছে, এটা তার রেগুলার কাজের বাইরে, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তারা এটা করে যাচ্ছে। কোস্টগার্ডও সমুদ্র সীমায় আমাদের পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড যা করছেন তারা সেটা কন্টিনিউ করছে। সরকার মানুষের স্বার্থে কাজ করবে, সরকার সেটা করছে।
3: আজ সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজ সেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন MP বলেন,
5: আমরা বিশ্বমানের হাসপাতাল করতে চান, বিশ্বমানের চিন্তা করতে হবে। কুনুর ব্যাঙের মতো চিন্তা যদি করেন, খালি লম্বা ভার্টিক্যালি বাড়িয়ে যাবেন এবং আপনার একটার মধ্যে খুপরি বানাবেন, তাহলে সত্যিকার অর্থে চাইল্ড ডেভেলপমেন্ট বলতে একটা ডিপার্টমেন্ট বাংলাদেশে সর্বপ্রথম ছিল শিশু হাসপাতালে, আর কোথাও ছিল না। আজকে আগের PG বর্তমান মেডিকেল বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট বিভাগটা করেছে শিশু হাসপাতালের অনেক পরে। কাজেই এই যে শিশু বিকাশ, চাইল্ড ডেভেলপমেন্টের ইস্যুটা, এইটা একটা বিরাট সাবজেক্ট। এবং আপনার NDD অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার আছে বাচ্চাদের, এটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। সো ইউনিট টু বিভাগটি বাগনাকে টোটাল ডিভিশন অফ কার্ডিওলজি, পেডিয়াট্রিক ডিভিশন অফ কার্ডিওলজি করে, পেডিয়াট্রিক ডিভিশন অফ অটোলেরিং ডিভিশন চিফ করে সেটার মধ্যে ভাগ করেন এবং স্ট্রাকচার অর্গানোগ্রাম টোটালি রিসেট আপ করেন। ইউনিট টু রিভিজিট এই সমস্ত পুরনো মেডিকেল কলেজের মান্ধাতার আমলে স্টাফিং প্যাটার্ন থেকে দয়া করে বেরিয়ে আসেন। ইফ ইউ ওয়ান্ট টু সত্যি সত্যি মিনিংফুল সার্ভিস মানুষকে দিতে চান, চিন্তার দৈন্যতা। কাজেই আমি মনে করি, আর যে সমস্ত সুবিধার কথা বলছেন, শুধুমাত্র উদ্যোগের অভাব, ফাইন্যান্স ইজ নট এ প্রবলেম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ এ প্রবলেম। কাজেই আমরা জোর দিতে চাই, আমরা ফাইনাল আপনারা যে সমস্ত বলেছেন, ইয়েস কক্লিয়ার ইমপ্লান্ট আমরা আপনাদেরকে সহযোগিতা করব, বাট পেডিয়াট্রিক কার্ডিওলজিতে, পেডিয়াট্রিক কার্ডিওলজি আপনাদের ডেফিনেটলি ডেভেলপ করতে হবে। পেডিয়াট্রিক কার্ডিওলজি অ্যান্ড পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি, যে কোনো ধরনের পেডিয়াট্রিক কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি আপনাদেরকে ডেভেলপ করতে হবে। যে কোনো ধরনের ব্লাড, যত আপনি থ্যালাসিমিয়া বলে আর হিমোফিলিয়া বলেন আর আপনার লিকুমিয়াই বলেন, অর্থাৎ ব্লাড ডিসঅর্ডার যে কোনোটা আছে, ইউ নিড টু হ্যান্ডেল উইথ এফিসিয়েন্সি, উইথ কেয়ার, উইথ কোয়ালিটি, যাতে কেউ আর বিদেশে না যায়। ইউ স্টার্ট উইথ দ্য বোন মেরো ট্রান্সপ্লান্টেশন, ওয়াই ইউ আর নট ল্যাগিং বিহাইন্ড, গো অ্যাব্রড। আপনারা সেগুলো কেন করেন না? এবং সেই জন্যই বলি, ইউ নিড টু পুট ইউর ইনভেস্টমেন্ট, যেগুলো করার জন্য দেশের মানুষ লক্ষ লক্ষ ডলার খরচ হয়, সেইটা যাতে না হয়, সেটা যাতে এই শিশু হাসপাতাল করতে পারে, সেই চিন্তা আপনাদের করতে হবে। এবং শিশুদের চিকিৎসার জন্য কোনো মানুষ যাতে আগামী 2 বছর পরে অ্যাক্রস দি বাউন্ডারি ক্রস করার কোনো প্রয়োজন না পড়ে, সেই রকম কোয়ালিটি দয়া করে আপনারা এস্টাবলিশ করেন। সরকার এবং আমরা আপনাদের সাথে থেকে আপনাদেরকে সহযোগিতা করব, এবং যাতে করে এই দেশের মানুষ, এই দেশের গরিব মানুষ উপকৃত হয়। সরকার যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, আমরা আছি, আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, প্ল্যানিং মিনিস্ট্রি আছে, সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আছে। আমরা ওনার নেতৃত্বে মানুষের, বাচ্চাদের সুচিকিৎসা এবং এই যে আজকে প্রধানমন্ত্রীর যে স্লোগান শিশু স্বর্গ, এবং সেইটা সত্যিকার অর্থে আমরা এস্টাবলিশ করতে চাই।
3: অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ উল্লেখ করেন,
6: এটা আমাদের শুধুমাত্র চেক বিতরণ নয়, এর মাধ্যমে আমাদের সরকারের যে কমিটমেন্ট সাধারণ রোগীদের জন্য, জনগণের জন্য চিকিৎসার ক্ষেত্রে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে কি করার চেষ্টা করছি সেটা যাতে আমরা আপনাদের সবাইকে জানাতে পারি, তারই একটা প্রচেষ্টা। গত 3-4 মাসে আমরা স্যারের উদ্যোগে এবং স্যারের প্রচেষ্টায় আমরা বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছি। আমরা প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার এবং নারীদের স্বাবলম্বী করার জন্য আপনার সুইং মেশিন থেকে শুরু করে বিভিন্ন খাতে আমরা অর্থ বিভাগ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ এনে আমরা সবাইকে সহায়তা করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের শিশুদের চিকিৎসায় অ্যাপেক্স হাসপাতাল হিসাবে ভবিষ্যতে আপনারা উত্তরোত্তর আরও বেশি কন্ট্রিবিউট করবেন আপনাদের সার্ভিস এবং আপনাদের রিসার্চের মাধ্যমে। শিশু হাসপাতালকে আমরা 2024-25 25 লক্ষ টাকা অনুদান দিতে সমর্থ হয়েছিলাম গত বছরে, 50 রোগীর জন্য 25 লক্ষ টাকা, এই বছরে সেটা 4 গুণ বেড়ে 1 কোটি টাকা হয়েছে বর্তমান অর্থ বছরে। শুধু আপনাদের হাসপাতাল না, আমরা নিমস, এনআইসিবিডি থেকে শুরু করে অন্যান্য হাসপাতালকেও কিভাবে আরো বেশি আপনাদের পাশে থাকতে পারি সেই চেষ্টা আমাদের তরফ থেকে থাকবে। এখানে ব্যুরোক্রেসি কোনো সেইভাবে কোনো বাধা হবে না, ব্যুরোক্রেসিকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করছি এবং আমরা সিম্পলিফাই করব।
3: আজ সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি বলেন,
7: এই মাদ্রাসা কারা পাবে এটার একটা নীতিমালা রয়েছে, নীতিমালা যে পড়বে সেই পাবে, তাই না? ইটস ভেরি সিম্পল, রুলস অফ দ্য বিজনেস থাকবে। এটাকে তো আমাদের একটু গুছিয়ে নিতে হবে, নিয়ে আমরা জাস্টিফাই করব কাকে কে দেওয়া যায় এবং সেইভাবে আমরা আগামী বাজেটে অ্যালোকেশন করা আছে টাকা, সেখান থেকে আমরা দেব। রেসপন্সিবিলিটি কার? আমাদের, আমাদেরকে এটা অ্যাড্রেস করতেই হবে। ইসলামিক আরবিক ইউনিভার্সিটি হয়েছে কেন, আগের মতো থাকলে চলবে না, এটাকে আরো বুস্ট করতে হবে, আপলিফ্ট করতে হবে, এটাকে নিয়ে চিন্তা করতে হবে যে আমরা এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায়, আমরা কোন ইউনিভার্সিটির অ্যালামনাই কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পাস করে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করে জাজ হয়েছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করে আমরা সচিব হয়েছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা কতজন অনেস্ট সচিবকে দিতে পেরেছি, আমরা কতজন অনেস্ট জাজ তৈরি করতে পেরেছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। ইন দ্য মিন টাইম আমাদের পপুলেশন ইজ হিউজ, এই পপুলেশনকে আমাদেরকে কনভার্ট করতে হবে ম্যান পাওয়ারে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন টিবেটকে, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো ইন দিস সেক্টর আমরা কি পারি না, প্রত্যেকটি জায়গায় টিবেট ইজ এ লাইফ লং লার্নিং, আপনি যে ইন্টা শিখবেন টেকনিক্যাল এটা কিন্তু লাইফ লং লার্নিং, এনিথিং রিলেটেড টু দ্যাট ইজ এ লাইফ লং লার্নিং। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যে আদলে করার পরিকল্পনা নিয়ে করা হয়েছিল, সেই সেন্টার অফ ইসলামিক এক্সেলেন্স হওয়ার দরকার ছিল সেই ইউনিভার্সিটি, এবং সেটাকে হতেই হবে, এবং সেই ব্যাপারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, এবং এটা একটা ইন্টারন্যাশনালি আমরা সেই জায়গায় নিতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন ছিল, এবং ইনশাআল্লাহ আমরা খুব এক্সপ্লাইট করবো। মাদ্রাসা সেক্টরকে ডেভেলপ করতে হবে, এটার জন্য ডোন্ট মেক নো কনফিউশন যে ইসলামিক সেক্টরের মাদ্রাসা পড়লেই ওই যে ডিবেট হয়েছিল ইসলাম মানে ওই ডিবেট আমি যেতে রাজি না। ইউ আন্ডারস্ট্যান্ড, আমরা মাদ্রাসা ইসলামিক এডুকেশন সেটাকে আমরা কখনো কোনো দল মত গোত্র ইসলামিক কোনো দল মতের, তাহলে আমরা ওই জায়গায় যাবো না। আমরা ইসলামিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবো, শেখো, শিখতে হবে, লেখাপড়া করতে হবে,
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল খালেক উল্লেখ করেন,
8: মাদ্রাসায় লেখাপড়া করি, মাদ্রাসায় পড়াই শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমাদের যে ঐতিহ্য ছিল, যে সম্মান ছিল, ইজ্জত ছিল, সেটাকে আমাদের আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে, আমাদেরকে কৌশলী হইতে হবে। আমি মুসলমান, আমার বাবাকে দেখেছি নামাজ পড়তে, আমার দাদাকে দেখেছি নামাজ পড়তে, আমি দেখেছি আলেমকে তাজিম করতে, তো আমার কাছ থেকে এটা যেন দূরে সরে না যায়, আমার পরিবার থেকে যেন দূরে সরে না যায়, আমিও চেষ্টা করি একটা মাদ্রাসা হোক আমার এলাকায়, এখানে হাফেজ সৃষ্টি হোক, কোরআন তামিল হোক, সাপ তো আমাদের অনেক জায়গায় থাকে, বাট হার্ড লাইজ উইথ কোরআন, হার্ড লাইজ উইথ ইসলাম। আমরা গত 4 মাসে মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে আমরা যেটা করতে পেরেছি, শিক্ষায় একটা সুষ্ঠু সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে পেরেছি, আপনাদের বিশ্বাস আস্থা আমরা উপার্জন করতে পেরেছি, অর্জন করতে পেরেছি, সেটাকে আমরা ধরে রাখতে চাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্কুল কলেজ মাদ্রাসা আমরা সমানভাবে দেখেছি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করি যে আমাদের মাদ্রাসা শিক্ষককে আরো আধুনিকায়ন করতে। আমাদের বলার উদ্দেশ্য একটাই, যে আপনাদের কর্মসংস্থানের কথা মাননীয় মন্ত্রী গভীরভাবে চিন্তা করছে, আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দক্ষভাবে গড়ে তোলা প্রয়োজন। যে ইতিমধ্যেই সরকার নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করেছেন, সেই ঘোষণায় আমরা ম্যান্ডেটরি করেছি তৃতীয় ভাষা, সেইটা তৃতীয় ভাষার সর্বোচ্চ প্রথম আরবি ভাষা। আমার এই ছোট্ট শব্দটার পিছনে আপনাদের 1 লক্ষ শিক্ষকের চাকরির সুযোগ আছে।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।
10: Assalamu alaikum, 10 p.m. This is Bangladesh Betar. I am Sher Muhammad Khan, welcoming you all to our weekly news presentation, Bangladesh in World Radios. Dear listeners, this weekly news bulletin has been compiled with important news items relating to Bangladesh, broadcast last week from several foreign radio stations. It is broadcast every Tuesday at 10 p.m. from Dhaka Core. Bangladesh Prime Minister Tariq Rahman has said, the credit of all achievements made during his recent visits to Malaysia and China go to the people of the country. Radio Tehran reports that the Prime Minister said this in response to unanimous adoption of Thanksgiving motion on Prime Minister's successful completion of official visits to Malaysia and China in the Jatiya Sangsad on Saturday last. Tariq Rahman stated that during the visit to Malaysia, emphasis was put on recruiting more workers from Bangladesh, opening of the labour market and advancement of discussions on Bangladesh-Malaysia Free Trade Agreement. Following a meeting with Malaysian Prime Minister Anwar Ibrahim, the two countries signed a memorandum of understanding on culture. Besides, two instruments were exchanged between the two countries during the tour. In addition, the 33-point joint statement declared by two countries emphasized on enhancing cooperation in various sectors, including trade, investment, energy, education, artificial intelligence, semiconductors, defense, and culture. Meanwhile, spokesperson of Prime Minister's office, Mahdi Amin, has stated that during China tour, Prime Minister Tariq Rahman held meeting with Chinese President Xi Jinping and discussed various issues covering the proposal to establish an economic corridor linking Bangladesh, China and Myanmar, the Tista Master Plan reducing the trade deficit and strengthening the strategic partnership. BBC Bangla reports that following the meeting, a media briefing was held stating that the two countries agreed on 13 memoranda of understanding, 4 additional agreements and a 16-point joint declaration. Mahdi Amin added that China has placed cooperation regarding the Tista projects, technical assistance, infrastructure development, increased investment, Rohingya repatriation and Bangladesh's BRICS membership. Bangladesh Prime Minister Tariq Rahman has stated that the global climate finance of $300 billion per year to address climate risks faced by developing nations is insufficient. Deutsche Welle reports that while addressing the World Economic Forum's annual meeting of the new champions in Dalian, China, Bangladesh Prime Minister called for increased and accelerated climate finance. The Prime Minister urged foregoing strong global partnerships regarding finance, technology, and effective measures to tackle the risks of climate change. Shipping Minister Sheikh Rabiul Alam has informed that there are a total of 1,415 rivers in Bangladesh and 21,988 illegal river encroachers have been identified. Deutsche Welle reported that during the question and answer session in Parliament, the minister stated that work is underway to amend the National River Protection Commission Act 2013 with the aim of establishing a separate river code and treating river encroachment and pollution as criminal offences. The minister said the National River Protection Commission has updated the list of illegal occupiers on December 23, 2025. He added that deputy commissioners have been asked to verify the list and submit eviction plans, after which eviction drives will be conducted. The Election Commission in Bangladesh has said it is moving ahead with preparations to hold local government elections starting from this October. Deutsche Welle reports that Election Commission has taken all sorts of preparations to hold the election. EC also informed that the number of polling centres may increase slightly in the upcoming election. Discussions have also been held on whether the budget for the polls can be reduced. The Commission said no decision regarding the polls will be taken without discussing it with political parties. India resumed tourist visa for Bangladeshi citizens from Sunday last, nearly 2 years after suspension following the political changeover in Bangladesh in 2024. BBC Bangla reports that Indian High Commissioner Dinesh Trivedi said applications are being accepted at 5 Indian visa application centers in Dhaka, Chattogram, Rajshahi, Sylhet and Khulna. And that is the end of our weekly news presentation, Bangladesh in World Radios. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
11: Bangladesh Betar Dhaka. Shupriyo Srota. আয়োজনটা লিতে পারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাজী আল মামুন সানাউল হক।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন কাজী আল মামুন সানুল হকের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন না আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন আলমার আমিনু, গীতিকার আহমেদ রিজভী, সুর করেছেন প্রণব ঘোষ।

আধুনিক গান শুনছেন আলম আরা মিনুর কণ্ঠে। এবারের গানটি লিখেছেন মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, সুর করেছেন আনিসুর রহমান তনু।

0: প্রথমে রাজপ্রাসাদের সুখ চাই না আমি, তারপর কতদিন কত রাত তোমার জন্য শুধু কেঁদেছি। দুখানি আধুনিক গান শুনলেন আলোমারা মিনুর কণ্ঠে।
1: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না, বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বৌমা,
1: জি আব্বা।
0: বাবুর জ্বরটা কি কমছে?
1: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
0: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
1: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
0: কি কারণে?
1: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
0: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
0: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়ার

0: আব্বা এসব কথা কইন না, থাক।
1: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
1: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
0: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
0: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
1: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
0: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
0: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
0: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
0: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
2: হ্যাঁ।
3: কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরে ঢেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মালামাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না, প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না।
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই শোনাব স্বপ্নের ঠিকানা ছায়াছবির গান সাবিনা ইয়াসমিন ও ইন্দ্রকিশোরের কণ্ঠে।

রাজকুমার ছায়াছবির গান শুনলেন বালাম ও কুণালের কণ্ঠে। আর এই গানটির সঙ্গে শেষ হল ছায়াছবির গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে মোহাম্মদ মিজানুর রহমান। জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আগামীকাল ১লা জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ পুনরায় শুরু হয়। স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল ২০২৬ কণ্ঠ ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। নির্দিষ্টকরণ বিল পাশের আগে সংশ্লিষ্ট মন্ত্রীরা উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে ৫৯টি মঞ্জুরি দাবির আওতায় নিজ নিজ মন্ত্রণালয়ের ব্যয়ের যৌক্তিকতা সংসদে উপস্থাপন করেন। স্পিকার বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাব কণ্ঠ ভোটে নিষ্পত্তি করেন। এর আগে গতকাল অর্থ বিল ২০২৬ পাশের মাধ্যমে বাজেটের কর ও শুল্ক সংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়। সংশোধিত অর্থ বিলে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪,০০,০০০ টাকা করা হয়। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা সহ বিনিয়োগের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা বিলুপ্ত করা হয়। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর ১০% থেকে কমিয়ে ৫% নির্ধারণ করা হয়। খুচরা ব্যবসায় নতুন করে কোন ভ্যাট আরোপ করা হচ্ছে না। নির্দিষ্ট কিছু সেবা ও খাতে প্রণোদনা বা কর অব্যাহতি বহাল রাখা হয়েছে এবারের বাজেটে। উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এদিকে সংসদে আজ জুয়া প্রতিরোধ বিল ২০২৬ এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেবিলে উত্থাপিত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তরে সংসদকে জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সংসদকে জানান, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বর্তমানে ১০টি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আরও ৬টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদের বৈঠক আগামী মঙ্গলবার বিকেল ৩টায় আবার বসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক ধাক্কা মোকাবেলা, রপ্তানি সম্প্রসারণ এবং প্রবাসী আয় বাড়াতে নমনীয় ও বাজার নির্ধারিত বিনিময় হার ব্যবস্থা বহাল রাখা হবে। মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেন, আগামী ৬ মাসেও সংকোচনমূলক মুদ্রানীতি বহাল থাকবে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে দেশে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ১১.৭% উঠেছিল। ধারাবাহিক কঠোর মুদ্রানীতির ফলে তা চলতি বছরের মে মাসে ৯.৪% নেমে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায় ঘোষণা করেন। আগামীকাল থেকে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাবে। এতে একই দোকানে একাধিক কিউআর রাখার প্রয়োজন হবে না, গ্রাহকদেরও হবে না আলাদা আলাদা কিউআর খোঁজার ঝামেলা। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে এখন আইভরি কোস্ট নরওয়ের মোকাবেলা করছে। রাত ৩টায় নিউ ইয়র্কে ফ্রান্স সুইডেনের বিপক্ষে খেলতে নামবে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ইকুয়েডর একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা ৫০ মিনিটে। জনসংঘের স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা ২০ মিনিটে। সকাল ৮টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। ভ্রমণ পর্যটন বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায় সকাল ৯টা ৫ মিনিটে। জনসংঘের স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুকে ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা ৩টা ৫ মিনিটে। জনসংঘের স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ির ছোট পরিবার বিকেল ৪টা ৫ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫টা ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬টা ৫ মিনিটে। সন্ধে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংঘের স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৮টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক দেনা পাওনা শুনবেন রাত ১০টায়। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ আরিফুল হক, প্রযোজনা মোহাম্মদ মোজাক্কের। এছাড়া এফএম ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক প্রেম এক নীল আকাশ এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আশুগঞ্জে 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 79%, সন্ধ্যে 6টায় 80%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:15 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, FM 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا. آج بدھ بار سترہ آشاڑ چودہ تینتیس بنگابد پندرہ محرم چودہ اڑچلس ہجری پہلا جولائی دو ہزار چھبیس خریسٹابد. ڈھاکار آگارگاؤں اور آشے پاشے یہ مہرتے آکاش میگلا কিছুক্ষণ আগে গড়ি গড়ি বৃষ্টি হয়ে গেল. মেঘলা ও বৃষ্টির স্নাত সুন্দরী সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হল আমাদের আজকের অধিবেশন.
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ছশো তিরানব্বই কিলো হার্স, FM নব্বই মেগা হার্স, FM একশো ছয় ও FM একশো দুই মেগা হার্সে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু, খন্দকার শাহরিয়ার শাকির ও ফরিদা আক্তার রুমা. প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মেসবা চৌধুরী, সোলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ বিল্লা ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান.
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন.